আজ বৃহস্পতিবার 15ই শ্রাবণ 1948 শকাব্দ, 6ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 20ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5টা বেজে 11 মিনিট হয়ে 28 সেকেন্ড, সূর্যাস্ত 6টা বেজে 13 মিনিট হয়ে 4 সেকেন্ড। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 58 মিনিট হয়ে 14 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 110.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুভাশিত।

0: এই অনুষ্ঠানে আজ শুনবেন মহাভারত থেকে পাঠ।
1: কর্ম খল্লিহ কর্তব্যং জানতা মিত্র করষণ অকর্মাণু হি জীবন্তি স্থাবরা নিতরি জনা সকর্ম কুরু মা গ্লাসি কর্মণা ভবদংশিত কৃতং হি জুভি জানাতি সহস্রী সৌস্তি নাস্তি চ ইউহি দিষ্টমুপাসীত নির্বিশেষ সুখং স্বপেত অবসীদেত সদুর্বুদ্ধি রামুঘট ইবোদকে তিলে তৈলং গবিক্ষীরং কাষ্ঠে পাবকমন্তত ধিয়া ধীরো বিজানীয়াদ উপায়ং চাস্য সিদ্ধয়ে ইষ্টাপূর্তফলং ন স্যান্ন শিষ্য ন গুরুর্ভবেত পুরুষ কর্ম সাধ্যেষু স্যাচ্চেদয়মকারণম কর্তৃত্বাদীব পুরুষ কর্মসিদ্ধৌ প্রশস্যতে অসিদ্ধৌ নিন্দ্যতে চাপি কর্তা নাসীত কথন্তিহ অসম্ভবেত তস্য হেতু প্রায়শ্চিত্তং তু লক্ষয়েত কৃতে কর্মণি রাজেন্দ্র তথা নৃণ্যমবাপ্নুতে অলক্ষ্মীরাবিশতেন সয়ানমলসং নরম নিঃসংশয়ং ফলং লব্ধ্বা দক্ষো ভূতিমুপাসতে। এ জগতে জ্ঞানবান ব্যক্তিকে অবশ্যই কর্ম করতে হবে। কর্মহীন হয়ে শুধু জড় পদার্থ বাঁচতে পারে, অন্য কেউ পারে না। কর্ম করো, অবসন্ন হয়েও না, কর্মের বর্মে দেহ আবৃত করো। সহস্র মানুষের মধ্যে কর্মে অভিজ্ঞ কয়জন আছেন? দৈবের প্রতি নির্ভর করে যে মানুষ নিষ্ক্রিয় হয়ে সুখে ঘুমিয়ে থাকে, জলের মধ্যে কাঁচা ঘটের মতো সে মিলিয়ে যায়। বুদ্ধিমান মানুষ তিলের মধ্যে তেল, গাভীতে দুধ এবং কাঠের ভিতরে যে আগুন আছে বুদ্ধি দিয়ে তা আবিষ্কার করেন, তারপর ঐসব বস্তু লাভ করবার জন্য উপায় স্থির করেন। যজ্ঞ প্রভৃতি ইষ্টকর্ম এবং পুষ্করিণী খনন প্রভৃতি ফলের প্রতি মানুষের পুরুষকার যদি কারণ না হতো, তবে এসব কাজে কেউ প্রবৃত্ত হতো না, কেউ শিক্ষক বা কেউ ছাত্রও হতেন না। ফল লাভে মানুষেরই কর্তৃত্ব আছে বলি কর্মের সিদ্ধি হলে মানুষের প্রশংসা হয়, তেমনি কর্ম ব্যর্থ হলে মানুষেরই নিন্দা হয়। কাজ করেও কোনো কোনো ক্ষেত্রে ফল হয় না বটে, কিন্তু তার কারণ কর্মের ত্রুটি। সে ত্রুটি দূর করলে ফল হয়, আর নিপুণভাবে কাজ করেও যদি ব্যর্থতাই লাভ হয়, তবু মানুষ কর্তব্য সম্যক পালন করেছেন এই ভেবে প্রসন্ন হতে পারেন। আলস্য ভরে শুয়ে থাকা মানুষের মধ্যে অলক্ষীর আবির্ভাব ঘটে। নিরলস ব্যক্তি কিন্তু নিঃসংশয়িত ফল অর্জন করে মঙ্গলে অভিষিক্ত হন।
0: সুভাষিত, অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন মহাভারত থেকে পাঠ। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন সঙ্গীতাঞ্জলি, প্রথমে সমবেত কণ্ঠে, পরে শিল্পী নীলিমা সেন।

শুনলেন সঙ্গীতাঞ্জলি। প্রথমে সমবেত কণ্ঠে, পরে শিল্পী নীলিমা সেন। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন শুনবেন, আজ অর্থাৎ 6ই আগস্ট 2026 বৃহস্পতিবারের কিছু অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6টা বেজে 30 মিনিটে শুনবেন আজকের চাষবাস, শুনবেন কৃষি সুপারিশ, বলবেন সুব্রত চক্রবর্তী। আপনার স্বাস্থ্য 6টা বেজে 40 মিনিটে। স্বাস্থ্যের উপর বিকিরণের ক্ষতিকর প্রভাব কথিকাটি বলেছেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী। প্রাত্যহিকী 6টা বেজে 45 মিনিটে উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং সম্মান দাস। রবীন্দ্রসঙ্গীত 7টা বেজে 45 মিনিটে শিল্পী মানুষ ভুল। আটটায় জানা অজানা আর নয় হিরোশিমা, এই বিষয়ে বলেছেন মোহিত রায়। নজরুলগীতি 8টা বেজে 5 মিনিটে শিল্পী নবনীতা।

অবশ্য 8:20 উত্তরণ বিশেষভাবে সক্ষম দৃষ্টিতে সুজন বসুর সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অনুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী ভ্রমন্তী সরকার। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায়।

0: 12:15 শুনবেন লোকগীতি। শিল্পী অদীপা সাহা 12:30 গ্রামীণ যুবাদের অনুষ্ঠান পশ্চিম বর্ধমানের রূপনগর থেকে জীবনের জলছবি অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। একটায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল, শুনবেন ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় রীনা গড়াই দত্ত। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 শুনবেন ক্রীড়াঙ্গন প্যানপাটিয়া কল স্টুডিওর বাইরে থেকে। অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, উপস্থাপনায় বিদ্যান দে। বিদ্যার্থীদের জন্য 5:30 বিষয় দশম শ্রেণীর ইতিহাস আলোচনায় বেলতলা গার্লস হাই স্কুলের শিক্ষিকা রুমা অধিকারী সঙ্গে দুজন শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান 6:05 শুনবেন লোকগীতি, শিল্পী চন্দ্র মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সমাজে মদ্যপান এবং বর্তমান পরিস্থিতি এ বিষয়ে সুরতান মান্ডির সাক্ষাৎকার, এদিন দ্বিতীয় পর্ব। পরে শুনবেন লোকগীতি, শিল্পী নীলমণি টুটু, অঞ্জলি সোরেন এবং সহশিল্পীবৃন্দ। কৃষি কথার আসর 6:40 ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটির সংরক্ষণ এ বিষয়ে মণিদীপ্ত সাহার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 রামায়ণ গান, পরিবেশনায় গোপাল চন্দ্র পাল এবং সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর। 8:30 অন্বেষা, হিরোশিমা নাগাসাকির শিক্ষা এ বিষয়ে কথিকা বলেছেন শ্যামল চক্রবর্তী। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী ভ্রমন্তী সরকার। 9:30 নাটক অনাদির পত্নীলাভ, রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সুভাষ দাস। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে লৌহ এবং লোকসঙ্গীতের অনুষ্ঠান। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 6:25 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মানস ভুল। 6:30 রামচরিত মানস। 6:45 ভজন, শিল্পী মন্দিরা লাহিড়ি। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত। 8:30 নজরুলগীতি, শিল্পী দেবযানী লাহিড়ি। 8:45 রজনীকান্তের গান, শিল্পী সমিতা মুখোপাধ্যায়। 9:00 লোকগীতি, শিল্পী অদীপা সাহা। 9:10 রাজধারা, শিল্প উপস্থাপনায় পূজা মিশ্র। 10:15 আঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীত, বেলা 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীত, 1:10 পাশ্চাত্য সঙ্গীত, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মানুষ ভুল। 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মোরারকা। 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 গুলগুলশন। 7:10 ভজন, শিল্পী মন্দিরা লাহিড়ি। 7:30 দর্পণ, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। ব্যাংকের নথি ও তথ্য প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 লোকসভায় অনুমোদন পেয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন আফ্রিকার অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হকিতে 16তম ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিভিশন এর সেমিফাইনালে উঠেছে ওড়িশা, পাঞ্জাব, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট সংশোধনী বিল সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই নতুন আইনের ফলে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে হল 37। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে এই সংখ্যা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অধ্যাদেশ জারি করেছিলেন। রাজ্যসভায় বিতর্কের জবাবে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, কাজের পরিমাণ বৃদ্ধি, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং

0: সংবিধান সম্পর্কিত জটিল মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্যই এই ঐতিহাসিক পদক্ষেপ।
1: ন্যায়পালিকাকে বাড়তে কার্যভার, ন্যায়িক বিষয়কে বদলতে প্রকৃতি বা উভরতে কনস্টিটিউশনাল লিগাল ইন্টারপ্রিটেশন কে নয়ে সওয়ালোঁ কো ধ্যান মে রাখকর মাননীয় সুপ্রিম কোর্ট মে ন্যায়াধীশোঁ কি সংখ্যা বাড়ানা এক সময় কি মাঙ্গ ওর সময়ানুকূল সুধার ভি হে, জিসমে সাংবিধানিক পীঠোঁ কে অধিক গঠন কি আবশ্যকতা ভি এক প্রমুখ পহলু হে।
0: বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলের কয়েকজন সদস্য উচ্চ আদালতগুলিতে বিচারপতির শূন্যপদ নিয়ে প্রশ্ন তুললেও অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই বিলটিকে সমর্থন জানিয়েছে। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 লোকসভায় পাশ হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নথি ও তথ্যের প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করাই এই বিলের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের ক্রমাগত হট্টগোলের মধ্যে কোনো আলোচনা ছাড়া বিলটি লোকসভায় গৃহীত হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। নতুন দিল্লিতে আফ্রিকা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছর $93 বিলিয়ন পৌঁছেছিল।
2: India is proud to be one of Africa's largest trade and investment partners. Our bilateral trade stands at $93 billion last year. Similarly, India has emerged as one of the top investors in Africa with cumulative investments exceeding $80 billion. And these are spread across a varied set of sectors from telecom, energy, pharmaceuticals, infrastructure, agriculture and digital services.
0: 2018 সালে উগান্ডার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে যে 10টি নীতির কথা উল্লেখ করেছিলেন তার উপর ভিত্তি করেই ভারত আফ্রিকা সম্পর্ক পরিচালিত হচ্ছে। এই নীতির মধ্যে রয়েছে চাহিদা ভিত্তিক উন্নয়ন অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগের জন্য খোলা বাজার, ডিজিটাল বিপ্লবের মাধ্যমে আফ্রিকার উন্নয়ন ইত্যাদি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী শিক্ষাক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী যোশী বলেন, শিক্ষার গুণমান বৃদ্ধি, সব শ্রেণীর মানুষ যাতে শিক্ষার সুযোগ পান তা নিশ্চিত করা, এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের উপর বৈঠকে জোর দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য ভবিষ্যৎমুখী এমন এক শিক্ষার পরিমণ্ডল গড়ে তোলা যা প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্নপূরণ এবং বিকশিত ভারত গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে। ভারত ও উজবেকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার যৌথ কর্মী গোষ্ঠীর ষষ্ঠ বৈঠক গতকাল তাশখন্ডে অনুষ্ঠিত হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব দীনেশ কুমার এবং উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা দপ্তরের প্রধান লেফটেন্যান্ট কর্নেল সুকরভজন সদিক জনোভিজ সিরোজভ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, যৌথ প্রশিক্ষণ ও অনুশীলন, দক্ষতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্প স্থাপন সহ একাধিক বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যৌথ প্রশিক্ষণ এবং অনুশীলন কর্মসূচি উভয় দেশে আয়োজন করা হবে বলে স্থির হয়েছে। এই উদ্যোগের অঙ্গ হিসেবে ভারতীয় প্রতিনিধি দল তাশখন্ডে প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সাংবাদিক ও তাঁদের পরিবারের জরুরি আর্থিক সহায়তায় কেন্দ্র সাংবাদিক কল্যাণ প্রকল্প চালু রেখেছে বলে লোকসভায় জানানো হয়েছে। অর্থাভাব, মৃত্যু, স্থায়ী পঙ্গুত্ব, মারাত্মক অসুস্থতা বা দুর্ঘটনায় হাসপাতালে ভর্তির মতো সংকটে এই প্রকল্পের অধীনে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এক লিখিত জবাবে জানান, প্রেস ইনফরমেশন ব্যুরো ও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের পাশাপাশি স্বীকৃতিপ্রাপ্ত নন এমন সাংবাদিকরাও এবার থেকে এই সুবিধার আওতায় আসবেন। অনলাইন আসক্তি, সাইবার বুলিং, ক্ষতিকর কন্টেন্ট ও শোষণের মতো ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসভায় এক লিখিত জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে। শিশুদের ডিজিটাল গোপনীয়তা ও তথ্য সুরক্ষায় সরকার ইতিমধ্যে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023 আইন চালু করেছে। মহিলারা নেতৃত্ব দিলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হয় বলে মত প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেন তিনি। শ্রীমতী রাহাতকার বলেন, পশ্চিমবঙ্গ সবসময় সামাজিক জাগরণ, শিক্ষা, সংস্কৃতি ও মহিলাদের ক্ষমতায়নের দিশা দেখিয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরান।

0: জানিয়েছে হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন চলতি সপ্তাহে হয়তো এই চুক্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আশা করা যাচ্ছে এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে যেতে পারে, যার ফলে বিশ্ব অর্থনীতির উপর চাপ কমতে পারে এবং যুদ্ধের অবসানের দিকে আর এক ধাপ এগোনো যেতে পারে। তবে এই চুক্তিটি সম্ভবত ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের শর্তের উপর নির্ভর করবে। ট্রাম্প প্রশাসন আগেই এমন কোন চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে যা হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণকে সুদৃঢ় করবে। যদিও ইরান প্রণালীটির উপর কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে এবং বলেছে যুদ্ধ পরিস্থিতির আগের মতো এটি আর উন্মুক্ত আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহৃত হবে না। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন ওমানের সঙ্গে চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্ট কোনো পক্ষ যদি এই প্রক্রিয়ায় বাধা না দেয় তবে যথাসময়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে। নীতি আয়োগ রিমেইনিং কেয়ার স্ট্র্যাটেজিস ফর এম্পাওয়ারিং কেয়ার গিভার্স ইন ভিকশিত ভারত 2047 শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি, প্রধান নির্বাহী কর্মকর্তা নিধি চিব্বার এবং নীতি আয়োগের সদস্য ডক্টর আর বালাসুব্রহ্মণ্যম এই প্রতিবেদনটি প্রকাশ করেন। দেশজুড়ে সামগ্রিক পরিচর্যা ও সেবা কেন্দ্রিক বাস্তুতন্ত্র গড়ে তোলার কথা বলা হয়েছে যা দেশের বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে কাজ করবে বলে জানান ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি। তিনি বলেন নীতি আয়োগ এমন একটি কৌশলগত বিষয়ের উপর আলোকপাত করছে যা ভারতের দীর্ঘমেয়াদী বৃদ্ধিকে তুলে ধরবে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া এবং বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্টভাবে জানান জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি জোর দিয়ে বলেন 2019 5ই আগস্ট সংবিধানে আনা পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার ঘটেছে। উত্তরপ্রদেশের বালিয়া জেলার রাসরা কেন্দ্রের বহুজন সমাজ পার্টির বিধায়ক উমাশঙ্কর সিং দীর্ঘ অসুস্থতার পর গত সন্ধ্যায় প্রয়াত হয়েছেন। 55 বছর বয়সী উমাশঙ্কর সিং মস্তিষ্কের টিউমারের চিকিৎসার জন্য নতুন দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিএসপি নেত্রী মায়াবতী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব গভীর শোক প্রকাশ করেছেন। কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 জন খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমোল খারাপ, মানসী সিং, রক্ষিতা রামরাজ, অস্মিতা চালিহা, ঈশারানী বড়ুয়া, তানভী শর্মা এবং শ্রিয়াংশী বালি শেট্টি। হকিতে 16তম ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিভিশন এর সেমিফাইনালে উঠেছে ওড়িশা, পাঞ্জাব, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে গতকাল কোয়ার্টার ফাইনালে ম্যাচে পাঞ্জাব 5-2 ব্যবধানে কর্ণাটককে এবং ওড়িশা 5-1 ব্যবধানে হরিয়ানাকে পরাজিত করে। পাশাপাশি ঝাড়খণ্ড 3-3 ড্রয়ের পর শুট আউটে উত্তরপ্রদেশকে হারিয়ে দেয় এবং মধ্যপ্রদেশ 7-3 ব্যবধানে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দ্বীপের দলকে পরাজিত করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। ব্যাংকের নথি ও তথ্য প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 লোকসভায় অনুমোদন পেয়েছেন। খবর শেষ হলো, পরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে আজকের চাষবাস।

গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন জানিয়ে দিই, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে পাওয়া কৃষক বন্ধুদের জন্য কৃষি সুপারিশ। শুরুতে জানাই আমন ধান প্রসঙ্গে। আমন ধানের বীজতলা তৈরির ক্ষেত্রে এক একর জমি রোয়ার জন্য 0.1 একর বা 10 শতক বীজতলা তৈরি করতে হবে। বীজতলার জন্য অপেক্ষাকৃত উঁচু জল নিকাশিযুক্ত উর্বর জমি নির্বাচন করতে হবে। সমগ্র বীজতলাটিকে কয়েকটি চওড়া খণ্ডে ভাগ করে নিলে ভালো হয় এবং প্রতিটি খণ্ডের প্রস্থ 1.20 মিটার বা 4 ফুট হতে হবে। প্রতিটি খণ্ডের চারপাশে 30 সেমি বা 1 ফুট চওড়া এবং 10 সেমি বা 4 ইঞ্চি গভীর নালা রাখতে হবে।

অতিরিক্ত নোনা মাটি বীজতলার জন্য উপযুক্ত নয়। অল্প নোনা জমিতে বীজতলা করতে হলে প্রয়োজনীয় সেচের ব্যবস্থা রাখতে হবে। কখনোই যেন বীজতলা শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতি 10 শতক বীজতলার জন্য গোবর বা কম্পোস্ট সার 1 টন, নাইট্রোজেন 2 কেজি, ফসফেট 2 কেজি, পটাশ 2 কেজি প্রয়োজন। আমন ধানে জমির উর্বরতা বজায় রাখতে জমিতে জৈব এবং সবুজ সার প্রয়োগ করা প্রয়োজন। সবুজ সার প্রয়োগ করা না গেলে জমি তৈরির সময় একরে 5 টন জৈব সার মাটিতে ভালোভাবে মিশিয়ে দেওয়া প্রয়োজন। রাসায়নিক সার হিসেবে জমির চরিত্র ও ধানের জাত অনুযায়ী মূল সার হিসেবে একরে 7 থেকে 10 কেজি নাইট্রোজেন, 12 থেকে 16 কেজি ফসফেট এবং 12 থেকে 16 কেজি পটাশ সার প্রয়োগ করা উচিত। বেলে মাটিতে পটাশ সার দুবারে অর্থাৎ মূল সার ও দ্বিতীয় চাপানে প্রয়োগ করা যেতে পারে। জিঙ্কের ঘাটতিযুক্ত এলাকায় একর প্রতি 10 কেজি জিঙ্ক সালফেট ও 4 থেকে 8 কেজি সালফার মূল সার হিসেবে প্রথম চাপানে প্রয়োগ করা যেতে পারে। মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করলে ফলন বৃদ্ধি ও সারের অপচয় কম হয়। সাধারণত আষাঢ় থেকে শ্রাবণ মাসের মধ্যে অর্থাৎ জুলাই থেকে আগস্টের মধ্যে আমন ধান রোয়ার কাজ শেষ করা উচিত। আমনে জলদি জাতের চারার ক্ষেত্রে 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি, মাঝারি জাতের চারার ক্ষেত্রে 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি এবং নাবি জাতের চারার ক্ষেত্রে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি দূরত্বে রোয়া করলে ভালো। এখন জানাই অড়হর প্রসঙ্গে, হালকা ও মাঝারি মাটিতে ভালো হয়, তবে সাধারণত সব ধরনের মাটিতে চাষ করা যেতে পারে। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বীজ বুনতে হবে, একরে 10 কেজি বীজের প্রয়োজন হয়। স্বল্পমেয়াদী জাতের সারি ও গাছের দূরত্ব 1 ফুট এবং মধ্যমেয়াদী জাতে সারি ও গাছের দূরত্ব 2 ফুট ও 1 ফুট। প্রতি কেজি বীজের সঙ্গে থাইরাম 75% 2 গ্রাম বা ম্যানকোজেব 75% 3 গ্রাম বা ক্যাপটান 75% 2 গ্রাম মেশালেই বীজ শোধন হয়ে যাবে। বীজ বোনার কমপক্ষে 7 দিন আগে, বীজ শোধন করে বোনার আগে রাইজোবিয়াম কালচার মেশাতে হবে। স্বল্পমেয়াদী অর্থাৎ 120 দিনের উন্নত জাতগুলি হল TAT10, UPAS 120, প্রভাত T21, পুষা আগেতি ইত্যাদি। মধ্যমেয়াদী জাত অর্থাৎ 160 দিনের উন্নত জাত হল রবি। এই জাতটি আশ্বিন মাসে বোনা হয়। একর প্রতি মূল সার নাইট্রোজেন 12 কেজি, ফসফেট 24 কেজি এবং পটাশ 24 কেজি প্রয়োজন হয়। এক্ষেত্রে কোনো চাপান সার প্রয়োজন নেই। এখন জানাই খারিফ ভুট্টা প্রসঙ্গে, উঁচু ও মাঝারি দোঁয়াশ থেকে বেলে দোঁয়াশ মাটির যে কোনো জমি ভুট্টা চাষের উপযুক্ত। খারিফ ভুট্টার উপযুক্ত জাত বিবেক 27, বিবেক QPM 9, DMH 118, যুবরাজ গোল্ড, শ্রীরাম 9920, বায়ো 9681 ইত্যাদি। উপযুক্ত জাতের বীজ সংগ্রহ করে বীজ শোধন করে নিতে হবে। বীজ শোধনের জন্য প্রতি কেজি বীজের সঙ্গে ক্যাপটান 75% 2.5 গ্রাম বা ভিটাভ্যাক্স 2.5 গ্রাম মিশিয়ে শোধন করে নিতে হবে। বীজ বোনার উপযুক্ত সময় জুনের প্রথম থেকে জুলাই মাসের শেষ। এই সময় গভীর লাঙ্গল দিয়ে আগাছা পরিষ্কার করে জমি তৈরির সময় একরে 2 টন কম্পোস্ট সার, 6 কেজি অ্যাজোটোব্যাক্টর এবং PSB মেশানো উচিত। হাইব্রিড ভুট্টায় একরে মূল সার হিসেবে 19 কেজি নাইট্রোজেন, 28 কেজি ফসফেট এবং 10 কেজি পটাশ সার প্রয়োগ করা উচিত। এখন জানাই আখ প্রসঙ্গে, আখের রোগ পোকা যেমন লাল ঢোড়া ধসা, ছিপটি ভূষা, ঢোলে পড়া রোগ এবং ডগা ছিদ্রকারী পোকা, মাজরা পোকা, শোষক পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই আক্রমণের দিকে লক্ষ্য রাখতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় চাপান সার হিসেবে আখ বসানো 90 দিন পরে 66 কেজি নাইট্রোজেন এবং 50 কেজি পটাশ মাটিতে মিশিয়ে দিন এবং গাছের গোড়ায় মাটি দিয়ে ভেলি বেঁধে দিন এবং সেচ দিন। এখন জানাই পাট প্রসঙ্গে, পাটের বয়স যখন 90 থেকে 110 দিন তখন পাট কাটা যেতে পারে, তবে 110 থেকে 115 দিনে পাট কাটার জন্য আদর্শ। পাটের গুণগত মান পাট পচানোর পদ্ধতির উপর অনেকটাই নির্ভর করে, সুতরাং পাট কাটার পর পাট পচানোর বিষয়ে সতর্ক থাকতে হবে। পাট কাটার পর বান্ডিল বেঁধে 4 থেকে 5 দিন রোদে রেখে পাতা ঝরে গেলে পরিষ্কার জলে ঝাঁক দিতে হবে। কাদা মাটি বা কলা গাছ দিয়ে পাট ঝাঁক দেওয়া পরিহার করুন, এর ফলে পাটের গুণগত মান বা রং খারাপ হয়ে যায়। পাটের প্রতি বান্ডিলে 2 থেকে 3টি ধৈঞ্চা গাছ ঢুকিয়ে দিলে পাটের পচন দ্রুত হয়। পাটের তন্তুর গুণগত মান উন্নত করার জন্য পাট পচানো পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পাট গবেষণা কেন্দ্র ক্রাইজ্যাপ উদ্ভাবিত ব্যাকটেরিয়া পাউডার ক্রাইজ্যাপ সোনা বিঘা প্রতি 3 থেকে 4 কেজি পাটের বান্ডিলে বিভিন্ন স্তরে ছড়িয়ে দিয়ে পাট পচালে পচন দ্রুত হয় এবং পাটের গুণগত মানও উন্নত হয়। এই একই জলে আবার পাট পচালে জীবাণু পাউডার অর্ধেক বা 1.5 থেকে
দুকে।

0: ইংরেজি প্রয়োগ করলেই হবে। সবশেষে জানাই সবুজ সার প্রসঙ্গে, আমন ধান রোয়া করার আগে দেড় মাস বয়সের ধনচে গাছ সবুজ সারের জন্য আপনারা জমিতে জল থাকা অবস্থায় মাটির সঙ্গে মিশে দিতে পারেন। এছাড়াও শন গাছ আপনারা সবুজ সার হিসেবে জমিতে মেশাতে পারেন। জানিয়ে দিলাম কৃষক বন্ধুদের জন্য কৃষি সুপারিশ। বিস্তারিত জানতে আপনার ব্লকের স্থানীয় কৃষি প্রযুক্তি সহায়ক বা সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এ তথ্য আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে।
1: এখন শুনবেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সব জেলায়, বেশিরভাগ জায়গায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সঙ্গে বাঁকুড়া জেলার দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার দু একটি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলার দু একটি জায়গায় এই সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আজকের চাষবাস অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আমি ডক্টর সন্দীপ চ্যাটার্জি, স্নায়ু শল্য চিকিৎসক এবং অধ্যাপক নিউরোসার্জারির বলছি। মস্তিষ্কের মাংস অথবা কোষের ব্যাধিত বৃদ্ধিকে ব্রেন টিউমার বলে। এই ব্রেন টিউমার মূলত দু রকমের হয়, ভালো টিউমার যেগুলোকে বলে বিনাইন অথবা ক্যান্সার জাতীয় টিউমার। কোনো রোগীর যদি কোনো চারিত্রিক পরিবর্তন ঘটে, কোনো অঙ্গের কোনো অংশে জোর কমে যায় অথবা খিঁচুনি হয়, এই তিনটেই মূলত ব্রেন টিউমারের অভিব্যক্তি। ব্রেন টিউমার বেশিরভাগই আজকের দিন সারানো যায়। বিনাইন ব্রেন টিউমার এবং বেশিরভাগ ক্যান্সার জাতীয় ব্রেন টিউমার অস্ত্রোপচার করে সম্পূর্ণভাবে রোগীরা আরোগ্য লাভ করতে পারেন। কিছু কিছু ক্যান্সার জাতীয় ব্রেন টিউমার আছে যার চিকিৎসা অস্ত্রোপচারের পরে আরও বিভিন্নভাবে করতে হয়, কিন্তু আজকে যা প্রযুক্তি আছে এই অস্ত্রোপচার করার জন্য, তাতে ব্রেন টিউমার থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করা যায়। ব্রেন টিউমারকে ভয় পাবার মতন কোনো কারণ আজকে নেই। ব্রেন টিউমার মানেই যে আর কিছু করা যাবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, স্বাস্থ্যের ওপর বিকিরণের ক্ষতিকর প্রভাব। এই বিষয়ে একটি কথিকা বলছেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
3: আজ 6 আগস্ট, পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাসে অন্ধকারতম একটি দিন। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আজকের দিনেই হিরোশিমা শহরের উপর আমেরিকা নিক্ষেপ করেছিল অ্যাটম বোমা। সারা বিশ্ব চমকে উঠেছিল সেই বোমার ধ্বংসলীলা দেখে। সমস্ত শহরটিকে ধূলিসাৎ করে সেই বিস্ফোরণ কেড়ে নিয়েছিল প্রায় 2,00,000 মানুষের প্রাণ। শুধু তাই নয়, সেই পারমাণবিক বিস্ফোরণের প্রভাবে আজও সেখানে মানুষের শরীরে বিশেষ ধরনের কিছু ক্যান্সার, যা কিনা পারমাণবিক বিস্ফোরণের সাথে সম্পর্কযুক্ত, তা দেখতে পাওয়া যায়। তবে এই ধরনের পারমাণবিক যুদ্ধের ফলশ্রুতি ছাড়াও মানব সমাজ প্রতিদিন বিভিন্ন রকম বিকিরণজনিত কুপ্রভাবের সম্মুখীন হয়। আজ আমাদের আলোচ্য বিষয় মূলত সেটাই। প্রাকৃতিক যেসব উৎস থেকে বিকিরণ আমাদের শরীরে ঢুকতে পারে, তা মহাজাগতিক রশ্মি, পৃথিবীর জল, স্থল বা বায়ুমণ্ডল থেকে বিকিরিত রশ্মি বা

0: মানবদেহের ভিতর থেকে বিকিরিত রশ্মি হতে পারে। সৌরমণ্ডল, অন্যান্য নক্ষত্রমণ্ডলী বা কৃষ্ণগহ্বর থেকে ধেয়ে আসা মহাজাগতিক রশ্মিসমূহ আমাদের পৃথিবীর চারপাশে বর্মের মতো বায়ুমণ্ডলে এসে বাধা পায়, ফলে তারা গতি হারায় এবং এর একটি সামান্য অংশ পৃথিবীতে পৌঁছতে পারে। আমরা যদি উড়োজাহাজে অনেক উঁচুতে উঠে যাই, তখন এই বিকিরণ অনেক বেশি বেশি করে আমাদের শরীরে পৌঁছয়। স্বাভাবিক উচ্চতায় যেখানে এই বিকিরণের পরিমাণ বছরে 35 মিলি র্যাড, সেখানে একজন জেট প্লেনের পাইলট এর ক্ষেত্রে এর পরিমাণ প্রায় 300 মিলি র্যাড। এই র্যাড হল আমাদের শরীর কতটা পরিমাণ বিকিরণ আমাদের অজান্তেই শোষণ করে নিচ্ছে তার পরিমাণ। সাধারণত এক বছরে 5 র্যাডের কম বিকিরণ শরীরে প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে কোনো শারীরিক ক্ষতি বা লক্ষণ ধরা পড়ে না, আর 1 র্যাডকে 1000 দিয়ে ভাগ করলে 1 মিলি র্যাড পাওয়া যায়। এবার আসা যাক পৃথিবীতে যেসব তেজস্ক্রিয় বিকিরণকারী বস্তু আছে তাদের কথায়। ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম এবং বিশেষ ধরনের পটাশিয়াম পাথর বা নির্মাণ সামগ্রীর মধ্যে থাকে। সাধারণভাবে মানুষ প্রতি বছর 50 মিলি র্যাড করে সেই বিকিরণ নিজের অজান্তেই গ্রহণ করে। ভারতে এমন কিছু ইউরেনিয়াম সমৃদ্ধ পাহাড় আছে যেমন কেরালাতে, সেখানে বসবাসকারীরা প্রতি বছর 2 র্যাড করে বিকিরণ শরীরে গ্রহণ করেন। বরং সেই তুলনায় বায়ুমণ্ডলে প্রবহমান তেজস্ক্রিয় গ্যাস র্যাডন এবং থোরন বছরে মাত্র 2 মিলি র্যাড বিকিরণ প্রতিটি মানুষের শরীরে প্রবেশ করাতে সক্ষম হয়। এরপর আসি মানুষের শরীরে জমে থাকা তেজস্ক্রিয় পদার্থের কথায়। সেই সব পদার্থের মধ্যে পড়ে পটাশিয়াম, স্ট্রনশিয়াম এবং কার্বন। এগুলির সবকটির একটি বিশেষ আইসোটোপ। সাধারণত প্রতিটি মানুষ নিজের শরীরের এই তেজস্ক্রিয় বস্তু থেকে 25 মিলি র্যাড বিকিরণ পায়, তবে ক্ষেত্র বিশেষে তা 70 থেকে 80 মিলি র্যাড অবধি পৌঁছে যেতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে মানুষ প্রকৃতির থেকে প্রতি বছর প্রায় 100 মিলি র্যাড তেজস্ক্রিয় বিকিরণ গ্রহণ করে। এবার দেখতে হবে মনুষ্য সৃষ্ট কী কী কারণে মানুষ নিজেই নিজেকে তেজস্ক্রিয় বিকিরণের শিকার করে তোলে। প্রথমত এক্সরে। মানুষ সবথেকে বেশি বিকিরণ গ্রহণ করে এক্সরে করতে এবং করাতে গিয়ে। এক্ষেত্রে রুগী যার এক্সরে হল তিনি পেলেন 20 থেকে 3000 মিলি র্যাড বিকিরণ, অবশ্যই এক্সরের প্রকারভেদ অনুযায়ী। যেমন যার একটিমাত্র দাঁতের এক্সরে হল তিনি কম বিকিরণ পেলেন, আর যার কোমর বা বুকের এক্সরে হল তিনি বেশি বিকিরণ পেলেন। আর এক্সরে টেকনিশিয়ান ও ডাক্তাররা প্রতিটি এক্সরের ফলে সামান্য হলেও কিছুটা করে বিকিরণ গ্রহণ করতে থাকলেন। আর পরমাণু বোমার কথা তো আগেই বলা হয়েছে। এর থেকে নির্গত কার্বন, আয়োডিন, সিজিয়াম, স্ট্রনশিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় বিকিরণযোগ্য পদার্থগুলির অর্ধেক আয়ু 30 বছর পর্যন্ত হতে পারে। অর্থাৎ এরা পরিবেশে একবার থেকে গেলে তাদের ক্ষতিকারক প্রভাব সারা পৃথিবীতে অনন্তকাল ধরে চলতে পারে। 1963 সালে জার্মানিতে, যে দেশে কোনো পারমাণবিক বিস্ফোরণ ঘটেনি, একটি সমীক্ষা চালিয়ে দেখা গেছিল যে তাদের দেশের প্রতিটি মানুষ ভালো রকম তেজস্ক্রিয় বিকিরণের শিকার এবং তার উৎসস্থল জাপানে পরমাণু বোমা বিস্ফোরণ। এখন দেখা যাক তেজস্ক্রিয় বিকিরণ আমাদের শরীরে কী কী ক্ষতি করে। পারমাণবিক বোমা কী করে তা তো আমরা সবাই জানি, কিন্তু ধীরে ধীরে তেজস্ক্রিয় বিকিরণ আমাদের শারীরিক ও জিনগত যেসব পরিবর্তন করে তা হল ক্যান্সার, রক্তের ক্যান্সার, ভ্রূণের গঠনগত সমস্যা এবং আয়ু কমিয়ে দেওয়া। বংশ পরম্পরায় জিনঘটিত সমস্যাও এরা তৈরি করে। এখন দেখা যাক কী কীভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। দ্য ইন্টারন্যাশনাল কমিশন অন রেডিওলজিক্যাল প্রোটেকশন আর দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এবং WHO সম্মিলিতভাবে চেষ্টা করছে এই বিপদ থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য। এরা তেজস্ক্রিয় পদার্থগুলি যা মানবজাতির উপকারে লাগে, যেমন পারমাণবিক চুল্লির জ্বালানি থেকে উদ্ভূত বর্জ্য পদার্থ সঠিকভাবে নিষ্ক্রিয়করণ, যারা এসব জায়গায় কাজ করেন তাদের ব্যক্তিগত সুরক্ষা ইত্যাদি বিষয় লক্ষ্য রাখেন। এরা চান যেন 30 বছরে 5 রেমের বেশি মনুষ্য সৃষ্ট বিকিরণ মানুষের শরীরে প্রবেশ না করে। এভাবেই আগামী দিনে বিকিরণ নিয়ন্ত্রণ করে মনুষ্য প্রজাতির আত্মধ্বংস নিবারণ করতে পারা যাবে, এই আশা আমরা করতেই পারি।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল স্বাস্থ্যের ওপর বিকিরণের ক্ষতিকর প্রভাব। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম চক্রবর্তী।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

নমস্কার, ডাক্তার শুভঙ্কর চৌধুরী বলছি। আমি পিজি হসপিটালের এন্ডোক্রিন বিভাগের হেড। ডায়াবেটিস আজকে আমাদের একটা মস্ত বড় সমস্যা। তার কারণ যে অনেক সংখ্যায় মানুষের ডায়াবেটিস আছে, শুধু সেইটুকু নয়, এবং রিসেন্টলি ICMR একটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সারা দেশ জুড়ে একটা পরিসংখ্যান করছে। তার মধ্যে পশ্চিমবাংলার কাজটার চার্জে মেবি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আমি ছিলাম। এখানেও কিন্তু ডায়াবেটিসের সংখ্যা খুব বেশি পাওয়া গেছে। প্রায় 15% থেকে 20% মানুষ অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে ডায়াবেটিস পাওয়া গেছে। এই ডায়াবেটিসের আরেকটা সমস্যা হচ্ছে, ডায়াবেটিস লং টার্মে নানা রকম কমপ্লিকেশনস আনতে পারে। চোখ, কিডনি, হার্ট, নার্ভ, যা বলেন, সব অর্গানকে ড্যামেজ করতে পারে। কিন্তু ভালো কথা হচ্ছে, এগুলো প্রিভেন্ট করা যেতে পারে। প্রিভেন্ট করার জন্য আসুন আমরা সকলে চেষ্টা করি, এক, ডায়াবেটিস যেন না হয়। তার জন্য আমাদের জীবনযাত্রার সহজ কিছু নিয়ম, কিছুটা কায়িক পরিশ্রম, কিছুটা খাওয়া দাওয়ার দিকটা নজর দেওয়া, দেখা যাতে ওজন না বাড়ে, ভুঁড়ি না বাড়ে, এবং তার সঙ্গে একটু কি করে আমরা সারা দিনের মধ্যে কিছুটা রিক্রিয়েশন, কিছুটা রিল্যাক্সেশন, কিছুটা মানসিক শান্তি খুঁজে নিতে পারি, এইগুলো চেষ্টা করা। তার সঙ্গে রেগুলার মনিটরিং করতে হবে, ওষুধপত্র যেগুলো বলা হবে সেগুলো ফলো করবেন। এগুলো করলে নিশ্চিত আমরা ডায়াবেটিস মুক্ত হতে পারবো না, কিন্তু ডায়াবেটিস নিয়েই সুস্থভাবে বাঁচতে পারবো, এই আমাদের আশা।

প্রতিটি নতুন দিন, নতুন সকালের কাছে আমাদের একটাই প্রত্যাশা, একটাই প্রার্থনা, পুরনো দুঃখ, শোক, হতাশা, গ্লানি, ব্যর্থতা, মলিনতা, যাবতীয় কলুষ মুছে গিয়ে নতুন আলোয়, নতুন রঙে সেজে উঠুক, ভরে উঠুক আমাদের নতুন দিন, নতুন উদ্যমে এগিয়ে চলি আগামীর পথে।

চিরদিবসের, চিরকালের প্রাণময় ভাষা আমাদের যারা যোগান দেন তাদের স্মরণ করি প্রাত্যহিকীর স্মরণ পর্ব। আজ 6ই অগস্ট। প্রথমেই বলবো কবি আলফ্রেড লর্ড টেনিসনের কথা। কবিতায় ভিক্টোরীয় যুগের সঠিক বার্তাবাহক ইংরেজ লেখকরা। বিশ্বের তাবড় তাবড় সাহিত্য সমালোচকদের এমন দাবি অস্বীকার তো করা যায় না। কবি আলফ্রেড লর্ড টেনিসন ছিলেন এই ধারারই বাহক। জন্ম 1809 সালের আজকের দিন অর্থাৎ 6ই অগস্ট ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে। আলফ্রেডের ছোটবেলা খুব একটা সুখে কাটেনি। স্কুল ছেড়ে বাড়িতেই পড়াশুনো চালিয়েছেন। অল্প বয়সে তার লেখা কবিতায় পাওয়া যায় লর্ড বায়রনের প্রভাব। কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়বার সময় যোগ দিয়েছিলেন সাহিত্য সভা দ্য অ্যাপোসেলস। 1830-এ প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ। এর মধ্যে মারিয়ানা কবিতা সাড়া ফেলে দেয় পাঠক সমাজে। 1833-এ প্রকাশিত বই পোয়েমস প্রবল সমালোচনার মুখে পড়ে এই বই। তারপর 10 বছর সব চুপচাপ। প্রিয় বন্ধু আর্থার হালামির স্মৃতিতে এরপর লেখেন ইন মেমোরিয়াম। সময় নিয়েছিলেন 17 বছর। এই বইটি তাকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। এরপর একের পর এক কীর্তি রেখে গেছেন কবিতায় নাটকে। জন্মদিনে তার প্রতি রইল আমাদের শ্রদ্ধাঞ্জলি।

ইয়াং বেঙ্গল দলের অন্যতম সদস্য কিশোরী চাঁদ মিত্র আজকের দিনে অর্থাৎ 6ই আগস্ট প্রয়াত হন। 1837 সালের আজকের দিনে তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নেন। হেয়ার স্কুল এবং হিন্দু কলেজের কৃতি ছাত্র কিশোরী চাঁদের ইংরেজি সাহিত্যে খুব ভালো দখল ছিল। জনহিতকর নানা কাজেও জড়িয়ে রেখেছিলেন নিজেকে। প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু থিওফিল্যান্থ্রোফিক সোসাইটি এবং সমাজ উন্নতি বিধায়িনী সভা। সামাজিক সংস্কারে এই দুই প্রতিষ্ঠানেরই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ক্যালকাটা রিভিউ, বেঙ্গল স্পেকটেটর, বেঙ্গল ম্যাগাজিন প্রভৃতি পত্রিকায় তিনি প্রবন্ধ লিখতেন। নীল বিদ্রোহ এবং ভারত সভা প্রতিষ্ঠার সময় তিনি বারবার স্বাজাত্যবোধের পরিচয় দিয়েছেন। আমাদের শ্রদ্ধা কিশোরী চাঁদ মিত্রকে। আজ কিশোরী চাঁদ মিত্রের প্রয়াণ।

ফিরে যাব 1906 সালে 6 আগস্ট। আজকের দিনে অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস এবং রাজা সুবোধ মল্লিকের প্রচেষ্টায় প্রকাশিত হয় সুবিখ্যাত ইংরেজি দৈনিক বন্দে মাতরম পত্রিকা। প্রথম সম্পাদক ছিলেন বিপিনচন্দ্র পাল। স্বাধীনতা আন্দোলনে এই পত্রিকার ভূমিকা ছিল অনস্বীকার্য। আজ বন্দে মাতরম পত্রিকার প্রকাশের দিন।

1945 সালের 6ই আগস্ট, হিরোশিমা শহরের আকাশ ছিল ঝকঝকে নীল। কোথা থেকে আকাশ চিরে ধেয়ে এলো একের পর এক মার্কিন বোমারু বিমান B-29। পেটে তাদের দৈত্যের ক্ষুধা, পরমাণু বোমা ফেলল আমেরিকা জাপানের হিরোশিমা শহরে। কয়েক লক্ষ মানুষের অকাল মৃত্যুর আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠল। সামনে যা ছিল তাই মুছে গেল মুহূর্তে। প্রবল ঢেউ উঠল সমুদ্রে, আহত হল মানবিকতা। না, আর পারমাণবিক বোমা নয়। সেই থেকে আজও বলে আসছে সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, আজ হিরোশিমা দিবস।

মায়ের আঁচলের মতন। আর রবীন্দ্রনাথ লিখলেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমরা এমন এক দেশে বসবাস করি, এমন এক দেশের জল হাওয়া গায়ে মেখে বেড়ে উঠি, যে মাটিতে মিশে আছে সেই দেশের বীর সন্তানের রক্ত, শহীদের রক্ত। মায়ের সাথে, দেশের সঙ্গে তারা এভাবেই থাকবেন যতদিন থাকবে মানব সভ্যতা। এখন সমবেত কণ্ঠে দেশবন্দনা।

0: শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা।
1: এবার চিঠির ঝাঁপি খোলার পালা। তবে সেই চিঠির ঝাঁপি খোলার আগে একটা গল্পের কথা মনে পড়ছে। এক সাধু একদিন দেখলেন এক নদীতে এক কাঁকড়া বিছে ভেসে যাচ্ছে, এবং দেখা মাত্রই তিনি বুঝতে পারলেন যে সে তার প্রাণ রক্ষা করার জন্যে একেবারে প্রাণপণ চেষ্টা করছে। সাধু ঝাঁপিয়ে পড়ে সেই কাঁকড়া বিছেকে উদ্ধার করলেন। ফল হলো কি, কাঁকড়া বিছে সাধুর হাতে কামড়ে দিলেন। ঘাটে দাঁড়িয়ে একজন এই ঘটনাটা সম্পূর্ণ দেখলেন। দেখে সাধুকে জিজ্ঞেস করলেন, আপনি ওকে উদ্ধার করলেন কেন? সাধু উত্তর করলেন, ও বিছে, ও ধর্ম দংশন করা, কিন্তু আমি তো সাধু, আমার ধর্মই উদ্ধার করা। এই নিয়েই আমাদের চিঠির ঝাঁপি এপক্ষের বিষয়, নিঃস্বার্থ লড়াই। এই লড়াই জারি রাখেন কেউ কেউ আমাদের মাথার উপর মহিরুহ হয়ে সারা জীবন ছাতা দিয়ে যান তারা।
0: আসবো সেসব চিঠিতে, তার আগে একটা ছোট্ট বিরতি।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: প্রথম যার লেখা দিয়ে আজ শুরু করব, তিনি গৌতম মাঝি, উষাগ্রাম, আসানসোলের। প্রিয় প্রাত্যহিকী, মানুষের জীবনে কিছু মানুষ আসেন যারা কোনো প্রচার চান না, কোনো স্বীকৃতি চান না, তবু নীরবে অন্যের জীবন আলোকিত করে চলেন। আজ তেমনই এক মানুষের কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। কলেজে পড়ার সময় প্রায়ই আমাদের কাছে আসতেন সৈকতদা। তার কণ্ঠে ছিল এক অদম্য বিশ্বাস। তিনি বলতেন, বিশেষভাবে সক্ষম মানুষ যদি নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে নিজেরাই এগিয়ে না আসে, তখন কেউ সেই অধিকার হাতে তুলে দেবে না। অধিকার অর্জন করতে হয়, অপেক্ষা করে নয়, সংগ্রাম করে। তখন হয়তো কথাগুলোর গভীরতা পুরোটা বুঝিনি, কিন্তু সময়ের সঙ্গে উপলব্ধি করেছি এ শুধু বক্তব্য ছিল না, ছিল তার নিজের জীবনের দর্শন। পরে জানতে পারি কলকাতার এক সচ্ছল বনেদি পরিবারে তার জন্ম। ইংরেজি সাহিত্য নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তরে অসাধারণ ফল করেছিলেন। চাইলে প্রতিষ্ঠিত চাকরি, স্বাচ্ছন্দ্যময় জীবন সবই তার নাগালের মধ্যে ছিল, কিন্তু তিনি সে পথ বেছে নেননি। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন বিশেষভাবে সক্ষম মানুষের অধিকার, মর্যাদা ও সম অধিকারের সংগ্রামে। সেখানেই অতি সাধারণ জীবনযাপন করেন, আর আজও রাজপথে নেমে নিরলসভাবে লড়াই করে চলেছেন। শুনেছি ছোটবেলায় বাড়িতে ডাকাতির সময় ছোড়া গুলির আঘাতে তার দুটি চোখের দৃষ্টি চিরতরে হারিয়ে যায়, কিন্তু ভাগ্য তার চোখের আলো কেড়ে নিতে পারলেও মানুষের জন্য লড়াই করার সাহস কেড়ে নিতে পারেনি। বরং সেই অন্ধকার থেকেই তিনি অসংখ্য মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছেন। আর যখন আমরা প্রায়শই নিজের সাফল্য, নিজের স্বার্থ আর নিজের নিরাপত্তা নিয়েই ব্যস্ত, তখন সৈকতদার জীবন আমাদের প্রশ্ন করতে শেখায়, আমরা কি কখনো অন্যের অধিকারের জন্য নিজের সময়, শ্রম বা স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে পেরেছি? সৈকতদার প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তার নিঃস্বার্থ লড়াই আমাদের মনে করিয়ে দেয়, মানুষের প্রকৃত পরিচয় তার প্রাপ্তিতে নয়, তার ত্যাগে, নিজের জন্য নয়, অন্যের

0: জন্য বেঁচে থাকার মধ্যেই জীবনের সবচেয়ে বড় জয় লুকিয়ে থাকে। লিখেছেন গৌতম মাঝি, উষাগ্রাম, আসানসোল থেকে। লিখেছেন চিঠি ঝাঁপি ডট এআইআর অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায়। CHI THIR JHANPI চিঠির ঝাঁপি ডট এআইআর অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায়।
1: পরের চিঠি, ধ্রুবজ্যোতি বাগচি, নোয়াপাড়া, কলকাতা থেকে লিখছেন। সংসারে যারা শুধু দিলে পেলে না কিছু, যারা বঞ্চিত, যারা দুর্বল উৎপীড়িত মানুষ হয়েও, মানুষে যাদের চোখের জলের কখনো হিসেব নিলে না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনো দিন ভেবেই পেলে না সমস্ত থেকেও কেন তাদের কিছু নেই, এদের বেদনাই দিলে আমার মুখ খুলে, এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। উল্লেখ নিষ্প্রয়োজন এই বাক্যাংশ কথাশিল্পী শরৎচন্দ্রের। সকাল সখা প্রাত্যহিকে জ্ঞান হওয়া ইস্তক জেনে এসেছি 15 আগস্টে ভারতবাসীর হৃদয়ের অন্দরমহলে স্বাধীনতার কারা নাকারা বেজে ওঠে। স্বাধীনতা উত্তর প্রজন্মের কাছে অজ্ঞাত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত স্বাধীনতাহীনতায় কাব্যাংশের অন্তর্নিহিতার্থ তাই। তাই স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে বঞ্চিত, দুর্বল, শোষিত ভারতবাসীর অগণন দৃশ্য বা অদৃশ্য উপস্থিতি সেই প্রশ্নের জন্ম দেয়। দুবেলা দুমুঠো খেতে না পাওয়া হতদরিদ্র পরিবারের শিশুদের কাছে এখনও স্কুলে যাওয়ার অর্থ মিড ডে মিল। তাদের বাপ মাও ঠেলে ঠুলে পাঠান বাছাধনদের স্কুলে। একবেলা সরকার প্রদত্ত খাবার, এইটুকু তাদের সন্তুষ্টির অর্ধেক আকাশ। কিন্তু কার রোষানলে এদের পরিবারের একরত্তি খুদেরাও কর্কট রোগে আক্রান্ত হয় বলতে পারো বন্ধু? শোকহীন, নিষিদিন, দিশেহারা বাবা মা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র হয়ে শহরের হাসপাতালে ছোটেন। ঠিক তখনই অবিশ্বাস্য ক্ষিপ্ততায় সেই খবর পৌঁছে যায় এমনই একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে, যারা ছুটে আসেন সরেজমিনে প্রত্যক্ষ করতে। শিশুটির সব দায়ভার তুলে নেন নিজেদের কাঁধে, সঙ্গে থাকেন বেঁধে বেঁধে থাকার মন্ত্রে দীক্ষিত সহযোদ্ধারা। সমষ্টির ব্যয়ভার হাজার ওয়াটের আলোর উদ্ভাসিত হয়ে ওঠে যখন মুম্বাই থেকে দীর্ঘ লড়াই শেষে ফেরে সেই ক্ষুদে। তাকে হাজির করানো হয় ওই সংস্থা আয়োজিত নাট্যমেলায়। হাততালিতে ফেটে পড়ে প্রেক্ষাগৃহ। 15 বছরের লড়াইয়ে এই সংস্থা 15টি কর্কট আক্রান্ত শিশুর জীবন ফিরিয়ে দিয়েছেন। পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। এই সংস্থাটির নাম উল্লেখের প্রয়োজন বোধ করি না, তোমার বিষয় সাজুজ্যে তুলে ধরলাম এই নিঃস্বার্থ লড়াইয়ের দৃষ্টান্ত। লিখছেন ধ্রুবজ্যোতি বাগচি, নোয়াপাড়া, কলকাতা থেকে।

প্রাত্যহে কি প্রজাতন্ত্র কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। এই হলো আমাদের ডাকযোগে প্রাত্যহিকের চিঠি পাঠানোর ঠিকানা। কেউ কেউ ডাকযোগে লিখছেন, কেউ কেউ লিখেন আমাদের ইমেল আইডিতে। সেসব নিয়েই ভরিয়ে তুলি আমরা আমাদের এই প্রাত্যহিকের অনুষ্ঠান। এবারে যার লেখা পড়ব, তিনি শ্রাবন্তী দেবনাথ, হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে আমাদের লিখেছেন। প্রিয় প্রাত্যহিকী, চারদিকে আজ সাজো সাজো রব। আর কয়েকদিন পরেই পালিত হবে আমাদের স্বাধীনতা দিবস। আকাশের বুকে স্বগর্বে স্বমহিমায় দুলবে তেরঙ্গা পতাকা, বাতাসে উঠবে বন্দে মাতরম ধ্বনি, শহীদ বেদিতে পড়বে ফুলের মালা, উচ্চারিত হবে বহু বিপ্লবীর নাম। কিন্তু এই উৎসবের আবেগময় মুহূর্তে আমার মন বারবার ফিরে যায় সেই সব অচেনা অজানা বীর সন্তানের কাছে, যাদের নাম

0: ইতিহাসের পাতায় লেখা নেই, যাদের ছবিতে আজও মালা পড়ে না। দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে কত মায়ের কোল শূন্য হয়েছে, কত মায়ের বুক হাহাকারে ভরে উঠেছে, কত শিশু পিতৃহারা হয়েছে, কত পরিবার হারিয়েছে তাদের একমাত্র আশ্রয়। তবু সেই বীরেরা কখনো লড়াইয়ে নামেননি খ্যাতির আশায়। তারা ভাবেননি একদিন তাদের নামে রাস্তা হবে, স্মৃতিসৌধ গড়বে, কিংবা ইতিহাস তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তাদের কাছে দেশ ছিল মায়ের মতো, আর মাতৃভূমির মুক্তি ছিল জীবনের শ্রেষ্ঠ স্বপ্ন। তাই নিজের সুখ, পরিবার, ভবিষ্যৎ, এমনকি জীবনকেও তারা তুচ্ছ করেছিলেন। তাদের সংগ্রামে ছিল না কোনো ব্যক্তি স্বার্থ, ছিল না পুরস্কারের প্রত্যাশা, ছিল শুধু স্বাধীন ভারতের স্বপ্ন। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক, মুক্ত আকাশে নিঃশ্বাস নিই, নিজের ভাষায় কথা বলি, নিজের পতাকাকে নতমস্তকে প্রণাম করি। এই স্বাধীনতার প্রতিটি রঙে মিশে আছে সেই অজানা বীরদের ত্যাগ, অশ্রু ও নিঃস্বার্থ লড়াই। তাই স্বাধীনতা দিবসে শুধু পরিচিত শহীদদের নয়, নীরবে দেশকে ভালোবেসে হারিয়ে যাওয়া সেই অগণিত অচেনা বীরকেও জানাই বিনম্র শ্রদ্ধা। কারণ ইতিহাসে নাম না থাকলেও দেশের স্বাধীনতার প্রতিটি স্পন্দনে তারা আজও অমর হয়ে আছেন। তাই আজ প্রাত্যহিকীর অঙ্গনে হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধার মালা অর্পণ করি সেই সব নামহীন বীরদের উদ্দেশ্যে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন শ্রাবন্তী দেবনাথ, হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে।
1: পরের চিঠি লিখছেন ডক্টর উৎপল সান্যাল, সাউথ সিটি রোড, কলকাতা 700030 থেকে। তিনি লিখছেন, উৎসুক প্রাত্যহিকী, বিষয় শুনে মনে আসবেই স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের কথা, এছাড়াও নানা অন্যায় অবিচারের বিরুদ্ধে আর্ত মানুষের জন্য অনেকেই নিঃস্বার্থ লড়াই করেছেন। এই চিঠিতে সাম্প্রতিককালে অনাথের মা হিসেবে ভারতে পরিচিত সিন্ধুতাই সাপকালের অসাধারণ কাহিনী শোনাব, যিনি বহু অনাথ শিশুদের প্রতিষ্ঠিত করতে অবিস্মরণীয় লড়াই করেছিলেন। তিনি 14 নভেম্বর 1948 সালে মহারাষ্ট্রের ওয়াধরা জেলায় এক গ্রামে জন্মগ্রহণ করেন। নিদারুণ অর্থাভাব, পারিবারিক দায়িত্ব এবং বাল্য বিবাহর জন্য চতুর্থ শ্রেণীতে পড়ার পর আর পড়া হয়নি। মাত্র 12 বছর বয়সে তার বিয়ে হয় ওয়ার্ধা জেলার শ্রীহরি সাপকালের সঙ্গে, এবং 20 বছরের মধ্যে তিনি সন্তানের জননী হন। এক প্রতিপত্তিশালী লোকের প্ররোচনায় তার স্বামী 9 মাসের বেশি গর্ভাবস্থায় তাকে পরিত্যাগ করেন। পিত্রালয়ও আশ্রয় মেলে না। সেই রাতেই বাইরের গোয়াল ঘরে তিনি কন্যার জন্ম দেন। আত্মহননের চিন্তাকে সরিয়ে রেখে রেলস্টেশনের প্ল্যাটফর্মে খাবারের জন্য ভিক্ষা শুরু করেন তিনি। পরবর্তী সময়ে তিনি বুঝতে পারেন পরিত্যক্ত শিশুর সংখ্যা অনেক। তিনি সিদ্ধান্ত নেন ভবিষ্যতে যে কোনো অনাথেরই তিনি মায়ের দায়িত্ব নেবেন, এমনকি পক্ষপাতিত্ব হবার ভয়ে নিজের মেয়েকে পুনার একটি ট্রাস্টে দিয়ে দেন। তিনি ভিক্ষা করে সমস্ত জীবন অনাথদের সেবায় নিয়োজিত করেন। তার অদম্য জেদ, সেবাকর্মে নিষ্ঠা দেখে সবাই মুগ্ধ হন। পরবর্তীতে তিনি প্রায় 1500 অনাথ শিশুকে প্রতিপালন করেন, যাদের মধ্যে অনেকেই জীবনে প্রতিষ্ঠিত হয়। তার অনন্য সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ বহু পুরস্কারে ভূষিত হন তিনি, যার মধ্যে অন্যতম ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী পুরস্কার। পুরস্কারগুলি থেকে প্রাপ্ত অর্থ তিনি অনাথদের সেবায় ব্যয় করেন। তার রোমাঞ্চকর জীবনী নিয়ে 2010 সালে মারাঠি ভাষায় একটি ছবি তৈরি হয়, যেটি বেশ কিছু জাতীয় পুরস্কার লাভ করে। মহিয়সী সিন্ধুতাই সাপকাল,

প্রয়াত হন 4 জানুয়ারি 2022। শুভেচ্ছান্তে ডক্টর উৎপল সান্যাল, সাউথ সিথি রোড, কলকাতা 7,30,000।

দিল্লির অসিত কুমার তায়ের লেখা এবার আমার হাতে। নিঃস্বার্থ লড়াই। প্রিয় প্রাত্যহী, কি আত্মকেন্দ্রিক স্বার্থপর সমাজ জীবনের মাঝেও কিছু ব্যতিক্রমী মানুষ আজও বর্তমান, যারা নিঃস্বার্থভাবেই মানুষ ও সমাজের জন্য নিরন্তর কাজ করে চলেন। তেমনই একজনের কথা তুলে ধরি। তিনি পেশায় ডাক্তার। প্রায় ১২ বছর একটি সরকারি হাসপাতালে ডাক্তারি করার পর হঠাৎ সব ছেড়ে দিয়ে কুসংস্কার ও অন্ধবিশ্বাস বিরোধী আন্দোলনে যোগ দেন। যুক্তি হিসাবে বলেন, হাসপাতাল মানুষের শরীরের রোগ সারাতে পারে, কিন্তু মনের রোগ তো সারাতে পারে না। বলতেন, আজ প্রয়োজন মানুষের চেতনার বিকাশ। তাই বিজ্ঞানী হলেই কেবল হবে না, সমাজ বিকাশের জন্য বিজ্ঞান মনস্ক হতে হবে। ১৯৮৩ সালে নিজ রাজ্যে তৈরি করেন অন্ধবিশ্বাস বিরোধী একটি সংগঠন। খুব দ্রুত রাজ্যে ২৩০টি শাখা গড়ে ওঠে। স্বঘোষিত ধর্মগুরুদের বুজরুকি বন্ধের আহ্বান জানান। বলতেন, ধর্ম আর ধর্মের নামে চালাকি এক জিনিস নয়। ২০০২ সালে দেশের সব ধর্মগুরুদের উদ্দেশ্যে এক চ্যালেঞ্জ ছুড়ে দেন। তাদের ঠিক করে দেওয়া ১২টি কাজের যে কোনো একটি করে দেখাতে পারলেই ১১,০০০,০০০ টাকা পুরস্কার। কিন্তু কেউ সাড়া দেয়নি। ২০০৯ সালে আবার চ্যালেঞ্জ, এবার জ্যোতিষীদের উদ্দেশ্যে। না, এবারেও কেউ এগিয়ে আসেনি। বারে বারে এহেন তীব্র আক্রমণে ক্ষিপ্ত হতে থাকে ধর্ম ব্যবসায়ী ও জ্যোতিষীদের দল। শুরু হয় টেলিফোন মোবাইলে জীবননাশের হুমকি। একসময় সেটি প্রায় প্রতিদিনই আসতে থাকে। অবশেষে ২০১৩ সালের ২০শে অগস্ট প্রাতঃভ্রমণের সময় দুই আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ডাক্তার নরেন্দ্র দাভালকারের শরীর। শেষ হয়ে গেল এক নিঃস্বার্থ লড়াকু মানব প্রেমীর প্রাণ। কিন্তু লড়াই শেষ হল কি? না, আজও সেই লড়াই জারি রয়েছে। লিখেছেন অসিত কুমার তা, নবগ্রাম হুগলি থেকে।

তপন কুমার রায় খুলনা বাংলাদেশ থেকে লিখছেন শব্দ সৈনিক প্রাত্যহিকী। বহু যুগের লালিত দাসত্বের শৃঙ্খল ভেঙে জগৎসভায় ভারত জেগে উঠল 1947-এ। এ স্বরাজ কোনো একক ব্যক্তির শক্তিমত্তায় অর্জিত হয়নি, হয়েছে এক নদী রক্তের বিনিময়, নিঃস্বার্থ আত্মত্যাগে। চিরস্মরণীয় 1947-এর 14ই অগস্ট, মধ্যরাত ঘনিয়ে আসছে কালের অমোঘ নিয়মে। কলকাতার অচেনা একটা সরু গলির ধারে টিনের চালে বৃষ্টি পড়ছে টাপুর টুপুর। সেখানে হ্যারিকেনের ম্লান আলোয় প্রতীক্ষার প্রহর গুনছে তিনজন স্কুল শিক্ষক, বিনয় স্যার, সবজি বিক্রেতা সজীব আর 17 বছরের কলেজ পড়ুয়া মৃত্তিকা। টেবিলের উপর ভাঁজ করা একটা তেরঙ্গা, ওটা লাগবে কাল প্রভাত ফেরিতে। বিনয় স্যার আস্তে আস্তে বললেন, তোমরা কি জানো, স্বরাজ মানে কেবল ব্রিটিশ তাড়ানো নয়, স্বরাজ মানে নিজের ওপর শাসন, নিজের বিবেকের শাসন। সজীব মুচকি হাসল, আমার ঠাকুরদা নীল বিদ্রোহে একটা হাত খুইয়েছিলেন, আমি সবজি বেচার সময় দেশাত্মবোধক গান গাইছিলাম বন্দে মাতরম, সেদিন পুলিশ এসে আমার সবজির ঝুড়িতে লাথি মেরে সব রাস্তায় ফেলে দিয়েছিল, তবু হাল ছাড়িনি আমি। মৃত্তিকা চুপচাপ শুনছিল, আর বড় আর বর্দা শহীদ ক্ষুদিরামের বয়সেই হাসি মুখে সেদিন ফাঁসি কাঠে গলা বাড়িয়ে দিয়েছিল। আজও বাক্সে পরম যত্নে দাদার চিঠিটা তোলা আছে, বোন ভয় পাস নে, মৃত্যু দিয়ে স্বাধীনতা কেনা যায়। ওরা কেউ কোনো দিন পদমর্যাদা চায়নি, কোনো খেতাব চায়নি। জমিদারের আদুরে ছেলে জেলে গেছে, শ্রমিকের মেয়ে লাঠি হাতে রাজপথে নেমেছে, এই ছিল নিঃস্বার্থ লড়াই। দূরে ঢংঢং করে 12টার ঘণ্টার ধ্বনি শোনা গেল, বিনয় স্যার সহ ওরাও উঠে দাঁড়াল। বিনয় স্যার কম্পিত হস্তে পতাকাটা উত্তোলন করলেন। নিঃস্বার্থ লড়াই শেষ হয়নি সেদিন, সেদিন কেবল একটা পর্ব সমাপ্ত হয়েছিল। আসল লড়াই দারিদ্র্যের বিরুদ্ধে

অজ্ঞতার বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, সেটা আজও চলমান। আর এই লড়াইয়ের মশালটা প্রজ্বলিত করে দিয়েছিল ওরাই, যারা নিজেদের জন্য কিচ্ছু চায়নি, শুধু চেয়েছিল ভবিষ্যৎ প্রজন্ম যেন মাথা উঁচু করে বলতে পারে, আমি স্বাধীন ভারতের নাগরিক। তপন কুমার রায়, খুলনা, বাংলাদেশ।

0: তাহলে আজ এখানেই শেষ করি চিঠির ঝাঁপি। কিন্তু প্রাত্যহিকী শেষ করার আগে জানাবো আবহাওয়া বার্তা, আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস। সাধারণভাবে মেঘলা আকাশ, দু এক পাশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। তাপমাত্রা সব থেকে বেশি 31 ডিগ্রি সেলসিয়াস এবং সব থেকে কম 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সব থেকে বেশি ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। আর সব থেকে কম তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সব থেকে বেশি পরিমাণ ছিল 99%, সব থেকে কম 87%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 68.2 মিলিমিটার। এই ছিল আজকের আবহাওয়া বার্তা। এখনও যারা লিখব লিখব করে লিখে উঠতে পারেননি তারা লিখে ফেলুন অগস্ট মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীর জন্য চিঠি লেখার বিষয়, নিঃস্বার্থ লড়াই। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়,
1: সম্মান দাস।

0: এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরও মজবুত হবে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হকিতে 16তম ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিভিশনের সেমিফাইনালে উঠেছে ওড়িশা, পাঞ্জাব, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরও মজবুত হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, তিনি নতুন দিল্লিতে নেটফ্লিক্সের সহ কার্যনির্বাহী অধিকর্তা টেড সারান্ডোসের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে নেটফ্লিক্স ইন্ডিয়া জানিয়েছে, সাক্ষাতের সময় উভয় নেতাই ভারতের গণমাধ্যম ও বিনোদন শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়ে তাঁদের অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ওই প্ল্যাটফর্ম থেকে নেটফ্লিক্স ইন্ডিয়া স্টোরি টেলিং ইনিশিয়েটিভ শুরু করার কথা ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট সংশোধনী বিল সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই নতুন আইনের ফলে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে হল 37। উল্লেখ্য, চলতি বছর

0: মে মাসেই সংখ্যা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অধ্যাদেশ জারি করেছিলেন। রাজ্যসভায় বিতর্কের জবাবে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, কাজের পরিমাণ বৃদ্ধি, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং সংবিধান সম্পর্কিত জটিল মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্যই এই ঐতিহাসিক পদক্ষেপ।
1: Honorable Deputy Chairman Sir, with your kind permission, I rise to move that the bill further to amend the Supreme Court Number of Judges Amendment Act 1956 as passed by Lok Sabha be taken into consideration.
0: বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলের কয়েকজন সদস্য উচ্চ আদালতগুলিতে বিচারপতির শূন্যপদ নিয়ে প্রশ্ন তুললেও অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই বিলটিকে সমর্থন জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। নতুন দিল্লিতে গতকাল আফ্রিকা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছর $93 বিলিয়ন পৌঁছেছিল।
2: India is proud to be one of Africa's largest trade and investment partners. Our bilateral trade stands at $93 billion last year. Similarly, India has emerged as one of the top investors in Africa with cumulative investments exceeding $80 billion. And these are spread across a varied set of sectors from telecom, energy, pharmaceuticals, infrastructure, agriculture and digital services.
0: 2018 সালে উগান্ডার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে যে 10টি নীতির কথা উল্লেখ করেছিলেন, তার উপর ভিত্তি করেই ভারত আফ্রিকা সম্পর্ক পরিচালিত হচ্ছে। এই নীতির মধ্যে রয়েছে চাহিদাভিত্তিক উন্নয়ন অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগের জন্য খোলা বাজার, ডিজিটাল বিপ্লবের মাধ্যমে আফ্রিকার উন্নয়ন ইত্যাদি। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 লোকসভায় পাশ হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নথি ও তথ্যের প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করাই এই বিলের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন ইস্যুতে বিরোধী দল সদস্যদের ক্রমাগত হট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিলটি লোকসভায় গৃহীত হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী শিক্ষাক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী যোশী বলেন, শিক্ষার গুণমান বৃদ্ধি, সব শ্রেণীর মানুষ যাতে শিক্ষার সুযোগ পান তা নিশ্চিত করা, এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের উপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য ভবিষ্যৎমুখী এমন এক শিক্ষার পরিমণ্ডল গড়ে তোলা যা প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্নপূরণ এবং বিকশিত ভারত গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে। সাংবাদিক ও তাঁদের পরিবারের জরুরি আর্থিক সহায়তায় কেন্দ্র সাংবাদিক কল্যাণ প্রকল্প চালু রেখেছে বলে লোকসভায় জানানো হয়েছে। অর্থাভাব, মৃত্যু, স্থায়ী পঙ্গুত্ব, মারাত্মক অসুস্থতা বা দুর্ঘটনায় হাসপাতালে ভর্তির মতো সংকটে এই প্রকল্পের অধীনে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এক লিখিত জবাবে জানান, প্রেস ইনফরমেশন ব্যুরো ও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের পাশাপাশি স্বীকৃতিপ্রাপ্ত নন এমন সাংবাদিকরাও এবার থেকে এই সুবিধার আওতায় আসবেন। অনলাইন আসক্তি, সাইবার বুলিং, ক্ষতিকর কন্টেন্ট ও শোষণের মতো ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসভায় এক লিখিত জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে। শিশুদের ডিজিটাল গোপনীয়তা ও তথ্য সুরক্ষায় সরকার ইতিমধ্যে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023 বা DPDP আইন চালু করেছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহেই হয়তো এই চুক্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আশা করা যাচ্ছে এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে যেতে পারে, যার ফলে বিশ্ব অর্থনীতির ওপর চাপ কমতে পারে এবং যুদ্ধের অবসানের দিকে আর এক ধাপ এগোনো যেতে পারে। তবে এই চুক্তিটি সম্ভবত ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের শর্তের উপর নির্ভর করবে। ট্রাম্প প্রশাসন আগেই এমন কোনো চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে যা হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণকে সুদৃঢ় করবে। যদিও ইরান প্রণালীটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে এবং বলেছে, যুদ্ধ পরিস্থিতির আগের মতো এটি আর উন্মুক্ত আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহৃত হবে না। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওমানের সঙ্গে চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্ট কোনো পক্ষ যদি এই প্রক্রিয়ায় বাধা না দেয় তবে যথাসময়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে। নীতি আয়োগ remaining care strategies for empowering caregivers in

ফিক্সিট ভারত 2047 শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি, প্রধান নির্বাহী কর্মকর্তা নিধি চিব্বার এবং নীতি আয়োগের সদস্য ডক্টর আর বালাসুব্রমণিয়াম এই প্রতিবেদনটি প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO, ইউনিসেফ, বিশ্বব্যাংক, UN ওমেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বিশ্বব্যাপী পরিচর্যা সেবা প্রদানকারী অন্যান্য সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া এবং বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্টভাবে জানান, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি জোর দিয়ে বলেন, 2019 5ই আগস্ট সংবিধানে আনা পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার ঘটেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর কেরালার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কাসারগড়, কান্নুর, ইদুকি, এর্নাকুলাম, কোট্টায়াম, আলাপুজা এবং পাথানাম তিক্তা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া অন্য 7টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরাখণ্ডের দেরাদুন, চামোলি, বাগেশ্বর জেলায় কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। রাজ্যের বাকি জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ভারী বৃষ্টির জন্য সংশ্লিষ্ট পরিষেবা দপ্তরকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। আমেরিকার সাম্প্রতিক বিধিনিষেধের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেছে চীন। এর মধ্যে রয়েছে ড্রোন রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 6টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা। চীনের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি আমেরিকা চীনা ড্রোনের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি তারা 43টি চীনা কোম্পানিকে তালিকাভুক্ত করে। এর জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 জন খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমোল খড়াব, মানসী সিং, রক্ষিতা রামরাজ, অস্মিতা চালিহা, ঈশারানী বড়ুয়া, তানভি শর্মা এবং শ্রিয়াংশী বালি শেট্টি। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হেরে গেছেন আকর্ষী কাশ্যপ। মহিলাদের ডাবলসে সোনালি সিং ও ঋতিকা ঠাকুর কোরিয়ান জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। অন্যদিকে মিক্সড ডাবলসে ষষ্ঠ বাছাই শ্রুতি মিশ্র ও ঈশান ভাটনাগর ভারতেরই সাত্ত্বিক রেটি ও রাধিকা শর্মা জুটিকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠেছেন। হকিতে 16তম ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিভিশন এর সেমিফাইনালে উঠেছে ওড়িশা, পাঞ্জাব, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ। সেমিফাইনালে আজ কোয়েম্বাটোরে ওড়িশা পাঞ্জাবের মুখোমুখি হবে এবং ঝাড়খণ্ড মধ্যপ্রদেশের বিপক্ষে খেলতে নামবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরও মজবুত হবে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। এরপর খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ আজ শুরু করছে। রাজ্য সফররত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার আজ নিউটাউনের কনভেনশন সেন্টারে নারী নেতৃত্বে উন্নত বাংলা শীর্ষক এনক্লেভের উদ্বোধন করবেন। পুনর্গঠিত পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মহিলাদের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ব্যাপারে স্বাস্থ্য দপ্তর উদ্যোগ নেবে। প্রাথমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ছাত্র শিক্ষক অনুপাত ভিত্তিক বদলির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সংলগ্ন সভাঘরে ভার্চুয়ালি প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি দ্বিতীয় পর্যায়ে এই টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়ার সূচনা করবেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন। রাজ্য মন্ত্রিসভা আজ বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মন্ত্রিসভা প্রস্তাব গ্রহণ করতে পারে বলে সূত্রের খবর। রাজ্য সফররত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার আজ নিউটাউনের কনভেনশন সেন্টারে নারী নেতৃত্বে উন্নত বাংলা শীর্ষক কনক্লেভের উদ্বোধন করবেন। কলকাতায় মহিলা জনশুনানিতেও অংশ নেবেন তিনি। রাজ্য পুলিশের মহানির্দেশক ও শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে নারী নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বিধাননগরে গতকাল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুডিটিক্যাল সায়েন্সেসে ক্যাম্পাস কলিং কর্মসূচিতে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। শ্রীমতী রাহাতকার বলেন, সমাজের পরিবর্তন শুধু আইন তৈরি হলেই আসে না। যুব সমাজ যখন সেই আইনের চেতনাকে নিজের আচরণের মাধ্যমে সমাজের কাছে পৌঁছে দেয়, তখনই আসে প্রকৃত পরিবর্তন। মেয়েদের প্রতি অসম্মান দেখলেই জোরালো প্রতিবাদের জন্য পড়ুয়াদের কাছে আবেদন জানান তিনি। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচিরও গতকাল সূচনা করেন তিনি। কমিশনের চেয়ারপারসন ন্যাশনাল লাইব্রেরির ভাষাভবনে শি সার্ভস কর্মসূচির সূচনা করেন। দেশসেবা ও দেশের নিরাপত্তায় মহিলাদের অংশগ্রহণে উৎসাহিত করতে জাতীয় মহিলা কমিশন এই উদ্যোগ গ্রহণ করেছে। আগামীকাল হাওড়ার শরৎ সদনে এক কর্মশালায় অংশ নেবার পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন শ্রীমতী রাহাতকার। পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের নতুন কমিটি ঘোষণা করেছে স্বাস্থ্য দপ্তর। এক বিজ্ঞপ্তিতে গতকাল স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই পদে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়। নবগঠিত কমিশনের ভাইস চেয়ারম্যান করা হয়েছে IAS মৌমিতা গোদারা বসুকে। 13 সদস্যের কমিশনে রয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী, চিকিৎসক সুভাষচন্দ্র বিশ্বাস, সুশান্ত কুমার বন্দ্যোপাধ্যায়, নারায়ণ চক্রবর্তী প্রমুখ। রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির রোগী পরিষেবার ওপর নজর রাখা ও অভিযোগের নিষ্পত্তির দায়িত্ব এই কমিশনের। অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মহিলাদের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি দেওয়ার পক্ষে সওয়াল করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায়। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বিশ্ব স্তন্যপান সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, স্বাস্থ্য দপ্তর এ ব্যাপারে উদ্যোগ নেবে। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত বা দিনমজুরির কাজে যুক্ত মহিলারা যাতে সবেতন মাতৃত্বকালীন ছুটি পান, সে ব্যাপারে শ্রম দপ্তরের কাছে প্রস্তাব দেন মন্ত্রী।
1: যারা কাজ করছে, যেসব কাজের মহিলারা রয়েছে, যারা বিভিন্ন জায়গায় দৈনন্দিন জীবনে আনঅর্গানাইজ ডিসঅর্গানাইজ সেগমেন্টে কাজ করছে, তারা সময় মতো ম্যাটারনিটি লিভ পান না, সেই ডিসঅর্গানাইজ ও আনঅর্গানাইজ সেগমেন্টের ক্ষেত্রে লেবার ডিপার্টমেন্ট কাছে আমার আবেদন থাকবে, তাদের জন্য একটা ম্যাটারনিটি লিভ উইথ পে ব্যবস্থা করা হোক এবং যাতে তারা এই ব্রেস্ট ফিডিংটা চালু রাখতে পারে, নবজাতক শিশুর দেখভাল করতে পারে।
0: অনুষ্ঠানে নবজাতকদের সুস্থতা এবং শারীরিক বিকাশের জন্য মাতৃদুগ্ধের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে হাসপাতালগুলিতে ব্রেস্ট ফিডিং কর্নার রাখার উপরেও জোর দেওয়া হয়। টলিপাড়ায় কাজের পরিবেশ ফেরায় পরিচালকদের একাংশে দায়ের করা মামলার নিষ্পত্তি ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, গত দেড় মাস ধরে টলিপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে শুটিং চলছে। তথ্য ও সংস্কৃতি দপ্তর, প্রযোজক, টেকনিশিয়ান, শিল্পী সংগঠন গিল্ড এবং শিল্পীদের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতির উপর নজর রাখছে। কাজের পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশও দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পর মামলার নিষ্পত্তি ঘোষণা করে বিচারপতি বলেন, শিল্পী, পরিচালক, প্রযুক্তিবিদ বা কর্মী যেন বাধাহীনভাবে নিজের কাজ করতে পারেন, দপ্তরকে তা নিশ্চিত করতে হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রাথমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সারপ্লাস বা ছাত্র শিক্ষক অনুপাত ভিত্তিক বদলির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিভাস পট্টনায়ক গতকাল এ সংক্রান্ত মামলার শুনানিতে জানিয়েছেন, সারপ্লাস বদলির বিষয়ে রাজ্য সরকারের তৈরি নতুন মান্য কার্যবিধি বা এসওপি অনুযায়ী অভ্যন্তরীণ প্রক্রিয়া চালানো যাবে। শিক্ষক ও শিক্ষাকর্মীরা বদলির আবেদনও জমা করতে পারবেন, তবে তার ভিত্তিতে কাউকে এখনই বদলি করা যাবে না। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরে নতুন সরকার স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাতে ভারসাম্য আনতে সারপ্লাস বদলির সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে শিক্ষক ও শিক্ষাকর্মীর বয়স এবং চাকরির সময়সীমা, এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে তৈরি হয় এসওপি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শিক্ষকদের একাংশ। জাতীয় হ্যান্ডলুম সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে বস্ত্র মন্ত্রকের অধীন কলকাতার ওয়েভার সার্ভিস সেন্টার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট প্রতিষ্ঠানে গতকাল এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। ছিল হাতে বোনা কাপড়ের বিশেষ প্রদর্শনী, ডিজাইন ও কুইজ প্রতিযোগিতাও। আগামী 7ই আগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস উদযাপন হবে। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে দেশের প্রতিটি অঞ্চলে ওয়েভার সার্ভিস সেন্টার তাঁত শিল্পী ও বুনন সংস্কৃতির উন্নয়নে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও প্রদর্শনীর আয়োজন করেছে। মধ্য কলকাতার ঐতিহ্যবাহী নেহরু চিলড্রেন্স মিউজিয়ামকে বাঁচাতে রাজ্য সরকার সব ধরনের সহায়তা করবে বলে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত আশ্বাস দিয়েছেন। অগ্নি নির্বাপণ ব্যবস্থা, পরিকাঠামো সহ মিউজিয়ামের বর্তমান দুর্বল অবস্থার কথা জানাতে মিউজিয়ামের অধিকর্তা সুদীপ শ্রীমল গতকাল নবান্নে তাঁর সঙ্গে দেখা করেন। উল্লেখ্য, 96টি দেশের 1100 পুতুল ও 300 দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো 5 দশকেরও বেশি প্রাচীন এই মিউজিয়ামটি রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই বন্ধ রুখতে মিউজিয়ামের অধিকর্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পৃথকভাবে চিঠি দিয়েছেন। শৃঙ্খলা ভঙ্গের কারণে বিজেপি দলের কয়েকজন কর্মীকে সাসপেন্ড করেছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, ভোটের ফল প্রকাশের পর যারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি হয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়ে দলের কিছু কর্মী নিয়মবিরুদ্ধ কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। দলের পক্ষ থেকে তাদের শোকজ করে কারণ জানতে চাওয়া হয়েছে এবং সতর্ক করে দেওয়া হয়েছে। রেলযাত্রীদের সুরক্ষা এবং দুর্ঘটনা রুখতে পূর্ব রেলের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে স্টেশন মাস্টার, ট্রেন ম্যানেজার, গেটম্যান এবং অপারেটিং অফিসার সহ 780 জনের বেশি আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে নির্ধারিত নিয়ম নিখুঁতভাবে পালন, প্রাথমিক পর্যায় থেকে নজরদারি বাড়ানো, চিহ্নিত সমস্যাগুলির দ্রুত সমাধান এবং সমস্ত বিভাগকে নীতি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন তিনি। কোচবিহারের দিনহাটায় শিশুমঙ্গল সমিতির দুর্নীতি মামলায় দিনহাটার প্রাক্তন তৃণমূল কংগ্রেস ব্লক যুব সভাপতি পার্থ সাহাকে পুলিশ শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করেছে। এর আগে এই দুর্নীতির অভিযোগে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়। পার্থ সাহা উদয়ন গুহর ঘনিষ্ঠ বলে জানা গেছে। মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। 2 মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এছাড়া কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আজ সকাল 6:30 পর্যন্ত আলিপুরে 68 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করছে। অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মহিলাদের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ব্যাপারে স্বাস্থ্য দপ্তর উদ্যোগ নেবে। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মানুষ ভুল।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন মানস ভুলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: जाना अजाना।
1: आज जाना अजाना सुनबें आर नय हिरोशिमा, बोलछेन मोहित राय।
2: हिरोशिमा और नागासाकी जापानेर दुटी शहरेर नाम, जादेर नाम एखन पृथिवीर प्राय सबाई जाने, कारणटाओ जाना। এই দুটি শহরকে কেন্দ্র করেই শুরু হল পৃথিবীতে পারমাণবিক যুদ্ধের যুগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমা শহরে প্রথম পরমাণু বোমাটি বর্ষণ করে আমেরিকা যুক্তরাষ্ট্র। এর তিন দিন পর 9ই আগস্ট দ্বিতীয় পরমাণু বোমাটি বর্ষণ করা হয় নাগাসাকি শহরে। মূলত পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে 6ই আগস্ট দিনটি প্রতিবছর স্মরণ করা হয়। প্রতি বছর হিরোশিমায় ঠিক সকাল 8:15 বাজে শান্তির ঘণ্টা। শহরেই যে যেখানেই থাকুন, তখন এক মিনিটের জন্য নীরবতা পালন করে দিনটি স্মরণ করেন। সারা পৃথিবীতে সারা দিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান। হিরোশিমার প্রেক্ষাপটটা আরেকটু বিশদে মনে করা যাক। দ্বিতীয় বিশ্বমহাযুদ্ধ শুরু হয়েছিল 1939 মাঝামাঝি, 1945 সালে তা 6 বছরে পড়েছিল। বিভিন্ন দেশের মধ্যে এরকম এতদিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধ আর হয়নি। যুদ্ধ শেষে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল 6 কোটি। এই যুদ্ধের ভয়াবহতা এরকম ছিল যে 1945 9ই মার্চ একদিনে টোকিও শহরে আকাশ থেকে মিত্রশক্তির ব্যাপক বোমাবর্ষণে 2 লক্ষ মানুষের মৃত্যু হয়। কিন্তু তাতেও জাপান হার মানেনি। এই যুদ্ধ জিততে তারপর আমেরিকা তাদের নতুন বানানো ব্রহ্মাস্ত্র পরমাণু বোমার আঘাত

0: নে হিরোশিমা শহরে। আকাশে বিস্ফোরণ ঘটানো মাত্র একটি বোমাই ঝলসে দেয় সকালের আকাশ, যে বিস্ফোরণের ফলে তৎক্ষণাৎ মৃত্যু হয় 80,000 মানুষের, ধ্বংসস্তূপে পরিণত হয় শহরটি। এরপর আহত আরও 60,000 মানুষের মৃত্যু হয়। কেবল এই একটি বোমার আঘাতে শহরের 12 বর্গ কিলোমিটার অঞ্চল ধ্বংস হয়ে যায়, আগুন ছড়িয়ে যায় আরও দূরে। শহরের 90% ডাক্তার ও নার্সের মৃত্যু হয় বা গুরুতর আহত হন। পরমাণু বোমার সঙ্গে অন্য যে কোনো বোমার বিশেষ পার্থক্য এই যে বোমার বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় পদার্থকণারা, যারা দীর্ঘদিন ধরে মানুষের মৃত্যুসহ বিভিন্ন শারীরিক বিকলাঙ্গতা ঘটিয়ে থাকে। শুধু মানুষ নয়, তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয় জীবজগৎ, উদ্ভিদ জগৎ, যার পরিণতিতে ধ্বংস হয়ে যেতে পারে আমাদের পরিচিত প্রকৃতি পরিবেশ। হিরোশিমা দিবসের মূল আবেদন তাই বিশ্বে পারমাণবিক যুদ্ধের অবসান। এর সঙ্গে অনেক শান্তিকামীরা মনে করেন শুধু পারমাণবিক অস্ত্র নয়, পারমাণবিক শক্তির ব্যবহারও নিষিদ্ধ করা দরকার। পৃথিবীতে পারমাণবিক যে কোনো ব্যবহারই ধ্বংস ডেকে আনতে পারে। দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের শেষে বিশ্বজুড়ে শান্তি আন্দোলনে হিরোশিমা এক বিশেষ নতুন ভূমিকা গ্রহণ করল। হিরোশিমায় পরমাণু অস্ত্রের ব্যবহার পৃথিবীতে যুদ্ধের এক নতুন পরিস্থিতি তৈরি করল। এর মাসখানেক পর জাপান আত্মসমর্পণ করল, কিন্তু অন্যান্য রাষ্ট্রের কাছেও এরকম একটি অস্ত্র খুবই ভীতিপ্রদ হল। বছর কয়েকের মধ্যেই 1949 সালে সোভিয়েত ইউনিয়ন, তারপর 1952তে ব্রিটেন, 1960 ফ্রান্স ও 1964 চীন পরমাণু বোমায় শক্তিধর হল। অর্থাৎ পৃথিবী আরও পরমাণু বোমার ভাণ্ডারে পরিণত হল। শুধু তাই নয়, হিরোশিমায় ফেলা পরমাণু বোমার শক্তি ছিল 13 TNT, আর এখন কয়েক হাজার TNT শক্তির পরমাণু অস্ত্র তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমেরিকা, সোভিয়েত ইউনিয়নের মধ্যে পৃথিবীতে প্রভাব বিস্তারের দ্বন্দ্বে কোরিয়া, ভিয়েতনাম বা মধ্যপ্রাচ্যে বেশ কিছু রক্তক্ষয়ী যুদ্ধ গত শতাব্দীর 50-এর দশক থেকে 80-এর দশক পর্যন্ত চললেও আর পরমাণু অস্ত্রের ব্যবহার হয়নি। সম্ভবত এর ক্ষতির ব্যাপকতা সম্পর্কে সব পক্ষই অনেক সচেতন, এবং যেহেতু এখন অনেক দেশেরই এই অস্ত্র রয়েছে, সেজন্য কেউ এর প্রথম ব্যবহারের দায় নিতে রাজি নয়। পৃথিবীতে পরমাণু অস্ত্রের প্রসার বন্ধ করতে একটি আন্তর্জাতিক প্রয়াসের শুরু হয় 1968 সালে, যা 1970 সালে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি নামে রাষ্ট্রসংঘে গৃহীত হয়। এই চুক্তির মূল কথা যে পৃথিবীর 5টি দেশ অর্থাৎ আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চীন ছাড়া আর কেউ পরমাণু অস্ত্র বানাতে পারবে না। এই 5টি দেশও ক্রমশ তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার কমিয়ে ফেলে একেবারে নিশ্চিহ্ন করে ফেলবে। অন্যান্য দেশদের এই 5টি দেশ শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের জন্য প্রযুক্তিসহ অন্যান্য সাহায্য করবে। ভারত এই চুক্তি মানেনি। পৃথিবীর অনেক দেশই মনে করে যে এভাবে পরমাণু শক্তিধর 5টি দেশ তাদের একতরফা একটি চুক্তি সবার উপর চাপিয়ে দিচ্ছে। ভারত 1974 সালে প্রথম সফল পরমাণু অস্ত্রের পরীক্ষা করে। এরপর 1998 সালে পাকিস্তান ও 2006 সালে উত্তর কোরিয়া সফল পরমাণু অস্ত্রের পরীক্ষা করে। এছাড়া ইসরায়েলকেও পরমাণু অস্ত্রধর দেশ বলে মনে করা হয়। একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ সংস্থার হিসেব অনুযায়ী 2014 সালে পৃথিবীতে পরমাণু অস্ত্রের সংখ্যাটা হল 10,144, সারা পৃথিবীকে যা দিয়ে কয়েকবার ধ্বংস করা যেতে পারে। অর্থাৎ হিরোশিমার পরমাণু বোমাবর্ষণের পরেও পারমাণবিক যুদ্ধের আশঙ্কা কমেনি, বরং এখন কোনো পারমাণবিক যুদ্ধ হলে তার ক্ষয়ক্ষতি হবে অনেক অনেক গুণ বেশি।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন আর নয় হিরোশিমা, এই প্রসঙ্গে বললেন মোহিত রায়।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুল গীতি, শিল্পী নবনীতা বসু।

নজরুল গীতি শুনলেন নবনীতা বসুর কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে উত্তরণ। আজ আবার আমরা ফিরে এসেছি উত্তর কলকাতার বাগবাজারের সুজন বোসের জীবনের গল্প নিয়ে। দৃষ্টিজনিত সমস্যা সহ আরও বহু রকম প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে এগিয়ে চলেছেন বছর ৩৩-এর সুজন। সামনে আরও লড়াই বাকি, পার হতে হবে আরও অনেক পথ। আর কথা না বাড়িয়ে সুজনের জীবন সংগ্রামের বাকি গল্পটা শুনে নেওয়া যাক।
1: দীর্ঘদিন আমি বসেছিলাম, কি করব বুঝতে পারছি না। তখন ২০১২ সালের শুরুর দিকে সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড, এটা কাকুরগাছিতে, ওনাদের থেকে আর কি পড়াশোনার জন্য তখনকার সময় অডিও বুক নিতাম, যখন ওই ক্যাসেটে রেকর্ডিং হতো। ১১-১২ সালটা এরকম একটা সময় ছিল, টিভিতে তখন আসছে মানে ডিজিটাল দুনিয়া। আমি কম্পিউটারটা ভালোই জানতাম মোটামুটি, স্কুলে নরেন্দ্রপুরেও শেখা, এছাড়াও আমি বরাবরই আমার বাড়িতে যে কম্পিউটার ছিল বা আমার জাতীয় দুদাদার বাড়িতে আগে ছিল, পরবর্তীতে আমার বাড়িতেও এসেছিল ২০০৭ সালে, এখান থেকে শেখা। তো তারপরে ম্যাডাম হেনা বাসু বললেন, তুই যতটা পারবি তোর একদম প্রেশার নিবি না, আমার এখানে আসবি, তোকে মিনিমাম একটা আমরা স্যালারি দেবো, ক্যাসেট থেকে যে বইগুলো উঠছে সিডিতে তুই এটা টিমের সঙ্গে তুই কাজ করবি, তুই এটাকে দেখবি। তো উনি আমাকে প্রথম কিন্তু দেখে কাজ দেন। তো ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি সে সময় অনেক মানুষের চিনেছিলাম, যখন আস্তে আস্তে আমি ট্র্যাক থেকে সরে যাচ্ছি, সবাই ট্র্যাকে আমার সঙ্গে থেকে এগিয়ে যাচ্ছে, তো আমি কোথাও যেন হারিয়ে যাচ্ছি আস্তে আস্তে, যে আমার সঙ্গে কেউ যোগাযোগ রাখছে না, কেউ ফোন করে না, কেউ কথা বলে না। তো তারপরে ম্যাডাম হেনা বাসু উনি আমাকে প্রথম এই কাজটা দেন, সেই কাজটা বছরখানেক আমার করা। তো তারপরে ছোটখাটো একটা ট্রাভেল এজেন্সির কোম্পানি খুলি, একটা গাড়ি প্রথমে লোনে কিনি, অ্যাম্বাসাডার ভাড়া খাটাতে শুরু করি। মোটর ভেহিকলস কিন্তু ব্লাইন্ডদের খুব একটা ছাড়টা দেয় না, বা কমার্শিয়াল গাড়ি কিনতে গেলে ব্যাংক লোনের ক্ষেত্রে না, একজন ব্লাইন্ড মানুষ কেন, ব্যাংকগুলোতেই প্রবলেম হয়। লাইব্রেরি কাজটা যেটা ছিল ওটা আমার আস্তে আস্তে ওয়ার্ক ফ্রম হোম বা উনি যখন কিছু দিতেন কাজ, ওরম ভাবে চলতে থাকে। এই করতে করতে আমার জীবনে আবার দ্বিতীয় বিপর্যয় নামে, যে ২০১৪ সালে আমার মা এক্সপায়ার করে যান ৫০ বছর বয়সে। চলছিল তারপরেও কোনোভাবে অল্প স্বল্প করে, কোভিড এর আগে অব্দিও যদি আমি ধরি, ওই দিকের আমার ছোটখাটো কিছু কাজ ছিল, আর কোভিড আসার পর আমি মোটামুটি ৪টে গাড়ি আমি করি। সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছিল প্রথম দুটো গাড়ি, পরে দুটো আমি নতুন কিনেছি না, যেহেতু কমার্শিয়াল

গাড়ি 15 বছরে স্ক্র্যাপে চলে যায়, সেই গাড়িগুলো স্ক্র্যাপে চলে গেল, তারপরে আস্তে আস্তে কোভিড শুরু হয়ে গেল। আমি খুবই বিপদে পড়লাম, 2 বছর ধরে আমাদের গাড়ি তো চললই না। 21 সালে যখন আস্তে আস্তে খুলছে তখন খুবই অবস্থা খারাপ। তার মধ্যে আমার আবার সেকেন্ড বিপর্যয় আসে যে আমার বাবা 2021 নভেম্বর মাসে চলে গেলেন, তাকে কোভিড এর সময়। তারপর এই সিচুয়েশন সমস্ত কিছু নিয়ে আমার এই বিপর্যয়টা আসে। এর মধ্যে একটা বলে রাখা উচিত, 2020 যখন কোভিড শুরু হয় অনলাইন বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেমিনার ওয়েবিনার এগুলো তো শুরু হয়ে গেছে, তো সেই সময় আমাদের ব্লাইন্ডের যে বিভিন্ন সংস্থা তার ছাড়াও অনেক শুরু করতাম আমি, এখানকার থেকেও আমি বাইরের অনেক সংস্থার আমি খুব অ্যাটেন্ড করতাম, মানে দিল্লি বোম্বে ব্যাঙ্গালোর বা বিদেশের কিছু আমি খুব অ্যাটেন্ড করতাম। করতে করতে আমার একটা মাথায় আসে, আমি তখন আমাদের অনেক সিনিয়র যারা এরকম আমি 4-5 জনের সঙ্গে এই আইডিয়াটা শেয়ার করি যে আমরা তো অডিও বুক যার মাধ্যমে আমরা পড়াশোনা করি আর ব্রেল বুক তো একটা স্তরের পর থাকে না, তো অডিও বুক এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে পারি যে প্ল্যাটফর্মের মাধ্যমে বাড়িতে বসেই ফ্রিতে, মানে কোনো কিছু কোনো মেম্বারশিপ লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে, খালি নিজেদের তো একটু ফোনটা জানতে হবে, টেকনিক্যালি সাউন্ড হতে হবে আর নিজের ইন্টারনেটটা থাকতে হবে, ব্যাস এইটুখানি তাদের নিজস্ব। যারা বই পড়তে ইন্টারেস্টেড বিভিন্ন ভাবে, সে স্টুডেন্ট হতে পারে, কোনো অবসরপ্রাপ্ত মানুষ হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, সমস্ত কিছু ভাবে, তো আমরা যদি অডিও বুকটাকে বিভিন্নভাবে সার্কুলেট করতে পারি এবং আমরা নিজেরাও যাতে কিছু তৈরি করতে পারি, আর যারা তৈরি করেছে তারা যদি রাজি হয় সে সমস্ত সংস্থা, সেই বইগুলোকে আমরা এমন একটা ইজি প্ল্যাটফর্ম তৈরি করব, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে বইগুলো যাতে তাদের কাছে ঘরে বসে তারা পেতে পারে। কোভিড টাইম সময় আমাকে অনেক সিনিয়র মানুষজন বলে এটা তো খুবই ভালো উদ্যোগ, কোভিড এর সময় সবাই বসেও আছে, কিছু হলেও পাওয়া যাবে। তখন আস্তে আস্তে এটা শুরু হয়, প্রথম দিকে খুব যে ভালো রেসপন্স পাচ্ছিলাম তা নয়, আমরা কেউ হাল ছেড়ে দিইনি প্রথম দিকে। আমরা বিভিন্ন মানুষের যারা গল্প লেখেন, কবিতা লেখেন বা ভালো আবৃত্তি করেন তাদের গলায় সেগুলোকে নিয়ে এসে একটু প্রচার করা, এবং তার সঙ্গে আমরা অডিও বুক খুব সামান্য তৈরি করতে পারছি, মানে অ্যাজ আ ভলেন্টিয়ার, আমাদের তো কোনো ফান্ডিং নেই, যাদের আমরা রিকোয়েস্ট করতাম তিনি হয়তো একটা বই আমাদের সুন্দর করে পড়ে দিলেন, সেই বইটা যাতে আমরা সবাই কাছে পৌঁছাতে পারি সেটা নিয়ে ইউটিউবে চলছিলাম আমরা। 2024 সালে আমাদের ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যায়, কারণ এখানে অনেক ধরনের কপিরাইট ইস্যু থেকে শুরু করে অনেক কিছু ইস্যু আমাদের এখানে থাকে। তখন আমরা শুরু করলাম টেলিগ্রাম, যে বইটা রেডি হতো সেটাকে আমরা জিপ ফরম্যাটে একটা গ্রুপ করে সমস্ত দিকে ফরওয়ার্ড করা, এবং পরবর্তীকালে আমরা একটা ড্রাইভে স্পেসও সাবস্ক্রাইব করলাম, মানে আমরা সবাই মিলে কিছু কিছু টাকা দিয়ে সাবস্ক্রাইব করলাম। তো ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশন ওনারাও কিছু বই আমাদেরকে, মানে ওনাদের পুরোনো বই যেগুলো রেকর্ড আছে সেরকম বইও অ্যাক্সেস করতে দিলেন, সেই আমরা সেই সমস্ত জায়গা প্লাস আমাদের নিজস্ব বই মূলত প্রথম দিকে আমিই করতাম, পরবর্তীকালে আরো 2 জন মানুষ এলেন, আমরা জিপ ফরম্যাটে আমরা ড্রাইভ এবং টেলিগ্রামের মাধ্যমে আমরা দিতে শুরু করলাম। এখন বর্তমানে প্রায় 600 থেকে 700 মানুষ, মানে দৃষ্টিহীন মানুষ তো বটেই, এছাড়াও যারা প্রিন্ট ডিসেবিলিটি আছে বা কিছু কিছু এমন বয়স্ক মানুষ আছেন যারা হয়তো মানে এখন আর অতটা ভালো দেখতে পারে না বা বইটা পড়তে পারে না, তারাও দিও এরকম মানুষ আমাদের এই, মানে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন এরকমভাবে তারা কিন্তু আমাদের এই বইগুলো অ্যাক্সেস করতে পারছেন। আমরা যখন এই কাজটা শুরু করলাম আস্তে আস্তে আরো ভলেন্টিয়াররা এগিয়ে এলেন, কেউ কেউ আমাদের সঙ্গে যোগাজোগ করলেন, বর্তমানে প্রায় আমাদের 16-17 জন ভলেন্টিয়ার ফ্রি অফ কস্ট ওনাদের সময় বার করে ওনারা বই রেকর্ড করে দেন। আস্তে আস্তে এটা মানে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, নতুন কোনো বই আমাদের রিকোয়ারমেন্ট থাকলে সেটা আমাদের রেকর্ড হচ্ছে। এইভাবে কিন্তু আমাদের বাংলা বুক লাভার ভীষণভাবে কাজ করছে, ক্লাস 1 থেকে শুরু করে PhD লেভেল অবধি যতদূর পারছি, মানে 10টায় হয়তো 10টা পারি না কিন্তু অ্যাটলিস্ট 10টায় কেউ যদি বই খোঁজ করা অন্তত আমরা 5-6টা অবধি তো যেতে পারছি এখন মোটামুটি। কোনো সাবস্ক্রিপশন, কোনো টাকা, এমনকি কোনো একটা সামান্য মেম্বারশিপও নেওয়া হয় না। তাছাড়াও আমরা আর একটা যেটা করে থাকি, যেটা আমাদের প্রথম থেকেই শুরু হয়েছিল, শিবানীদি বলে আমাদের একজন ছিলেন, শিবানী চ্যাটার্জি, উনি এখন আর নেই আমাদের মধ্যে, উনিও একজন দৃষ্টিহীন মানুষ, উনি আমাদের একটা আইডিয়া দেন সাহিত্য সংলাপ বলে, ওটা আমরা শুরু করি প্রত্যেক মাসে। আমরা একটা অনলাইন প্ল্যাটফর্মে আজও চলে আসছে, সেটা প্রত্যেকটা প্রোগ্রাম আজ অবধি আমরা করেছি, যে কোনো দিন সন্ধ্যেবেলা 2 ঘন্টার একটা ছোট্ট প্রোগ্রাম করি যেখানে সমাজের বিশিষ্ট মানুষকে আমরা চেষ্টা করি নিয়ে আসার। এটা কিন্তু শুধুমাত্র ব্লাইন্ডের জন্য নয়, মানে এখানে নর্মাল মানুষরাও আসতে পারে। আর আপনারা জানেন যে গত বছর ক্লাস 11-12 এর কিন্তু সিলেবাস পাল্টে যায়, যেটা আগের প্যাটার্ন থেকে চেঞ্জ হয়, সেমিস্টার ওয়াইজ এসছে। আমরাই কিন্তু প্রথম এই বইগুলো কিন্তু তৈরি করতে পেরেছি। আমরা তো আস্তে আস্তে এগোচ্ছি, যদি আমরা কর্মসংস্থানের কাজ করতে পারি বা এটাকে রেজিস্ট্রেশন করে যদি আমরা আরেকটু বেটার ভাবে যদি কাজ করতে পারি ফান্ডিং পেলে। এটা বুঝতে হবে যে আমাদের প্রতিবন্ধকতাটা সবসময় শরীরে থাকে না, মনে।

0: আমাদের মনের প্রতিবন্ধকতাটা যদি আমরা সরাতে পারি, আমরা কিন্তু অনেকটা এগোতে পারবো। আর প্রবলেম কার জীবনে নেই, মানে আমরা হয়তো সম্ভবত এমন একজন মানুষকেও দেখাতে পারবো না যে তার জীবনে প্রবলেম নেই। প্রত্যেকটা জিনিসকেই আমাদের মানিয়ে নিয়ে চলাটাই কিন্তু জীবন।
1: দুটি পর্বে আমরা শোনালাম বাগবাজারের সুজন বোসের জীবন সংগ্রামের নানান কাহিনী। সুজন তার অভীষ্ট লক্ষ্যে আরও সফল হন এই কামনায় করি। উত্তরণ আজ তাহলে এই পর্যন্তই। গ্রন্থনা দেবাদৃতা রায়, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

0: রামধনু কলম সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক, অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu.catiouan.akashbanikolkata@gmail.com education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।
1: আকাশবাণী কলকাতা, এখন শাস্ত্রীয় সঙ্গীত শুনুন। খেয়াল, শিল্পী ভ্রমন্তী সরকার, রাগ ভৈরব, তবলা সহযোগিতায় পিন্টু দাস, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়।

শুনলেন ভৈরব রাগে খেয়াল ভ্রামন্তী সরকারের কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পিন্টু দাস, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
1: বলুন,
0: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
1: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
0: সেটা কিভাবে হবে?
1: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
0: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
1: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
0: ব্যাস
1: ব্যাস,
0: বুঝে গেছি।
1: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে আপনাদের জন্য দেবী চৌধুরানী ছবির গান। এ ছবির প্রথম গান ইমন চক্রবর্তী এবং তিমির বিশ্বাসের দ্বৈত কণ্ঠে।

দেবী চৌধুরানী ছবির শেষ গান পণ্ডিত বিক্রম ঘোষ, ইমান চক্রবর্তী, তিমির বিশ্বাস, দৌর্ণিবা সাহা এবং উজ্জয়িনী মুখোপাধ্যায়ের সমবেত কণ্ঠে।

গানে গানে প্রথম পর্বে শুনলেন দেবী চৌধুরানী ছবির গান। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: এখন সংবাদ। আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সৃজনশীল প্রতিভা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে দেশকে আন্তর্জাতিক স্তরে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। কেন্দ্রীয় সরকার ক্যাবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবের কার্যকালের মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করেছে। ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্র বিক্ষোভ অব্যাহত। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে 60টি পণ্যবাহী জাহাজ নিরাপদে চলাচল করেছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। শ্রীলঙ্কায় আটক ভারতীয় মৎস্যজীবী ও তাদের নৌকো দ্রুত ছেড়ে দেওয়ার বিষয়ে ভারত সেদেশের নেতৃত্বের কাছে সহযোগিতা চেয়েছে। উত্তরাখণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা সহ একাধিক রাজ্যে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরও মজবুত হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, তিনি নতুন দিল্লিতে নেটফ্লিক্সের সহকার্যনির্বাহী আধিকারিক টেড সারান্ডোসের সঙ্গে সাক্ষাৎ করেন।
1: हम एक साथ मिलकर क्रिएट ऑन इंडिया मूवमेंट की शुरुआत करें। हम भारत से जुड़ी स्टोरीज को, भारत की संस्कृति को, भारत के हेरिटेज और ट्रेडिशंस को पूरी दुनिया से शेयर करें। आप ऐसा कंटेंट क्रिएट करिए जो आपके साथ ही भारत को भी ज्यादा से ज्यादा लाइक्स दे। और इसके लिए हमें ग्लोबल ऑडियंस को भी एंगेज करना होगा, दुनिया के नौजवानों के साथ जुड़ना होगा। आज पूरी दुनिया में लोग भारत के बारे में जानना चाहते।
0: এদিকে নেটফ্লিক্স ইন্ডিয়া জানিয়েছে, সাক্ষাতের সময় উভয় নেতাই ভারতের গণমাধ্যম ও বিনোদন শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়ে তাদের অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ওই প্ল্যাটফর্ম থেকে নেটফ্লিক্স ইন্ডিয়া স্টোরি টেলিং ইনিশিয়েটিভ শুরু করার কথা ঘোষণা করেছে। লোকসভায় আজ কর ব্যবস্থা এবং অন্যান্য আইন সংশোধনী বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপিত হবে। পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট 2007, আয়কর আইন 2025 এবং অর্থ আইন 2026 সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। রাজ্যসভায় আজ অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 নিয়ে আলোচনা হবে। লোকসভায় ইতোমধ্যেই এই বিল পাশ হয়েছে। কেন্দ্রীয় সরকার ক্যাবিনেট সচিব ডক্টর টি ভি সোমনাথনের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি এই মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে ছাড়পত্র দেয়। স্বরাষ্ট্র সচিব গোবিন্দমোহনের কার্যকালের মেয়াদও এক বছরের জন্য বাড়ানো হয়েছে। ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্র বিক্ষোভ অব্যাহত। ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা জেএলকেএমের নেতা দেবেন্দ্রনাথ

0: আর বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে। অধিবেশনে পড়ুয়াদের দাবি নিয়ে কোনো আলোচনা হয় কিনা সেদিকে নজর রয়েছে সকলের। উল্লেখ, জেপিএসসি এবং জেএসএসসি সংস্কারের দাবিতে গত 25 জুলাই রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী শিক্ষাক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী যোশী বলেন, শিক্ষার গুণমান বৃদ্ধি, সব শ্রেণীর মানুষ যাতে শিক্ষার সমান সুযোগ পায় তা নিশ্চিত করা, এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের ওপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য ভবিষ্যৎমুখী এমন এক শিক্ষার পরিমণ্ডল গড়ে তোলা যা প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্ন পূরণ এবং বিকশিত ভারত গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। নতুন দিল্লিতে গতকাল আফ্রিকা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছর $93 বিলিয়ন পৌঁছেছিল।
1: India is proud to be one of Africa's largest trade and investment partners. Our bilateral trade stands at $93 billion last year. Similarly, India has emerged as one of the top investors in Africa with cumulative investments exceeding $80 billion. And these are spread across a varied set of sectors from telecom, energy, pharmaceuticals, infrastructure, agriculture and digital services.
0: 2018 সালে উগান্ডার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে যে 10টি নীতির কথা উল্লেখ করেছিলেন তার উপর ভিত্তি করেই ভারত আফ্রিকা সম্পর্ক পরিচালিত হচ্ছে বলে শ্রী জয়শঙ্কর জানান। এই নীতির মধ্যে রয়েছে চাহিদাভিত্তিক উন্নয়ন, অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগের জন্য খোলা বাজার, ডিজিটাল বিপ্লবের মাধ্যমে আফ্রিকার উন্নয়ন ইত্যাদি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হলেও 60টি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করেছে। অন্যদিকে সংসদে এক প্রশ্নের জবাবে সরকার আরও জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে 3,972 জন ভারতীয় নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সরকারের এই পদক্ষেপ পশ্চিম এশিয়ার বর্তমান সংকটজনক পরিস্থিতির মধ্যে ভারতের সামুদ্রিক ক্ষেত্রে তৎপরতার উল্লেখযোগ্য নিদর্শন। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও নতুন দিল্লি কূটনৈতিক উপায়ে দেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথটি সচল রাখতে সক্ষম হয়েছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহেই হয়তো এই চুক্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আশা করা হচ্ছে এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে যেতে পারে, যার ফলে বিশ্ব অর্থনীতির ওপর চাপ কমতে পারে এবং যুদ্ধের অবসানের দিকে আরও এক ধাপ এগোনো যেতে পারে। তবে এই চুক্তিটি সম্ভবত ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের শর্তের উপর নির্ভর করবে। ট্রাম্প প্রশাসন আগেই এমন কোনো চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে যা হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণকে সুদৃঢ় করবে। যদিও ইরান প্রণালীর ওপর কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে এবং বলেছে, যুদ্ধ পরিস্থিতির আগের মতো এটি আর উন্মুক্ত আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহৃত হবে না। শ্রীলঙ্কায় আটক ভারতীয় মৎস্যজীবী ও তাদের নৌকোগুলো দ্রুত ছেড়ে দেওয়ার বিষয়ে ভারত সেদেশের নেতৃত্বের কাছে সহযোগিতা চেয়েছে। সরকারি সফরে কলম্বো পৌঁছে বিদেশ সচিব বিক্রম মিশ্র গতকাল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে, প্রধানমন্ত্রী হারিনি আমরসৌরিয়া, বিদেশমন্ত্রী বিজিতা হেরাত এবং বিদেশ সচিব আরনি রানারাজার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বীপরাষ্ট্রে আটক মৎস্যজীবীদের মুক্তির বিষয়ে শ্রীলঙ্কা সরকারের কাছে সহযোগিতার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কের ক্ষেত্রে মৎস্যজীবী বিষয়টি একটি স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়। এর আগে শ্রীলঙ্কার জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে শ্রীলঙ্কার নৌবাহিনী পাল্ক প্রণালীতে ভারতীয় মৎস্যজীবীদের নৌকা বাজেয়াপ্ত করা ছাড়া তাদের ওপর গুলি চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। ক্যারিবিয়ান দেশ কিউবাতে গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিউবায় গোয়েন্দাকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠিয়েছে যা ভবিষ্যতে মার্কিন সামরিক হস্তক্ষেপের পথ প্রশস্ত করতে পারে। উল্লেখ্য, সাধারণত কোনো সামরিক অভিযানের আগেই মার্কিন যুক্তরাষ্ট্র গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ভেনেজুয়েলা ইরানের ওপর হামলার পর গত মার্চ মাসে কিউবাকে সরাসরি হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কানেল মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিউবা দখল করার চেষ্টার অভিযোগ এনে দেশবাসীর কাছে

0: ভারতীয় সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সফররত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার আজ নিউ টাউনের কনভেনশন সেন্টারে নারী নেতৃত্বে উন্নত বাংলা শীর্ষক এক কনক্লেভের উদ্বোধন করবেন। কলকাতায় মহিলা জনশুনানিতেও অংশ নেবেন তিনি। রাজ্য পুলিশের মহানির্দেশক ও শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে নারী নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বিধাননগরে গতকাল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেসে ক্যাম্পাস কলিং কর্মসূচিতে পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। শ্রীমতী রাহাতকার বলেন, সমাজের পরিবর্তন শুধু আইন তৈরি হলেই আসে না, যুব সমাজ যখন সেই আইনের চেতনাকে নিজের আচরণের মাধ্যমে সমাজের কাছে পৌঁছে দেয় তখনই আসে প্রকৃত পরিবর্তন। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচিরও গতকাল সূচনা করেন তিনি। আগামীকাল হাওড়ার শরৎ সদনে এক কর্মশালায় অংশ নেবার পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন শ্রীমতী রাহাতকার। এছাড়া নিউ টাউনে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সদর দপ্তরে মানব পাচার প্রতিরোধ বিষয়ক বিশেষ কর্মশালাতেও তিনি বক্তব্য রাখবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্য মহারাষ্ট্র এবং কোঙ্কণ ও গোয়াতে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। অন্যদিকে হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সৃজনশীল প্রতিভা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে দেশকে আন্তর্জাতিক স্তরে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। কেন্দ্রীয় সরকার ক্যাবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবের কার্যকালের মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করেছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও শুরু হয়েছে ষোড়শ জনগণনার কাজ। গত 1 আগস্ট টাউন হলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের 2 প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র এবং কলিতা মাঝি। ছিলেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল, জেলা পুলিশ সুপার পুষ্পা এবং প্রশাসনিক আধিকারিকরা। এবারে জনগণনা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। প্রথম পর্যায়ে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চলবে স্বগণনার কাজ। এই পর্বে নাগরিকরা নিজের বা পরিবারের তথ্য নিজেরাই আপলোড করতে পারবেন। জেলা শাসক এই প্রক্রিয়াটিতে সার্বিক অংশগ্রহণের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন। অনুষ্ঠানে সরকারি কর্মী, আশাকর্মী, শিক্ষক শিক্ষিকা ও সমাজের নানা স্তরের মানুষজন অংশ নেন। স্কুলের শিক্ষক শিক্ষিকারা মনোরম শিক্ষামূলক শ্রুতি নাটক পরিবেশন করেন। মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র জনগণনার কাজ সম্পন্ন করার জন্য সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। শুধু নিজের তথ্যই নয়, আশেপাশের মানুষকে পোর্টালে তাদের তথ্য আপলোড করার জন্য সচেতন করতে হবে বলে জানান তিনি। দ্বিতীয় পর্যায়ে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে পোর্টালে আপডেট আপলোড করবেন। জেলার 23টি ব্লক এবং 6টি পুরসভা এলাকায় 8,870 জন গণনা কর্মী নিযুক্ত হয়েছেন, তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও সোমবার থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। এই উপলক্ষে জেলাজুড়ে সপ্তাহব্যাপী চলছে নানান সচেতনতামূলক কর্মসূচি। বর্ধমানে এই উপলক্ষে আয়োজিত একটি র্যালিতে উপস্থিত ছিলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, জেলাশাসক শ্বেতা আগরওয়াল, পুলিশ সুপার পুষ্পা সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এদিকে কালোবাজারি রুখতে এবং ন্যায্য মূল্যে সবজি সহ অন্যান্য জিনিসপত্র যাতে সাধারণ মানুষের পেতে কোনো অসুবিধা না হয় সেই লক্ষ্যে বিভিন্ন বাজারে পরিদর্শন চালাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি বিধায়করাও বাজারে বাজারে সারপ্রাইজ ভিজিট চালাচ্ছেন। কালনার আরএমসি মার্কেট পরিদর্শনে গিয়ে আবর্জনা স্তূপ দেখে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। বিধায়কের হুঁশিয়ারির পরই শুরু হয় আবর্জনা পরিষ্কারের কাজ। তাঁর এই পদক্ষেপে খুশি স্থানীয়রা। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুবা কর্মসূচির অঙ্গ হিসেবে ভারত সরকারের যুব ক্রীড়া বিভাগের অধীন মাই ভারতের পক্ষ থেকে বর্ধমানে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হল। বর্ধমানের একটি বেসরকারি স্কুলের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নেশামুক্ত ভারত গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে পেন্টিং, স্লোগান লিখন, ডিবেট ইত্যাদি 8টি বিষয়ের উপর নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলাস্তরীয় এই প্রতিযোগিতায় প্রত্যেক অংশগ্রহণকারীকে শংসাপত্র দেওয়া হয়। প্রতিযোগিতায় স্থানাধিকারীরা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উপস্থিত ছিলেন মাই ভারতের বর্ধমান জেলা যুব আধিকারিক সৈকত মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ তা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের প্রধান শশী শর্মা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান মডেল স্কুলের প্রধান শিক্ষক বিপিন বিহারি সিং, মাই ভারত বর্ধমানের অ্যাকাউন্টস অফিসার সুজন ঠাকুর। গত 31 জুলাই প্রখ্যাত হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের জন্মজয়ন্তী বর্ধমানের নেহেরু বিদ্যামন্দির হাইস্কুলে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল। অনুষ্ঠানে মুন্সী প্রেমচাঁদের একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচনের পাশাপাশি সারাদিনব্যাপী নানান কর্মসূচি আয়োজিত হয়। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চলে সেমিনার, কুইজ প্রতিযোগিতা এবং মুন্সী প্রেমচাঁদের সাহিত্য অবদান নিয়ে আলোচনা। শস্যগোলা পূর্ব বর্ধমানে এখন ভরা চাষের মরশুম। বৃষ্টি শুরু হতেই অন্যতম প্রধান ফসল আমন ধান রোপণের কাজ চলেছে জোর কদমে। জেলায় প্রায় 4 লক্ষ হেক্টর জমিতে আমনের চাষ হয়ে থাকে। মূলত বর্ষার জলেই আমনের চাষ হয়। তবে এখনও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় অনেক জায়গায় সেচের সাহায্যে ধান রোপণ করতে হচ্ছে বলে জানাচ্ছেন কৃষকরা। বর্ধমানের রেনেসাঁ আবাসন থেকে সন্দেহভাজন জৈশি জঙ্গি গ্রেপ্তারের ঘটনা খাগড়াগড় বিস্ফোরণের স্মৃতিকে উস্কে দিল। এক্ষেত্রেও বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকছিল সন্দেহভাজন পাক জঙ্গি মোহাম্মদ হামিম। বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে তথ্য যাচাইয়ের কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রতি বছরের মতো এবারেও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রান্তিক ভিক্ষাজীবী মানুষের জন্য বিনামূল্যে বাসন মেলা আয়োজিত হল বর্ধমানের শাঁখারিপুকুর ম্যালেরিয়া অফিস সংলগ্ন কালী মন্দির প্রাঙ্গণে। মেলায় থাকা স্টিল, চীনামাটি এবং কাঁচের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় বাসনপত্র তাঁরা বিনামূল্যে নিয়ে যান। খাবারের আলাদা আলাদা পাত্র ব্যবহার এবং প্রান্তিক মানুষজনে রোগ প্রবণতা কমাতে এই মেলার আয়োজন বলে সংস্থার তরফে জানানো হয়েছে। জেলার চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।
0: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্ব। প্রথমে শুনুন গোত্র ছবির কয়েকটি গান। এ ছবির প্রথম গানের শিল্পী অরিজিৎ সিং।

0: অথা।
1: আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

0: বাস্তুসাপ ছবির গানের সঙ্গে শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
4: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগাস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

বৃহস্পতিবারের গানের ভেলা আজ। আপনারা জানেন বৃহস্পতিবার মানে সকাল 10টা থেকে 11টা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের এই গানের ভেলা লোকগীতের সুরে ভাসে, মাটির সুরে, মাটির কথায়, গ্রাম বাংলার আপন গানে। সে গান আপনাদের কানে যারা পৌঁছে দেন, আমরা শুনি সে গানের মাটির পরশ পাই, যাদের কণ্ঠে, তারাই তো এই গানের ভেলার মূল কাণ্ডারী। বহুবার তার গান শুনিয়েছে গানের ভেলায় এর আগে, বহুবার শোনাবো এর পরেও, কারণ বাংলার লোকগীতির কথা যদি বলি, বাংলার লোকগীতির প্রচার প্রসার জনপ্রিয়তার কথা যদি বলি, তবে এই মানুষটির নামখানি না করলেই নয়। গতকাল ইহলোকের মায়া ত্যাগ করেছেন তিনি, কিন্তু তাঁর এই সৃষ্টিকে আঁকড়ে থাকবো আমরা। স্বাগত দে গানের ভেলায় আজ শ্রদ্ধাঞ্জলি তাঁর প্রতি।

এ প্রশ্নের উত্তরের খোঁজ নিরন্তর। আর এই নিরন্তর খোঁজে কত না মানুষ, কখনো সুরে, কখনো শব্দে, কখনো হৃদয়ের গহীনে, কখনো সাহিত্যে ডুব দিয়েছেন। কেমনে আসে যায় জানি না আমরা। যদি সে পাখিখানাকে ধরা যেত, নিশ্চয়ই আমরাও ছাড়তাম না। যে পাখিখানা সত্য স্বাগতদের এই দেহ তরিয়ে ছেড়ে বিদায় নিল। স্বাগতদের নাম বললেই সত্যিই মনে হয় না এই গান বাজাই।

বরং আগে মনে হয় বিহুরে লগন বাজাই, আগে স্বাগত দে বললেই মনে পড়ে যায় সর্বাগ্রে ময়না সালাদ সালাদ চালেরে। যে সময়টায় স্বাগত দে এলেন বাংলার গানের এই দুনিয়ায়, 90-এর দশক সেটা, এবং 90-এর দশক আমাদেরকে অনেক রকম নতুন কিছু দিল। বাংলা গানের কথাই যদি শুধুমাত্র বলি না কেন, একদিকে কবির সুমন, সুমন চট্টোপাধ্যায় তখন স্টেজ মাতিয়ে বেড়াচ্ছেন তার অন্য ধারার গান নিয়ে, যে গান জীবনের কথা বলে, মানুষ বলছে এই গানের নাম জীবনমুখী গান। তার ঠিক পরেই চলে এলেন অঞ্জন দত্ত, নচিকেতা চক্রবর্তী। জীবনমুখী গানে ভাসছে মাতছে তখন শহর থেকে গ্রাম মফস্বল সবটা। একের পর এক শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু পুরনো গানকে নতুন করে আমাদের রিমিক্স শোনাচ্ছেন, আমাদের মাতিয়ে দিচ্ছেন তার অন্য রকম গানের দাপুটে লোপামুদ্রা মিত্র। ঠিক এই সময়টায় বাংলা লোকগীতের দিকে যদি তাকাই, স্বপন বসু, তিনিও থাকিলে ডোবাখানা নিয়ে রীতিমতো সারা বাংলাখানাকে কব্জা করে ফেলেছেন। মানুষ হাসছে, মানুষ মাতছে লোকগীতিতে। উৎপলেন্দু চৌধুরী তখনও গাইছেন, সেই সময়টায় একেবারে টাটকা এক ঝলক তাজা হাওয়া লোকগীতিতে নিয়ে এলেন স্বাগত। ছোট্ট ছেলে, কন্দর্পকান্তি চেহারা বলা যায়, এবং বাংলার একদম অরিজিনাল লোকগীতি যেগুলি, তাকেই মানুষের কাছে উপহার দিল মানুষ। এমন একখানি ছেলে, এত স্মার্ট, ঝকঝকে, একেবারে তরুণ যুবা আমরা দেখছি এই ছেলে, যেমন স্টেজে দেখে থাকছি, জীবনমুখী গান চাইলেই গাইতে পারে, রিমেক গাইতে পারে, বাংলা ব্যান্ডের গান তখন চন্দ্রবিন্দু, ভূমি, খুব অল্প, সেই সময়টায় এমন একখানা ঝকঝকে স্মার্ট ছেলে গলায় নিয়ে এলো একেবারে কখনো ভাটিয়ালি, কখনো বিহুর টান, আর মানুষ চিনল বাংলা লোকগীতির এক নতুন তারকাকে, স্বাগত দেয়।

সবার মাঝে বাংলার এই লোকগীতিকে রীতিমতো বলা যায় কলেজের ফেস্টে ফেস্টে পৌঁছে দেওয়া, অর্থাৎ তার আগে নির্মলেন্দু চৌধুরী, আব্বাসউদ্দিন আহমেদ তাদের হাত ধরে বাংলা লোকগীতি জলসায় জলসায় পৌঁছে গিয়েছিল, বাংলা ভারত ছাড়িয়ে বিদেশের মাটিতেও পৌঁছে গিয়েছিল। পূর্ণচন্দ্র দাস বাউল গাইছেন সারা বিশ্ব জুড়ে বাংলা বাউল গান, কিন্তু কলেজের সোশ্যালগুলিতে, কলেজের ফেস্টগুলিকে এইভাবে মাতিয়ে দেওয়া, একেবারে 18, 19, 20 একেবারে 90, 100 যৌবনের ছেলেমেয়েগুলিকে লোকগীতির মধ্যে দিয়ে, এটা কিন্তু করে দেখালেন স্বাগত দে। এবং সে কারণেই যেমন টাটকা ঝলক খেলে গেল লোকগীতির পালে, লোকগীতি পৌঁছেও গেল একেবারে 90, 90, 100 যৌবনের সকল মানুষের মধ্যে। এইভাবে লোকগীতির জনপ্রিয়তাকরণ ভূমির আগে কিন্তু করেছিলেন স্বাগত দে, তারপরে ক্রমশ এলো ভূমি এবং বাংলার লোকগীতি। সেই অর্থে বলতে গেলে ইয়াং জেনারেশনকে মাতিয়ে দিতে লাগলো ক্রমশ। তাকে হারালাম বটে গতকাল, কিন্তু যা রেখে গেছেন তিনি তা আমাদের সঞ্চয়। আজ সেসব গান আর অনেক কথা নিয়ে স্বাগতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি গানের ভেলায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা, আপনারাও আছেন জানি রেডিও সেটের অপর প্রান্তে। অনেক কথা মনে পড়ছে, তাকে দেখেছেন যে সকল অনুষ্ঠানে, তার মন মাতানো অনুষ্ঠান, স্টেজ পারফরমেন্স যারা দেখেছেন। যদি কোনো কথা আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান, ডায়াল করুন 221-313-342, 221-313-342, আবারও বলি 033-221-313-342, এই আমাদের ফোন নাম্বার।

0: স্বাগত দে, যিনি আমাদের ভরিয়ে দিয়েছেন লোকগীতের সুরে অরিজিনালিটির সঙ্গে এক অদ্ভুত তার আবেদন কণ্ঠে। সবটা মিলিয়ে আমরাও মুজে রইলাম বটে তার কণ্ঠে, তার গানের জাদুতে। কে রয়েছেন টেলিফোনে, কথা বলবো। নমস্কার।
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মানিকনগর বেললাঙ্গা থেকে মুর্শিদাবাদ জেলা।
0: বলুন বলুন।
1: তুমি তার শোকস্তব্ধ, আমরাও শোকস্তব্ধ। এত বড় একজন শিল্পী যিনি পতন মানে চলে গেলেন, তার চরণে আমরা শতকোটি প্রণাম জানাবো। কারণ দেখুন, লোকশিল্পীদের তো কোনো মৃত্যু নেই, শিল্পীদের কোনো মৃত্যু নেই, তার আকাশে ধ্রুবতারা হয়ে থাকেন। আমাদের মাটির গন্ধে, ভালোবাসার সুরের ছন্দে, আকাশে বাতাসে, যখন ময়না ছলা ছলা লাল পাহাড়ির দেশে যা অন্তদরতি কণ্ঠ মনকে একটা উত্তরণের পথ যোগায়। কথা বলবো না বেশি, কারণ শোকস্তব্ধ হয়ে আছে এমনিতেই, গানগুলো শুনছি প্রায়ই আপনার সুন্দর অনুষ্ঠান পরিচালনায়। নমস্কার, নেবেন, ভালো থাকবেন দিদি ভাই।
0: যদিও গতকাল তাকে আমরা হারালাম, মন খারাপ তো বটে, এক অদ্ভুত মন কেমনিয়া। কিন্তু স্বাগত দে নিজেও যদি দেখতে পেতেন আমাদের এই মন খারাপের এই বেলাটুকু, তিনি হয়তো হই হই করে এমনই কোনো এক গান ধরতেন, কারণ মাতিয়ে দেওয়ার মানুষ

স্বাগত দে। বাংলার লোকগানকে 90-এর দশকে যিনি একেবারে তরুণ তুর্কিদের মধ্যে নিয়ে চলে গেলেন, যারা 90-এর দশকে বেড়ে ওঠা ছেলেমেয়েরা, তারা সেই সময়টায় অর্থাৎ 90-এর পাঁচের সময় থেকে, 95 থেকে মোটামুটি 2005 পর্যন্ত, এই সময়ের মধ্যে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, তারা স্বাগত দেখে তাদের কলেজের ফেস্টে দেখেননি, কলেজ সোশ্যালে দেখেননি, এমনটা কিন্তু খুব কম ঘটবে। শিল্পীদের ক্ষেত্রে এটা অনেক সময় হয় যে কোনো কোনো শিল্পীর গান, যা মূলত আরবানাইজড শহুরে মানুষ পছন্দ করেন, আবার কোনো কোনো শিল্পীর রিচ সেই অর্থে মফস্বলে বেশি, কোনো কোনো শিল্পী আর শ্রোতারা মূলত তারা গ্রামেই থাকেন, কিন্তু স্বাগত দে এটা করতে পেরেছিলেন। হতে পারে তার প্রেজেন্স, যা অদ্ভুত স্মার্টনেস ছিল, আবার এটাও হতে পারে তার গায়কি, যার মধ্যে অদ্ভুত আর মাদকতা, কিন্তু তার সঙ্গেও অরিজিনালিটি, বিশুদ্ধতাকে, লোকগীতির বিশুদ্ধতাকে কোথাও তিনি মিয়ে যেতে দিতেন না, হারিয়ে যেতে দিতেন না। আর এই সবটা মিলিয়েই আমরা যাকে বলি না একটা কমপ্লিট প্যাকেজ, সেই কমপ্লিট প্যাকেজ স্বাগত দে একেবারে অন্য রকমের এক প্যাকেজ লোকগীতির জন্য নিয়ে এলেন। বাঙালি আপন করে নিল ভালোবেসে। ভাওয়াইয়া হোক বা ভাটিয়ালি, সেখান থেকে কখনো বাউল, আবার কখনো বা ঝুমুর, সবটাতে ভেসে বেরিয়েছে তার সাবলীল কণ্ঠ। ভারি প্রচলিত এই ঝুমুর গানখানি এর আগে বহুবার শুনিয়েছি আপনাদের, ভালো লাগবে তো বটেই, শোনা যাক।

স্বাগত দেব। তার গানে শ্রদ্ধাঞ্জলি তাকে আমি বারে বারে যে কথা বলি, গঙ্গা জলে গঙ্গা পুজো, এছাড়া আমাদের উপায় বাকি। শিল্পীদের তার সৃষ্টির মধ্যে দিয়েই তো আমরা শ্রদ্ধাটুকু জানাতে পারি। বাকি তাকে হারানোর যে কষ্টটুকু, যে মন কেমনিয়া মন খারাপটুকু, সে তো আমাদের জড়িয়ে থাকবে। কে রয়েছেন টেলিফোনে? 2213-1342 এই মুহূর্তে। নমস্কার, হ্যালো, নমস্কার,

0: 0332-1313-1342। নমস্কার। আপনার রেডিও সেটের ভলিউমটা একদম কম করে দিন, খুব ফিডব্যাক আসছে।
1: কানাইখালি করিমপুর নদিয়া থেকে নৃপেন্দ্রনাথ মিস্ত্রি বলছি।
0: বলুন নৃপেন্দ্রনাথ বাবু।
1: হ্যাঁ, আজকের যা অনুষ্ঠান হচ্ছে খুব মনোযোগ সহকারে শুনছি। স্বাগত দে, সত্যি একজন মহান ব্যক্তি। এনার গানের কোন বিকল্প নেই, একটু নতুন আদর্শ নিয়ে এসেছে। পল্লী গীতির মধ্যে নতুন আদর্শ, নতুনত্ব ছিল বেশ। আমরা একজন মহান ব্যক্তিকে হারিয়েছি, কিন্তু তিনি আমাদের মধ্যে নেই। অথচ স্বাগত বাবুর কৃতিত্ব আমাদের মধ্যে সারা জীবন থেকে যাবে।

লোকগীতিতে বিশুদ্ধতা অরিজিনালিটি যেমন নিয়ে এলেন, অনেক লোকগীতি তার কণ্ঠে আমরা পেয়েছি যেগুলি কিন্তু একেবারেই প্রচলিত লোকগীতি, যাকে আমরা এর আগে হয়তো কখনো নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে শুনেছি, আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে শুনেছি, তিনি আবারও গাইলেন সে গান। আবার সমসাময়িক বহু গীতিকার সুরকারের তৈরি গান লোকগীতি তাও গেয়েছেন, একই সঙ্গে নিজের তৈরি গান কথা সুর স্বাগত দে এমনও এমন অনেক গান পেয়েছি আমরা, যে গান আমাদের মাতিয়েছে, আমাদেরকে ভাসিয়েছে বলা যায় সুরে সুরে। চলুন শোনা যাক স্বাগতদের নিজের কথায় সুরে এই গানখানি।

স্বাগত দেব। এই নামটার সঙ্গে একেবারেই ওতপ্রোত জড়িয়ে লোকগীতি বটেই, কিন্তু তিনি যখনই অন্য কোনো গান, আমরা যাকে এখন বলি ট্রাই করা, অন্য কোনো গানে যখনই তিনি হাত দিয়েছেন অথবা কণ্ঠ দিয়েছেন, সে গানেও সোনা ফুলিয়েছেন। বেশ কিছু আধুনিক গান, কয়েকটি ছবির গান এবং অবশ্যই বলতে হয় রবীন্দ্রসঙ্গীত তিনি আমাদের ভরিয়ে দিয়েছেন, মাতিয়ে দিয়েছেন। খুব কম সংখ্যায় এবং বেশিটাই জয়তী চক্রবর্তীর সঙ্গে দ্বৈত কণ্ঠে তার রবীন্দ্রসঙ্গীত। আমরা বহুবার আকাশবাণী থেকে সে সকল গান শোনাই। আসলে ভালো গানের কাছে, ভালো গানের টানে আমাদের ফিরে ফিরে যেতেই হয়। সেভাবেই স্বাগত দে শুধুমাত্রই যে আমাদের সঙ্গে রয়ে যাবেন, আমাদের মধ্যে রয়ে যাবেন, তার এই সকল গানের মধ্যে দিয়ে, অর্থাৎ তার লোকগীতির মধ্যে দিয়ে তা নয়, তার রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি আসবো সে কথাতেও। তার আগে জয়তী চক্রবর্তীর সঙ্গে দ্বৈতকণ্ঠে স্বাগতদের এই রবীন্দ্রসঙ্গীতখানি শুনুন।

0: এমনই বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত আমরা পেয়েছি স্বাগতদের কণ্ঠে, যে গান আমাদের সঙ্গে থেকে যাবে। আসলে শিল্পীরা তো এভাবেই থেকে যান তার সৃষ্টির মধ্য দিয়ে, থেকে যাবেন তিনি। কে রয়েছেন টেলিফোনে কথা বলবো? নমস্কার।
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ বলুন।
1: আমি পঙ্কজ দে বলছি, মুরলিয়া মঙ্গলথানা পূর্ব বর্ধমান থেকে।
0: বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, এই দেখুন বর্ষণ মুখর এই দিনে খুব গানগুলো শুনতে ভালো লাগছে। দেখুন বাউল এবং লোকগীতি তো মানে জীবনের কথা বলে, মানুষের আত্মার কথা বলে, এই কথা মানে এসব মানে চির সত্য। বাউল শিল্পী মারা গেলেও তারা তো চিরজীবন আমাদের মনের মধ্যেই থেকে যায়। হ্যাঁ এইটুকুই বললাম দিদি ভাই, নমস্কার।

0: সেই যে কথা দিয়ে যে গান দিয়ে শুরু করেছিলাম, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, সেই আসা যাওয়ার খোঁজ থেকেই যায়। হয়তো সত্যি আসা যাওয়া আছে, হয়তো বা নেই, আমরা শুধু দেখতে পারি, অনুভবটুকু করতে পারি, তল পাই নেতার। নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: তাপসী চট্টোপাধ্যায় এরোয়ালি
0: বলুন,
1: খড়গ্রাম থেকে বলছি।
0: বলুন তাপসীদি, বলুন।
1: খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে গান গলা শুনছি। আর আমি কাজ করছি আর গানের ছলে আমি নাচছি, খুব ভালো লাগছে।
0: অনেক ধন্যবাদ। তবে আজকের অনুষ্ঠানটা কিন্তু সত্যি এমন অনুষ্ঠান করতে আমাদের ভালো লাগে না, কখনোই ভালো লাগে না। জানি শিল্পীরা চলে গেলেও তাদের শিল্প থেকে যায়, তবু হারানোর বেদনা বুকের ভিতর থাকেই। একটু আগে বলছিলাম স্বাগতদের শুধুমাত্রই লোকগীতি সেটুকুই থেকে যাবে তা নয়, কিন্তু ঠিক যেমন রবীন্দ্রসঙ্গীত তেমনি দুর্গমগিরি গান তার মরু গানখানি আমরা বহু শিল্পীর কণ্ঠে বহুবার শুনেছি, আর প্রত্যেকের দর্শনের সঙ্গে তার গায়কের সঙ্গে সে গান বদলে বদলে গিয়েছে। এই নজরুলগীতিখানি একেবারে অন্যভাবে আমাদের উপহার দিলেন স্বাগতদের।

তিনি আমাদের মতন যারা গান্ধরিয়ার যাত্রী তাদের তার ভেলায় বসিয়েছেন, ভেলা ভাসিয়েছেন, কখনো তার সুরে সুরে, কখনো প্রচলিত লোকগীতির সুরে সুরে, ভাটিয়ালিতে, ভাওয়াইয়াতে, কখনো মুর্শিদিতে, কখনো জারি, কখনো শাড়িতে, কখনো ঝুমুরে, কখনো ধামাইলে। আমরা হেসেছি, ভেসেছি, মেতেছি, বাকি আছে সবটা। এখনো তার গান যা শোনা বাকি রয়ে গেছে কারো কারো, তারা শুনবেন, অবাক হবেন, এমন এক শিল্পীকে কি এমন তারা ছিল, এত তাড়াতাড়ি চলে যেতে হলো। তবু সে গানে, সে সুরে আমাদের ভালোবাসায়, আমাদের স্মৃতিতে, আমাদের শ্রদ্ধায় রয়ে যাবেন স্বাগততে, কারণ শিল্পীর মৃত্যু হয় না। স্বাগতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি আজকের এই গানের ভেলায়। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা। স্বাগতদের গান সে তো ছিল, আছেও আর থাকবেও। শেষ বেলায় একদম শেষ গান, চাইলেই মন কেমনিয়া কোনো গান বাজাতে পারতাম যেভাবে মনটা খারাপ আমাদের, কিন্তু জানি তার পছন্দ হতো না, কারণ মন মাতিয়ে রাখাই যে তাঁরই ওসবে, তাই এই গানখানি।

শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন যুববাণীর অনুষ্ঠান।

0: আচ্ছা অন্বেষা, এই যে প্রত্যেক দিন এখন দুপুরের দিকে করে একটা অসাধারণ জোরে বৃষ্টি হচ্ছে কলকাতায়,
1: জোরে বৃষ্টি,
0: হ্যাঁ মানে কাল মানে গতকাল যে বৃষ্টিটা হয়েছে দুপুরবেলা মানে পুরোপুরি অন্ধকার হয়ে বৃষ্টি একটা হলো, আর তারপরে মানে সেই চারিদিকে একটু জল জমে যাচ্ছে, কাদা
1: কাদা প্যাচ প্যাচ করছে, হ্যাঁ
0: মানে এবার
1: এক হাঁটু জল।
0: আচ্ছা এই জিনিসগুলো আমার যেটা জানার সেটা হচ্ছে যে এই জিনিসগুলো কি তোমাকে মানে খুবই বিরক্ত করছে, না তুমি এখানেও কোথাও একটা কিছু ইন্টারেস্টিং জিনিস খুঁজে পাচ্ছ?
1: না গো প্লিজ, আমি এখানে তো কোনো ইন্টারেস্টিং জিনিস খুঁজে পাচ্ছি না, অবভিয়াসলি আমাকে বিরক্ত করছে, কারণ আমি অনেক কাজ এই বৃষ্টির জন্য করতে পারছি না, যেগুলো করলে আমি ভালো থাকি, সেই ভালো থাকার কাজগুলো একদমই করতে পারছি না।
0: আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম, তার মানে তুমি খুব একটা ওই রেন পারসন, মানে তুমি বর্ষাকালটাকে খুব একটা পছন্দ করো না, তাই তো?
1: হ্যাঁ দেখো, আমি বর্ষাকাল পছন্দ করি না, কিন্তু আমার বৃষ্টি ভালো লাগে, কিন্তু ওই বৃষ্টির সঙ্গে যে ফ্রি একটা কাদা আর প্যাচপ্যাচানি একটা ভাব থাকে সেটা আমার একদমই ভালো লাগে না।
0: এই হচ্ছে দেখো বন্ধুরা, এইটাই হচ্ছে বিষয়, মানে দেখো আমরা সবসময় যেটা বলি যে দের আর অলওয়েজ টু সাইডস অফ আ কয়েন, মানে সবসময় একটা ভালো জিনিস হলো তার কিছু না কিছু সেখানে একটু খারাপ থাকতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে দেখো যাই খারাপ হোক না কেন আমরা তো সবসময় ভালোটার দিকেই নজর দেবো আর সেটা নিয়েই এগিয়ে যাবো। এবার বিষয়টা হচ্ছে এই যে বর্ষাকাল তো আমাদের জন্য অবশ্যই প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং এই যে বৃষ্টির সময় মানে দেখো তুমি, আচ্ছা অন্য সেটা আমি বন্ধুদের সবাইকে বলছি তার সঙ্গে তোমাকেও বলছি, বিষয়টা হচ্ছে একটু ভেবে দেখো সবে বিকেল হচ্ছে মানে একটু গোধূলি লগ্ন, সুন্দর গোল্ডেন আওয়ারের লাইট আসছে, সেখানে হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তুমি একটা ছোট্ট যে গুমটি চায়ের দোকানগুলো থাকে সেখানে ওই একটা ভাঁড়ের কাপে চা নিয়ে সুন্দর দাঁড়িয়ে চা খাচ্ছো।
1: তোমাকে তো এটাই বললাম যে আমি অনেক পছন্দের কাজ করতে পারছি না, তার মধ্যে এই যে একটু লং ড্রাইভে যাওয়া এবং ওই যে তুমি বললে মাটির ভাড়ে চা খাওয়া, সেটার কিন্তু একটা অনন্য অভিজ্ঞতা রয়েছে।
0: আচ্ছা
1: কিন্তু সেটা ওই এক হাঁটু জলে হয়ে গেলে তো সেটা সমস্যা রয়ে যাবে, তাই না?
0: ট্রু ট্রু, একদমই ঠিক, কিন্তু বিষয়টা হচ্ছে দেখো এই যে জলকে যদি আমরা উপেক্ষা করে একটু বেরিয়ে পড়তে পারি
1: একদম,
0: তাহলে সেখানে কিন্তু আমরা একটু হয়তো ভিজে যাব, একটু হয়তো জামা কাপড়ে কাদা লেগে যাবে, কিন্তু যে এক্সপিরিয়েন্সটা হবে কোথাও গিয়ে আমার মনে হয় যে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমরা গোটা বছরে পাবো না, কারণ এই পার্টিকুলার যে সিজন বা এই পার্টিকুলার যে মাস

0: গুলো থাকে সেখানে গিয়ে আমরা এই এক্সপেরিয়েন্সটা করতে পারি।
1: একেবারেই তাই, মানে দেখো বেরিয়ে পড়লে আমাদের সেই ফোকাসটা হয়ে যাচ্ছে প্রাইমারি, আর সেখানে তখন ওই বৃষ্টিটা হচ্ছে সেকেন্ডারি, কি বলো?
0: একদম।
1: তো সব মিলিয়ে মানে আমরা যখন বললে তুমি বেরিয়ে পড়ছি, তো এই ঘুরতে যাওয়ার মরশুম এবং তার সঙ্গে বৃষ্টির একটা যে মরশুম, তার কানেকশনটা কিন্তু মোটেই মন্দ নয়, বরঞ্চ একটু ভালো আমাদের করে দেয় যদি ঘুরতে আমরা যেতে পারি।
0: একদমই। আর দেখো তাহলে আজকে আমরা সবাই জানি, তোমরা অলরেডি হয়তো পোস্টার দেখে নিয়েছো, তোমরা যদি কেউ পোস্টার না দেখে থাকো, আমরা কিন্তু আজকে শুরুতেই জিঙ্গেলে তোমরা শুনেছো যে আমরা আজকে কোন একটা ঘুরতে যাওয়ার কথা বলবো।
1: অবভিয়াসলি আজকে বৃহস্পতিবার এবং বেরিয়ে পড়ি।
0: একদমই তাই, আমরা বেরিয়ে পড়বো। এবার আমরা কোথায় বেরিয়ে পড়বো সেটা তোমাদের সবাইকে বলবো, কিন্তু তার আগে এরা বর্ষাকালে আমরা দেখো যেটা অন্বেষা, আমরা সব জায়গায় কিন্তু ঘুরতে যাওয়াকে অ্যাভয়েড করি বর্ষাকালে। তুমি যে কারণটা বললে সেটা অবশ্যই একটা কারণ, যে কাদা থাকে, বৃষ্টি হয়, তারপর অনেকে ভিজতে পছন্দ করে না, আবার অনেকে ভিজতে পছন্দ করে। তো এই সব কিছু নিয়ে আমরা এই বর্ষাকালে জায়গাটা অনেক জায়গায় পাহাড়ের দিকে বা একটু যেখানে উঁচু জায়গা রয়েছে বা খুব একটা গভীর জঙ্গলে কিন্তু যাওয়াকে অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু কিন্তু কিন্তু কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই সময় প্রকৃতির যে আসল রং,
1: সেটা
0: গাছপালার যে আসল রং,
1: একেবারেই তাই,
0: সেটাই আমরা কিন্তু এই সময় দেখতে পাই। তো সেই জন্য এই সময়ও এরকম অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু তোমরা ঘুরতে যেতে পারো। সেরকমই একটা জায়গার কথা কিন্তু আজকে আমরা বলবো তোমাদেরকে, যে তোমরা কোথায় ঘুরতে যেতে পারবে এবং ঘুরতে গিয়ে তোমরা সেখানে কি কি করতে পারবে, কি কি খেতে পারবে, আর আর কি বলবো আমরা, কি করে ঘুরতে পারবে, কোথায় থাকতে পারবে, যা যা অ্যাক্টিভিটিস করতে পারবে, যদি সেখানে কোনো ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস হয়, মানে বর্ষাকালে, হ্যাঁ আমি বর্ষাকালে অনেক ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি কিন্তু করা যায়, এই সব কিছু নিয়ে থাকবো। কিন্তু দেখো যেখানেই আমরা ঘুরতে যাই না কেন, আমাদের সবসময় কিন্তু কানে হেডফোন, ফোনে গান, আর তার সঙ্গে আমরা যুবানী তোমাদের সঙ্গেই থাকি, আর এই বৃষ্টির সময় যদি এই রকম একটা গান শুনতে শুনতে আমরা ঘুরতে যেতে পারি, আমার মনে হয়
1: তাহলে ঘোরার আনন্দটা ডাবল হয়ে যায়, তাই না বলো? তাহলে চলো সেরকমই একটা গান শুনে নিই শ্রেয়া ঘোষাল এবং শান মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনতে থাকো, ফিরে আসছি গানের পর। আজকের বেরিয়ে পড়ি আড্ডায় আছি অন্বেষা এবং কিংসুক।

0: চলো বেরিয়ে পড়ি।
1: বেরিয়ে তো আমরা পড়লাম, তবে বন্ধু বেরিয়ে তো আমরা পড়েছি, কিন্তু আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলবো, কারণ তোমরা যারা পোস্টার দেখেছো তারা তো বুঝতেই পারছো যে আজকে আমরা সবুজের অভিযান করতে বেরিয়েছি, তাই না কিংসু?
2: একদমই তাই। দেখো বিষয়টা হচ্ছে অন্বেষা এবং সবাইকে আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে খুদ সফর মঞ্জিল তক পৌঁছনে কে লিয়ে হোতা হ্যায় আর খুদ সফর খুদ কো দোবারা পানে কে লিয়ে হোতা হ্যায় আর কেরালা উনহী সফরো মেসে এক হ্যায় যেটা তোমাকে নিজেকে খুঁজে বার করতে অনেকটাই সুবিধা করবে।
1: ওয়াও কিংসুক, কি
2: ভালো হয়েছে! ও মাই গড,
1: আমি জাস্ট মাইন্ড ব্লোয়িং, এত সুন্দর একটা শায়রি শুনিয়ে দেওয়ার জন্য
2: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার তাহলে বন্ধুরা দেখো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি, তাহলে আমরা আজকে একদম আমাদের ভারতবর্ষে সাউদার্ন মোস্ট টিপে চলে যাব, কেরালাতে যাচ্ছি, মানে একটা অসাধারণ জায়গা। এবং দেখো কেরালা বলতে আমাদের মাথায় একদম প্রথমেই অনেকগুলো জিনিস আসে, তার মধ্যে যেটা সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে পপুলারাইজ সেটা হচ্ছে ব্যাকওয়াটার্স অফ কেরালা হাউস বোট। কিন্তু সেটা ছাড়াও সেখানে প্রচুর আমরা নারকল গাছ দেখতে পাই, চোখে আমরা প্রচুর বিচের মতো জিনিস দেখতে পাই, আমরা একটা ট্রেডিশনাল ডান্স ফর্ম আছে কথাকালি সেখানে একটা দেখতে পাই, মার্শাল আর্টস দেখতে পাই। কারণ এই যে জায়গাটাকে, এই দেশটাকে কিন্তু বলা হয় গডস ওন কান্ট্রি,
1: একেবারে ভগবানের নিজস্ব দেশ যাকে বলা চলে। যেমনটা বললো যে প্রকৃতি যেমন আছে তেমন তার সঙ্গে আছে শিল্প, আর সবটা মিলেমিশেই তো আমাদের কেরালা, তাই না?
2: একদমই তাই। মানে সুন্দর একটা দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত, তার সঙ্গে সুন্দর চা বাগান রয়েছে, তার সঙ্গে ঝর্ণা রয়েছে, ওয়াটারফলস রয়েছে। তাহলে আমরা আজকে কেরালা বা কেরালামে যাচ্ছি। এইবার বিষয়টা হচ্ছে যে আমরা যে যাব, মানে আমরা তোমাদেরকে একটা সুন্দর ট্যুর প্ল্যান করে দেবো যে তোমরা কি করে যেতে পারবে, কোথায় থাকবে, কি কি জায়গায় যাবে, কিভাবে যাবে,
1: কি কি দেখবে
2: সব বলে দেবো। কিন্তু কিন্তু কিন্তু এখানে বিষয় আছে, শুধু আমরা বলে যাবো এই বিষয়টা আমার তো খুব একটা ভালো লাগে না, তাই না অন্বেষা? সেই জন্য আমার মনে হয় তোমরাও কিন্তু ফোন লাইনে চলে আসতে পারো 0332231342 এই নাম্বারে, এবং এসে বলো যে তোমাদের কি কেরালা তোমরা গেছো, যদি তোমরা গিয়ে থাকো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন, আর যদি নাও গিয়ে থাকো কোনো অসুবিধা নেই, আমরা আজকে প্ল্যান বলে দিচ্ছি।

0: কেরালার, সেখানে বলতে পারো যে তোমার কোন জায়গাটা যাওয়া হয়নি, তুমি যেতে চাও, এক্সপ্লোর করতে চাও, সেই সমস্ত গল্প শুনতে তো আছি আজকের বেরিয়ে পড়ি আড্ডায় অন্বেষ এবং কিংশুক।
1: আর কোনোভাবে যদি আমাদের ফোন লাইনে
0: বলতে বলতে বন্ধু ফোন করে ফেলেছে, তো দেখা যাক কে হয়ে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: হ্যালো নমস্কার, আমি দুর্গাপুর থেকে রূপার গড়াই বলছিলাম।
0: হুম বলো।
2: হ্যাঁ নমস্কার, বলছিলাম এবারে আমাদের যাওয়ার ইচ্ছা আছে কেরালা, কিন্তু এই বর্ষাকালের সময় যাচ্ছি না, আমার দুর্গাপুজো বা সবাই একসাথে সব যাবো, এখন সব বোম বলে আমরা সব যাচ্ছি, তারপর সব।
1: আচ্ছা একদমই, তাহলে আমার মনে হয় যে বন্ধুর অনেকটা সুবিধা হবে আমাদের এই আইটারনিটা দেওয়ার জন্য,
0: ঘোরার প্ল্যানটা শুনে।
1: হ্যাঁ ঘোরার প্ল্যানটা শুনে। এবার তোমাদের যদি কোনো কারণে, আমাদের ফোন লাইনে তো পেয়ে গেল বন্ধু, আমাদের যদি ফোন লাইনে তোমরা না পাও, তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ যুবাণী কলকাতা, সেখানে কিন্তু একটা সুন্দর একটা লম্বা অনেক ছবি দেওয়া, আমাদের ছবি দেওয়া, কেরালার অনেক জায়গার ছবি দেওয়া, একটা খুব ব্রাইট পোস্টার রয়েছে, সেই পোস্টারের তলায় কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। তাহলে এবারে আমরা যেতে তো হবে বিষয়টা,
0: এবার ব্যাকপ্যাক করো, এবার চলো বেরিয়ে পড়ি।
1: তাহলে
0: যাবো তো, কিন্তু কিসে যাবো, মানে ট্রেন ফ্লাইট সেগুলো তো বলো।
1: হ্যাঁ অবশ্যই, মানে দুটোই অপশন রয়েছে কিন্তু, কারণ আরে আমরা কলকাতা থেকে বিষয়টা বলছি, এবার তোমরা যদি অন্য কোনো জায়গা থেকে থাকো সেরকম ভাবেই তোমরা বিষয়টা দেখে নিও যে তোমরা সেখান থেকে তোমাদের কি অপশনস রয়েছে। আমরা কলকাতা থেকে বলি, তোমরা চাইলেই কিন্তু ট্রেনে যেতে পারো, তোমরা যদি ট্রেনে যাও তাহলে কিন্তু আমাদের শালিমার থেকে ট্রেন ছাড়ে, এবং সেটা ছাড়া ডানকুনি থেকেও ট্রেন ছাড়ে। ট্রেনে যদি তোমরা যেতে চাও তাহলে কিন্তু সময় লেগে যাবে প্রায় 40 ঘন্টা,
0: অনেকটাই সময় লেগে যাবে।
1: আর তোমরা যদি ট্রেনে যেতে চাও সেখানে কিন্তু তোমাদের ভাড়া যদি বলে দিই, একটা অ্যাভারেজ ভাড়া যদি বলে দিই, তোমরা যদি স্লিপারে যাও তাহলে কিন্তু 800 থেকে 900 টাকার মধ্যে ভাড়া পড়বে, আর যদি এসিতে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের 2000 থেকে 5000 মধ্যে ভাড়া পড়বে। হ্যাঁ মানে এতটা ডিফারেন্স, তার একটাই কারণ
0: কমফর্ট ম্যাটার্স।
1: হ্যাঁ এক্স্যাক্টলি, মানে বিভিন্ন ক্লাসেস অফ এসি আমাদের রয়েছে ট্রেনের মধ্যে, তো সেই জন্যে এই টাকাটা কিন্তু অনেকটাই বেশি কম তোমাদের মতো করে তোমরা বুক করে নিও, সময় লাগবে 40 ঘন্টা।
0: আর আমরা যদি ট্রেন থেকে ফ্লাইটে যেতে চাই, মানে উড়ে যেতে চাই, মানে এই যে তোমার মতন কিছু লোকজন আছে যারা কিনা ট্রেনটা ঠিক মানে যেতে চায় না, এই সময় লেগে যাবে, সেই জন্য তারা একটু তাড়াতাড়ি পৌঁছতে চায়, তাদের জীবনের তাড়াটা একটু বেশি, বুঝতে পারছো?
1: না না না না, দেখো এই এই বিষয়টা, দেখো আমরা আমিও খুব ভালোবাসি ট্রেন জার্নি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যদি ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স করার জন্য যাই, সেখানে কিন্তু ট্রেন জার্নিটা আমার ঘোরার একটা পার্ট হয়ে যাবে।
0: হ্যাঁ অনেকটা টাইম লেগে যাবে।
1: এক্স্যাক্টলি, মানে বিষয়টা হচ্ছে যদি আমার যেতে 40 ঘন্টা লাগছে, মানে কোথাও গিয়ে আমার প্রায় 2 দিনের কাছে লাগছে, তো আমার যদি আজকে একটা 7 দিনের ট্রিপ হয়, সেখান থেকে যদি যাওয়া 2 দিন আসা 2 দিন, 4 দিন ওখানেই চলে যায়, তার মানে আমি 3 দিন ঘুরতে পারছি। তো সেই জন্যে আমি বলবো যে যদি তোমাদের কাছে সময়ের একটু ক্রাঞ্চ থাকে, কারণ আমরা সবাই এখন জীবনে প্রচণ্ড ব্যস্ত, তো যদি একটু ক্রাঞ্চ থাকে তাহলে
0: কলকাতা থেকে কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত কানেক্টিং ফ্লাইট, আর ফ্লাইটের ভাড়া ধরো ওই 7,500 থেকে 8,000 টাকার মতো লাগবে, আর মোটামুটি মানে অ্যাপ্রক্স ধরো 7 ঘন্টার মধ্যে তোমাকে কোচিতে পৌঁছে দেবে।
1: মানে বুঝতে পারছো বিষয়টা, আমরা 40 ঘন্টা থেকে আমরা 7 ঘন্টায় চলে এসেছি, মানে আমরা ডবল ডিজিট থেকে আমরা সিঙ্গেল ডিজিটে চলে এসেছি। তো তোমাদের যদি কোনো কারণে সময়ের ক্রাঞ্চ থাকে তাহলে তোমরা ফ্লাইটে অবশ্যই পৌঁছে যেতে পারো কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবার তোমাদের মতো করে তোমরা বুক করে নিও, তোমরা যেখানেই পৌঁছতে চাও। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যে যাব, ধরো অন্বেষা আমরা ট্রেনে যদি যাই, আমি ধরে নিচ্ছি আমরা ট্রেনেই যাচ্ছি,
0: আচ্ছা
1: আমরা যদি ট্রেনে যাই তাহলে এই যে সময়টা আমরা কি করে কাটাবো?
0: দেখো প্রথম কথা হচ্ছে তুমি তো এর্নাকুলাম জাংশনে পৌঁছালে, এইবার সেই দিনে আমরা হচ্ছে কি কি থাকবো, মানে কোথায় থাকবো, অবশ্যই মানে যেখানে তুমি যাচ্ছ ঘুরতে আগে থেকে একটা হোটেল বা হোমস্টে তুমি বুক করে নাও, তাহলে গিয়েই একটা যে মানে ঘর খোঁজা তাড়াহুড়ো থাকে সেটা লাগবে না, তাড়াতাড়ি তোমার হয়ে যাবে, তো সেটা একটু আগে থেকে বুক করে নিও। আর এছাড়া যদি বলি যে তোমরা মানে কি কি দেখবে, আর তোমাদের এই হোটেল বা হোমস্টের ভাড়া সেটা হচ্ছে ধরো 1,000 টাকা থেকে শুরু হচ্ছে পার ডে, এবার এটা হচ্ছে হোটেলের কোয়ালিটি তার একটা রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু কম বেশি হতেই পারে। এছাড়া আমরা কি করতে পারি, এছাড়া আমরা যেতে পারি ব্যাকওয়াটার্স বোট রাইড করতে। এবার দেখো প্রথম দিন গিয়ে যদি তুমি ব্যাকওয়াটার করে ফেলো তাহলে তোমার মনে হবে যে তাহলে বাকি দিনগুলো কি করবো,
1: বাকি দিনগুলো করার জন্য অনেক কিছু রয়েছে, প্রচুর জিনিস রয়েছে করার, সেগুলো আমরা আস্তে আস্তে বলবো। কিন্তু এই যে অনিশা বলে দিল যে তোমরা গিয়ে প্রথম দিন থাকো, তোমরা এই জিনিসগুলো তোমরা প্রথম দিনে গিয়ে দেখতে পাবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে
0: ফিল করো জায়গাটা একটু, অবজার্ভ করো, এক্স্যাক্টলি
1: চারিদিকে একটু ঘুরে দেখো, একটু বোঝো বিষয়টা কি রকম। কিন্তু আমরা যে যাব এত দূর, মানে 40 ঘন্টা আমরা ট্রেনে যাব, আমার মনে হয় যে গান বা সিনেমা ছাড়া এইটা যাওয়াটা
0: মানে হ্যাঁ মানে যাচ্ছি আমরা গাড়ি করে, সেখানে আমাদের কানে গান থাকবে না, সেটা তো
1: হতেই পারে না। এবার দেখো তোমরা চাইলে সিনেমা দেখতেই পারো, কিন্তু আমরা তো দেখাতে পারবো না, সেই জন্য
0: আমরা গান শোনাতে পারি।
1: এক্স্যাক্টলি, সুন্দর গান শোনাতে পারি। এবার আমাদের দুজনেরই খুব ফেভারিট একটা গান, আমার মনে করি এটা খুব সুন্দর একটা ট্রাভেল সং, আর সেই জন্য তোমাদের দুজনের জন্য

0: দেখো, এইরকম একটা সুন্দর গান শুনতে শুনতে তো তোমরা পৌঁছে গেছো, এবং অনেকে কিন্তু বলে দিয়েছে প্রথম দিন তোমরা থাকো, এবং যদি তোমরা চাও তোমরা কোচিতে কিন্তু ব্যাকওয়ার্ডার্সে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো তোমরা প্রথম দিন হয়ে গেল, এইবার ওই দিন খুব একটা আমরা টেনশন দেবো না, আমরা খুব একটা তোমাদের হ্যাকটিক ট্রাভেল শিডিউল দেবো না তোমরা ওই দিন, কারণ অনেকটাই তোমরা সন্ধ্যের দিকে গিয়ে পৌঁছবে, তো তোমরা আরামসে ওই দিনটা কাটিয়ে নাও। এইবার কিন্তু দ্বিতীয় দিন থেকে শুরু হয়ে যাবে অ্যাকচুয়াল ঘোরা। আচ্ছা, আমরা তো ঘুরবো, আমরা সব জায়গার নাম বলবো, বন্ধু কি ফোন লাইনে আছে?
1: হ্যাঁ, একটু দেখে নিই বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো,
0: না কোনো কারণে বন্ধু বলছে না, তাহলে আমাদের কি বলতে হবে? সেটা হচ্ছে যে দ্বিতীয় দিন তোমরা অনেক জায়গায় চলে যেতে পারো, দ্বিতীয় দিন তোমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিও একদম সকাল সকাল উঠে, ওখানে কিন্তু

0: অসাধারণ সুন্দর সুন্দর অন্যরকম খাবার পাওয়া যায়, যেটা কিন্তু আমাদের এখানে শহর কলকাতায় খুব একটা পাওয়া যায় না, সব জায়গায় মানে অথেন্টিক পাওয়া যায় না। তো সেখানে তোমরা খাবার কথায় আমরা আসছি, কিন্তু তোমরা যদি একটা অটো বা গাড়ি করে নাও সারা দিনের জন্য, সেখানে কিন্তু যদি তোমরা অটো করে নাও সেখানে তোমাদের খরচা পড়তে পারে নিয়ার অ্যাবাউট 1,000 থেকে 2,000 টাকা, আর যদি গাড়ি করো সেখানে একটু 3,000-4,000 টাকা, 5,000 টাকা, ডিপেন্ডিং আপন তোমার বার্গেনিং স্কিলস। মানে বিষয়টা দেখো, তুমি যদি অন্বেষার মতো হও, মানে যেখানে তুমি যদি 500 টাকা জিনিসটা 70 টাকায় কোনোভাবে নিতে পারো, তাহলে
1: এরকম আলট্রা ম্যাক্স প্রোর কথা তুমি কিন্তু বলো না। হ্যাঁ, এটা জামা কাপড় নয় যে 500 টাকা জিনিস 70 টাকা কে দেয়। তার মধ্যে তুমি বলছো একটা ক্যাব এরকম হয়ে যাবে
0: না। দেখো, তোমরা যদি বার্গেনিং স্কিলস তোমাদের অসাধারণ থাকে, তাহলে তোমরা যতটা ইচ্ছা
1: কমতে পারে,
0: হ্যাঁ কমিয়ে নিও বিষয়টা তোমাদের মতো করে। কিন্তু তোমরা এই যে একটা অটো করে নিলে, সেখানে কিন্তু অনেকগুলো জায়গায় তোমরা যেতে পারো। এবং আমরা প্রথমেই চলে যাব হচ্ছে ফোর্ট কোচি। এবং এখানে কিন্তু এটা একটা বিশাল ঐতিহাসিক শহর, আমরা সবাই জানি। এবং এইটা একটা কোচি, এইটা কিন্তু একটা প্রথম বলতে পারি আমরা ইউরোপীয় একটা বসতি। এবং এর মধ্যে কিন্তু পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ এই সব কিছুরই কিন্তু সাক্ষী এই শহর। এবং এরপরে মানে তোমরা ফোর্ট কোচিতে গিয়ে পুরো দুর্গটা ঘুরে দেখলে চারিদিকে, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, তোমরা আরামসে পুরোটা ঘুরে দেখতে পারো। এবং এখানে দেখার পর কিন্তু তোমরা চলে যেতে পারো আরেকটা জায়গা দেখতে, সেটা হচ্ছে চাইনিজ ফিশিং নেট।
1: হ্যাঁ দেখো, চাইনিজ ফিশিং নেট তো তোমরা দেখবে, এবার এর পরে কি দেখবে তার জন্য রয়েছে হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ। এবার এটা খোলা থাকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 9টা থেকে বিকেল 5টা, আর শনিবার দিন ওই ধরো 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, কিন্তু হ্যাঁ রোববার দিন বন্ধ থাকে। তো এটাই হচ্ছে ভারতের সেই অন্যতম প্রাচীন একটা ইউরোপীয় তুমি গির্জা এখানে বলতেই পারো। মানে এখানেই এক সময় সমাধিস্থ করা হয়েছিল ভাস্কো দা গামাকে, যদিও তার সমাধিটি এখন আর এখানে নেই। আর এই যে বললাম ভাস্কো দা গামা, এর নামের জন্যই কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে ভাস্কো দা গামা স্কোয়ার। এবার দেখো, এইখানের একটা বিশেষত্ব হচ্ছে আমরা তো কেরালা ঘুরতে যাচ্ছি, কিন্তু সেখানে যদি আমরা খাবার দাবার না খাই, মানে অথেন্টিক ট্রেডিশনাল হচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিশ, তাহলে তো সেটা হয় না। তো এইখানে মূলত শুরু হচ্ছে তোমার সেই এক্সপিরিয়েন্সটা, যেখানে তুমি এগুলো সব ট্রাই করতে পারবে, বিভিন্ন রকম খাবার। তারপর শোনো, এখানে কিন্তু হ্যান্ডক্রাফটেড বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়, তুমি একটু ঘুরে দেখতে পারো, কিনতে পারো।
0: অবশ্যই, মানে দেখো আমরা মানে আজকে এই যে অন্বেষা কেনার কথা বলো, আমি জানি মানে বিষয়টা জানি, মানে আমরা যেখানে ঘুরতে যাই আমাদের এখানে মানে আমরা ওই সোভেনিয়ার নিয়ে আসার চক্করে আমাদের একটা করে ব্যাগ বেড়ে যায়, সেটা আলাদা কথা। কিন্তু এখান থেকে কিন্তু তোমরা কেনাকাটা করতে পারো, কিন্তু কেনাকাটাটা আমরা করছি, সবে তো আসলাম, 2 নম্বর দিন, অনেক দিন রয়েছে। কিন্তু এখানে কিন্তু তোমরা মিউজিক্যাল মানে লাইভ মিউজিক, যেটা আমরা এখানেও অনেক জায়গায় দেখতে পাই, সেখানেও কিন্তু তোমরা লাইভ মিউজিকের একটা পরিবেশ পেয়ে যাবে, যেখানে তোমরা লাইভ মিউজিক শুনতে পারবে। এবং এখানে কিন্তু একটা আরেকটা সুন্দর চার্চ রয়েছে, সেটা হচ্ছে সান্টা ক্রুজ ব্যাসিলিকা, সেই চার্চেও কিন্তু তোমরা দেখতে পারো। এবার এই যে চার্চটা, এটা কিন্তু মানে ওটা তো অবশ্যই একদম প্রাচীনতম একটা চার্চ, এটাও একটা প্রাচীনতম চার্চ, অসাধারণ একটা চার্চ। এবং এটা মোটামুটি 15 শতাব্দীর সময়কার একটা চার্চ। তোমরা যদি চাও সেখানে তোমাদের ইতিহাসের একটা স্বাদ, হ্যাঁ মানে অনেক জায়গায় হয় না যে প্রত্যেকটা জায়গার একটা আলাদা আলাদা গন্ধ থাকে, একটা এসেন্স থাকে, তো অনেক জায়গায় হ্যাঁ আমরা যখন ঢুকি তখন আমাদের মনে হয় যে আহা মানে কত পুরনো একটা জায়গা, কত পুরনো জায়গা। তো একটা হিস্ট্রির এসেন্স যদি তোমরা চাও, তোমরা কিন্তু এই চার্চে যেতে পারো।
1: হ্যাঁ, আর শুধু কি এরকম মানে হিস্ট্রির গল্প নিয়ে থাকলে হবে? দেখো হিস্ট্রি যেমন আছে কোন একটা জায়গায়, তার সঙ্গে কিন্তু রয়েছে সেখানকার কিছু দৃশ্য। যেমন তোমাকে এবার বলবো, এই যে বললো যে এই চার্চের কথা, কিন্তু এখানেই তুমি পাবে হচ্ছে ফোর্ট কোচি বিচ। মানে এখানকার সূর্যাস্ত মানে সানসেট দেখতে কিন্তু মানুষ অনেক মানুষ এখানে প্রচুর ভিড় করে। এবং যখন ধরো মানে সূর্যাস্তটা হচ্ছে, মানে একসময় সানরাইজ এন্ড সানসেট, ওই যে সূর্য উঠছে বা সূর্য নামছে, সেই সময় জাস্ট একটা মায়াবী পরিবেশ তৈরি হয়, পুরো সমুদ্র সৈকত এবং সেই আকাশটা একটা অন্য রকম মানে দেখতে হয়ে যায়। তুমি যদি না দেখো তাহলে কিন্তু মানে বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দর দৃশ্য হতে পারে।
0: একদমই তাই, কারণ দেখো তুমি যার সঙ্গেই যাও, মানে আমরা প্রথম থেকে বলিনি, তোমরা বন্ধুদের সঙ্গে যেতে পারো, ফ্যামিলির সঙ্গে যেতে পারো, স্পেশাল কোনো মানুষকে নিয়ে যেতে পারো, তো সেই রকমই একটা সময়। দেখো এবার আমি আমার মতো করে বলছি, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিও বিষয়টা, কারণ আমি তো ঘুরতে গিয়ে ভোরবেলা উঠে সানরাইজ দেখতে পারবো না, সরি
1: কিছু করার নেই, সানসেটটাই থাকে।
0: হ্যাঁ মানে আমাদের জন্য সানসেটটা থাকে, আর যদি সবাইকে দেখাতে হয় যে আমরা সানরাইজটাও দেখেছি, তাহলে এক্স্যাক্টলি ভিডিওটা উল্টো করে চালিয়ে দিলে সানরাইজও হয়ে যাবে। তো তোমরা যদি সানসেট দেখতে যাও, মানে এই যে আমরা আমি অন্বেষাকে একদম শুরুতেই বলছিলাম বৃষ্টির সময় কথা বলতে বলতে, যে এই যে সানরাইজ বা সানসেটের সময় যে গোল্ডেন আওয়ার, সেখানে যদি এরকম ঝলমলে সমুদ্র এবং সেখানে অবশ্যই মানে একদম পরিষ্কার জল, আমরা জানি সাউথ ইন্ডিয়ার ওখানকার ব্যাকওয়াটার্স থেকে শুরু করে ওখানে সমুদ্রের জল, ওখানে যে লাগুনসগুলো রয়েছে সেখানকার জল কিন্তু প্রচণ্ড পরিষ্কার থাকে। তো সেখানে দাঁড়িয়ে যখন আমরা সূর্যের ওই যে সুন্দর একটা আলো, যখন সূর্য

0: ডুবে যাচ্ছে সেই যে সময়টা তোমরা কিন্তু খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারো।
1: বেশ, আর যদি তোমার এই সানসেট আর সানরাইজ দেখা হয়ে যায় তাহলে কিন্তু আমরা যেতে পারি বিষ্ণু মন্দির দেখতে। আর তার সঙ্গে বিষ্ণু মন্দিরটা দেখা হয়ে যাওয়ার পরে আমরা যেতে পারি হচ্ছে মাত্তাঞ্চেরি প্যালেস। এবার এইটা হচ্ছে প্রতিদিন খোলা থাকে শুক্রবার বাদ দিয়ে, সেটা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কিংবা এটা তুমি শেষ দিনের জন্য রাখতে পারো, মানে যখন আমরা কোচিতে আবার ব্যাক করবো সেই দিনের জন্য তুমি রাখতে পারো, সেটা কোনো অসুবিধা হবে না। আর এর সঙ্গে রয়েছে কেরালা হিস্ট্রি মিউজিয়াম, ঠিক আছে? এখানকার এন্ট্রি ফি ধরো ওই 30 টাকা, তবে এখন প্যাকেজ যেহেতু সুবিধা হয়েছে সেখানে 250 টাকার মধ্যে কিন্তু তুমি এখানে সবকিছু দেখতে পাবে।
0: একদমই, কারণ বিষয়টা হচ্ছে এখানে আগে এন্ট্রি ফি ছিল 30 টাকা এবং এর ভেতরে ঢুকে বিভিন্ন সেকশন ছিল যেখানে যেতে যেতে আলাদা আলাদা টিকিট কাটতে হতো, এখন পুরোটাই এটা প্যাকেজ সিস্টেমে চলে এসেছে, তো সেটা 250 টাকার মধ্যে হয়ে গেল। এবং এটা কিন্তু খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে বিকেল 5টা,
1: আর
0: সোমবার কিন্তু বন্ধ থাকে। আর এখানে কিন্তু আরও এর সঙ্গে দেখে নিতে পারো নেভেল এভিয়েশনের মিউজিয়াম, তো মানে যাদের তোমাদের এই সব যে আমাদের ইনস্ট্রুমেন্টসগুলো থাকে, মানে এভিয়েশনের ইনস্ট্রুমেন্ট থাকে বা নেভেল এভিয়েশনের ইনস্ট্রুমেন্ট থাকে, যাদের খুব ইন্টারেস্ট করে, সাবমেরিন ইন্টারেস্ট করে বা প্লেন ইন্টারেস্ট করে, তাদের জন্য কিন্তু এটা একটা অসাধারণ জায়গা, তোমরা গিয়ে সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স করতেই পারো।
1: আর দেখো, মানে কেরালার কথা বলছি, সেখানে যদি আমি এই কথাটা না বলি যে তার স্পাইস মার্কেট, মানে মশলা উৎপাদনের জন্য কেরালা হচ্ছে আমাদের ভারতের সব থেকে বৃহৎ এবং বিখ্যাত জায়গা, সেটা বলার অবকাশ রাখে না। তো তুমি চাইলে সেই সব মানে ফ্যাক্টরিতেও গিয়ে একটু দেখে নিতে পারো, প্লাস যে এখানকার জায়গাগুলো আছে, যে ফিল্ডগুলো আছে যেখানে এগুলো চাষবাস হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু তুমি এখানে অবজার্ভ করতে পারো। মানে যেমন এখানে রয়েছে মিউজিয়াম, তেমনই এর সঙ্গে রয়েছে সেই সব জায়গা যেগুলো তুমি একসঙ্গে কানেক্ট করে নিলে না, মানে তুমি সবটাই ফিল একেবারে করে নিতে পারবে।
0: নিশ্চয়ই তাই, মানে আমরা দেখে এসেছি ইতিহাসে, সেটা পর্তুগিজরা হোক, ডাচরা হোক, ইউরোপিয়ানরা হোক, সবাই কিন্তু এখান থেকে মশলা, মানে আমাদের ভারতবর্ষ থেকে স্পাইসেস একটা তো অসাধারণ ট্রেডের একটা জায়গা ছিল যেখানে আমরা প্রচুর এক্সপোর্ট করতাম এখান থেকে স্পাইসেস। তো আমরা কিন্তু এখন তোমরা যদি টেস্ট করতে চাও, মানে অথেন্টিক স্পাইসেস, তোমরা কিন্তু ওখান থেকে নিয়ে চলে আসতে পারো এবং সেখানে খেয়ে দেখতে পারো কেমন, মানে আমাদের নিজস্ব মশলা কেমন হয়। আর সেটা ছাড়াও কিন্তু এই কোচিতে একটা খুব নতুন জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে ওয়াটার মেট্রো। তো এখানে কিন্তু তোমরা ওয়াটার মেট্রো রাইড তুমি নিয়ে নিতে পারো, সেটা মোটামুটি একদম সেই সুন্দর ঢেউয়ের উপর দিকে যাবে, একটা সুন্দর মেট্রো কিন্তু জলের উপর দিয়ে যাচ্ছে, মানে আমরা তো এখানে রোজই প্রায় রোজই মেট্রো চড়ি, হ্যাঁ মানে এখানে জলে কলকাতায় যদি জলে নিচে দিয়ে যায় কিন্তু ওখানে জলের উপর থেকে যাবে,
1: হাউস বোট
0: তো রয়েছে, কিন্তু এটা একটু আলাদা একটা এক্সপিরিয়েন্স, তোমরা এটাও এক্সপিরিয়েন্স করে নিতে পারো। কিন্তু দেখো অনেকগুলো জায়গার কথা আমরা বলে ফেলেছি, এবার আর পাচ্ছি না,
1: ও টায়ার্ড হয়ে গেছে, এবার খিদে পাচ্ছে মনে নাকি, হ্যাঁ দেখাচ্ছো কেমন, বুঝতে পারি
0: অনেকক্ষণ হয়ে গেছে, মানে আমরা অনেক ঘুরে ফেলেছি কিন্তু দেখো খালি পেটে কি হোরা হয়,
1: সেটাই তো, কি খাবো বলো।
0: এখানে কিন্তু আমরা অনেক কিছু খেতে পারি, দেখো আমরা জানি যে আমরা যখনই সাউথ ইন্ডিয়ার কথা ভাবি আমরা নারকেল গাছ দেখতে পাই, মানে আমরা দেখতে পাই মানে চোখে দেখতে পাই, ছবি দেখতে পাই, তো নারকেল গাছ দেখতে পাই, মশলার কথা আমরা বলেছি, মাছের কথা বলেছি, এবং এই সব কিছু মিলে তার সঙ্গে যে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান স্পাইসেস, মশলা, সিফুড, এই মশলা মিলে যে রান্নাগুলো তৈরি হয় তার মধ্যে কয়েকটা খাবারের কথা আমি বলছি, কারণ বেশি খাবারের কথা বলে আমার নিজে খিদে পেয়ে যাবে, আমি অত বলতে পারবো না, সব কিছু বলবো না, কয়েকটা খাবারের কথা বলছি। যেমন কেরালা সাদিয়া বলে একটা খাবার রয়েছে, পালাদা পায়াসম রয়েছে, আপ্পাম উইথ স্টিউ রয়েছে, প্যানকেক রয়েছে, ভেজ ননভেজ স্টিউ রয়েছে। আর সেটা ছাড়া যে ফোর্ট কোচি যে জায়গাটায় আমরা রয়েছি, এই ফোর্ট কোচি কিন্তু একটা সিগনেচার ডিশ রয়েছে, তো সেটা হচ্ছে যে কার্মিন পালুচাটু,
1: ওকে,
0: এই খাবারটা কিন্তু তোমরা খেতে পারো। সেটা ছাড়া যে কেরালার ব্যাকওয়াটারে একদম প্রথমেই অন্বেষা বলেছিল যে এসেই তোমরা ব্যাকওয়াটারে চলে যেতেই পারো, তো সেখানেও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং খাবার রয়েছে, সেটা হচ্ছে যে পার্ল স্পট ফিশ, যেটা একটা খুব মানে সেটা বানানোর বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং,
1: দেখতেও ভারি ইন্টারেস্টিং,
0: কারণ মানে ওই মানে কলা পাতায় মশলা টশলা দিয়ে একদম সুন্দর করে গ্রিল করে তোমাকে দিয়ে দেওয়া হয়, কচুতেও পেয়ে যাবে। এবং এটা ছাড়াও কিন্তু এখানে যেটা চিলমিন কারি বা প্রন কারি,
1: বন্ধু মানে কিংসুক একেবারে খাবার লিস্টের তালিকাটা একদম লম্বা করে রেখেছে, আর কিছু কি বাদ দিয়ে তুমি ফেললে বলো তো?
0: আমরা
1: কিন্তু বেরিয়ে পড়িতে আসি কিংসুক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ি,
0: একদমই মানে বিষয় আমরা আবার আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে,
1: আমরা কোথায় যাবো বলো, কোচি থেকে?
0: আমরা কোচি থেকে চলে যাবো মুন্নারে, আমরা মুন্নারে চলে যাবো কোচি থেকে, যেটা কিন্তু কোচি থেকে মাত্র 127 কিলোমিটার, খুব একটা দূর নয় কিন্তু,
1: গাড়িতে কতক্ষণ লাগবে?
0: গাড়ি মাত্র 4 থেকে 5 ঘন্টা তোমরা আরামসে পৌঁছাতে, মানে ওখানে কিন্তু বাস সার্ভিস রয়েছে যেটা তোমাদের 250 থেকে 300 টাকা লাগবে, কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে যে এই যে রুট আছে, দুটো রুট, ঠিক আছে, তোমরা যদি বাসে করে চলে যাও তাহলে কিন্তু তোমরা খুব একটা কোথাও তোমায় দাঁড়াতে দেবে না, তোমায় নামতেও দেবে না, মানে তোমায়

0: দিতে পারে, তারপরে তোমাকে নেবে না, মানে পরের বাসের জন্য ওয়েট করতে হবে। কিন্তু এই যে ঘুরতে যাওয়ার সময় আমাদের করে মনে হয় যে আমরা দাঁড়াবো, আমার ইচ্ছে মতো যাব, কাজ
1: দিয়ে বাকি জগৎটা দেখব, পরিবেশ দেখব, দেখতে দেখতে যাব, তো তার জন্য কিন্তু আমাদের গাড়িটাই একদম প্রেফারেবল। কারণ এখানে শুধু গাড়িটা প্রেফারেবল এই জন্য কারণ গাড়িটা তোমাকে এমন একটা রুট দিয়ে নিয়ে যাবে যেখানে তুমি বিভিন্ন কিন্তু ওয়াটারফলস দেখতে দেখতে যেতে পারবে। শুধু কিন্তু তাই নয়, ঝর্ণা তো তুমি দেখছো, এর সঙ্গে তুমি কি দেখতে পাবে জানো? এর সঙ্গে তুমি দেখতে পাবে যে দূরে মনে কোনো কোনো একটা জায়গায় হাতি স্নান করছে, মানে এলিফ্যান্ট ব্যাথিং। আর সঙ্গে রয়েছে, আমরা জানি যে কেরালা শাড়ির জন্য একটা খুব বিখ্যাত জায়গা, তো সেখানে তুমি শাড়ির ফ্যাক্টরি দেখতে পারবে। এবার দেখো, বাসে করে গেলে তুমি এত কিছু জায়গা কিন্তু ঘুরে নেমে দেখতে পারবে না, ছবিও তুলতে পারবে না, কিন্তু গাড়িতে তুমি সেই অপশনটা পেয়ে যাবে কারণ তুমি সেটা নিজে বুক করে যাচ্ছ। তো আমার মনে হয় গাড়িটাই বেস্ট, নাকি? মানে একদম প্রকৃতি দেখতে দেখতে, এলিফ্যান্ট ব্যাথিং দেখতে দেখতে চলে যাওয়া।
0: আই ক্যানট ডিজেকি, কারণ বিষয়টা হচ্ছে দেখো আমার আমার ঘুরতে যাওয়াটা খুব সিম্পল ফান্ডা রয়েছে, সেটা হচ্ছে আমি যখন ঘুরতে যাচ্ছি আমার ইচ্ছে মতো আমি ঘুরবো,
1: চোখ মেলে দেখবো, ভালো,
0: আমার যেখানে ইচ্ছা আমি দাঁড়াবো, আমার যেখানে ইচ্ছা আমি চালাবো, আমার কোনো জায়গায় ইচ্ছা হলে আমি যাবো না। তো আমার ইচ্ছে মতো ঘোরার জন্য কিন্তু তোমরা যদি এই কোচি থেকে মুন্নার ড্রপ অব দি যাও, তাহলে কিন্তু তোমাদের গাড়ি মোটামুটি 2,500 থেকে 3,000 টাকার মতো পড়বে।
1: আচ্ছা,
0: এবার সময়ের যদি কথা আমি বলি, তোমরা যদি বাসে পৌঁছে যাও, মানে তোমরা যদি বাসে যেতেও চাও, চাইতেই পারো যে আমি এত কিছু ভাই আমি ঝামেলা যাই না, আমি বাসে চলে যাবো, তুমি চলে যেতেই পারো, সেখানে কিন্তু তোমার 4 থেকে 5 ঘন্টা লাগবে টানা। আর এখানে যদি তুমি গাড়িতে যাও, এবার গাড়ির স্পিডের উপরে নির্ভর করছে, তোমার ইচ্ছে মতো তুমি চালাতে পারো, স্পিড লিমিট মেনটেন করে। এই এই যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছ, এইখানেও কিন্তু তোমার মোটামুটি 4-5 ঘন্টা লাগবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে।
1: প্লাস তুমি দেখো কিরকম দারুণ দারুণ সাইট সিং করতে পারছো, যেটা আমি বললাম সেটা হচ্ছে আথেরাপল্লি ওয়াটারফলস, চেরিয়াপল্লি ওয়াটারফলস, এগুলো তুমি দেখছো। তো সব মিলিয়ে গাড়িটা তাড়াতাড়ি হবে, কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে তুমি দাঁড়াচ্ছো সেইখানে টাইমটাও কিন্তু এখানে ধরা আছে,
0: একদম
1: প্ল্যান মাফিক কাজ করছি।
0: তাহলে তোমাদের ইচ্ছে মতো তোমরা বাসে বা গাড়িতে করে তোমরা কিন্তু মুন্নারে চলে, মানে তোমরা মুন্নার ড্রপে তো পৌঁছে গেলে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: এরপর একটা জায়গার কথা আমি বলবো, কিন্তু কিন্তু কিন্তু তার আগে, মানে এই যে জায়গাটার কথা, সেখানে একটা এমন জিনিস পাওয়া যায় সেটা কিন্তু আমাদের সবারই মনের খুব কাছে।
1: কি পাওয়া যায়?
0: হ্যাঁ আমি বলছি, এই এই যে জিনিসটা পাওয়া যায় সেটা একটা গান শুনে এসে বলবো।
1: আচ্ছা,
0: তার কারণ এটাই যে কোনো একদিন দেখা হয়েছিল কিন্তু বলতে পারিনি আমরা। তো কুরার গাঞ্জাওয়ালা একটা গান রয়েছে, তো আমরা বলতে পারিনি, যদি বলতে পারতাম গল্পটা হয়তো
1: গানের পরে ফিরে এসে সেই,
0: হ্যাঁ, গল্পটা একটু অন্য রকম হতো, আর আমরা যদি কিছু তার সঙ্গে দিয়ে বলতাম। কিন্তু আপাতত আমাদের সবার জন্য রইলো কুনাল গাঞ্জাওয়ালার কণ্ঠে এই গানটা, ফিরে আসছি গানের পর।

0: দেখো বুঝতে পারছো তো আমি কথাটা এই কারণেই বলেছিলাম যে এখানে ধরো গানে বলতে পারিনি, কিন্তু তোমাদের কিন্তু একটা বলার সুযোগ আমি করে দেবো, মানে আমি করে দেবো না, ওই গার্ডেনটা করে দেবে, কারণ আমরা যে জায়গাটাই যাব সেটা হচ্ছে একটা রোজ গার্ডেন, এবং সেখানে কিন্তু প্রচুর প্রচুর প্রচুর গোলাপ ফুল রয়েছে। শুধু গোলাপ ফুল মানে বিভিন্ন রকমের বিভিন্ন রঙের গোলাপ ফুল রয়েছে সেখানে। যদি তোমরা সেদিন দেখা হয়েছিল বলতে পারোনি ঠিক কথা, কিন্তু যদি তোমরা বলে ফেলতে চাও এখানে কিন্তু কিন্তু তোমরা তোমাদের মনের কথা বলে ফেলতে পারো, কি বলো অন্বেষা?
1: হ্যাঁ, আমি কিন্তু তাই ভাবছিলাম যে কিংশুক এত কেন ভাবে বলছে যে একটা জিনিস, একটা জায়গা, একটা কাজ, একটা গান। এবার আমি বুঝলাম যে আসল গল্পটা কি, আর আসল গল্পটা কি সেটা তো বন্ধুরাও বুঝতে পেরেছে যে একটা গোলাপের বাগান, সেখানে ও আর ওর প্রিয় মানুষ, ও যতই বলুক যে ওর বন্ধু বান্ধব বা অন্য কিছু, কিন্তু কোথাও গিয়ে একটা মনেই হচ্ছে যে কিংশুক একটু স্পেশাল ফিলের ব্যাপার এখানে।
0: আমি কিন্তু সবার কথা বলেছি, আমার কথা বলিনি,
1: সবার কথা বলেছে, ও নিজের কথা বলে ঠিক এভাবেই। আমরা গোলাপের গান থেকে ঘুরে এসে কোথায় যাব বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা এবার যাবো মাতুপেটি ড্যাম দেখতে। আর দেখো এটা তুমি দেখে নিয়ে টুক করে বেরিয়ে চলে আসবে কোথায় না, আর একটা সুন্দর খ্রিস্ট চার্চ রয়েছে, মানে ক্রাইস্ট চার্চ রয়েছে সিএসআই বলে, এটা একটা মানে ভীষণ সুন্দর চার্চ, যেটা দেখলে তোমার সেই মনটা একটা হয় না ইনার পিস, একটা মনটা শান্ত হয়ে যাবে ঠিক সেরকমই, কারণ এখানের ভিউটা জাস্ট অসাধারণ। আর তুমি কিন্তু এখানেও বোটিং করতে পারো, দেখো এখানে বোটিং করার অপশন তো প্রচুর সেটা আমরা জানি। আর এরপরে তুমি এখানে একটা যেতে পারো একটা ইকো পয়েন্টে, মানে এটা একটা ড্যাম ভিউ, কিন্তু সেখান থেকে তুমি নিচের পুরো জায়গাটা ভালোভাবে দেখতে পারবে, মানে প্যানোরামিক শট যদি তুমি নিতে চাও তাহলে কিন্তু এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং।
0: একদমই, দেখো দেখো ঘুরতে যাব ছবি তুলবো না সেটা তো হতে পারে না, এই রকম জায়গা থেকে মানে আমরা একদম উপর থেকে দাঁড়িয়ে হিল টপ থেকে দাঁড়িয়ে যে সুন্দর একটা হরাইজন পর্যন্ত প্যানোরামিক ভিউ যেটা অন্বেষা বললো, তোমরা যদি সেটা চাও তোমরা কিন্তু ওখানে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে নিতে পারো।
1: বেশ, আর তৃতীয় দিন আমাদের ঘোরা তো হয়ে গেছে, আর রাতেও আমরা থাকবো মান্নারে। এবার চতুর্থ দিনের জন্য আমরা যাচ্ছি সেটা হচ্ছে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক দেখতে, মানে

0: কারিকুলামে। আর এইটার জন্য তোমাকে একটা জিপ ভাড়া করতে হবে। এবার জিপ ভাড়া পড়বে ওই ধরো মোটামুটি 2,000 থেকে 3,000 টাকার মতো। আর তোমাকে এই যে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, এটা কিন্তু পুরোটা ঘুরিয়ে দেখাবে। আর এর সঙ্গে রয়েছে হচ্ছে টি গার্ডেন। আর একবার এই যে ন্যাশনাল পার্কের কথা বললাম, এখানে কিন্তু নীলাকুরিঞ্জি ফ্লাওয়ার পাওয়া যায়, সেটা কিন্তু আবার প্রত্যেকটা 12 বছর অন্তর একবার হয়। আর কিন্তু এখানে থাকে নীলগিরি থার, মানে ভাবতে পারছো কিংশুক, আমরা যে ড্রয়িং খাতায় ছোটবেলায় আঁকতাম ঠিক সেরকমই একটা ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাবো।
1: কোনো কারণে মানে এই যে 12 বছর পর এই ফুলটা আমরা দেখতে পাই, তোমরা যদি প্রচন্ড লাকি হও, মানে কারণ আমরা তো জানি না, মানে এটা ওরকম ভাবে পাওয়া যায় না যে কখন ফুটেছিল আবার কবে ফুটবে। তো তোমরা যদি প্রচন্ড লাকি হও তোমরা কিন্তু এই ফুলটা তোমরা দেখতে পারবে। আর এটা কিন্তু তোমাদের সঙ্গে আমার মনে হয় সারা জীবন থেকে যাবে
0: একেবারে। এগুলো দেখে কিন্তু তোমরা আরো ওয়াটারফলস আছে, যেমন রিপলি ওয়াটারফলস রয়েছে, তারপর পনমুদি ড্যাম বলে একটা জায়গা রয়েছে, হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, এখানেও কিন্তু তোমরা সেগুলো দেখতে পারো। এবং আজকেও রাতে থাকবে মান্নার। আর দেখো মান্নার মোটামুটি ঘোরা হয়ে গেলে মানে আমরা পঞ্চম দিনের জন্য বেরিয়ে পড়তে পারি ঠেকাদির উদ্দেশ্যে। আর এটা মান্নার থেকে দূরত্ব তোমার ওই 92 কিলোমিটার। এবার দেখো বাসেও তুমি যেতে পারো এখানে, আবার গাড়িতেও যেতে পারো। এবার যদি তুমি বাসে যাও তাহলে 4 ঘন্টা, এবার গাড়িতে গেলে আর একটু কম বেশি সময় লাগবে।
1: মানে এই জায়গাটাও কিন্তু মোটামুটি সেমই, মানে আগেও যেরকম আমাদের 250-300 টাকা ভাড়া লেগেছিল, এখানেও কিন্তু তোমার বাসে ওরকম 250-300 টাকা ভাড়া লাগবে, আর গাড়িতে গেলে 2,500-3,000 টাকা তোমার নিজেদের বার্গেনিং স্কিলস এর উপরে।
0: আর ওই যে বললাম যে কেরালা মানে একটা মশলার জায়গা, তো এখানেও তোমরা পাবে হচ্ছে আন্নাকাড়া স্পাইস গার্ডেন, কারণ এটাও একটা ভালো জায়গা, তুমি দেখতে পারো যদি আগেরটা মিস করে গিয়ে থাকো। তো মোটামুটি থেকাদিতে তুমি তো থাকলে, এরপরে তুমি এখানে একটা পেরিয়ার লেক আছে, এই পেরিয়ার লেকে কিন্তু তুমি যেতে পারো। আর এখানে কিন্তু টাইগার রিজার্ভ রয়েছে, এটা ইন্ডিয়ার বিগেস্ট টাইগার রিজার্ভ কেন্দ্র। মানে বুঝতে পারছো আমরা যদি বোটে রাইড করতে যাই সেখানে গিয়ে কিন্তু তুমি বাঘ মামার সঙ্গে স্বয়ং সাক্ষাৎটা করে নিতে পারবে, যাবে নাকি?
1: মানে
0: বেরিয়ে তো তুমি পড়েছো, হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে কি,
1: হ্যাঁ মানে যত দূর থেকে বিষয়টা হবে আমার কোনো অসুবিধা নেই,
0: আর যত কাছ থেকে হবে একদম ক্লোজ।
1: হ্যাঁ মানে বিষয়টা যদি খুব কাছ থেকে হয় আর মাঝখানে যদি কোনো ফেন্সিং বা কোনো কাঁচ টাচ না থাকে মানে ঠিক আছে, মানে
0: মানে দারুণ একটা দৃশ্য সেটা
1: আমি বুঝতে পারছি। আমি ওই ছবিটা অবশ্যই দেখতে চাই, কিন্তু সেই ছবিটা যেন আমার বাড়িতে শুধু না থেকে যায় আর কি। কিন্তু ওই বাঘ তোমরা দেখে নিতে পারো, এবং বাঘের পর আরো তোমরা দেখতে পারো,
0: তোমরা এখানে জঙ্গল সাফারি করতে পারো, ইনফ্যাক্ট হাতির পিঠে উঠেও সাফারি করতে পারো, মানে কিছু বাকি নেই এখানে। আর এর পাশে মানে এই জায়গাটাতেই রয়েছে একটা বিখ্যাত মঙ্গলা টেম্পল। আর মানে বুঝতেই পারছো একটা নামের মধ্যে একটা প্রাচীন ব্যাপার চলে আসে। আর মোটামুটি এইসব তুমি করে নাও, তোমার এই করতে করতে দুপুরবেলার লাঞ্চের টাইমটা হয়ে যাবে। আর কিংশুক মানে
1: খাবারের কথা কিন্তু আমি বলেই দিয়েছি,
0: বলে দিয়েছি, তো মোটামুটি এইসবগুলো তুমি দেখবে। এবার থেকাদির মেইন উদ্দেশ্য কি বলতো, তুমি তো এতগুলো জায়গায় মার্শাল আর্ট বা কথাকলি ডান্স শো দেখতে পাও, কিন্তু এখানে একদম স্পেশাল, কারণ এখানে তুমি লাইভ দেখতে পাবে যেগুলো পারফরমেন্স আকারে হচ্ছে। আর এগুলো দেখতে তোমার 400 টাকা পড়বে, মানে মার্শাল আর্ট 200 টাকা করে, আর ড্যান্স শো হচ্ছে 400, মানে 200, মানে 400 টাকা পড়বে।
1: হ্যাঁ টোটাল 400 টাকা মোটামুটি তোমরা দুটোই এক্সপেরিয়েন্স করে নিতে পারো।
0: তুমি দেখতে পারো তাহলে একদম প্রফেশনাল যে শিল্পগুলো এখানে হয় মানে যে দেখতে পাবে
1: সব জায়গায়। আমাদের এখানেও যেরকম ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, আমরা যদি কোনো স্পেসিফিক আর্ট ফর্ম দেখতে চাই, আমরা যদি ছৌ দেখতে চাই, ছৌ হয়তো আমরা অন্য জায়গাতেও দেখতে পাবো, কিন্তু পুরুলিয়ায় সেখানে সবচেয়ে বেস্ট আমরা দেখতে পাই, সেরকমই আমরা এখানে হয়তো অন্য শহরে গিয়ে হয়তো আমরা দেখতে পাবো একই জিনিস,
0: থেকাদির মতো ফিলটা পাবো।
1: এক্স্যাক্টলি, থেকাদির যে অথেন্টিক যে জায়গাটা সেই ফিলটা পাবো। আর আরো একটা জিনিস জানো তো অনেশ, আমার একটা খুব মানে এই ছবিটা আমি অনেক জায়গায় ভিডিওতে দেখেছি যে হাতিরা খুব সুন্দর করে জল শুঁড়ে করে নিয়ে চান করে।
0: হ্যাঁ এটা আমি
1: উল্টো করে কি সুন্দর জলটা একদম ওয়াটারফলের মতো পড়তে, ওয়াটারফল না মানে ওই আর কি,
0: মানে দেখতে
1: ফিলটা ওরকম। তো যদি মানে তোমরা যারা যাচ্ছ, তোমাদের যদি খুব লাকি হয়, মানে আমি তো রিকোয়েস্ট করতেই চাইবো যে আমার যিনি গার্ড থাকবেন যে প্লিজ একটু হাতির সঙ্গে কথা বলুন, একটু হাতিকে বলুন মানে একটু জল যেন উঁচু করে আমার গায়ে দিয়ে দেয়, বিষয়টা খুব ইন্টারেস্টিং হবে।
0: ব্যাপারটা খুব কিউট আর ইন্টারেস্টিং দুটোই। আর মোটামুটি পঞ্চম দিন তো আমরা ঘুরে ফেললাম, এবার সিক্সথ ডে তে আমরা কোথায় যাচ্ছি?
1: এলাপি চলে যাব, আমরা সিক্সথ ডে তে কিন্তু এলাপি চলে যাব। আর এই যে এলাপি, এখানে কিন্তু মোটামুটি প্রায় 156 কিলোমিটার, মানে এখনো পর্যন্ত আমরা যেখানে যেখানে ঘুরছিলাম সে তার মধ্যে কিন্তু এটা ডিস্টেন্সটা অনেকটাই বেশি। আর এখানে কিন্তু যেতে মোটামুটি ওই 7 থেকে 8 ঘন্টা মতো লাগবে। আর কারণ এখানে কিন্তু রাস্তায় যেতে যেতে এখানেও অনেক প্রচুর সিনারি পড়বে। আর তোমরা কিন্তু যদি গাড়ি ভাড়া করতে চাও সেখানে তোমরা গাড়ি ভাড়া করতেই পারো, এইখানে কিন্তু গাড়ি ভাড়াটা একটু একটু বেশি লাগবে, সেখান থেকে হয়তো 4-5 হাজার টাকা লেগে যেতে পারে গাড়ি ভাড়া। আর যদি আমরা বাসে চলে যেতে চাও যে না বাবা আমি চলে যাবো, অত আমার দেখার দরকার নেই রাস্তায়, তো সেখানে তোমরা বাসে চলে যেতে পারো, অনেকটাই কমে হয়ে যাবে, 500-600 টাকার মধ্যে হয়তো হয়ে যেতে পারে। আর এইখানে এইখানে বন্ধুরা এখানে কিন্তু হ্যাঁ মানে এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে, যে অ্যাক্টিভিটিসের কথা আমি তোমাদের এক

0: একদম শুরুতে বলেছিলাম, এইটা কিন্তু একটু অফ বিট একটা জায়গা, সেটা হচ্ছে ভাগামন বলে একটা জায়গা। এখানে কিন্তু তোমরা প্যারাগ্লাইডিং করতে পারো। আমার একটা বাকেট লিস্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, প্যারাগ্লাইডিং আমি করতে চাই। বাট এখানে কিন্তু গিয়ে তোমরা ইন্টারন্যাশনাল প্যারাগ্লাইডিং যে কম্পিটিশন সেটা এখানেও হয়, আর সেটা ছাড়া মানে তুমি প্যারাগ্লাইডিং করতে করতে কিন্তু অসাধারণ সুন্দর টি গার্ডেনের সৌন্দর্য দেখতে পাবে। আর এই ছাড়া মানে এই ভাগামন থেকে কিন্তু তুমি চলে আসতে পারো কুমারাওনে। কুমারাওনে এসে কিন্তু তোমরা দেখে নিতে পারো এখানকার বার্ড স্যাংচুয়ারি। এই বার্ড স্যাংচুয়ারি আর তার সঙ্গে ওয়াটারফলস তো অবশ্যই, কেরালাতে ওয়াটারফলস রয়েছে। এখানে কিন্তু তোমরা বার্ড স্যাংচুয়ারি দেখে নিতে পারো, যেখানে প্রচুর রকমের পাখি এবং যে মাইগ্রেটিং বার্ডস যারা থাকে, সব মাইগ্রেটিং বার্ডসও কিন্তু এখানে আসে। তো চাইলে তোমরা সেই অনেক ধরনের পাখি কিন্তু তোমরা মোটামুটি দেখে নিলে। আর এখানে কিন্তু যে ব্যাকওয়াটার্স যে ট্যুরিজম, তোমরা কিন্তু ব্যাকওয়াটার সব জায়গাতেই পাবে অল ওভার কেরালা, বাট এইখানে আলাপিতে কিন্তু ব্যাকওয়াটার্স যে ট্যুরিজম এটা প্রচণ্ডভাবে বিখ্যাত। আর তোমরা চাইলে কিন্তু হাউস বোটে রাত্রিরে স্টে করতেই পারো। আর তোমরা যদি চাও যে না আমরা আমি জলে থাকবো না, আমার ভয় আছে যদি রাত্রিরে আমার কিছু হয়ে যায় আমি রাত্রিরে থাকতে পারবো না, তাহলে তোমরা হোটেলেও থাকতে পারো। আর তোমরা কিন্তু পুরো ব্যাকওয়াটার্সে তোমরা রাইড নিয়ে নিতে পারো, হাউস বোটে রাইড নিয়ে নিতে পারো। আর এখানে কিন্তু মোটামুটি যদি তুমি হাউস বোটে থেকে তুমি যাও, তাহলে কিন্তু তোমার খরচা পড়বে প্রায় 4,000-5,000 টাকা, যে আমি হাউস বোটেই ঘুরবো, হাউস বোটেই থাকবো। আর যদি তুমি শুধু রাইড চাও তাহলে কিন্তু ওই 1,000-2,000-2,500 টাকা, আবার তোমাদের বার্গেনিং স্কিলসের উপরে কিন্তু ডিপেন্ড করবে, এইরকম মোটামুটি খরচা পড়বে।
1: আচ্ছা, এবার অ্যালিপিতে তো আমরা এগুলো দেখলাম, কিন্তু এর সঙ্গে রয়েছে অ্যালিপি বিচ এবং সেখানে একটা সুন্দর কৃষ্ণ মন্দির রয়েছে, এখানেও একটা ফরেন চার্চ রয়েছে, তোমরা চাইলে এখানেও দেখে নিতে পারো। আর এরপর মানে ষষ্ঠম দিন তো আমরা এখানে ঘুরলাম, তারপর রাতটা এখানেই স্টে করলাম, আর পরের দিন আমরা একদম ভোর ভোর বেরিয়ে গেলাম, মানে সেভেন্থ ডে। আর বলে রাখি এটাই কিন্তু আজকের আমাদের কেরালায় যে ঘুরতে যাওয়া সেটা হচ্ছে লাস্ট ডে। আর আজকে আমরা হচ্ছে এই যে অ্যালিপির একটা সুন্দর মনোরম দৃশ্য বলো বা ব্যাকওয়াটারকে বিদায় জানিয়ে আবার আমরা যাত্রা শুরু করব সেই কোচির উদ্দেশ্যে। মানে এই যে কোচির শহর, এখানে তুমি যে জায়গাগুলো প্রথম দিন দেখোনি, হয়তো তুমি টায়ার্ড ছিলে তাই দেখতে পারোনি, সেগুলো তুমি আজকে আবার দেখতে পারো। যেমন জিউ টাউন আছে, আর বলাই বাহুল্য যে এটা ইতিহাস এবং একটা যে সংস্কৃতি, কেরালার নিজস্ব সংস্কৃতি, ইহুদি একটা ঐতিহ্য, কিন্তু একটা সমৃদ্ধপূর্ণ জায়গা। আর দেখো ঘোরাগুলি তো মানে আমাদের হয়েই গেল, এবার তো বাড়ি যাওয়ার পালা, আর একটু তো মন খারাপ করছেই বলো, কিন্তু কি আর হবে, এবার আমরা বাড়ি কি করে যাবো বলো।
0: হ্যাঁ, মানে তোমরা ওখান থেকে শুধু তোমাদের স্মৃতি এবং ভালোবাসা নিয়ে ফিরে আসবে, আবার তোমরা যেখান থেকে গেছিলে সেখানে চলে আসবে, আর যেরকম গেছিলে সেরকম ভাবেই চলে আসবে। ট্রেনেও আসতে পারো, ফ্লাইটেও আসতে পারো, ট্রেনে 40 ঘন্টা লাগবে, ফ্লাইটে 7-8 ঘন্টা লাগবে, তাহলে তোমরা কলকাতায় ফিরে এসো। এবার বিষয়টা হচ্ছে যে আমরা যদি একটু আমাদের ফেসবুকে কমেন্টসে চলে যাই, সেখানে কিন্তু সৌভিক সরকার ওই অনেকগুলো জায়গার কথা বলছে, যার মধ্যে আমরা কয়েকটা কভার করেছি, যেগুলো এখনো কভার করিনি, কারণ এটা একটা অন্য দিক। যেমন রানীপুরাম একটা জায়গা রয়েছে, যেহেতু এটা একটা একটু হাইটেড জায়গা, সেই জন্য আমরা এই মুহূর্তে আমরা এটাকে অ্যাভয়েড করেছি। গাভি একটা অসাধারণ জায়গা, এবং তার সঙ্গে মানরো আইল্যান্ড রয়েছে, তোমরা কিন্তু মানরো আইল্যান্ডেও যেতে পারো। সেটা ছাড়া অলোকা নাক বলছেন যে বর্ষাকালে একটু কাদা মাখলে হয় না, মানে 100 বার আমরা এগ্রি করি আপনার সঙ্গে যে বর্ষাকালে কিন্তু কাদা মাখতেই হবে। আমাদের ফোন লাইনে বন্ধু দেখি, বন্ধু কি বলছে?
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: হ্যালো,
1: হ্যাঁ বলো।
2: আমি রাজা গোস্বাম।
0: হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে
2: বলছেন? থেকে বলছিলাম।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ বলছিলাম, কেরালা আমরা কাজ করতে যাই, তো খুব সুন্দর জায়গা, আমরা রাজমিস্ত্রি কাজ করি ওখানে, সবাই একজন 50 জন মিলে কাজ থাকি, খুব সুন্দর সুন্দর জায়গা,
1: বেশ সুন্দর জায়গা কেরালা, ঠিক
2: দেখতে ভালো,
0: একদমই অসাধারণ, ভালো
1: থাকবেন। আর বন্ধু, এই যে আমরা বর্ষাকালে কেরালা যাচ্ছি, তার সঙ্গে কিন্তু আমাদের রাখতে হবে রেইনকোট। মানে দেখো অতি ভারী বৃষ্টি এবং সেই সময়টা তো না বেরোনোই ভালো, মানে লাইফ রিস্ক নিয়ে তো যাওয়া উচিত নয়। আর যদি তুমি বেরিয়ে পড়ো তাহলে হালকা পাতলা বৃষ্টির জন্য রয়েছে রেইনকোট, এটা তুমি নিতে পারো, এবং ট্রেকিং জুতো, কারণ এখানে অনেক জায়গায় বেশ হাই হাই, সেই জন্য তোমাদের ট্রেকিং জুতো নেওয়া খুব ইম্পর্টেন্ট, এবং এমন জামা কাপড় নিয়ে যাও যেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর অবশ্যই তোমার প্রিয় ক্যামেরা যদি থাকে তাহলে তার সঙ্গে আর বলার অবকাশ রাখে না, সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ কভার। এশালা তুমি সরকারি কিছু নথিপত্র রাখতে পারো নিজের সেফটির জন্য। আর দেখো আমাদের এই যে ঘুরতে যাওয়ার আজকের প্ল্যানটা মূলত ছিল প্রকৃতিপ্রেমী যারা রয়েছো, ফটোগ্রাফি করতে যারা ভালোবাসো, কিংবা সোলো ট্রিপে যাচ্ছো বা বন্ধুদের সঙ্গে যাচ্ছো, এবং এই যে কিংশুক বললো কাপল, সেই নবদম্পতি এবং পরিবার সবার জন্য হচ্ছে এমন একটা জায়গা যেটা কিন্তু এমনভাবে তোমাদেরকে টানবে, মানে একটা ভালোবাসার মেলবন্ধনে, যেটা কিন্তু এই কেরালা বিশেষভাবে এর জন্য উপযুক্ত জায়গা। আর এই যে একটা মেঘের আকাশে পাহাড়, সবুজ চা বাগান, এই যে বললাম মশলার বাগান, এবং তার সঙ্গে সেই বিখ্যাত বিখ্যাত কিছু ব্যাকওয়াটার, এর অপূর্ব একটা সৌন্দর্য তো কিন্তু তোমার এই সফরটাকে করে তুলবে একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স, এইটুকু বলতেই পারি।
0: একদমই তাই। আর যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে এই পুরো ট্রিপটা যদি আমি একটা, আমরা 7 দিনের ট্রিপ করেছি এবং এখানে কিন্তু এই 7 দিন কিন্তু যাতায়াত ছাড়া, তো তোমরা যাতায়াত যদি ধরে নাও তোমাদের মতো করে তোমরা চলে যাবে, এইটার মোটামুটি যদি ট্রেন বা ফ্লাইটে তোমরা যেরকমভাবেই যাবে সেই অনুযায়ী কিন্তু আমার পুরো খরচা আলাদা পড়বে। যদি তোমরা ট্রেন ধরে চলো সেখানে গিয়ে তোমাদের কোথাও গিয়ে 30-35 হাজার টাকা খরচা হতে পারে, তোমরা যদি ফ্লাইট ধরে চলো তাহলে তোমাদের হয়তো 45-50 হাজারের মতোই খরচা হতে পারে। তো এই ছিল মোটামুটি পুরো সব কিছু আজকের বেরিয়ে পড়ি অনুষ্ঠানে
1: কিছু ছিল।
0: হ্যাঁ, মানে তোমাদের বলে দিয়েছি তোমরা কি করে যাবে, কোথায় যাবে, কি করবে,
1: কত টাকা খরচ হবে।
0: এবার তোমরা নিজেদের মতো প্ল্যান করে ফেলো, আমাদেরকে তোমরা ট্যাগ করতে পারো। এইবার এই যে ট্যাগের কথা আসলো বা মেনশন করার কথা আসলো, বিষয়টা হচ্ছে যে দেখো একটা খুব ইন্টারেস্টিং জিনিস এই মাসেই আসতে চলেছে, সেটা হচ্ছে আমাদের সবার জন্মদিন, মানে সবার জন্মদিন,
1: আমাদের যুববাণীর জন্মদিন। এক্স্যাক্টলি।
0: তো যুববাণীর জন্মদিন এর জন্য আমরা একটা অসাধারণ ইন্টারেস্টিং কন্টেস্ট রেখেছি, তো কন্টেস্টটা কি নিয়ে তোমরা একটু শুনে নাও, তারপরে তোমাদেরকে আমরা টাটা জানাবো একটা অসাধারণ গান দিয়ে। কিন্তু তার আগে তোমাদের জন্য কি কন্টেস্ট আছে শুনে নাও তোমরা।
3: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
4: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
3: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
5: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে,
6: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
4: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
3: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
5: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
4: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
7: #YV56।
0: তাহলে তোমরা কিন্তু একদম তাড়াতাড়ি তোমাদের আর্টওয়ার্কস বা তোমাদের এই যে হোস্ট করার ভিডিও আপলোড করে ফেলো, আমাদের ট্যাগ বা মেনশন করতে কিন্তু একদমই ভুলবে না, আর আমাদের হ্যাশট্যাগটা কিন্তু #YV56। তাহলে তোমাদের সবাইকে আজকে আমরা বলি টাটা।
1: একদম, মানে ঘড়ির কাঁটা তো বলিয়ে দিচ্ছে 11:57 হয়ে গিয়েছে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ, তবে আবারও আমরা গল্প করতে চলে আসবো নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। সঙ্গে ছিলাম কিংশুক এবং অন্বেষা, আর আজকের মতো বাই।
0: যেতে যেতে তোমাদের সবার জন্য রইল শান এবং মোনালি ঠাকুরের কণ্ঠে এই গানটি, টাটা।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
1: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের। বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন লোকগীতি অদীপা সাহার কণ্ঠে।

শুনলেন লোকগীতি অদীপ আশাহার কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্যে সরকার পরিবর্তনের পর মেয়েদের অবস্থার পরিবর্তন প্রয়োজন বলে

0: মত প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান বিজয়া রাহাতকার। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ কমিশনের উদ্যোগে নারীর নেতৃত্বে উন্নত বাংলা শীর্ষক এক কনক্লেভের সূচনা করে তিনি বলেন, এই কনক্লেভ মহিলাদের উন্নয়নে এমন এক পথ নির্দেশিকা তৈরি করবে যা তাদের বিকাশের যাত্রায় এগিয়ে দেবে। কমিশন শুধুমাত্র অভিযোগের নিষ্পত্তি করে না বলে জানিয়ে শ্রীমতী রাহাতকার বলেন, নারী কল্যাণে নানা সুপারিশ করাও কমিশনের কাজ। অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, নারী ক্ষমতায়ন না হলে সমাজ শক্তিশালী হবে না। 2021-এর ভোট পরবর্তী হিংসায় সব থেকে ক্ষতিগ্রস্ত মহিলারাই হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। পরিবর্তনের বাংলায় মহিলাদের উন্নয়নের কাজে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় নারী ক্ষমতায়নে সরকার সর্বদা সজাগ রয়েছে বলে জানান। রাজ্য স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সংলগ্ন সভাঘরে ভার্চুয়ালি প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি দ্বিতীয় পর্যায়ে টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়ার সূচনা করেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। লাগাতার মৌসুমী বৃষ্টিতে মুর্শিদাবাদে পাট চাষীদের মুখে হাসি ফুটেছে। নওদা, হরিহরপাড়া, ডোমকল, রানীনগর, ইসলামপুর জলাশয়গুলিতে পর্যাপ্ত জল থাকায় পাট জাঁকে সুরাহা হচ্ছে। কৃষকদের দাবি, দেরিতে পাট লাগানো পাটেও এই বৃষ্টি সেচের কাজ করছে। যদিও আলু, পটল, ঢেঁড়স, লঙ্কা, পেঁয়াজ সহ অন্যান্য আনাজ চাষের জন্য এই বৃষ্টি সমস্যা সৃষ্টি করেছে। নিচু ক্ষেতগুলিতে জল জমে যাওয়ায় তা দ্রুত নিষ্কাশনের পরামর্শ দিচ্ছে কৃষি দপ্তর। বৃষ্টির দরুন আনাজ কম উৎপাদিত হওয়ায় যোগানও কমেছে। জেলার পাইকারি ও খুচরো বাজারে আনাজ সহ শাকসবজির দাম বাড়ছে। এদিকে ভরা বর্ষায় গঙ্গার জল বাড়তে থাকায় মালদার ভূতনি, কেশবপুর, কলোনি এলাকায় ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। কয়েকশো মিটার এলাকা জুড়ে ভাঙন চলায় নদী পাড়ের পাশাপাশি চাষের জমিও তলিয়ে যাচ্ছে। রাজ্যে পালা বদলের পর পশ্চিম রতনপুর এলাকায় কিছুটা কাজ শুরু হলেও ভূতনিতে পরিস্থিতি এখনও উদ্বেগজনক। দ্রুত প্রশাসনকে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়া জেলায় লাগাতার বৃষ্টির জেলে জেলা সদর শহর সহ বেশ কয়েকটি জায়গা জলমগ্ন। মানকানালিতে গন্ধেশ্বর নদীর কজওয়ের ওপর জল উঠে পড়ায় বন্ধ হয়ে পড়েছে যাতায়াত। আজ সকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে, এর জেরে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। এদিকে উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত পাঁচ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় চাষের জমি থেকে হাতির দেহ উদ্ধার হয়েছে। ফালাকাটা তালুকের টারি হরিমন্দির এলাকায় আজ সকালে একটি প্রাপ্তবয়স্ক হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বনকর্মীরা গিয়ে হাতিটির দেহ উদ্ধার করে নিয়ে যায়। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপরের খবর দুপুর ১২টা বেজে ৫০ মিনিটে।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে, পশ্চিমবঙ্গ এবং কলকাতা এবং তার আশপাশের এলাকার আকাশ মূলত মেঘলাই থাকবে। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং দক্ষিণবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলার উপর দিয়ে। জানি দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান।
2: গ্রাম বাংলার সমস্ত যুবা বন্ধুদের সাংস্কৃতিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের আসর বসেছে পশ্চিম বর্ধমান জেলার রূপনগরে। বন্ধুরা, আত্মহত্যা একটি মহাব্যাধি। হতাশা, নৈরাশ্য, পারিবারিক কলহ, মান অভিমান, ছোটোখাটো ভুল বোঝাবুঝির কারণে অনেক সময়ই মান আর হুঁশ হারিয়ে মানুষ বেছে নেয় আত্মহননের পথ। কিন্তু আত্মহত্যা কি কখনো সমস্যা সমাধানের রাস্তা হতে পারে? আমাদের আজকের নিবেদন একটি মানব

চেতনার শ্রুতি নাটক জীবনের জল ছবি, রচনা অলোক সোম চৌধুরী, কণ্ঠে অঞ্জনা পাল ও কালিদাস মিশ্র, আবহ ও নাট্য নির্দেশনায় কালিদাস মিশ্র। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন তুহিন চট্টোপাধ্যায়। নাটক জীবনের

0: এজে পাহারওয়ালা শুয়ে পড়েছ? একটা সিগারেট হবে ভাই? নেই বিড়ি দাও, যা শীত পড়েছে না আজ, দেশ লাইটে একটু দিও প্লিজ। না না তুমি শুয়ে থাকো। আচ্ছা আচ্ছা পাহারওয়ালা, তুমি তো সারা রাত এই গঙ্গার পুলের উপরে পাহারা দাও না এই ছোট্ট ঘরে? তা ধরো কেউ যদি মাঝরাতে চুপি চুপি উঠে আসে এই পুলের উপর, ফার্স্ট সেকেন্ড বেরিয়ার টুপকে একেবারে পুলের কিনারে গিয়ে দাঁড়ায়, তারপর ধীরে সুস্থে থার্ড এনক্লোজারের মাথায় উঠে শরীরটাকে পাখির মতো ফাঁসিয়ে দেয় শূন্যে, আর বাতাসের ঝাপটায় ক্ষত বিক্ষত হতে হতে মাধ্যাকর্ষণ তাকে দ্রুত টেনে নিচে নামিয়ে দেয় গঙ্গায়। পারবে বাঁচাতে? পারুনি, তুমি পারুনি বা ও তুমি শুয়ে পড়েছ? আচ্ছা বেশ বেশ, তুমি বরং ঘুমো, আমি একটু ওদিকটায় কে ওখানে দাঁড়ান দাঁড়ান, পালাচ্ছেন কোথায়? দাঁড়ান বলছি, আমাকে ফাঁকি দিয়ে পালানো এত সহজ নয় বুঝেছেন? এবার বলুন তো পালাচ্ছিলেন কেন?
1: কই পালাইনি তো।
0: পালাননি?
1: না হাঁটছিলাম, শুধুই হাঁটছিলাম।
0: মিথ্যে কথা বলছেন, আপনি দিব্যি পালাচ্ছিলেন।
1: আপনি এসব বলার কি, পথ ছাড়ুন নইলে কিন্তু চিৎকার করব।
0: চিৎকার করবেন? ম্যাডাম পাহারাওয়ালা এখন খাটিয়ায় শুয়ে দিব্যি নাক ডাকছে, তাছাড়া পুলের ওপর শীতের এতটা রাত্রিরে কে কোন মহিলার ছিলতাহানি করলো বা কে কার গলার হার ছিনিয়ে নিয়ে গেল? না না না ভয় পাবেন না, আপনার সঙ্গে ওসব করবার কোনো ইচ্ছে আমার নেই। হাতে কানে গলায় কিছুই তো রাখেননি ম্যাডাম, তবে শাড়িটা মনে হচ্ছে বেশ দামি।
1: আপনি খারাপ লোক, ভীষণ খারাপ লোক তো।
0: চুপ, একটা গাড়ি আসছে আলো দেখতে পাচ্ছেন? যদি পুলিশের গাড়ি হয় তাহলে তো আর দেখতে হবে না।
1: ও ওই তো এসে গেল, কি হবে?
0: ভয় পাবেন না, আপনি একটা কাজ করুন, ওই যে থামটা দেখছেন ওটার আড়ালে গিয়ে বসে পড়ুন। উঠে আসুন, পুলিশের গাড়ি নয় প্রাইভেট। এবার বলুন তো শীতের এতটা রাত্রিরে একা এখানে?
1: এমনি বিশ্বাস করুন, আসলে আমার কিছু ভালো লাগছিল না, ও বাড়ি নেই, টুরে গেছে, মানে আমার স্বামী আর কি, বাচ্চাটাও ঘুমিয়ে পড়লো, তাই হাঁটতে হাঁটতে
0: এই পুলের উপরে চলে। কটা বাজে জানেন?
1: কত আর, নটা দশটা হবে?
0: এগারোটা, এগারোটা বেজে গেছে অনেকক্ষণ।
1: ও আচ্ছা, আপনি বুঝি প্রায় এখানে আসেন?
0: রোজ ছ মাস রোজ এ সময় এখানে।
1: কেন?
0: আপনারই মত ভালো লাগে না তাই। আচ্ছা আচ্ছা বলুন তো, এতটা রাত্রিরে আপনি যে একা এখানে এসেছেন, তা আপনার স্বামী যদি হঠাৎ ট্যুর থেকে ফিরে আসেন আর আপনাকে দেখতে?
1: না না, আমার স্বামী খুব ভালো মানুষ, আমাকে ভীষণ ভালো।

0: বসেন। আপনি হাসছেন?
1: আমি জানি ম্যাডাম, আমি জানি আপনি কেন এখানে এসেছেন।
0: কেন
1: মরতে?
0: আপনি কি যাতা বলছেন বলুন তো, মরবো কেন? আমার স্বামী, আমার সন্তান, আমার সংসার।
1: আজকের টেম্পারেচার কত জানেন?
0: টেম্পারেচার?
1: হ্যাঁ, বায়ুমণ্ডলীয় তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস। বছরের শীতলতম দিন, অবশ্য তাতে কিছু যায় আসে না, যে মরতে যাচ্ছে তার কাছে তাপমাত্রাটা কোনো
0: ফ্যাক্ট। যদি মরি তাতে আপনার কি? তখন থেকে শুধু পুলিশের গাড়ি, রাত 10টা না 11টা, তাপমাত্রা যা তা সব বলে যাচ্ছেন। আমাকে একটু একা থাকতে দিন না প্লিজ।
1: তা দিচ্ছি, কিন্তু আপনি তো ঠান্ডায় কাঁপছেন, তাই বলছিলাম যে অসুবিধে না থাকলে আমার এই চাদরটা নিতে পারে।
0: না দরকার নেই, ঠান্ডাটা লাগছে ঠিকই, তবে তেম আসলে আসার সময় চাদরটা আনতে
1: ভুলে গেছে। তা ভোলাটাই তো স্বাভাবিক ম্যাডাম, এ সময় কি কারো মাথা ঠিক থাকে? তবে না এনে ভালোই করেছেন জানেন, মানে মরতে যাচ্ছেন অথচ নিউমোনিয়ার ভয়ে একটা চাদর জড়িয়েছেন গায়ে, ব্যাপারটা কিরকম হাস্য।
0: শুনুন, আপনার এসব রসিকতা আমার মোটেও ভালো লাগছে না, ঠিক আছে? এখন বলুন তো কি হলে আপনি আমাকে রেহাই দেবেন?
1: কিছু না, আপনি থাকতে পারেন, যেতে পারেন, এটা পাবলিক প্লেস ম্যাডাম, আপনার যা ইচ্ছে আপনি সেটাই করতে পারেন। আমি শুধু জানতে চাইছিলাম আপনি আপনি কি সত্যি মরতে চান?
0: হ্যাঁ চাই, চাই, চাই, আমি মরতে চাই, বাঁচতে চাই না, তাই এখানে এসেছি এই ফুলের ওপর এত রাতে, হলো তো?
1: ম্যাডাম আপনি কিন্তু অযথা রেগে যাচ্ছেন। আমার মনে হয় ম্যাডাম বিষয়টা নিয়ে আর একটু ভাবা দরকার।
0: মানে
1: মরাটাও তো সহজ নয় ম্যাডাম।
0: কি বলতে চান আপনি?
1: বলছি যে আপনি মরবেন বলে ঠিক করেছেন, ঠিক, কিন্তু ধরুন আপনি চেষ্টা করলেন কিন্তু পারলেন না।
0: মানে
1: মানে এই গঙ্গার উপর থেকে প্রায় 60 ফিট উপর থেকে আপনি নিচে ঝাঁপ দিলেন কিন্তু মরলেন না।
0: তা কি করে সম্ভব?
1: সম্ভব সব ওই যে দেখুন দেখুন দেখুন
0: কি
1: ওই যে নিচে গঙ্গার অন্ধকারের বুকে কয়েকটা টিম টিমে আলো।
0: হ্যাঁ ওই তো, কিসের আলো?
1: মহাজনী নৌকো, তারই আলো। তা ধরুন ওই ওই নৌকোর মাঝি মাল্লারা সব ঘুমোচ্ছে, কিন্তু কোনো এক উদাসী তরুণ মাঝির এই শীতের রাত্রিরেও দু চোখে ঘুম নেই, ছোঁয়ের উপরে বসে গঙ্গার কুলু কুলু শব্দ শুনতে শুনতে হয়তো ভাবছে তার প্রিয়জনের কথা, মাটির কথা, দেশের কথা, হতে পারে না?
0: হ্যাঁ তা হতেই পারে, কিন্তু তার সঙ্গে আমার মরা না মরার কি সম্পর্ক
1: আছে? ধরুন আপনি একটা ঝাঁপ দিলেন, একটা শব্দ হলো, আর ওই মাঝি চমকে মুহূর্তের মধ্যে ব্যাপারটা বুঝে নিয়ে সঙ্গে সঙ্গে হাঁক ডাক করে অন্য মাঝিদের ঘুম ভাঙিয়ে সেই শব্দকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল ঝপা জলের মধ্যে, আর আপনি তখন জলের মধ্যে ডুবছেন, ভাসছেন, জল খাচ্ছেন, আর ওরা আপনাকে তুলে নিয়ে এলো নৌকোয়।
0: শুনুন,
1: বলুন।
0: আমি জানি না আপনি কে, কেমন লোক, কোথায় থাকেন, সত্যি কোনো অভিসন্ধি আছে কি না, সে যাই হোক আপনি কিন্তু বেশ কথা বলেন, আপনার কথা শুনলে মনে হয় আপনার উপর ভরসা করা যায়। কই কিছু বলছেন না যে?
1: না না ম্যাডাম, ম্যাডাম আমি একটা অন্য কথা ভাবছিলাম, আপনি যখন আত্মহত্যা করবেন ঠিকই করে ফেলেছেন, আমি আপনাকে সাহায্য করতে পারি।
0: কি ভাবে
1: কি ভাবে।

যেমন ধরুন ঝাঁপটা কখন দেবেন সেই সময়টা আমি আপনাকে বলে দিতে পারি। শেষ রাতে জানেন যখন কুয়াশা আরো ঘন হয়ে পুলের আলোগুলোকে ঠেকে ফেলে প্রায়, এক হাতের দূরের কোনো জিনিস যখন আর দেখা যায় না, সে সময় রিস্কটা অনেক কম। তাছাড়া রেলিং টোপকে পুলের কিনারে গিয়ে দাঁড়াতে আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনার হাত দুটো আমি পিছমোড়া করে বেঁধে দিতে পারি, তারপর আচমকা একটা আলতো ঠেলা।

0: ম্যাডাম, আপনি কিন্তু সত্যি সত্যি শীতে কাঁপছেন, চাদরটা নিন, প্লিজ না ভুলবেন না। ম্যাডাম একবার উপরের দিকে তাকিয়ে দেখুন, আজ পূর্ণিমা, মাথার উপর উপুড় করা স্বচ্ছ কাঁচের বাটির মতো তারা ভরা একটা আকাশ, নিচে গঙ্গার কুলুকুলু ধ্বনি, ঘুমন্ত পৃথিবী। ঠিক এই সময় ছোট্ট একটা লাফ দিয়ে একেবারে জীবন থেকে মৃত্যুর ঘরে চলে যাওয়া অসাধারণ, দারুণ ভেবেছেন ব্যাপারটা, মানে আপনি কিন্তু দারুণ রোম্যান্টিক। কি কিছু বলছেন না যে?
1: ভাবছি, জানেন একটা কথা হঠাৎই মনে পড়ে গেল, ওই যে আপনি বললেন না মৃত্যুর মধ্যে রোম্যান্স।
0: আপত্তি না থাকলে বলুন না, শোনা যাক।
1: একটা ছেলে, জানেন কতই বা বয়স, এই 25-26, হ্যান্ডসাম, লেখাপড়া জানতো, চাকরি বাকরি ছিল না, মানে পায়নি তখনও। ছেলেটা একদিন সারা রাত জেগে একটা ডায়েরির পাতায় তার যন্ত্রণার কথা, কষ্টের কথা, পাওয়া না পাওয়া, বেদনার কথা, তার ভালোবাসা, অভিমান, সব সব লিখে ফেলল। ভোর হলে দাড়ি কাটল, স্নান সারল, আকাশে নীল একটা প্রিয় শার্ট ছিল তার, পরল, সাদা ট্রাউজার, পায়ে চকচকে শু, তারপর ডায়েরিটা নিয়ে ভোর ভোর বেরিয়ে পড়ল স্টেশন। একটা কৃষ্ণচূড়া গাছের তলায় সিমেন্টের বাঁধানো বেঞ্চিতে সে অনেকক্ষণ বসে রইল। অনেকগুলো লোকাল ট্রেন মালগাড়িকে চলে যেতে দিল, তারপর হঠাৎই শুনল দূরাগত কোনো ট্রেনের হুইসেল, ট্রেনটা আসছে, লাল গোলা ফার্স্ট প্যাসেঞ্জার, ট্রেনটা আসছে, আরো আরো এগিয়ে আসছে, আরো আরো।
0: আর কিছু শোনাতে, সে এক মধ্যবিত্তের গল্প।
1: ও তখনও বুকের ওপর ডায়েরিটা ধরেছিল, সদ্য কাটা দাড়ি, আফটার সেফির গন্ধ, পিছে থাকতে তো রোম্যান্স পেল না, তাই বোধ হয় ওভাবে মৃত্যুর মধ্য দিয়ে।
0: আপনি চিনতেন ছিল?
1: না না, আমি চিনি না, আমি কি করে চিনবো?
0: কেন এমন করলো?
1: একটা মেয়ে, কতই বা বয়স তখন, 19-20, মেয়েটা ওকে রিফিউজ করেছিল।
0: সেই মেয়েটার কি হলো?
1: সেই মেয়েটা ভুলে গেল, ভুলে যেতে হয়, বিয়ে করলো জানেন, মস্ত ঘর, শিক্ষিত স্বামী, বড় চাকুরে, বাড়ি গাড়ি, অনেক টাকা, সোনা দানা, কিন্তু
0: কিন্তু
1: কিন্তু কেমন যেন সব বদলে গেল, স্বামী মাতাল হয়ে ঘরে ফেরে, অত্যাচার, শারীরিক নির্যাতন, ভালোবাসা, ওসব কবি কর্কুটোর মতো অন্ধকারে ভেসে গেছে। আচ্ছা

0: আপনি রোজ রাত্রিরে এখানে আসেন কেন?
1: একজনকে খুঁজতে ম্যাডাম।
0: খুঁজতে? কাকে?
1: আমারই পরিচিত একজন বন্ধু।
0: বন্ধু? এখানে?
1: আমার বন্ধু খুব রোম্যান্টিক জানেন, আপনারই মতো। ঠিক করেছে মরবে, এই পুলের ওপর থেকে ঝাঁপিয়ে পড়বে গঙ্গায়, কিন্তু কিন্তু পারছেন না জানেন।
0: আসলে আপনার বন্ধু ভয় পাচ্ছেন, মৃত্যুকে কে না ভয় পায় বলুন।
1: হিসেবটা তো সহজে মেলাবেন না প্লিজ। আসলে আসলে আমার বন্ধুটা অপেক্ষা করছে।
0: অপেক্ষা কিসের?
1: একটা রাতের, একখানা কালো আকাশ মাথার উপরে নেমে আসবে, পুলের আলোগুলো সব নিভে যাবে পটাপট, গঙ্গার বুক ফাঁসিয়ে ছুটে আসবে একটা উত্তাল বান, একটা ঢেউ ভাঙার প্রচন্ড শব্দ। আসলে আসলে এমনই একটা রাতেই তো।
0: থামলেন কেন?
1: তনিমা, তনিমা আত্মহত্যা করেছিল। এই যেখানটায় আপনি দাঁড়িয়ে আছেন তার একটু বাঁদিকের ওপর থেকে গঙ্গার বুকে ঝাঁপ দিয়েছিল তনিমা।
0: তনিমা? তনিমাকে?
1: আমার বন্ধুর স্ত্রী জানেন, বন্ধুটা কিন্তু শেষ অব্দি চেষ্টা করেছিল জানেন। ও বুঝতে পেরেছিল যে তনিমা আজকে কিছু একটা ঘটাবে, বাড়ি থেকে বেরিয়ে অনেকটা পথ ছুটতে ছুটতে এই পুলের উপরে দূর থেকে তনিমাকে দেখতে পেয়েছিল। বেরিয়ার গুলো পরপর টপকে তখন লাস্ট এনক্লোজারের উপরে উঠছে তনিমা, বন্ধুটা চিৎকার করে বারবার ওকে থামানোর চেষ্টা করেছিল। এই এই তনিমা, তনিমা না, তনিমা, তনিমা প্লিজ, তনিমা। তিন দিন পর ওর পচা গলা মৃতদেহটা একটা পরিত্যক্ত জেটির তলা থেকে উদ্ধার করেছিল জল পুলিশ।
0: আচ্ছা, তনিমাকে মরতে হলো কেন?
1: জানি না ম্যাডাম, এর উত্তর একমাত্র তনিমাই দিতে পারত। আসলে আসলে নেহাতি অভিমান, ভুল বোঝা বুঝি এই মৃত্যুর। জানেন ম্যাডাম, ছোটখাটো কারণে জীবনে অনেক বড় ঘটনা ঘটে যায়। শুনছেন? সময় হয়ে গেছে, ওই দেখুন লুপ্তক ডুবে যাচ্ছে।
0: একটু পরেই ভোর হবে,
1: আর দেরি করাটা ঠিক হবে না জানেন। একটু পরেই পুলের উপর দিয়ে গাড়ি ঘোড়া চলবে, মানুষজনের যাতায়াত শুরু হয়ে যাবে, পাহারাওয়ালারও ঘুম ভেঙে যাবে, তখন কিন্তু
0: আমি তৈরি।
1: আসুন আসুন, এখানে এখানে দাঁড়ান।
0: এখানে?
1: এবার আপনার শাড়ির আঁচলটা একটু দিন, মানে দড়ি বা রুমাল তো হাতে কিছু নেই, তাই আপনার হাত দুটো ওই আঁচুলটা দিয়েই পেঁচেছি। যা বিধে দিলাম আর খুলবে না ম্যাডাম। এবারে আপনাকে উঠতে হবে উপরে, আমি আমি আপনাকে সাহায্য করছি। হ্যাঁ, রেলিংয়ের এখানটা পা রাখুন, দেখেছেন? হ্যাঁ, আমি ধরছি ধরছি, পড়ুন পড়ুন, আছি আছি আছি। এবার এবার এবার এখানে এখানে পা রাখুন, দেখেছেন? এবার উঠে পড়ুন আস্তে আস্তে। এবার এবার সোজা হয়ে দাঁড়ান, নড়বেন না কিন্তু। হ্যাঁ,
0: না
1: আমি এক দুই তিন বলব, আর পিছন থেকে একটা আলতো করে ঠেলা, ঠিক আছে? নদীর নদীতে নিচে গঙ্গার স্রোত দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন গঙ্গার কুলু কুলু ধ্বনি, উপলব্ধি করছেন ম্যাডাম? একদম ভেতর থেকে উপলব্ধি করুন গঙ্গার গভীরতা। ওকে ওকে ওকে, এক

0: 你
1: 别的气托尼妈托尼妈你很多都爱给我的给我给我给我给
0: 我给我给我给我给我给我给我给我
1: 给ও ম্যাডাম জীবনকে এড়িয়ে নয় জীবনকে পেরিয়েই

0: শেষ হল আমাদের আজকের শ্রুতিনাটক জীবনের জলছবি, ব্যবস্থাপনায় কালিদাস মিশ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তুহিন চট্টোপাধ্যায়।
1: গ্রামের যুববন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: রামধনু কলম, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক, অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu.catiohn.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।
3: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
4: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
3: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
5: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
6: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
4: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
3: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
5: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
4: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
7: #YV56।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এখন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। স্বাগতদের স্মৃতিতে আজ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে সবকটি গানই তাঁর কণ্ঠে, দ্বৈত কণ্ঠে স্বাগত দে এবং জয়তী চক্রবর্তী।

স্বাগত দে এবং জয়তী চক্রবর্তীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে।

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজকর্ম ব্যাহত। লোকসভা বেলা দুটো পর্যন্ত এবং রাজ্যসভা 2:15 পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সৃজনশীল প্রতিভা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে দেশকে আন্তর্জাতিক স্তরে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বন্যা কবলিত আসামের শিবসাগর জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ওড়িশার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে দাবানলের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

0: এছে অনূর্ধ্ব কুড়ি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিজেদের বিভাগে জায়গা করে নিয়েছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার আশিস যাদব ও টি ধরণীধরন। আসছে বিস্তারিত খবরে। নিট ইস্যুতে ছাত্র বিক্ষোভে কথিত পুলিশি তৎপরতা সহ অন্যান্য বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা বেলা দুটো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। বেলা ১১টায় অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা হিরোশিমায় পারমাণবিক বোমায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ৮১ বছর আগে আজকের দিনে হিরোশিমায় এবং ৯ তারিখে নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে লক্ষ লক্ষ নিরাপরাধ সাধারণ মানুষের মৃত্যু হয়। অধ্যক্ষ বলেন, বিধ্বংসী অস্ত্র থেকে বিশ্বকে মুক্ত করতে এই সংসদ অঙ্গীকারবদ্ধ। পৃথিবীজুড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এবং পারমাণবিক অস্ত্র নির্মূল করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
1: আজ সে ৮১ বর্ষ পূর্ব জাপান কে হিরোশিমা ও নাগাসাকি শহর পর ক্রমশ ৬ ও ৯ আগস্ট ১৯৪৫ কো পরমাণু বম গিরায়ে গিয়ে থে। ইস অভূতপূর্ব ত্রাসদি মে লাখো নির্দোষ লোগো নে আপনে প্রাণ গবায়ে তথা অসংখ্য লোক গম্ভীর রূপ সে প্রভাবিত হুয়ে। ইয়ে সভা বিশ্ব কো সামূহিক বিনাশ কে হাতিয়ারো সে মুক্ত করনে কে লিয়ে আপনি প্রতিবদ্ধতা পুনঃ দোহরাতি হে।
0: এরপর অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলে বিরোধী দলের সদস্যরা ছাত্র বিক্ষোভের সময় পুলিশের আচরণ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতিতে অনড় থাকেন। অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব উল্লেখ করে বলেন, সংসদীয় কাজে প্রতিটি সদস্যের বিভিন্ন বিষয় উত্থাপন করার সুযোগ দেওয়া উচিত, কিন্তু বিরোধী সদস্যরা তাদের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি অপরিবর্তিত থাকে। অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতবি করা হয়। রাজ্যসভাতেও একই ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে অধিবেশন প্রথমে দুপুর ১২টা পর্যন্ত, পরে বেলা ২:১৫ পর্যন্ত মুলতবি করা হয়। সকাল ১১টায় অধিবেশন শুরু হলে মন্ত্রীরা উচ্চকক্ষে প্রয়োজনীয় নথিপত্র পেশ করেন। বাণিজ্য, শিল্প এবং রাসায়নিক ও সার বিষয়ক বিভাগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনগুলিও সদনে পেশ করা হয়। এরপর বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারের কাজকর্ম শুরু করেন। কয়েকজন সদস্য জরুরি কিছু বিষয় উত্থাপন করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রতিটি সাংসদের কাছ থেকে শালীনতা বজায় রাখা এবং প্রাসঙ্গিক বিষয়ে কথা বলবেন তারা সেটি আশা করা হয়। বক্তৃতার সময় কোনো সদস্য স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারেন, তবে তা হবে সুশৃঙ্খল এবং অর্থবহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান আরও মজবুত হবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তিনি নতুন দিল্লিতে নেটফ্লিক্সের সহকার্যনির্বাহী আধিকারিক টেড সারান্ডোসের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে নেটফ্লিক্স ইন্ডিয়া জানিয়েছে, সাক্ষাতের সময় উভয়ই ভারতের গণমাধ্যম ও বিনোদন শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়ে তাদের অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ওই প্ল্যাটফর্ম থেকে নেটফ্লিক্স ইন্ডিয়া স্টোরি টেলিং ইনিশিয়েটিভের শুরু করার কথাও ঘোষণা করা হয়েছে। সৃজনশীল অর্থনীতির আন্তর্জাতিক স্তরের অন্যতম বাজার দুদিনের ব্রিক্স ওয়েভস বাজার আজ মুম্বাইয়ে শুরু হয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির ৫০০ জনেরও বেশি প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। মহারাষ্ট্রের সংস্কৃতিমন্ত্রী আশিস সেলার, তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার সহ বিশিষ্ট ব্যক্তিরা এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অরেঞ্জ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির প্রসঙ্গে একাধিক আলোচনা, ক্রিয়েটার্স হাব, B2B জোন সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারতে PM সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনার সুবিধাভোগী পরিবারের সংখ্যা ৫০ লক্ষ অতিক্রম করেছে। নতুন দিল্লিতে CII আন্তর্জাতিক শক্তি সম্মেলন ও প্রদর্শনীতে মন্ত্রী বলেন, বর্তমানে ১৯ লক্ষ পরিবার বিদ্যুতের বিলকে শূন্য রাখার সুবিধে পাচ্ছে। শ্রী যোশী বলেন, এই প্রকল্পের মাধ্যমে ১২ লক্ষেরও বেশি পরিবার বাড়তি বিদ্যুৎ বিক্রি করে ৪২১ কোটি টাকা আয় করেছে। ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট পরিবেশ বান্ধব জ্বালানি তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের পথে দেশ এগিয়ে চলেছে।
2: We have crossed 50 lakh beneficiary household. Today 1 lakh households are added under the scheme every 6 day. The pace of the installation has increased more than 3.2 times in just 9 months from 5000 installation per day in October 2025 to over 16328 per day in July 2026. And 19 lakh households are receiving zero electricity bill. More than 12 lakh households have earned 421 crore by selling the surplus electricity.
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, তার সুসংহত বাগ্মিতা, সংবেদনশীল নেতৃত্ব এবং জাতীয় স্বার্থের দৃঢ় নিষ্ঠার মাধ্যমে সুষমা স্বরাজ ভারতীয় রাজনীতিতে এক অনন্য স্থান তৈরি করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানিয়ে ভদ্রতা ও সরলতার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। উত্তরপ্রদেশের বালিয়া জেলার রাজশাহ কেন্দ্রের বহুজন সমাজ পার্টির বিধায়ক উমাশঙ্কর সিং দীর্ঘ অসুস্থতার পর গত সন্ধ্যায় প্রয়াত হয়েছেন। 55 বছর বয়সী উমাশঙ্কর সিং মস্তিষ্কের টিউমারের চিকিৎসার জন্য নতুন দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিএসপি নেত্রী মায়াবতী, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব গভীর শোক ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আসামে সাম্প্রতিক বন্যার ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, তাই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সময় লাগবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নির্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আসাম নাগাল্যান্ড সীমান্তে শিবসাগর জেলার নেপালিখুঁটি এলাকা পরিদর্শন করেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে নাজিরার বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন এবং সেখানকার ত্রাণ শিবির, কৃষিজমি ও বসতি এলাকা ঘুরে দেখেন। আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে আরও 6 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে 95 পৌঁছেছে এবং 14টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে 1,60,000 পৌঁছেছে। জেপি নাড্ডা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ সহ সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। অন্যদিকে ওড়িশার মহানদী সহ সমস্ত প্রধান নদনদীর জলস্তর হ্রাস পাওয়ায় সেখানকার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আবহাওয়া দপ্তর উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কণ এবং গোয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামীকাল পর্যন্ত বিহার, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তর পূর্ব ভারতের কিছু অংশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট আজ 2021 সালের লখিমপুর খেরি হিংসা মামলার মূল অভিযুক্ত আশিস মিশ্রর জামিনের শর্তাবলী শিথিল করার আর্জি খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি সুরিয়া কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনিয়ার বেঞ্চ জামিন শিথিলের এই আবেদন খারিজ করে দেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। মধ্য ইউরোপে আবারও দাবদাহ শুরু হয়েছে। স্লোভাকিয়া এবং অস্ট্রিয়ায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্লোভাকিয়ায় এই গ্রীষ্মে এ নিয়ে তৃতীয়বার তাপমাত্রা নতুন উচ্চতায় পৌঁছাল। কামোডিয়া নাকড এ ঘাড়মে শহরে সর্বোচ্চ 41.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অস্ট্রিয়া স্লোভাকিয়ার সীমান্তের কাছাকাছি বাড ডয়েজ আলটেনবুগে সর্বোচ্চ 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সার্বিয়ার জরুরি পরিষেবা কর্মীরা সেদেশে ছড়িয়ে থাকা একাধিক দামানল নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছেন। ইয়েমেনের হুতি গোষ্ঠী জানিয়েছে, উত্তর লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর তারা এডেন উপসাগরে সৌদি তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে হুতির সামরিক মুখপাত্র এ তথ্য জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউগেনে অনূর্ধ্ব 20 বিশ্বকাপ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিজেদের বিভাগে জায়গা করে নিয়েছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার আশিস যাদব ও টি ধারণীধরন। ডিসকাস থ্রোয়ার এয়ামান কম্বোজও ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজকর্ম ব্যাহত। লোকসভা বেলা 2 এবং রাজ্যসভা 2:15 পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সৃজনশীল প্রতিভা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে দেশকে আন্তর্জাতিক স্তরে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয় রাহাতকারের নেতৃত্বে আজ কলকাতায় চলছে জনশুনানির কর্মসূচি। পুলিশ ট্রেনিং স্কুলের অডিটোরিয়ামে এই কর্মসূচিতে আজ নথিভুক্ত 31টি অভিযোগ শোনা হচ্ছে, আরও 17টি অভিযোগ শোনার কর্মসূচি রয়েছে। কর্মসূচির শুরুতেই শ্রীমতী রাহাতকার বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর 1 লাখের বেশি অভিযোগ দায়ের হয় মহিলা কমিশনে। দূর থেকে অনেক সময় মহিলারা কমিশনের মূল কার্যালয়ে পৌঁছতে পারেন না, তাই মহিলা কমিশন তাদের কথা শুনতে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।
1: জব মে জনসুনওয়াই করতি হু তো মেরে সাথ ইহাঁ পে পুরি ব্যবস্থা।

0: होती है, पुलिस डिपार्टमेंट होता है, एडमिनिस्ट्रेशन भी होता है। जैसे मैंने कहा कि अगर कोई महिला को लीगल एड चाहिए तो फ्री लीगल एड देने के लिए यहाँ पे डिस्ट्रिक्ट लीगल अथॉरिटी भी होती है, प्रोटेक्शन ऑफिसर होते हैं, वन स्टॉप सेंटर्स के जो कर्मचारी है वो होते हैं, और इसी व्यवस्था के साथ ये सुनवाई होती है ताकि उन सभी महिलाओं को तुरंत राहत मिल पाए।
1: শ্রীমতী রাহাতকার বলেন, মেয়েদের সমস্যা নথিভুক্ত করতে পুলিশের পক্ষ থেকে অসহযোগিতা করা হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আজকের এই কর্মসূচিতে জেলা আইনি সহায়তা সহ সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে। এই কর্মসূচি আয়োজনের জন্য রাজ্য সরকারকে তিনি ধন্যবাদ জানান। এর আগে রাজ্যে সরকার পরিবর্তনের পর মেয়েদের অবস্থার পরিবর্তন প্রয়োজন বলে মত প্রকাশ করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান বিজয়া রাহাতকার। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ কমিশনের উদ্যোগে নারীর নেতৃত্বে উন্নত বাংলা শীর্ষক এক কনক্লেভের সূচনা করে তিনি বলেন, এই কনক্লেভ মহিলাদের উন্নয়নে এমন এক পথ নির্দেশিকা তৈরি করবে যা তাদের বিকাশের যাত্রা এগিয়ে দেবে। অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, নারী ক্ষমতায়ন না হলে সমাজ শক্তিশালী হবে না। 2021 ভোট পরবর্তী হিংসায় সব থেকে ক্ষতিগ্রস্ত মহিলারাই হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। পরিবর্তনের বাংলায় মহিলাদের উন্নয়নের কাজে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
2: चलो महिलाओं ने भी इस परिवर्तन में बहुत सहयोग किया है, उन्हीं का इच्छा से परिवर्तन आया है, इसलिए सर्वोपरि उनका अधिकार केवल अन्नपूर्णा भंडार से, ये तो एक सूचना है कि आपके बारे में क्या सोचते हैं, क्या मदद करना चाहिए कि परिवार को मदद मिले तो आप आगे बढ़कर काम करेंगे। इसलिए माननीय प्रधानमंत्री जिस प्रकार से एक योजनाएं पारित की महिलाओं को सशक्त करने के लिए, परिवार को सशक्त करने के लिए बहुत सारा योजनाएं लागू।
1: নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় নারী ক্ষমতায়নে সরকার সর্বদা সজাগ রয়েছে বলে জানিয়েছেন। রাজ্যে শিল্পায়নের জন্য সরকার আগামী এক মাসের মধ্যে 25 জন শিল্পপতির কাছে জমি হস্তান্তর করবে। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আজ বস্ত্র শিল্প সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, লাক্স কোজি আমূল সহ বিভিন্ন সংস্থা এরাজ্যে শিল্প গড়ে তুলেছে, এজন্য সরকার ইতিমধ্যেই রাজ্যে ল্যান্ড পারচেজ পলিসি বা জমি ক্রয় নীতি চালু করেছে। শিল্পের জন্য কৃষকরাও সাগ্রহে জমি দিচ্ছেন।
3: किसान जमीन हम लोग को दे रहा है, लैंड डेवलपमेंट पॉलिसी भी चालू करने के लिए सोच रहा है। 100 करोड़ से ज्यादा जो इन्वेस्ट करेगा, कोई म्युनिसिपैलिटी कॉर्पोरेशन पंचायत में जाने की जरूरत नहीं है, वहीं आप लोग को थोड़ा दिक्कत में पड़ता है, सब यहाँ से हो जाएगा, तब अच्छा करके हम लोग कर देगा। और इस साल दुर्गा पूजा का पहले पूरा देश आपका यहाँ से बुकिंग कीजिए।
1: জমি দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রির মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহানার বেঞ্চ সুমিতের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছেন। গ্রেপ্তারির ক্ষেত্রেও তাকে দেওয়া হয়েছে রক্ষা কবচ, তবে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তদন্তে যে কোনো রকম সহযোগিতার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। রাজ্যে সদ্য চালু গুন্ডা দমন আইনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা আপাতত খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছেন, এই আইন এখনও রাষ্ট্রপতির অনুমোদন পায়নি, সে কারণে আদালত এ সংক্রান্ত মামলা শুনতে পারে না। তবে 1972 ওয়েস্ট বেঙ্গল মেন্টেন্যান্স অব পাবলিক অর্ডার সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে যে আবেদন করা হয়েছে সে বিষয়ে রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা বিমানবন্দর থেকে আজ প্রায় 1 কোটি টাকা সোনার অলংকার ও হীরে উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে এক ব্যক্তিকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং এর সময় এগুলি উদ্ধার হয়। মালদার গাজলে দুই মাদক কারবারির কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। রাঙাভাটি এলাকায় দুই মোটরসাইকেল চালককে সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। দুটি ব্যাগে মেলে প্রচুর নগদ অর্থ আনা হয় টাকা গোনার মেশিন। শেষ খবর পাওয়া পর্যন্ত 40,69,700 টাকা উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে 500 গ্রাম ব্রাউন সুগারও। আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় চাষের জমি থেকে আজ একটি প্রাপ্তবয়স্ক হাতির দেহ উদ্ধার হয়েছে। 8 মাইলে হরিমন্দির এলাকায় হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দপ্তরের কর্মী এসে দেহটি উদ্ধার করে। হাতির কবল থেকে ফসল বাঁচাতে অবৈধভাবে লাগানো বৈদ্যুতিক তারের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান, তবে ময়নাতদন্তের পরে সঠিক কারণ জানা যাবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর বিকেল 5:10।
4: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি মহিলা মহল একটু পরেই।
5: হ্যালো
6: রাজেশ বাবু, থানা থেকে কথা বলছি।
5: আবার
6: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশের ঘরে যান একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।

0: দশ লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: স্যার অত কোথায় পাবো?
0: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2 লাখ পাঠান, বাকিটা পরে।
1: স্যার 2 লাখ?
2: কি হয়েছে বাবা?
1: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
0: আরে
1: কেটে দিল।
2: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়টয় না, এরা সব ফ্রড।
1: ফ্রড?
2: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
3: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই এ কথা বলে।
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
6: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন মহিলা মহল, উপস্থাপনায় রীনা গড়াই দত্ত।

0: কেমন আছেন বন্ধুরা? ভালো নিশ্চয়ই। আজকের মহিলা মহলের আড্ডায় সকলকে স্বাগত জানাই। আজ 6ই অগাস্ট। আমরা জানি অগাস্ট মাস মানেই স্বাধীনতার মাস, আমাদের গর্বের মাস, কত কষ্টে সংগ্রামে পাওয়া আমাদের স্বাধীনতা। সেই সব মানুষদের আমি শ্রদ্ধা জানাই যাদের জন্য আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে এই দেশে বাস করতে পারছি। সেই সব রত্নগর্ভাদেরও আমি কুর্নিশ জানাই যারা এমন মানুষ গর্ভে ধারণ করেছেন, লালন করেছেন, দেশের দশের জন্য নিজেকে বলিদান দেওয়ার জন্য তৈরি করেছেন। কিন্তু বন্ধুরা, ভাবুন তো, কত যত্নে মাতৃগর্ভে লালিত হয়ে দেশের রত্নরা ভূমিষ্ঠ হয়েছেন, তারপরও মায়েরা কত ভালোবাসা দিয়ে বড় করেছেন সন্তানদের। এত কথা কেন আসছে বলুন তো বন্ধুরা? এখন চলছে বিশ্ব স্তন্যপান সপ্তাহ বা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ, যা প্রতি বছর পৃথিবীর 120টিরও বেশি দেশে 1 থেকে 7ই অগাস্ট পালিত হয়। কথাতেই আছে, মা হওয়া নয় মুখের কথা। সত্যি তো, সন্তানদের বড় করতে মায়েদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আমরা প্রায় প্রত্যেকেই মা অনুভব করতে খুব ভালোবাসি, আর বাচ্চাও মনে হয় বেশিরভাগ মানুষই ভালোবাসেন। যারা ভবিষ্যতে আমাদের দেশের গর্ব হতে পারে, তাদের তো মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবার পর থেকেই খুব যত্নের মধ্যেই রাখতে হবে। আমাদের আজকের অনুষ্ঠান ডাক্তারি পরামর্শ। এই অনুষ্ঠানে আমরা সঙ্গে পেয়েছি ডক্টর শিউলি মুখার্জিকে। এই বিষয়ে একটি মনোজ্ঞ আলোচনা করেছেন। শুনুন, সঙ্গে রয়েছি আমি, রীনা গড়াই দত্ত।
1: নমস্কার ডক্টর, আপনাকে আকাশবাণী মহিলা মহলে স্বাগত। আমাদের আজকে অনুষ্ঠান ডাক্তারি পরামর্শ। আমরা এখন বিশ্ব স্তন্যপান সপ্তাহের মধ্য দিয়ে যাচ্ছি। প্রতি বছর 1 থেকে 7ই অগাস্ট পর্যন্ত বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালিত হয়। প্রথমে আপনার কাছে জানতে চাইব, এর বিশেষ উদ্দেশ্য কী?

0: রূপন, এই যে একটা আমি একটা ট্যাগলাইন দিয়ে দিলাম, দিয়ে বললাম যে যে এই সপ্তাহটা আমি বলে দিচ্ছি সবাইকে যে ব্রেস্ট ফিডিং এর কতটা কি গুরুত্ব আছে, এভাবে আমি একটা দাগিয়ে দেবো, এটা হয় না। ব্রেস্ট ফিডিং কে করবে? মাদার, পদ্ম যে মা হয়েছে, মানে যার বাচ্চা সবে হয়েছে, এবং সেই মা তার নিজের তাগিদেই ব্রেস্ট ফিডিং করাবে। তার জন্য ঢাকঢোল পিটিয়ে সারা বিশ্বকে জানিয়ে ডেকে এনে বোঝানোর দরকার বেসিক্যালি পড়ে না, মূলত আমাদের দেশের মহিলাদের জন্য, মানে ভারতবর্ষের মহিলা, ভারতবর্ষের সংস্কৃতি চিরকাল এটা শিখিয়ে এসেছে যে মা সন্তান ধারণ করলেন, মা যখন ডেলিভারি হচ্ছে, বাচ্চা যখন হচ্ছে, তখন অটোমেটিক মা তার বাচ্চাকে দুধ খাওয়াবেন, মানে ব্রেস্ট মিল্ক পান করাবেন, আর সেটা খুব নর্মাল একটা ফেনোমেনন, সেটা কন্টিনিউয়াস ফর দ্য সিক্স মান্থ অ্যাট লিস্ট, ইজ নট মোর দ্যান দ্যাট, মানে নট রিকোয়ার্ড মোর দ্যান দ্যাট, মানে ছ মাস অবধি বাচ্চা পুরো নিউট্রিশনটা মায়ের ব্রেস্ট মিল্ক থেকে পাবে। ছমাসে তার অন্নপ্রাশন হবে এক্সপেক্টেড, তারপর থেকে সে ডিফারেন্ট আদার খাবার একটু একটু করে খেতে শুরু করবে, তার সাথে সে ব্রেস্ট মিল্ক খেতে পারে নাও পারে, ব্রেস্ট মিল্ক থেকে নতুন করে আর কোনো পুষ্টি তার পাওয়ার নেই। কিন্তু অভ্যেস বশত দেখা যায় জেনারেলি ভারতীয় বাচ্চারা, তারা অভ্যেস বশত দু তিন বছর অবধি ব্রেস্ট মিল্ক খায়, ওই রাতে শোবার সময় একবার জড়িয়ে ধরলো মাকে এবং তখন একটু খেয়ে নিল। ব্রেস্ট মিল্ক খাওয়ানোটা বাচ্চার জন্মের প্রথম ছ মাস বাচ্চাটির নিউট্রিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক। দুই, তার ইমিউনিটি ডেভেলপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাচ্চা যে মুহূর্তে জন্মায় সঙ্গে সঙ্গে কোলোস্ট্রাম, মানে ব্রেস্ট থেকে যে ইয়েলো কালারের একটা মিল্ক বেরোয় প্রথম দুধ যেটা, সেটা দেওয়াটা খুব উচিত, কারণ তার মধ্যে দিয়ে ইমিউনিটি এবং ডিফারেন্ট ভিটামিন মেটেরিয়ালস গুলো বাচ্চার কাছে যায়। মায়ের জন্য কেন জরুরি? কারণ মা যখন বাচ্চাকে ব্রেস্ট ফিড করাচ্ছে, এই ব্রেস্ট ফিডিং এর সময় যে সাকিং রিফ্লেক্স হয়, বাচ্চার সাকিং রিফ্লেক্সটা একটা স্টিমুলেশন দেয় মায়ের শরীরে, অক্সিটোসিন বলে একটা হরমোন রিলিজ হয় মায়ের শরীরে, সেটা ইউটেরাস থেকে কন্ট্রাক্ট করতে এবং ইউটেরাইন ব্লিডিং বন্ধ করতে সাহায্য করে। এটা অবস্টেট্রিক ইন্ডিকেশন, মানে জাস্ট আফটার ডেলিভারি কর্ড ক্ল্যাম্প করার পরপর তুমি বাচ্চাকে মায়ের ব্রেস্টে দিয়ে দাও, তাহলে তার ফুল বা প্লাসেন্টাটা রিলিজ হওয়া ইজি হবে, ইউটেরাস ভালো কন্ট্রাক্ট করবে। পোস্টপার্টাম হেমারেজ, মানে জাস্ট বেবি ডেলিভারির পরবর্তী যে ব্লিডিং সেইটা কম হবে, তাহলে মায়ের স্বাস্থ্যের পক্ষেও সেটা জরুরি, গুরুত্বপূর্ণ, হেল্পফুল। তাই ব্রেস্ট ফিডিং ডেফিনেটলি ইজ আ ইয়েস ফর ফার্স্ট সিক্স মান্থ ফ্রম দ্য ভেরি মোমেন্ট অফ বার্থ অফ দ্য বেবি। এবার সেটা আমি একটা সপ্তাহব্যাপী অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য বলতে শুরু করলাম, বলা যেতেই পারে। সেটা যদি মনে করে থাকে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারা মনে করছে যে আমি এটা পালন করব, অ্যাওয়ারনেস তৈরি করব, সেটা করা যেতেই পারে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভারতীয় সংস্কৃতিতে এটা আদি অনন্ত কাল ধরে চলে আসছে, এটা নতুন করে হয়তো শেখানোর দরকার নেই। হ্যাঁ, তখন শেখানো যেতে পারে যেখানে নিউ মাদার্স, মানে নতুন মা যারা হচ্ছেন, যারা টেক সেভি মাদার্স, যারা ডিজিটাল মাদার্স, মানে মোর অ্যান্ড মোর যারা ডিপেন্ডেন্ট অন গ্যাজেটস, তাদের জন্য এই অ্যাওয়ারনেসটা হয়তো রিয়েলি গুরুত্বপূর্ণ।
1: হ্যাঁ ডক্টর, আমি এটাই বলতে চাইছিলাম যে কোনো তো একটা উদ্দেশ্য আছে আমাদের ভারতীয় সংস্কৃতিতে অনেক আগে থেকেই, মা আর সন্তানের সম্পর্কটা খুবই নিবিড়। এখন একটু পাল্টেছে যুগটা আমাদের, যে সবাই চাইছে আমরা স্বনির্ভর হব, সে ছোটোখাটো কাজ হলেও তারা বাড়ির বাইরে বেরোচ্ছে, ঘর বার দুটোই সামলাচ্ছে। তা এই রকম পরিস্থিতিতে বিশেষ কি কোনো সতর্কীকরণের বিষয় রয়েছে?
0: নিঃসন্দেহে, কারণ যে মা চাকরি করে সে লিভ নেবে, সে জানে যে সে ম্যাটারনিটি লিভ নিচ্ছে, তারপরে নার্সিং লিভ, মানে ব্রেস্ট ফিডিং ছ মাস সে লিভ পাবেই, এমনিই পাবে। এবার ডেলিভারির এক সপ্তাহ আগে থাকতে অনেকে ছুটি নেয়, একটু নিজেকে প্রিপেয়ার করলো। খুব স্টেডি বা স্ট্রং মাদার্স যারা, মানে আমি ওয়ার্কিং মাদার্সদের কথা

0: তারা অনেক সময় ডেলিভারির আগের দিন থেকে ছুটি নিচ্ছে, কারণ ডেলিভারির দিন থেকে ছুটি নিচ্ছে, তার আগে অবধি সে কাজ করে গেল। আইডিয়ালি এটাই হওয়া উচিত, কারণ আমি ধরে নেব যিনি ওয়ার্কিং মাদার তিনি অনেক বেশি স্ট্রং এবং তিনি দুটো জিনিসকে ব্যালেন্স করছেন, তিনি ফ্যামিলিও সামলাচ্ছেন, তিনি নিজের ক্যারিয়ার তৈরি করেছেন, তিনি ভেবে চিনতে সময় মতো বিবাহ করেছেন এবং প্ল্যান্ড ওয়েতে তিনি তার বেবিকে পৃথিবীতে আনছেন। তার কাছে সবটা একটা অঙ্কের মতো ছককোষে রাখা আছে, যদি না কোনো কমপ্লিকেশন কমপ্লিকেশন হলে তাকে আগে থাকতে অ্যাপ্লাই করতে হবে, ছুটি বাড়াতে হবে, ELM মেডিকেল লিভ এই লিভ গুলো নিতে হবে, অথরিটির সাথে কথা বলতে হবে। এই পরিস্থিতিতে যে মা যাচ্ছে সেই মা অবশ্যই এই অ্যাওয়ারনেসটা তার থাকা দরকার যে ডেলিভারিটা হলো, বেবি বেরোলো, বেবি ডেলিভারি হওয়ার সাথে সাথে আমি তাকে ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছি। কমনেস্ট আমার প্র্যাকটিসে আমি যেটা দেখি, এই যে টুডেজ মাদার্স বা নিউ মাদার্স যাদেরকে বলা হচ্ছে, সেটা ওয়ার্কিং হোম, অনেক সময় নন ওয়ার্কিংও হতে পারে, এখন তো ওয়ার্ক ফ্রম হোমের একটা ব্যাপার রয়েছে, ধরুন তিনি ইনফ্লুয়েন্সার তো তিনি যে সবসময় রাস্তায় বেরোচ্ছেন তা তো না, তিনি হয়তো ঘরে বসে কাজ করছেন। তো সেই মাদার্সদের জন্য দে আর ওয়েল ওরিয়েন্টেড, আর তাদের অ্যাওয়ারনেসটা এইভাবে করে নেওয়া যে এই সময়টাতে আপনি বেবিটা ডেলিভারি হওয়ার পরপর চেষ্টা করুন ব্রেস্ট ফিডিং এই রাখতে, ফুড বেবি ফুড না দিতে, যে আমি মিল্কটা গুলে নিলাম, বেবি মিল্ক যেটা রয়েছে এত প্রচুর ব্র্যান্ড অ্যাভেলেবল খাইয়ে দিলাম, বাচ্চাটা খুব কাঁদছে। কমনেস্ট এদের যেটা হয় যে অ্যাডিকুয়েট মিল্ক তখনও আসেনি, এবার সে চেষ্টা করছে খুব বাচ্চাকে দিতে, কিন্তু বাচ্চা একটুখানি ফাঁক করে ঘুমিয়ে পড়লো, কিন্তু সেই বটলের মধ্যে দুধটা গুলে দেওয়া হচ্ছে, তখন সে খুব তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে এবং স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। দু ঘন্টার মধ্যে তার যখন আবার খেতে পাচ্ছে, তাকে মায়ের ব্রেস্ট দেওয়া হচ্ছে, সে অত কষ্ট করে আর ফাঁক করবে না
1: একদম,
0: সে মনে মনে সেই বাচ্চাটিও চাইছে আমাকে ওই প্রিপেয়ার্ড মিল্কটা দিক, আমার কুই খেয়ে নিতে পারবো, আমি বেশ আই'ম হ্যাপি উইথ দ্যাট। এটা বেসিক ইনস্টিংক্ট, হিউম্যান বেসিক ইনস্টিংক্ট, যে আমরা ইজি জিনিসটা করতে পছন্দ করি
1: একদম।
0: তো সেইখানে দাঁড়িয়ে ডেফিনেটলি অ্যাওয়ারনেস এই কারণেও দরকার যে ওই মা যদি মোটিভেটেড থাকে তাহলে সে বাচ্চাকে জোর করে হলেও না তুমি ব্রেস্ট মিল্কই চেষ্টা করো এইটা করবে। বহু সময় মিক্সড ফিডিং হয়ে যায়, ব্রেস্ট মিল্ক দেওয়া হয়েছে, কিছুটা খেলো, খেলো না, ঘুমিয়ে পড়ছে বা কাঁদছে আর বেরোচ্ছে না, মা একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, তখন আবার দুধ খানিকটা গুলে বটলে দিয়ে দেওয়া হলো, ও তাড়াতাড়ি করে সেটা খেয়ে নিল, স্যাটিসফাইড হয়ে গেল, ঘুমিয়ে পড়লো। এই ব্যাপারগুলো সবসময় থিওরিটিক্যাল অ্যাডভাইস দিয়ে হয় না, এটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন ভীষণ ঘটে। থিওরিটিক্যালি আমরা বলি সবসময় যে ব্রেস্ট ফিড করাও করাও করাও, ডেফিনেটলি সেটা শিশুর জন্য বেস্ট, প্র্যাকটিক্যাল লাইফ একজন মা যখন তার বাচ্চাকে হ্যান্ডেল করছে তিনি কিছুটা মডিফাই করেন, সেটা খুব স্বাভাবিক, অত রিজিড বা জাজমেন্টাল হলে চলে না আজকের দিনে, কিন্তু অ্যাওয়ারনেস থাকাটা ভালো যে ব্রেস্ট ফিডিংটাই বেস্ট আমার বাচ্চার জন্য অ্যান্ড আই শুড ফলো দ্যাট।
2: আমরা চলে যাব পরবর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, যদিও আপনি যথারীতি অনেকগুলোর উত্তর দিয়েই দিয়েছেন, তবু একটু আলাদা করে জানতে চাইব যে মায়ের দুধের উপাদান কি এবং এটি অন্যান্য দুধের থেকে কতখানি আলাদা, আর মায়ের দুধ বাচ্চার জন্য কতটা উপকারী। যদিও উত্তরগুলো প্রায় একসঙ্গে একটার সঙ্গে একটা জড়িত, তবু একটু আমি আলাদা করে একটু পরিষ্কার করে জানতে চাইছি শ্রোতা বন্ধুদের জন্যই, যদি একটু বলেন।
0: মায়ের দুধের মধ্যে নিউট্রিশনাল ভ্যালুজ একটা সদ্যজাত বাচ্চার এবং প্রথম ছ বছরের মধ্যে যা যা দরকার সব আছে। এবার অন্য দুধ মানে আমি ডেফিনেটলি কমার্শিয়াল মিল্ক গুলো যেগুলো অ্যাভেলেবেল সেটাই বলবো, তো কমার্শিয়াল মিল্ক তো আর আগে হয়নি, আগে তো মায়ের দুধ ছিল, তো মায়ের যে দুধ সেটার কেমিক্যাল অ্যানালিসিস করে সেই প্রোডাক্ট গুলো ফর্টিফাইড করে জুড়ে জুড়েই কমার্শিয়াল মিল্ক গুলো প্রিপারেশন হচ্ছে। ইভেন মায়ের দুধও কিন্তু কমার্শিয়ালি অ্যাভেলেবেল আছে, কিছু বাচ্চা ধরুন খুব ছোট 700 গ্রাম 800 গ্রাম জন্মেছে, সে প্রিটার্ম সময়ের অনেক আগে, 7.5 মাস 8 মাস জন্মে গেছে এবং সে এনআইসিউতে আছে এবং তার কোনো সাকিং রিফ্লেক্সও নেই, সে টেনে খেতেও পারবে না, তখন যে মা মা তার ব্রেস্ট মিল্কটা পাম্প করে বার করে দিয়ে দেয়, পাঠিয়ে দেয় এনআইসিউতে, সেই মিল্ক বাচ্চাকে দেওয়া হয়। কমার্শিয়ালি এই এক্সক্লুসিভ ব্রেস্ট মিল্ক মার্কেটে পাওয়া যায়, সেগুলো খুব কস্টলি, কিনতে পাওয়া যায় ছোট্ট ছোট্ট বটলে অ্যাভেলেবেল হয়, সেইটা কিনে এনেও অনেক সময় বাচ্চাদের দেওয়া হয় যেখানে মায়ের হয়তো মিল্ক একদম নেই বা ডেভেলপ করেনি বা মা সিভিয়ারলি ইল, সাপোজ প্রিটার্ম লেবার, অ্যান্টিপার্টাম হেমারেজ, পোস্টপার্টাম হেমারেজ হয়ে মা আইসিউতে ভর্তি হয়ে গেছে, নড়ার ক্ষমতা নেই, ইভেন ক্রিটিক্যাল কন্ডিশন, লাইফ নিয়ে তখন তার হয়তো একটা স্ট্রাগল চলছে, সেই সময় বাচ্চাকে ওই ধরনের মিল্ক, খুব প্রিটার্ম, যেটা কখনোই কমার্শিয়াল ওই গুঁড়ো দুধ গুলোকে গুলে দেওয়া যাবে না, তার ক্রাইটেরিয়া থাকে, সেই তখন ওই মিল্ক গুলোকে এনে দেওয়া হয়। এটা অল অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড এটা দেখবেন, এখন যেহেতু সমাজটা অনেক এগিয়ে গেছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড এই মিল্ক গুলো অ্যাভেলেবেল হয়েছে, অনেক মহিলা এই মিল্ক তার ব্রেস্ট মিল্ক তিনি সাক করে বার করে সেটাকে প্রিজার্ভ করছেন, পরে সেটা বিক্রি হচ্ছে, দ্য রিয়েল মাদার তিনি দিচ্ছেন, খুব সুন্দর করে মার্কেটে যাচ্ছে, সেল হচ্ছে, সার্কুলেট হয়ে বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল হচ্ছে, ইটস অল ওভার দ্য ওয়ার্ল্ড দিস থিং ইজ অলসো অ্যাভেলেবেল। যদি বলেন যে আমার ক্লায়েন্ট কারা, আমার বক্তব্য শুনবে কে, বাংলায় কথা বলছে এবং বাকি সমস্ত টার্ম নিয়ে অতটা জানেন না, জানতেও আগ্রহী না, তাদের জন্য এই কথাগুলো সত্যি বলতে কি দরকার নেই, এটা ওই টেক সেভি মাদারদের জন্য,
1: একদম একদম ঠিক।
0: কিন্তু আমার এখন মনে হয় টেক সেভি তো সবাই,
2: এই যে মা খাওয়াচ্ছেন নিজের দুধটা বাচ্চাকে, এতে মায়ের স্বাস্থ্যে কি প্রভাবিত করে?
0: কিচ্ছু প্রভাবিত হয় না, মা ব্রেস্ট মিল্ক যদি খাওয়ান দ্যাট ইজ গুড ফর মাদার হেলথ, আমি প্রথম থেকেই কথাটা বলেছি, ফ্রম দ্য ভেরি বার্থ বেবি ডেলি ভূমিষ্ঠ হওয়ার সময় তাকে সাহায্য করলো, ব্লিডিং বন্ধ করালো, মায়ের হিমোগ্লোবিন ভালো থাকলো, মা তাড়াতাড়ি ফিট হলো, নিজের ব্রেস্ট ফিট করাচ্ছে, তার নিজের ব্রেস্ট ফিট করালে মায়েদের নিজেদের একটু বেশি খেতে হয়, কারণ তার নিউট্রিশনটা বাচ্চার কাছে যাচ্ছে, তো তাকে নিজেকেও প্রচুর জল, ভালো খাবার, দুধ, তাকে নিজেকেও দুধ বা খেতে হবে, মানে সে নিজেও প্রচুর ইনটেক করবে, এবং ব্রেস্ট মিল্ক খাওয়ান যে মাদাররা তাদের সম্বন্ধে কিছু স্টাডি আছে যেটা বলে যে এদের পরবর্তীকালে ব্রেস্ট ডিজিজেস কম হয়, মানে এদের ব্রেস্ট টিউমার বা ক্যান্সারের প্রবণতা কম, কিন্তু কিছু ডকুমেন্টেশন আছে যে ব্রেস্ট মিল্ক করার পরও টিউমার হয়েছে, তো এটা একটা কন্ট্রোভার্সিয়াল জায়গায় থাকে, কিন্তু এটা একটা পয়েন্ট যে অনেকে মনে করেন যে ব্রেস্ট মিল্ক খাওয়ালে চেহারা ডিসফিগারমেন্ট হবে বা পরবর্তীকালে রোগ হতে পারে, সেটা ভুল ধারণা, ব্রেস্ট মিল্ক খাওয়ালে বরং পরবর্তীকালে রোগের সম্ভাবনা কমবে, আর চেহারা ডিসফিগারমেন্টটা একটা ব্যক্তিগত ধারণা বলে আমার মনে হয়, এখন যে ধরনের ড্রেসেস অ্যাভেলেবল তাতে এক ধরনের আন্ডার গার্মেন্টস আছে যেটা নার্সিং মাদারদের জন্য অ্যাভেলেবল, ওই আন্ডার গার্মেন্টসটা পরে নিলেন তারপরে ব্রেস্টের কাছ জায়গাটাতে একটা উইন্ডো টাইপের থাকে, ছোট্ট একটা বাটনস এর মতো দিয়ে উইন্ডো লাইক, সেই নার্সিং আন্ডার গার্মেন্টস পরে যদি কেউ ব্রেস্ট ফিট করায় তাহলে তার ডিসফিগারমেন্ট হবে এবং পরবর্তীকালে সে আস্তে আস্তে এক্সারসাইজ করতে করতে নিজের ফিটনেসটাকে যখন ফিরিয়ে আনবে সে আবার আগের মতো চেহারায় ফিরে যাওয়ার পুরোপুরি সম্ভব, পুরোপুরি ফিরে যাওয়া যায়, মুশকিলটা হলো ম্যাক্সিমাম মায়েরা এত ক্লান্ত থাকেন আর নতুন করে এক্সারসাইজ করার মতো তাদের এনার্জি থাকে না,
1: একদম ঠিক,
0: এই তফাৎটা আপনি সেই মাদারদের সঙ্গে দেখবেন যে সমস্ত মাদারসরা ইনভলভ উইথ দ্য ফ্যাশন ইন্ডাস্ট্রি বা শোবিজ ইন্ডাস্ট্রি,
1: ঠিক,
0: যিনি শো বিজনেসে আছেন সেই মাদার

0: তার প্রফেশনাল খাতিরেই ফিগারটাকে আবার আগের মতো স্ট্রেংথেন করে ফিরতে চাইছে। তিনি কিন্তু ব্রেস্ট ফিড করেননি তার বাচ্চাকে তা নয়, হয়তো তার নর্মাল ডেলিভারিও হয়েছে, সিজারিয়ানও হয়নি ইভেন, কিন্তু তিনি ওই মোটিভেশনটা ধরে রেখে ফুড হ্যাবিট ডায়েট মেনটেন করে এক্সারসাইজ করে নিজেকে আবার ফিরিয়েছে।
1: আরেকটা কথা জানতে চাইবো ডক্টর, এই যে মারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, তার জন্য কি নির্দিষ্ট কোনো নিয়ম বা পশ্চার আছে? যেমন ধরুন মা বাচ্চাকে ঘুম থেকে যখন উঠলো বাচ্চা, সকালবেলা তখন বসে খাওয়াচ্ছেন, আবার ধরুন রাত্রে বাড়ি ফিরে এসেছেন, এবার তখন বাচ্চাকে একটু শুয়ে শুয়ে খাওয়াচ্ছেন, তা এটার কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে বা কোন সময় দিলে ভালো হয়, এই বিষয়টা যদি একটু বলেন।
0: ঘুমটা হচ্ছে জেনারেলি একটুখানি 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশন, মানে পিঠের পেছনে দুটো তিনটে বালিশ রেখে একটু আরাম কেদারায় মানুষ বসলে যেভাবে বসার পজিশনটা হয় সেরকম স্লাইড ক্ল্যাম্পিং, এরম ভাবে বসে যেদিকে ব্রেস্টে খাওয়াবে সেদিকের হাতে আর্ম, মানে ফোর আর্ম নয়, মানে কনুইয়ের ওপরের যে পোর্শনটা আমাদের হাতে আর্ম, হ্যাঁ, সেইখানটাতে মাথাটা রেখে আর হাত দিয়ে বাচ্চার বডিটাকে ধরে কোলের কাছে টেনে নিয়ে ব্রেস্ট ফিড করানোটা সঠিক নিয়ম, মাথার নিচে হাতটা রেখে নয়।
2: আচ্ছা,
0: অনেকে মাথাটা পাম বা হাতের তালুর মধ্যে ধরে ব্রেস্ট ফিড করায়, এটা সঠিক নিয়ম নয়। বাচ্চার মাথা থাকবে মায়ের হাতে, মানে আর্ম পার্টটাকে, নট ফোর আর্ম, মানে কনুই থেকে ওপর পোর্শন যে পোর্শনটা সেইখানটা থাকবে। ব্রেস্টের পাশে তো আপনার আর্ম পোর্শনটাই রয়েছে, হাতটা তো নিচের দিকে, আপনি হাতে যদি ধরেন তাহলে তো আপনি বেঁকে চুড়ে আসছেন বডিটাকে, পজিশন আপনি ঠিক রাখতে পারবেন। ওরকম স্ল্যান্ট করে আধ শোয়া বা আধ বসা, পিঠের পেছনে বালিশ ঠিক আরাম কেদারার মতো পজিশন, আর বাচ্চার মাথা থাকবে কোনই হাতের যে আমাদের খাঁজটা রয়েছে তার থেকে একটু ওপরের দিকে ঘেঁষে, আর হাত দিয়ে বাকি বডি ধরা থাকবে।
1: আরেকটা ব্যাপার ডক্টর, এরকম হয় অনেক মায়েরই অভিজ্ঞতা হয় যে বাচ্চা একদিকেই খাচ্ছে, মানে একদিকের ব্রেস্টেই দুধ খাচ্ছে, অন্যদিকটা খেতে চাইছে না, অথচ আমাদের তো দুটো ব্রেস্ট সমানভাবেই তো খাওয়াতে হবে, এরকম হয় আর কি?
0: তা না হলে মায়ের ক্ষতি, মায়ের অন্য ব্রেস্টে ব্রেস্ট মিল্ক জমে যাবে, দিয়ে পরবর্তীকালে ব্যথা জ্বর যন্ত্রণা, মাকে তো লেট ডাউন করে দিচ্ছে, জমে থাকলেও তো ক্ষতি করে।
1: বেশ, একটু মায়ের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয় নিয়ে একটু কথা বলতে চাইছি। মারা তো অবশ্যই চায়, আমরা সবাই জানি যে কোনো মাই নিজে সব থেকে বেশি পরিষ্কার হয়ে বাচ্চাকে দুধ দিতে চায়। কিছু কিছু তো পরিস্থিতি হয়, আমি এটা জানতে চাইব কেমনভাবে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে।
0: দেখুন, 2 ঘন্টা অন্তর অন্তর যখন খাওয়াবে তখন তো প্রত্যেকবার স্নান করতে পারবে না, এটা সম্ভব না। আদারওয়াইজ যেটা বলা হয় যে যে ড্রেসটা মা পরছে সেই ড্রেসটা যেন পরিচ্ছন্ন ড্রেস হয়, কাঁচা পরিষ্কার করা, ভালোভাবে শুকিয়েছে, এটা মানে কাপড় তার নিজের ড্রেসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, হাত ধোবেন প্রপারলি, বা যে ধরুন দিনে একবার স্নান করছেন বিকেলের দিকে আবার হয়তো একবার ফ্রেশ হচ্ছেন, সাপোজ একবার খাওয়াতে গিয়ে দুধে হয়তো কাপড় ভিজে গেল তখন চেঞ্জ করে নিন, ফ্রেশ ড্রেস পরুন, বোট কথা জামা কাপড় প্রপারলি কাঁচা রোদে শুকনো এবং পরিচ্ছন্ন মেনটেন করতে হবে, বর্ষাকালে রোদ না পেলে তখন একটু জামা বেশি চেঞ্জ করতে হতে পারে।
2: স্তন বৃন্ত বা নিপলসটা এটা কিভাবে পরিষ্কার রাখা যায়? নর্মাল
0: এটার দায়িত্ব কিন্তু এখন সব ইনস্টিটিউশনাল ডেলিভারি, এখন আর হোম ডেলিভারি প্রায় হয় না, বাড়িতে আর কি জেনারেলি বাচ্চা হয় না, যদি হয়েও থাকে তাকে তো নোটিফিকেশনে যেতেই হবে মিউনিসিপ্যালিটিতে, তো যদি বাড়িতে হচ্ছে তখন বাড়ির দায়িত্বে আসে, আদারওয়াইজ সমস্ত বাচ্চা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী শুড বি ইনস্টিটিউশনাল ডেলিভারি, আইদার হসপিটাল অথবা নার্সিংহোম বা কর্পোরেট হসপিটাল ডেলিভারি, এটা সিস্টারের দায়িত্ব করে দেওয়া, যখনই একজন মাদার ডেলিভারির জন্য রেডি হচ্ছেন সঙ্গে সঙ্গে তার নিপলটাকে পরিষ্কার করে কটন সোকড উইথ ডিস্টিল ওয়াটার, একদম তুলোতে জলে ভিজিয়ে, ডিস্টিল ওয়াটারের জলে ভিজিয়ে পুরো পরিষ্কার করে করে করে করে নিপল রেডি করে রাখতে হবে আগেই, সেটা জেনারেলি ওনারাই করে, তারপরে মায়েরা শিখে যান ওনাদের কাছ থেকে দেখতে দেখতে যে কিভাবে, জেনারেলি আমরা যেটা বলি ফ্রেশ তুলো নেবে, তুলো ডিস্টিল ওয়াটারে ভিজিয়ে সেটা দিয়ে পরিষ্কার করে।
2: খুব সুন্দর সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছেন। এখন প্রতিটি মায়ের সচেতন, তবুও আমরা দেখা যায় যে 3-4 বছর পর্যন্ত দুধ খেয়েই যায়। তা এই বিষয়টা আপনি কি বলবেন, মানে কতটা বয়স পর্যন্ত খাওয়া উচিত বাচ্চার, কিংবা কতটা পর্যন্ত খেলে ক্ষতি হবে না, এই বিষয়টা যদি একটু বলেন পরিষ্কার করে।
0: নিয়ম তো ফার্স্ট 6 মাস, 6 মাসের পরে দুধের আর কোনো রোল নেই, মানে কোনো নিউট্রিশনাল ভ্যালু নেই, ওটা অভ্যেসের বসে খাচ্ছে।
2: আচ্ছা আচ্ছা,
0: ওই 6 মাসের পরে যে যাই খাওয়াও সেটার কোনো রোল নেই, সে খাচ্ছে অভ্যেসের বসে। যে কোনো সময় বন্ধ করে দেওয়া যেতে পারে, এটা মা আর তার বাচ্চা দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং।
2: আচ্ছা,
1: কিন্তু একটা কথা ডক্টর, মানে 6 মাস বাদে, আমি 6 মাসই ধরে নিলাম কারণ আমাদের 6 মাস বাদে অন্নপ্রাশন হয়, এটা একটা সামাজিক নিয়ম, কিন্তু তখনই যে বাচ্চা ঠিকভাবে শক্ত খাবারটা খেতে পারবে সেটা তো নাও হতে পারে, কারণ সব বাচ্চা তো এক নয়, সেক্ষেত্রে কি হবে?
0: না, কিন্তু সেটা হলো কি, তখন আর কোনো রুলস কাজ করে না, নিয়মটা হলো রুলস উইল নট ওয়ার্ক। বেবি খাচ্ছে খাচ্ছে, সে আরো 1 বছর খেলো, 1.5 বছর অব্দি খেলো, সেটা খেলো, কিন্তু সে নিউট্রিশন পাবে না আলাদা করে, এক্সট্রা নিউট্রিশন সে কিছু পাবে না। সুতরাং কোনো মা যদি বলে আমি 6 মাসের পর আর খাওয়ালাম না, তিনি কোনো ভুল কাজ করছেন।
2: আচ্ছা,
0: কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই। দেখুন, যদি কেউ বলে যে আমি খাওয়াতে চাই, সে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে, ডাক্তার কোনোদিন বলবে না যে আপনি খাইয়ে যান।
2: তখন আপনি অনেক সুন্দর করে আমাদের এই স্তন্যপান বিষয়ে
0: একটা পয়েন্ট যেটা আপনি, আমি রিপিট করছি, থিম ফর দ্য ব্রেস্ট ফিডিং উইক 2026, যেটা থিমটা আমরা কি বললাম যে বাংলায় যেটা বলছিলাম যে মূলত মাতৃ দুগ্ধপান, বাংলায় যদি এটা রাখি, ইংলিশটা দাঁড়াবে প্রপারলি প্রায়োরিটাইজ ব্রেস্টফিডিং, মানে মাতৃদুগ্ধপানকে গুরুত্ব দাও। এটাও বাংলা আপনি ভাবতে পারেন যে মাতৃদুগ্ধপানকে গুরুত্ব দেওয়া হোক এবং ক্রিয়েট আ সাস্টেনেবল সাপোর্ট সিস্টেম, মানে একটা সেটার জন্য একটা সাহায্যকারী সিস্টেম তৈরি করা, মানে মাতৃদুগ্ধপানটাকে গুরুত্ব দেওয়া হোক এবং তার জন্য একটা, অনেকে মিলে সেটাকে সাপোর্ট করছে, সেরকম একটা সিস্টেম তৈরি করে ফেলে।
1: এবার আমরা শেষ প্রশ্নে আসব ডক্টর, আমাদের সময় প্রায় শেষ, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি সার্বিকভাবে কি বার্তা দেবেন?
0: সার্বিকভাবে স্তন্যপানের ব্যাপারে বার্তা বলতে, যারা মা হচ্ছেন তারাই তো স্তন্যপান করাবেন, তাদের জন্য ব্রেস্টফিডিং বা স্তন্যপান একটা উইন উইন সিচুয়েশন। উইন উইন সিচুয়েশন মানে দুপক্ষই উপকৃত হচ্ছে কাজটা থেকে, বাচ্চা উপকৃত হচ্ছে, মা উপকৃত হচ্ছে, এবং দুজনে মিলে যখন উপকৃত হয়, বাচ্চা উপকৃত হলে ইনডাইরেক্টলি মা আবার উপকৃত হচ্ছে। সুতরাং একজন মহিলা, তিনি কখনো যেন হীনমন্যতায় না ভোগেন, যে আপনি হীনমন্যতায় ভুগবেন না যে আপনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন বলে, বরং এটা আপনার একটা গর্বের বিষয় হওয়া উচিত যে আপনি আপনার বাচ্চাকে প্রপারলি দুগ্ধপান করিয়েছেন, মাতৃদুগ্ধপান করিয়েছেন। তা বলে আমি আপনাকে বলবো না ইউ শো অফ ইট টু দ্য সোশ্যাল মিডিয়া, সেটা নয়, এটা আপনার লাইফের একদম একটা ব্যক্তিগত বিষয়, সেটা আপনি আপনার ঘরে বদ্ধ দরজার মধ্যে করুন, সেই অ্যাওয়ারনেসটা আপনার থাকুক, কিন্তু তার মানে তার ভিডিও আপনাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হবে না। মলে গিয়ে 4 ঘন্টা ঘুরছেন, ঘুরতে ঘুরতে তখন ব্রেস্টফিড করাতেই হবে, আর জুটলো বাচ্চা কাঁদছে, সবার সামনে আপনি ব্রেস্টফিড শুরু করে দিবেন, সেটা নয়। কিন্তু উগ্র মাতৃত্ব মানে এই নয় যে, এটা আমার ব্যক্তিগত মতামত, উগ্র মাতৃত্ব মানে এই নয় যে আমি লোকের সামনে শো অফ করব, আমার মাতৃত্ব, আমার রিয়ালাইজেশন আমার নিজের কাছে, সেটা আমি শালীনতা বজায় রেখে করব।
2: খুব সুন্দর বললেন, অনেক ধন্যবাদ ডক্টর, যে সময়টা দিলেন, আপনার গুরুত্বপূর্ণ সময়টা কিছুক্ষণের জন্য আকাশবাণীকে দিলেন, ব্যক্তিগতভাবে আমাকে দিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।

অগস্ট মাসের আমার কলমের বিষয় জীবনের পেন্সিল। কিছু ঘটনা থাকে যেগুলো মনে হয় যদি মুছে ফেলা যেত জীবন থেকে, ভুল সিদ্ধান্ত, কথা না শোনা,

বা মনমর্জির কোনো ঘটনা, যা সেই সময় স্বাধীনতা মনে হয়েছিল। আজ যদি কোনো পেন্সিলে সেদিনের লেখা পাতায় ইরেজার দিয়ে আবার সাদা করে দিতে পারি, মনের একটু অন্যরকম হতো, মনে একটু অন্যরকম হতো জীবনের রোজ নামচা। সেই পেন্সিলে লিখতে চাওয়া স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের পেন্সিল শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন মেল আইডি mohinamahol.aircolkata@gmail.com mahalamahol.aircolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ 23 আগস্ট 2026। অগস্ট মাসের এক কলমে দুই নারীর বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দরা ও রাধা চরিত্র, দুই নারীর ও দুই পুরুষের দ্বন্দ্ব নিয়ে তাদের জীবনের আবর্ত ঘুরে চলে। একজনের অপরাধে আরেকজনের শাস্তি পাওয়ার এই গল্পে পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি, মনস্তাত্ত্বিক জটিলতা লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন মেল আইডি mohinamahol.aircolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, নিডেন গার্ডেন্স, কলকাতা 700001।

বন্ধুরা, আমাদের সময় একেবারেই শেষ। স্টুডিওর ঘড়ির কাঁটা সে কথায় জানান দিচ্ছে, আবার কথা হবে অন্য কোনো দিন। তবে আপনাদের মনের কথা জানতে আমরা সব সময়ই আগ্রহী, তাই চিঠি কিন্তু পাওয়া চাই। মহিলা মহলের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। গত চব্বিশ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিহারের অনেক জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হচ্ছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ওড়িশা এবং ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়। দমকা হাওয়া বয়ে গেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ: পোর্ট ব্লেয়ার 3 সেন্টিমিটার, হার্ডবে 2 সেন্টিমিটার, নানকৌরি 1 সেন্টিমিটার, লং আইল্যান্ড 1 সেন্টিমিটার, ক্যানিং 6 সেন্টিমিটার, শিউড়ি 5 সেন্টিমিটার, তুসুমা 5 সেন্টিমিটার, সাগরদ্বীপ 5 সেন্টিমিটার, পাত্রাতু 9 সেন্টিমিটার, পাঞ্চেত 6 সেন্টিমিটার, জামশেদপুর 6 সেন্টিমিটার, ত্রিবেণী 10 সেন্টিমিটার, পুসা 8 সেন্টিমিটার, বারাউনি 7 সেন্টিমিটার, সাহেবপুর ক্যানাল 7 সেন্টিমিটার, পাট্টামুন্ডাই 10 সেন্টিমিটার, সুকিন্ডা 8 সেন্টিমিটার, আউল 7 সেন্টিমিটার, খয়রা 6 সেন্টিমিটার, বারগাঁও 6 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস: আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, ঝাড়খণ্ড, ওড়িশা এবং সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং বিহারে। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা বিহার, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং

বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস, আজকের আকাশ প্রধানত মেঘলা, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামীকালও আকাশ মেঘলাই থাকবে, কয়েক পশলা বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্ক বার্তা নেই, তবে কখনো কখনো জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে 6 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত আন্দামান ও নিকোবর উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘণ্টায় 35-45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের 6 থেকে 10 আগস্ট সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই আধুনিক বাংলা গান। বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে। সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য বিষয় দশম শ্রেণীর ইতিহাস, আলোচনায় বেলতলা গার্লস হাই স্কুলের শিক্ষিকা রুমা অধিকারী সঙ্গে দুই শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান ছোট বেজে পাঁচ মিনিট থেকে ছোট বেজে চল্লিশ মিনিটে কৃষি কথার আসর। ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটি সংরক্ষণ এ বিষয়ে মণিদীপ্ত সাহার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সাতটা দশে রামায়ণ গান পরিবেশনায় গোপালচন্দ্র পাল ও সহশিল্পীবৃন্দ। সাড়ে সাতটায় সমীক্ষা, আটটায় অনুরোধের আসর। অন্বেষা সাড়ে আটটায় হিরোশিমা নাগাসাকির শিক্ষা, এই নিয়ে কথিকা বলবেন শ্যামল চক্রবর্তী। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন ভ্রমন্তী সরকারের কণ্ঠে। সাড়ে নটায় নাটক অনাদির পত্নী লাভ, রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সুভাষ দাস। দশটায় অখিল ভারতীয় কার্যক্রমে লঘুসঙ্গীত ও লোকসঙ্গীতের অনুষ্ঠান। এগারোটায় দ্বিজেন্দ্র গীতি সমিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। রাত এগারোটা দশে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন সন্দীপ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে বিকেল পাঁচটা দশে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মানুষ ভুল। উর্বশী পাঁচটা বেজে কুড়ি মিনিটে উপস্থাপনা প্রীতি মুরারকা। ছটা দশে হিন্দি বার্তা, সাড়ে ছটায় গুল গুলশান, সাতটা দশে ভজন মন্দিরা লাহিড়ির কণ্ঠে। সাড়ে সাতটায় দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা। আটটায় ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে নানা রঙের গান। সাড়ে আটটায় স্পটলাইটের বাংলা রূপান্তর, স্পটলাইট নটা বেজে ষোলো মিনিটে। সাড়ে দশটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। রাত এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আধুনিক গান প্রথমে বেচু দত্ত।

0: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের। বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
1: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন? হেলমেটটা সঙ্গে নিন। ট্রাফিক নিয়ম মেনে চলুন।

আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 15 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। স্টুডিওর ঘড়িতে এখন 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। ক্রীড়াঙ্গন আপনাদের সঙ্গে বিতান দে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ 6 আগস্ট, অর্থাৎ 20শে শ্রাবণ। খেলার দুনিয়ার নানান খবর নিয়ে আজ গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি রয়েছি বিতান। কিছুক্ষণ খেলার দুনিয়ার গল্প, আড্ডা, আলোচনা থাকবে এবং তার সঙ্গে থাকবে আজকের বিশেষ বিশেষ খেলার খবর ও তার পর্যালোচনা। প্রথমে চলে আসবো খেলার দুনিয়ার শিরোনাম, অর্থাৎ এক নজরে। ক্রিসের প্রস্তুতির দিন ভেস্তে গেল মোহনবাগানের অনুশীলন। ফুটবলের উত্তাপের মাঝে বৃষ্টির ভ্রুকুটি। চোটের সঙ্গে দীর্ঘ লড়াই, পদকে সন্তুষ্ট নীরাজ ধাপে ধাপে আরও সাফল্যের দিকে এগোনোই লক্ষ্য বলে জানালেন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে স্থগিত

হয়ে গেল মোহামেডানের ম্যাচ। শ্রোতা বন্ধুরা, চলে আসবো খেলার দুনিয়ার বিস্তারিত খবর নিয়ে, অর্থাৎ আতশ কাছের তলায়। তারিখ বলছে 20 শ্রাবণ, অর্থাৎ একেবারে ঘরঘর বর্ষা এবং আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, তাতে আংশিক মেঘলা আকাশ তো থাকছে, তার সঙ্গে থাকছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আর এরই মাঝে ময়দান দুনিয়ার খবর নিয়ে আজ থাকবো শুরুতেই। শ্রোতা বন্ধুরা, মঙ্গলবার রাতেই এক অন্য ডার্বির সাক্ষী থাকল কলকাতা। ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ক্রিস ইকোনোমিডিস রাত 12:30 পরে সমর্থকদের জয়ধ্বনির মধ্যে দিয়ে বিমানবন্দরের বাইরে বেরোতেই অনুভব করলেন বাঙালির সেই চিরকালীন লড়াই এর উত্তাপ। কারণ মিগুয়েল ফিগুয়েরাকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন মোহনবাগান সুপার জায়ান্টসের সমর্থকরাও, আর এতেই শুরু হয়ে গেল দুই প্রধানদের সমর্থকদের একেবারে একে অপরের বিরুদ্ধে হুঙ্কার এবং বিদ্রুপ। ভোর রাতে মিগুয়েল যখন কলকাতায় পৌঁছলেন বিমানবন্দরে, তখন অবশ্য কেবল মোহনবাগানের সমর্থকরাই ছিলেন। 31 বছর বয়সী ক্রিস, তিনি মূলত রাইট উইঙ্গার, তবে প্রয়োজনে তিনি দ্বিতীয় স্ট্রাইকার হিসেবেও তার জায়গা পরিবর্তন করতে পারেন। ইতালির আটলান্টা এবং লাজিও ক্লাবের যুব দলে ফুটবল জীবন শুরু করেছিলেন, পরে অস্ট্রেলিয়ার পার্থ গ্লোরি, মেলবোর্ন ভিক্টরি এবং ম্যাকআর্থার এফসিতেও খেলেছেন। 2015 সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলে সুযোগ পান, খেলেছেন 2021 সাল পর্যন্ত। 2019 সালে এএফসি এশিয়ান কাপে জেমি ম্যাকলারেন এবং ক্রিস তারা একসঙ্গে খেলেছিলেন। আর শ্রোতা বন্ধুরা হয়তো অনেকেই জানেন, প্যালেস্তাইনের বিরুদ্ধে তার ক্রস থেকেই গোল করেছিলেন এই মোহনবাগান তারকা। মঙ্গলবার মধ্যরাতে কলকাতায় পৌঁছে যাওয়া ক্রিস এই দিন বিকেলে নিউ টাউন দলের অনুশীলনে যোগ দিলেন। টুরান্ড কাপে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ শুক্রবার সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে, কিন্তু কোচ অর্থাৎ আন্তোলিও লোপেজ হাবাস পাখির চোখ করে রাখছেন আগামী 12 আগস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর প্রাথমিক পর্বে কুয়েতের আল আরবির বিরুদ্ধে ম্যাচটিকে। কারণ বুধবার সেই কারণেই হয়তো বৃষ্টিকে উপেক্ষা করেও অনুশীলন করালেন তিনি। 24 ঘন্টা আগে সাউথ ইউনাইটেডকে 8-0 গোলে চূর্ণ করে এক ম্যাচ বাকি থাকতে ডোরান্ড কাপের শেষ আটে চূড়ান্ত করা মোহনবাগানের কোচ পানায়োটিস ডিম্পেলিস অবশ্য বৃষ্টির মধ্যে মাঠে নেমে অনুশীলন করানোতে বিশেষ ঝুঁকি নিলেন না। টিম হোটেলের জিমেই প্রস্তুতি সারলেন ফুটবলাররা। এখন দেখা যাক আগামীতে তাদের পরিসংখ্যান এবং খেলার ফলাফল কি বলে। অলিম্পিক্স এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি সোনাজয়ী এবং ভারতের সোনার ছেলে বলে পরিচিত জ্যাভলিন তারকা নীরজ চোপড়ার কাছে কমনওয়েলথ গেমস 2026-এ রূপোর পদক কেবল সাফল্যই নয় বন্ধুরা, দীর্ঘ লড়াইয়ের পুরস্কারও বলা চলে। একাধিক চোট, দীর্ঘ রিহ্যাব এবং অনিশ্চয়তার মধ্যে কাটানো প্রায় 10 মাসের দীর্ঘ একটি পথ পেরিয়ে এই পদক জেতা যে তাঁর জীবনে অবশ্যই বিশেষ একটি সময়, এমনটা উল্লেখ করেছেন নীরজ। কঠিন সময়ে পাশে থেকেছেন ফিজিও, কোচ, পরিবার এবং সমর্থকরা, তাই ধন্যবাদ জানিয়েছেন ভারতের এই তারকা অ্যাথলিট। গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিনে ইতিহাস করেছে ভারত। নীরজ জিতেছেন রূপো এবং অভিষেক ব্রোঞ্জ জিতেছেন অভিষেকেই যশবীর সিং। ফলে একই ইভেন্টে ভারতের ঝুলিতে এবারে একটি রূপো এবং একটি ব্রোঞ্জ। নীরজের সেরা থ্রোটি ছিল 85.83 মিটার। শেষ চেষ্টাটি অবশ্য ফাউল হয় এবং তারপরে তিনি বুঝতে পারেন যে আগের থ্রোই তাঁকে দ্বিতীয় কমনওয়েলথ গেমসে রূপো নিশ্চিত করে দিয়েছে। নীরজ কেন শ্রীলঙ্কার রমেশ থারাঙ্গার কাছে হারলেন সেই নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন, এমনকি কেউ কেউ হয়তো বিদ্রুপ করেছেন, কিন্তু এই ভারতীয় তারকা জানিয়েছেন যে এই পদক তাঁর কাছে সোনার চেয়ে কম নয়। তার কারণস্বরূপ নীরজ খুব স্পষ্ট একটি ব্যাখ্যা দিয়েছেন, কিছু থ্রো অনেক দূর পর্যন্ত যায়, কিছু মুহূর্ত একটা যাত্রাপথের ভারকে বহন করে। এই পদকের মূল্য সেই দূরত্ব থেকে বেশি, তার কারণ গত 10 মাসে এত কঠিন পরীক্ষা দিয়েছেন তিনি যা হয়তো ভাবতেও পারেননি। একাধিক চোট থেকে সেরে ওঠা, শরীরকে আবার নতুন করে তৈরি করা, ছন্দ ফিরে পাওয়া, কেবল প্রতিযোগিতায় নামতে চাইছিলেন।

ধৈর্য ধরেছিলেন। সব মিলিয়ে এই কঠিন সময়কে অতিক্রম করেছিলেন। গ্লাসগোর আবহাওয়া খুব একটা সুবিধার ছিল না, প্রত্যেক দিন অনুশীলন করেছেন, জানতেন না যে এই বছর আদৌ কোনো প্রতিযোগিতায় নামতে পারবেন কি না, এই পর্যায়ে খেলতে পারবেন কি না, সেটাই তো ছিল অনিশ্চিত। তাই নীরাজ থেমে থাকেননি, তিনি জানতেন যে যারা তার ওপর বিশ্বাস হারাননি তাদের কাছে তিনি কৃতজ্ঞ। তার ফিজিও ঈশানজি রিহাবের প্রত্যেকটি ধাপে তার পাশে থেকেছিলেন, প্রিয় খেলায় ফিরতে সাহায্য করেছিলেন। তার কোচ জয়, যিনি প্রথমবার জ্যাভলিন হাতে নেওয়ার দিন থেকে রয়েছেন সঙ্গে, তার পরিবার, তার অগুন্তি সমর্থকদের আশীর্বাদ এই মরশুমে তাকে এগোতে সাহায্য করেছে। সোমবার লুসান ডায়মন্ড লীগের আয়োজকরা নিশ্চিত করেছেন 21 আগস্ট প্রতিযোগিতায় অংশ নেবেন নীরাজ। অ্যাথলেটিসিমা নামে পরিচিত এই মিটে তার চতুর্থ উপস্থিতি। কমনওয়েলথ গেমসের রূপোর পদক এবং 85.83 মিটারের সেরা থ্রো নিয়ে লুসানে নামবেন ভারতীয় এই জ্যাভলিন তারকা। নীরাজের লক্ষ্য নিজের সেরা ছন্দে আবার ফিরে আসা। 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজনের লক্ষ্যে আহমেদাবাদে প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হয়েছে বুধবার। আপনারা জানেন অনেকেই শ্রোতা বন্ধুরা, গ্লাসগো থেকে দেশে ফেরার সময় গুজরাতের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের হাতে সেই পতাকা তুলে দিয়েছেন। দেখা যাক নীরাজ তার ছন্দে ফিরতে পারেন কি না, অবশ্যই অগুন্তি সমর্থকের আশা তো থাকবেই এবং নীরাজও চেষ্টা করবেন তার ব্যক্তিগত 90 মিটারের থ্রোকে অতিক্রম করে আরও দূরে এগোনোর। শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার মানেই আপনারা জানেন অ্যাডভেঞ্চার স্পোর্টস। আসুন পর্বতারোহণ নিয়ে আজ শুনে নিই একটি অনবদ্য বেতার প্রতিবেদন। অ্যাডভেঞ্চার স্পোর্টস।

0: শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো থাকে ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে নানান ধরনের দুঃসাহসিক খেলায় পারদর্শী অভিজ্ঞ অভিযাত্রীদের অভিজ্ঞতার গল্প। আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলার পর্বতারোহণের অতি পরিচিত একজন পর্বতারোহী, সৌরেন বন্দ্যোপাধ্যায়। সৌরেনবাবু, প্রথমেই আকাশবাণীর ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
1: ধন্যবাদ।
0: ঠিক এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে পর্বতারোহণের ক্ষেত্রে একটা দুর্ঘটনাময় বা দুর্ভাগ্যজনক সময় আমরা বলতে পারি। আমরা এই প্রজন্মের একজন কৃতি পর্বতারোহীকে হারালাম গত 30শে জুলাই। নির্মল পূর্জা, যিনি ইতিমধ্যেই বিশ্বের সর্বোচ্চ 14টি 8000 মিটারের শৃঙ্গ মাত্র 6 মাসের মধ্যে, অর্থাৎ কিনা সবচেয়ে দ্রুততম সময়ে সফলতার সাথে আরোহণ করেছেন এবং গড়েছেন বিশ্ব রেকর্ড, পাশাপাশি বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ গডউইন অস্ট্রিন বা K2 শীতকালীন অভিযানে সফলতার সাথে আরোহণ করেছেন, এর পাশাপাশি গড়েছেন নানান রেকর্ড। সেই নির্মল পূর্জাকে গত 30শে জুলাই আমরা বিশ্বের 12তম উচ্চতম শৃঙ্গ কারাকোরাম রেঞ্জের মাউন্ট ব্রডপিকে হারালাম এক তুষার ধসে। নির্মল পূর্জা সহ আরও যে 9 জন দক্ষ পর্বতারোহী ছিলেন, শেরপারা ছিলেন, এবং আরও সহ অভিযাত্রী যারা ছিলেন, সেই 10 জন পর্বতারোহীকে আমরা হারালাম। এই প্রসঙ্গে সমগ্র পর্বতারোহী কুল সারা বিশ্বজুড়ে শোকস্তব্ধ, কি বলবেন?
1: হ্যাঁ, শুধু নির্মল পূর্জাকে নিয়েই কথা হচ্ছে, তার সাথে আরও যারা শেরপা ছিলেন এবং অন্যান্য আরোহীরা ছিলেন, তারা সকলেই কিন্তু ভালো পর্বতারোহী, দক্ষ পর্বতারোহী। হ্যাঁ, নির্মল পূর্জার নামটা এই কারণেই আসছেন যে উনি একটা রেকর্ড ক্লাইম করেছেন, যে পৃথিবীর যে 14টা 8000 মিটারের শৃঙ্গ আছেন, খুব দ্রুত সময়ের মধ্যে তিনি ক্লাইম করেছেন। আমার এ ব্যাপারে বক্তব্য হচ্ছে যে ঠিক আছে, এই ব্যাপারে তিনি খুবই স্বনামধন্য হয়েছেন, আমি এই ব্যাপারটা খুব একটা ক্রেডিট দিই না। যে পর্বতারোহণ আমরা যেভাবে দেখেছি, আমার দেখার মধ্যে ভুলও থাকতে পারে, যে এইভাবে রেকর্ড করার জন্য পর্বতারোহণ আমরা করিনি। অবশ্যই লক্ষ্য থাকে, আমি একটা শৃঙ্গ ক্লাইম করলাম, তারপরে আরও একটা উচ্চতম শৃঙ্গ ক্লাইম করবো পরবর্তীকালে, সেটা একটা লক্ষ্য থাকা দরকার বা লক্ষ্য থাকতেই পারে একজন পর্বতারোহীর কাছে। তা বলে এই নয় যে আমি একটা রেকর্ড করার জন্য 3 দিনে 2টো পিক ক্লাইম করলাম। এরকম অনেক দেখা যাচ্ছে যে এইসব ধরনের রেকর্ড করতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে।

0: যদিও নির্মল পূর্জাব এবং তার যে সহ পর্বত অভিযাত্রীদের সম্মান জানিয়েই আমি বলছি, ওরা খুবই দক্ষ পর্বতারোহী ছিলেন এবং ওদের এই পিক ক্লাইম করার মতন ক্ষমতা ভালোই ছিল। এটা একটা দুর্ঘটনা, একটা তুষার ধসে পড়ে ওনারা মারা গেছেন, খুবই দুঃখের। কিন্তু আমার মনে হয় যে আমাদের এখনকার যারা পর্বতারোহী তাদের এই থেকে শিক্ষা নেওয়া উচিত যে কীভাবে এই সময় এই ধরনের পর্বত আরোহণ করতে গেলে আলোকে কি বিষয়ে সচেতন থাকা দরকার।
1: যে দুর্ঘটনার সম্মুখীন তারা হয়েছিল, অর্থাৎ কিনা অ্যাভালাঞ্চ বা তুষার ধস, এটা পর্বতারোহীদের ক্ষেত্রে যে কোনো অভিযানে চরম মূল্য দিতে হতে পারে অ্যাভালাঞ্চ বা তুষার ধসের সম্মুখীন হলে। এটা ঠিক কী রকম জিনিস যদি আমাদের সাধারণ শ্রোতাদের একটু বলেন বিষয়টা?
0: অনেক বেশি উচ্চতায় কোনো পর্বত গাত্রে এক্সেসিভ স্নোফল হওয়ার কারণে যে বরফগুলো মাইনাস ডিগ্রি টেম্পারেচারে গিয়ে ওগুলো বরফের দেয়াল তৈরি করে, সেটা 90 ডিগ্রি থেকে ওভারহ্যাং হয়ে যায় বা রোদের তাপ পায় বা একটু টেম্পারেচার একটু বেড়ে গেল, তখন সেগুলোতে ফাটল ধরে, সেই ফাটলটা ভেঙে সেই দেয়াল গড়িয়ে পড়ে এবং সে যখন গড়িয়ে পড়ে সে আরও অনেক এরকম যে আইস ওয়ালগুলো সেগুলো ভাঙতে ভাঙতে নামে এবং সেটা একটা বিশাল আকার ধারণ করে এবং তার যে গতি হয় সেই এলাকায় যদি পর্বতারোহীরা থাকে তাহলে তাদের সর্বশুদ্ধ টেন্ট সব শুদ্ধ তাদের নিয়ে যেতে পারে। সেই জন্য একটা জিনিস বিবেচনা করতাম আমরা, যেটা দেখতাম যে আমরা যেখানে তাঁবু লাগাচ্ছি সেটা তুষারধস প্রবণ জায়গা কিনা, মানে তুষারধস আসতে পারে কিনা সেই জায়গায়, সেইটা আমরা আগে দেখে নিয়ে সেখানে আমরা তাঁবু লাগাতাম না, সেটা একটুখানি দেখে নেওয়া। এলালা হয়তো নিশ্চয়ই অনেক দক্ষ এবং অভিজ্ঞ পর্বতারোহী, এটা কী কারণে হয়েছে আমি ঠিক জানি না, আমার এখনও জানা নেই, কিন্তু খুব ভোরের দিকে যদি বা রাত্রের দিকে যদি মুভ করলে অ্যাভালাঞ্চ হওয়ার চান্স কম। তার কারণ হচ্ছে তখন টেম্পারেচার অনেক কম থাকে এবং ওই বরফের দেয়ালগুলো এঁটে থাকে, ওটাতে তখন কোনো ক্র্যাক বা ফাটল হয় না এবং ওগুলো ভেঙে পড়ে না।
1: একইভাবে ধরুন তাঁবুতে তারা নেই বা সেখানে তাদের রাত্রিকালীন শিবির করেনি, কিন্তু অভিযান চলছে, অভিযান চলাকালীনও তো এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে?
0: হ্যাঁ, অবশ্যই হতে পারে। সেক্ষেত্রে অভিযাত্রীদের মানে রুটটা দেখে যাওয়া উচিত বা এখন অনেক কিছু মডার্ন ইকুইপমেন্ট বেরিয়েছে যে যেটা দেখে ওটা অ্যাভালাঞ্চ প্রোন জায়গা কিনা সেটা যদি দেখে যাওয়া যায়, হয়তো অ্যাভয়েড করা যায় না সব ক্ষেত্রে, কিন্তু যদি সেইভাবে স্টাডি করে যাওয়া যায় আমার মনে হয় যে এটা অ্যাভয়েড করা যেতে পারে।
1: যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, আর সেক্ষেত্রে যদি একজন খেলার যে মানুষ তার প্রিয় খেলার সঙ্গে নিজেকে নিমগ্ন রেখেছেন সেই স্পোর্টসে গিয়ে তার যদি জীবনহানি বা প্রাণহানি ঘটে সেটা আরও দুঃখের। এবার আমরা এই শোকস্তব্ধতা কাটিয়ে কিছুটা ফিরে আসি আবার সেই রোমাঞ্চকর খেলায়। 1986 সালে ইন্দো ব্রিটিশ এক্সপিডিশনে আপনারা প্রথম মাউন্ট থারকোট অভিযান করেছিলেন এবং সফলতার সাথে সেই অভিযান উত্তীর্ণ হয়েছিলেন, যদিও তার অনেক আগে থেকেই আপনার অভিযান শুরু হয় হিমালয়ের কোলে। সেই অভিযান নিয়ে যদি আমাদের কিছুটা বলেন।
0: আমি 1984 সালে ব্রিটিশ এক্সপিডিশন শিবলিং করেছিল, তার লিয়াজো অফিসার হয়ে গেছিলাম। তার যে লিডার ছিল জেফ ম্যাথু হর্নবি, জেফের সাথে আমার তখন খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং আমাদের ক্লাইম্বিং নিয়ে অনেক কিছু আলোচনা হয়। তখন জেফই প্রপোজালটা দিয়েছিল, শোনেন আমরা যদি ইন্ডিয়ান হিমালয়ে কোনো জয়েন্ট এক্সপিডিশন করি। আর হ্যাঁ, খুব ভালো। তা আমি একটা জিনিস সবসময় ভাবি, আমি আমার যে ক্যাপাসিটি বা আমার ইন্ডিয়ান সাইডের যে ক্লাইম্বার আমার যারা বন্ধুরা যাবে তাদের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুযায়ী আমি পিক বাছাই করব। তো সেই সব কথাবার্তা হওয়ার পর কুমায়ুন হিমালয়ে থারকোট শৃঙ্গ, যেটা তখনও পর্যন্ত ক্লাইম হয়নি, অনেকবার অ্যাটেম্পট হওয়া সত্ত্বেও যখনও পর্যন্ত অবিজিত ছিল, সেটা আমরা ঠিক করেছিলাম। সেটাতে কিছুটা টেকনিক্যাল ক্লাইম ছিল, সেটা আমরা 6 জন ভারতীয় এবং 6 জন ব্রিটিশ একটা টিম হয়েছিল, 12 জনের দল, আমি তার দলনেতা ছিলাম এবং ব্রিটিশ ক্লাইম্বার জেফ ম্যাথিউ হর্নবি ছিল ডেপুটি লিডার। তা আমরা খুব সফলভাবেই এই অভিযানটা করি, আমাদের শৃঙ্গ জয় হয় এবং ভারতের একটা রেকর্ডও তৈরি হয় এই থারকোট শৃঙ্গ বিজয়ের ফলে।
1: যদি স্মৃতির পাতা উল্টে দেখেন এখনও পর্যন্ত আপনার যে অভিযানের অভিজ্ঞতা আপনার ঝুলিতে রয়েছে, তার মধ্যে থেকে কোন অভিযানকে এগিয়ে রাখবেন এবং সেই অভিযান সম্পর্কে যদি আমাদের কিছুটা বলেন?
0: না, সব অভিযানই খুবই মনে রাখার মতন, প্রত্যেকটা অভিযানে বিভিন্ন বিভিন্ন ধরনের ঘটনা থাকে, বিভিন্ন বিভিন্ন ঘটনা বলি থাকে, সেই ক্ষেত্রে আমার কাছে সব অভিযানগুলোই খুবই লাগে। যেমন আমরা 1982 সালে একটা অভিযান করেছিলাম, খুব ছোট পিক, কুমায়ুন হিমালয়ে বালজৌরি বলে একটা পিক, কিন্তু আমরা যে রুটে ক্লাইম করেছিলাম আমরা চেষ্টা করেছিলাম যে নতুন

0: কিছু করব। আমরা সুন্দরডুকা উপত্যকা দিয়ে মাইকতলি উপত্যকায় ঢুকে ওখান থেকে আমরা দুখানা গ্লেশিয়ার ক্রস করেছি, প্রথমে বার গ্লেশিয়ার, তারপরে বুড়িয়া গ্লেশিয়ার। আমরা বালজুড়ি পিক ক্লাইম করে বালজুড়ি ক্রস করে মানে উল্টো দিকে পিন্নারি হিমবাহের দিকে নেমে গেছিলাম। তবে আমরা টোটাল তিনটে হিমবাহ ক্রস করেছিলাম, একটা হচ্ছে বার হিমবাহ, একটা হচ্ছে বুড়িয়া হিমবাহ এবং তারপরে পিন্নারি হিমবাহ ক্রস করে আমরা পিন্নারিতে নেমে গেছিলাম। তা এইটাও একটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। একটা রাত আমরা পুরো সারা রাত তাঁবুতে বসে কাটিয়েছিলাম, সারা রাত ধরে তুষার ঝড় চলেছিল। ছোট্ট একটা তাঁবুতে পাঁচজন শুতে পারিনি, বসে বসেই কাটিয়েছিলাম। এটাও একটা আমার কাছে খুব বড় অভিজ্ঞতা।
1: একজন প্রবীণ অভিযাত্রী হিসেবে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে পর্বতারোহণ নবীন প্রজন্মের জন্য কতটা সুবিধাজনক অবস্থায় এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে আপনারা যখন পর্বতারোহণ শুরু করেছিলেন তখন ছিল না এত আধুনিক যন্ত্রপাতি, ছিল না এত আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার, এই বিষয়টা যদি একটু আলোকপাত করেন।
0: দেখুন, আমি আরেকটু পেছনের দিকে যাই। আমি পর্বতারোহণকে যেভাবে দেখি, যে চোখে দেখি, সেটা হলো আগে পর্বতারোহণকে ভালোবাসো। এই ভালোবাসার জন্যই ঠিক তুমি ক্লাইমটা, ঠিক তুমি প্ল্যানিংটা ঠিক মতন যাওয়াটা করতে পারবে। তো প্রথমে পর্বতারোহণকে ভালোবেসে যেতে হবে, যে আমি এই নয় এটা একটা বিশাল চ্যালেঞ্জিং খেলা বা চ্যালেঞ্জিং একটা ইভেন্ট, আমি গিয়ে দেখি একটু পর্বতারোহণ করি। তার আগে যে বেসিক মানে ধাপে ধাপে যেটা, ওটা আমি আমার যারা পরের প্রজন্ম তাদেরকে আমি খুব বলি যে দেখ ভাই, পাহাড়ে যেতে গেলে ধাপে ধাপে উঠতে হবে। তুমি আজকে একটা কোর্স করলে তারপরেই তুমি পর্বতারোহণে অভিযানে চলে গেলে সেটা কিন্তু করলে ভুল হবে। মানে আমি এখনো পর্যন্ত আমাদের, আমি যে পর্বতারোহী সংস্থার সাথে যুক্ত আছি, আমরা এখনো বাচ্চা থেকে পর্বতারোহণ শেখাই তাদেরকে। আগে আমরা যেটা বলি, আগে ওদের আমাদের ভালোবাসতে শেখাই যে পাহাড়ে যাও, জঙ্গলে যাও, পাহাড়ে গিয়ে তুমি পাহাড়কে ভালোবাসো। এই যে ভালোবাসাটা কীভাবে ভালোবাসবে সেটা শেখাই। খুব হার্ড ট্রেনিং প্রথমে আমরা দিই না, হার্ড ট্রেনিং দিই না, আগে ভালোবাসতে শেখাই। যদি তার ওই ভালোবাসাটা যদি দশজনের মধ্যে যদি একজনের সেই ভালোবাসাটা এসে যায়, যখন ও পাহাড়কে ভালোবাসতে পারবে বা পর্বতারোহণকে ভালোবাসতে পারবে, তখন কিন্তু ও ঠিক নিজের রাস্তা নিজে তৈরি করে ও এগোতে পারবে। এটা আমি এখনও বিশ্বাস করি। আমি একটাই কথাই বলি, আমি তাদের পাহাড়ে ওটা খুব হয়তো শেখাতে পারিনি, আমি কিন্তু পাহাড়কে ভালোবাসতে শিখিয়েছি, পর্বতারোহণকে ভালোবাসতে শিখিয়েছি। এখন এই মডার্ন যুগে অনেক সুবিধা হয়ে গেছে, যেটা আমাদের সময় ছিল। আমাদের সময় ভালো রুকসাক পাওয়া যেত না, ভালো জ্যাকেট পাওয়া যেত না, ভালো স্লিপিং ব্যাগ পাওয়া যেত না, কিন্তু এখন সেগুলো সবই অ্যাভেলেবল, খুবই সহজে পাওয়া যায় এবং প্রচুর ইনফরমেশান সহজে পাওয়া যায় এই সামাজিক মাধ্যমে দিয়ে। এখন প্রচুর ইনফরমেশান পাওয়া যায়। এখন যেমন মানে আপনার কোনো সংস্থার দরকার নেই, যদি আপনার কাছে টাকা থাকে আর আপনি যদি যেতে পারেন, আপনি এভারেস্ট, লোটসে যে কোনো পিক ক্লাইম করতে পারেন। এখন ওই থ্রু এজেন্সি দিয়ে আপনি চলে গেলেন, কিন্তু এতে বিপদ মানে হওয়ার সম্ভাবনা আছে, এটা আমার ব্যক্তিগত মতামত।
1: সুরেনবাবু, খুব সুন্দরভাবে আমাদের সামনে একটা স্বচ্ছ ধারণা আপনি উপস্থাপন করলেন, কিন্তু ঘড়ির সময় জানান দিচ্ছে আজ আর সময় নেই, তাই আজ এ পর্যন্তই। বন্ধুরা, আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমাদের সঙ্গে ছিলেন বাংলা তথা ভারতের প্রখ্যাত পর্বতারোহী সৌরেন বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।
2: শ্রোতা বন্ধুরা, নির্মল পুজের কথা আমরা তো অনেকেই জানি, অত্যন্ত দুঃখের খবর, এবং তার পাশাপাশি শুনলাম পর্বতারোহণ নিয়ে নানান অভিজ্ঞতা, নানান তথ্য সমৃদ্ধ বক্তব্য। চলে আসি আবারও খেলার দুনিয়ার অন্যান্য খবর নিয়ে। মোহামেডানের যে ম্যাচটি কার্যত স্থগিত হয়ে গেল অতিরিক্ত বৃষ্টির কারণে, সেটি হতে পারে আগামী সপ্তাহে। বুধবার ডুরান্ড কাপে নেরোকা এফসির বিরুদ্ধে 2-0 জিতেছে ভারতীয় নৌসেনা। এফসি বেনারস 0-4 ব্যবধানে হেরে গিয়েছে ভারতীয় সেনার বিরুদ্ধে। আর শনিবার কলকাতা পুলিশের বিরুদ্ধে মোহামেডানের ম্যাচটি হবে বারাসাত স্টেডিয়ামে। কার্লোস আলকারাজের প্রতিযোগিতামূলক টেনিসে প্রত্যাবর্তন আপাতত আরও পিছিয়ে গেল। সিনসিনাটি ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন স্পেনের এই তারকা, ফলত চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ওপেনের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার প্রতিযোগিতার কর্তৃপক্ষ জানিয়েছে এটিপি মাস্টার্স 1000 প্রতিযোগিতায় খেলছেন না বিশ্বের 2 নম্বর আলকারাজ। এপ্রিল মাসে বার্সেলোনা ওপেনের ডান কোপ জিতে চোট পাওয়ার পর থেকে কোর্টের বাইরে রয়েছেন আলকারাজ। সেই চোটের কারণেই মাদ্রিদ ওপেন, ইতালীয় ওপেন, ফরাসি ওপেন এবং উইম্বলডন একের পর এক বড় প্রতিযোগিতা থেকে

রেখে যেতে হয়েছিল তাঁকে। চলে আসব ক্রিকেটের খবরে। শ্রীলঙ্কা সফরে স্পিনের বিরুদ্ধে বড় পরীক্ষায় পড়তে হবে ভারতীয় দলকে, তাই নিয়ে কোনো সন্দেহ নেই। সে কথা মাথায় রেখেই প্রস্তুতি শুরু করে দিলেন শুভমান গিলরা। ভারতে আসার আগে স্পিনের বিরুদ্ধে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এলেন ঋষভ পন্ত এবং কে এল রাহুল।

পিপ্রজ নিগম। মধ্যপ্রদেশের শিবাং, তিনি বাঁহাতি রিস্ট স্পিনার, মুম্বাইয়ের তানুষ অফ স্পিন করেন এবং বিপ্রজ লেগ স্পিনার। 2031 স্পিনের বিরুদ্ধে কড়া পরীক্ষায় পড়তে হতে পারে ভারতীয় ব্যাটসম্যানদের, তাই নিয়ে অবশ্যই ভারতীয় দলও চিন্তায়। তবে দলের সঙ্গে আসেননি ব্যাটসম্যান সাই সুদর্শন, তিনি বেঙ্গালুরুতে রয়েছেন। শ্রীলঙ্কা সফরে ভারতের বড় অস্ত্র হয়ে উঠতে পারেন রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার মাটিতে ভারতকে জিততে গেলে জাদেজা স্পিনের উপর অনেকটাই নির্ভর করতে হবে। জাতীয় দলের জার্সিতে জাদেজা শেষবার খেলেছিলেন জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, তারপর আইপিএলে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। সেন্ট লুই র্যাপিড অ্যান্ড ব্লিটজ প্রতিযোগিতার র্যাপিড বিভাগে দুরন্ত ছন্দে ভারতীয় দাবাড়ু আর প্রজ্ঞানন্দ নবম রাউন্ড শেষে তার পয়েন্ট 12, ফলে বছরের শেষ দিকে গ্র্যান্ড চেস ট্যুর জিসিটির ফাইনালে ওঠার আশা আরও জোরালো করলেন প্রজ্ঞানন্দ। নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপে কঠিন লড়াইয়ের সামনে পড়তে চলেছেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়রা। মেয়েদের সিঙ্গলসে নবম বাছাই PV সিন্ধু আয়ারল্যান্ডের সোফিয়া নোবেলের বিরুদ্ধে অভিযান শুরু করবেন। রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনালে উঠলে সিন্ধুর সম্ভাব্য প্রতিপক্ষ হবেন যথাক্রমে চীনের ওয়াং জিই এবং ইন্দোনেশিয়ার পুতুরি কুসুমা ওয়ার্দানি। চতুর্দশ বাছাই লক্ষ্য সেন শেষ আটে মুখোমুখি হতে পারেন দ্বিতীয় বাছাই কুনলাউত উইতিৎসার্নের বিরুদ্ধে। শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। আমাদের ফোন নাম্বার 2213-1342, ইমেল আইডি arkolkatasports@gmail.com, ফেসবুক পেজ AIR Kolkata Sports পেজ। আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা প্রজাতন্ত্রী কেন্দ্র অধিকর্তা, ক্রীড়া বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স কলকাতা 700001।

ক্রীড়াঙ্গন শেষ হল, উপস্থাপনায় ছিলেন বিতান দে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা, শঙ্কর অধিকারী A/2 নৌ ভাঙা সেক্টর 4 সল্টলেক থানা দক্ষিণ বিধাননগর কলকাতা 105 থেকে জানাচ্ছেন, পুতুল মৃদ্ধা স্বাস্থ্যবতী, বয়স 41 বছর, উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা হিন্দি, গত 1 জুলাই 2026 থেকে নিখোঁজ হয়েছেন। ভোলা পাতি গ্রাম A/2 নৌ ভাঙা সেক্টর 4 সল্টলেক থানা দক্ষিণ বিধাননগর কলকাতা 105 থেকে জানাচ্ছেন সঙ্গীতা পাতি, গড়ন মোটা, বয়স 27 বছর, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 2 জুলাই 2026 থেকে নিখোঁজ হয়েছেন। সুশান্ত কুণ্ডু গ্রাম বিষ্ণুপুর ডাকঘর বাবলারি থানা নবদ্বীপ জেলা নদিয়া থেকে জানাচ্ছেন, কুমারী সুপ্রভা কুণ্ডু, গড়ন স্বাভাবিক, বয়স 17 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 17 জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন। গোপাল কৃষ্ণ আরি রত্তলা থানা কাকদ্বীপ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, সুমনা আরি, গড়ন স্বাভাবিক, বয়স 13 বছর, উচ্চতা 4 ফুট 6 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 13 সেপ্টেম্বর 2025 থেকে নিখোঁজ হয়েছেন। সিদ্ধেশ্বর মাইতি গ্রাম হরিপুর থানা নামখানা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, নন্দিনী মাইতি, মাঝারি গড়ন, বয়স 17 বছর, উচ্চতা 4 ফুট 6 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 25 মার্চ 2026 থেকে নিখোঁজ হয়েছেন। দেবানন্দ সাউ 25 নম্বর পিলখানা সেকেন্ড বাইলেন থানা গোলাবাড়ি জেলা হাওড়া থেকে জানাচ্ছেন, স্বপ্ন

রমা সাউ, গড়ন মাঝারি, বয়স 20 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা হিন্দি, গত 21 জুন 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27, অথবা মিসিং পার্সনস স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন দশম শ্রেণীর ইতিহাস বিষয় আলোচনা। স্টুডিওয় রয়েছেন বেলতলা গার্লস হাই স্কুলের শিক্ষিকা রুমা অধিকারী ও দুই শিক্ষার্থী।
1: নমস্কার, দশম শ্রেণীর ইতিহাসের একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমার সঙ্গে আমার দুই ছাত্রী আছে।
2: আমি জিনিয়া ইসলাম, বেলতলা গার্লস হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্রী।
3: আমি মেঘনা মণ্ডল, বেলতলা গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী।
1: আচ্ছা, এবারে আমরা তাহলে তোমাদের এই আলোচনাটা শুরু করি। তো আমরা আজকে পড়াচ্ছি কিভাবে কোম্পানির শাসনকালে ভারতের শিক্ষা ব্যবস্থা চলেছিল সেটা নিয়ে, ঠিক আছে? কোম্পানির শাসনকাল মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বণিক কোম্পানি। তারা যখন ভারতবর্ষে এসেছিল তখন তারা বাণিজ্য করতে প্রথমে এসেছিল। তারপর দেখা গেল যে তারা আস্তে আস্তে আমাদের দেশে বাণিজ্য তো করতোই, তার সঙ্গে সঙ্গে আমাদের দেশে তারা শাসন ব্যবস্থাও প্রবর্তন করতে শুরু করলো। তো প্রথমেই কিন্তু তারা আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল না। কোম্পানি শাসনের আগে ভারতের শিক্ষা ব্যবস্থা কিভাবে চলতো সেটা আমরা আগে জানবো। তো আমরা দেখেছি যে ভারতের শিক্ষা ব্যবস্থা সেই সময় দুটো ভাগে বিভক্ত ছিল। যখন আমাদের দেশে শুধুমাত্র হিন্দু রাজারা থাকতেন, তাদের দ্বারা শাসিত হতো ভারতবর্ষ, তখন ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা টোল, চতুষ্পাঠি এগুলোতে হতো এবং সেখানে সংস্কৃত ছিল শিক্ষার ভাষা। সেই সংস্কৃত শিখতে হতো, তার সঙ্গে সঙ্গে বেদ, উপনিষদ এগুলো তাদেরকে পাঠ করতে হতো এবং সাধারণত গুরু গৃহে গিয়ে লেখাপড়া শিখতে হতো। তারপরে যখন আমাদের দেশে ইসলাম এলো, তখন ইসলামের সময় ভারতের শাসন ব্যবস্থা ইসলাম ভিত্তিক কিছুটা হয়ে গেল। তখন আমরা দুটো ভাগে ভাগ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হিন্দু ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আর একটা ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এইভাবে ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে শুরু হয়ে গেল। ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেখানে মক্তব, মাদ্রাসা এই দুটোতে লেখাপড়া শেখানো হতো। সেখানেও কিন্তু তাই একই, যে সেখানে কোরআন পাঠ করানো হতো বা সাধারণ অঙ্ক, গণিত এগুলো শেখানো হতো। সাধারণ হিসাব নিকাশ রাখার জন্য, রোজগার চলার জন্য যে হিসাব নিকাশ সেগুলো শেখানো হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি শাসনের আগে ভারতের শিক্ষা ব্যবস্থা দুটো ভাগে বিভক্ত ছিল, একটা টোল, চতুষ্পাঠি, পাঠশালা এগুলোতে লেখাপড়া শেখানো হতো আর একটা হচ্ছে মক্তব, মাদ্রাসা। এইভাবে লেখাপড়া শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে ছিল। সেখানে কোনো সঠিক সিলেবাস ছিল না, সেখানে ফিলোসফি বা বিজ্ঞান এগুলো পড়ানো হতো না, শুধুমাত্র ধর্মীয় কিছু শিক্ষা, ভাষা শিক্ষা এগুলোর উপরই গুরুত্ব দেওয়া হতো আর সাধারণ ব্যবহার্য গণিত এগুলো শেখানো হতো। এর বাইরে পাশ্চাত্যের জ্ঞান, বিজ্ঞান, দর্শন এগুলোর আলোচনা, এগুলো শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে তখন ছিল না। এবার যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসার পর তারা কিন্তু ভারতের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে কোনো গুরুত্বই দেয়নি। এক তো তারা প্রথম বিদেশি কোম্পানি, বাইরে থেকে এসেছে বাণিজ্য করতে, কেনই বা তারা অর্থ খরচা করবে ভারতীয়দের শিক্ষার খাতে। দ্বিতীয়ত হচ্ছে যে তারা এসে দেখেছিল যে ভারতের শিক্ষা ব্যবস্থাতে ধর্মীয় ভিত্তিক কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে হিন্দু ধর্মের এক ধরনের শিক্ষা, ইসলাম ধর্মের এক ধরনের শিক্ষা। তো তখন তারা ভাবলো যে যদি আমরা এর মধ্যে হস্তক্ষেপ করতে যাই তাহলে হয়তো দেখা যাবে যে আমাদের এই দেশে শাসন ব্যবস্থা করাটাই মুশকিল হয়ে যাবে, কারণ একটা বিরোধিতা শুরু হয়ে যাবে, ধর্মভিত্তিক বিরোধিতা শুরু হয়ে যাবে। তাও তারা এই ভয়টা পেয়েছিল, তাই জন্য তারা সেই জন্য শিক্ষা ব্যবস্থার ব্যাপারে খুব একটা আগ্রহী হয়নি। আর এছাড়া তারা মনে করেছিল যে যদি ইউরোপের জ্ঞান, বিজ্ঞান, ফিলোসফি এগুলো সম্পর্কে যদি ভারতের মানুষ জেনে যায় তাহলে কিন্তু ভারতবর্ষের টিকে থাকা খুব মুশকিল হয়ে যাবে, কারণ ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটবে, ভারতীয়রা বুঝতে পারবে যে ব্রিটিশদের দ্বারা কিভাবে তারা অত্যাচারিত হচ্ছে, কিভাবে শোষিত হচ্ছে। তো তাই জন্য তারা ঠিক করলো যে ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা তারা গ্রহণ করবে না। তো কিন্তু তা সত্ত্বেও যখন তারা আস্তে আস্তে ভারতের পুরো বাংলাদেশ দখল করলো, মাদ্রাস দখল করলো, তখন কিন্তু ইংল্যান্ডের পার্লামেন্ট থেকে তাদেরকে জানানো হয়েছিল যে ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য কিছু একটা করতে। তো তাই জন্য তারা প্রাচ্য শিক্ষার জন্য, যেটা আমাদের এদেশীয় শিক্ষা ব্যবস্থা, সেই প্রাচ্য শিক্ষার জন্য তারা ব্যবস্থা করেছিল এবং সেই মতো সেই সময় কিছু উদ্যোগ গভর্নর জেনারেলের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। যেমন তোমাদের বলেছি আগে যে ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল হয়ে এসেছিলেন ভারতবর্ষে, তিনি এসে কি করলেন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। 1780-তে জোনাথান ডানকান একটা সংস্কৃত কলেজ বারাণসীতে স্থাপন করলেন। 1784-এ সেই সময় উইলিয়াম জোন্স তিনি স্থাপন করলেন এশিয়াটিক সোসাইটি। এগুলো সবই কিন্তু আমাদের প্রাচ্য শিক্ষা। প্রাচ্য শিক্ষা বলতে বোঝাচ্ছে আমাদের এদেশীয় ভারতীয় শিক্ষা, তৎকালীন যে ভারতীয় শিক্ষা ছিল সেই শিক্ষার ওপরই কিন্তু তারা গুরুত্ব দিয়েছিলেন। তো এইভাবে ভারতবর্ষে তখন শিক্ষা ব্যবস্থা চলছিল। তাহলে তো তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে তাহলে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বা ইংরাজি শিক্ষা শুরু হলো কবে থেকে? তাহলে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বা ইংরাজি শিক্ষা শুরু হলো প্রধানত বলা যেতে পারে যে খ্রিশ্চান মিশনারিদের হাত ধরে। এই যে ব্যবসায়ীরা এসেছিল, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ব্যবসায়ীরা ব্যবসা করতে এসেছিল, তাদের সঙ্গে সঙ্গে এই খ্রিশ্চান মিশনারিরাও কিন্তু ভারতবর্ষে এসেছিল। কেন এসেছিল মনে হচ্ছে না তোমাদেরকে? বলো, খ্রিস্টান মিশনারিরা কেন এসেছিল?
2: খ্রিস্টান ধর্মের প্রচারের জন্য হয়তো।
1: হ্যাঁ, অবশ্যই খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষে এসেছিল। এবং তারা দেখলো যে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য যদি এখানে ধর্ম প্রচার করতে হয়, শুধু বাইবেলকে অনুবাদ মাতৃভাষাতে অনুবাদ করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে বাইবেলের যে তত্ত্ব মানে ফিলোসফি দার্শনিক জ্ঞান যেগুলো আছে সেগুলো সম্পর্কে তো ভারতীয়দের জানতে হবে। কারণ ভারতীয়দের তো জ্ঞান বিজ্ঞান দর্শন সম্পর্কে কোনো ধারণা সেই সময় ছিল না। তো তাই জন্য তারা ঠিক করলো যে তারা এখানে ইংরাজি শিক্ষার স্কুল স্থাপন করবেন এবং সেখানে ভারতীয়দেরকে প্রথমে ইংরাজি বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা দিয়ে তারপর তারা আস্তে আস্তে তাদেরকে ধর্মান্তরিত করবেন। তো সেই জন্য আমরা প্রথম উদ্যোগ কিন্তু দেখতে পাই মিশনারিদের দিক থেকে। তো মিশনারিদের মধ্যে 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স তিনি শ্রীরামপুরে এসেছিলেন। তার সঙ্গে সঙ্গে আরও দুজন ছিলেন তার সহযোগী, মার্স ম্যান আর বলো ওয়ার্ড। এই তিনজনকে কি বলা হয়?
2: ত্রয়ী।
1: হ্যাঁ, তাদের এই তিনজনকে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। এই শ্রীরামপুর ত্রয়ী তারা প্রথমেই কি করেছিল, শ্রীরামপুরে একটা ছাপাখানা তৈরি করেছিল এবং সেখানে 26টা ভারতীয় ভাষায় তারা বাইবেল অনুবাদ করেছিল। তাহলে বুঝতেই পারছো যে মিশনারিদের উদ্দেশ্য কি ছিল। বাইবেলকে 26টা ভারতীয় ভাষায় অনুবাদ করে সেগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, তার মানে যাতে বাইবেল আমাদের দেশের মানুষরা নিজেদের ভাষায় যাতে পড়তে পারে, পড়ে যাতে বুঝতে পারে, সেই জন্য এটা করা হয়েছিল। তো এরপরে তারা কি করলো, তারা স্কুল স্থাপন করতে শুরু করলো, শ্রীরামপুর কলেজ স্থাপন করেছিল, যেখানে প্রথমে স্কুল ছিল শ্রীরামপুর, তারপরে সেটা কলেজে পরিণত হয়েছিল এবং সেখানে ইংরাজি শিক্ষা শুরু হয়েছিল। শুধুমাত্র এরা ছিল হচ্ছে ব্যাপটিস্ট মিশন। শুধুমাত্র ব্যাপটিস্ট মিশন নয়, এই ব্যাপটিস্ট মিশনের সঙ্গে সঙ্গে লন্ডন মিশনারি সোসাইটি, চার্চ মিশনারি সোসাইটি, জেসুইট মিশনারিগণ, তারা সকলেই ভারতবর্ষে এসেছিলেন শুধুমাত্র ধর্ম প্রচারের উদ্দেশ্য নিয়ে নয়, তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে শিক্ষা বিস্তারের উদ্দেশ্য নিয়েও। সেই সময় শহরের প্রত্যন্ত অঞ্চলে গ্রাম

গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত মিশনারিরা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে নিজেদের উদ্যোগে স্কুল স্থাপন করেছেন। আমি তোমাদেরকে যত সহজে বলছি যে এই স্কুল স্থাপন করলেন আর সেখানে স্টুডেন্টরা চলে এলো, সেটা কিন্তু অত সহজে হয়নি। কারণ তোমরা জানো যে ভারতের মানুষরা কুসংস্কারাচ্ছন্ন ছিলেন সেই সময়। তারা অন্য ধর্মের মানুষের কাছে শিক্ষা গ্রহণ করাকে মনে করতেন যে হয়তো ধর্মান্তরিত হয়ে যাবেন, তাই জন্য খুব সহজে কিন্তু এটা হয়নি। তো এইগুলো হয়েছিল অনেক পরে, তারা বাড়ি বাড়ি গিয়ে মিশনারিরা মহিলারা তারা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছিলেন বিভিন্ন মানুষকে, অনেক বুঝিয়ে তবে তিনি এই মিশনারিদের শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল। মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অন্যদের মধ্যে জেসুইট মিশনারি, তারা সেন্ট জেভিয়ার্স স্কুল স্থাপন করেছিল যেটা সেন্ট জেভিয়ার্স কলেজ নামে পরিচিত। এর সঙ্গে সঙ্গে তারা স্কটিশ চার্চ কলেজ স্থাপন করেছিল। ডেভিড হেয়ার তিনি পটলডাঙ্গা একাডেমি স্থাপন করেছিলেন যেটা পরবর্তীকালে ডেভিড হেয়ার কলেজ বা স্কুল নামে পরিচিত হয়। তো এইভাবে মিশনারিরা আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা প্রচলন শুরু করলো। মিশনারি ছাড়াও আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার কিছু ব্যক্তিগত উদ্যোগ দেখতে পাওয়া গিয়েছিল। ইংরাজি শিক্ষা তারা নিজেদের উদ্যোগে গ্রহণ করে ভারতের কিছু মানুষ, যাদেরকে আমরা মনীষী বলি, সেই ভারতের কিছু মানুষ তারা সেই সময় ভারতে ইংরাজি শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন এবং তারা সেই উপলব্ধিতেই নিজেদের উদ্যোগে স্কুল স্থাপন করেছিলেন। সেটা কারা? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ডেভিড হেয়ার, দাদাকান্ত দেব, এদের কথা আমরা বলতে পারি, যারা নিজেদের উদ্যোগে স্কুল স্থাপন করেছিলেন। রাজা রামমোহন রায় নিজের উদ্যোগে স্থাপন করেছিলেন নিজের বিদ্যালয়, তার বাড়িতেও তিনি বিদ্যালয় চালাতেন। বিদ্যাসাগর নিজে প্রায় 35টা বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। এছাড়া দাদাকান্ত দেব তিনিও নিজের উদ্যোগে বিদ্যালয় স্থাপন করেছিলেন। তাহলে ব্যক্তিগত উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি যে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, রাধাকান্ত দেব, এরা প্রত্যেকে নিজের উদ্যোগে স্কুল স্থাপন করেছিলেন এবং সেই মতো ভারতবর্ষে বিদ্যাশিক্ষা মানে ইংরাজি বিদ্যাশিক্ষা চালু করা শুরু হয়েছিল। বিদ্যাসাগর তো নিজের উদ্যোগে মেয়েদের জন্য স্কুল স্থাপন করেছিলেন অনেক, তার সহযোগী হয়ে ড্রিঙ্ক ওয়াটার বেথুন মেয়েদের জন্য হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন যেটা এখন বেথুন স্কুল এবং বেথুন কলেজ নামে পরিচিত হয়েছে। এই পর্যন্ত আমরা বলতে পারি যে ভারতবর্ষে মিশনারি এবং ব্যক্তিগত উদ্যোগে পাশ্চাত্য শিক্ষা বিস্তার শুরু হয়ে গিয়েছিল। তো এরপরে কিন্তু সরকারি উদ্যোগে ইংরাজি বিদ্যাশিক্ষা শুরু হয়। তার আগে অবশ্য 1813 খ্রিস্টাব্দে একটা চার্টার অ্যাক্ট পাস করেছিল ব্রিটেনের পার্লামেন্ট। তো সেই ব্রিটেনের পার্লামেন্টে চার্টার অ্যাক্ট অনুসারে ঠিক করা হয়েছিল যে 1,00,000 টাকা ভারতীয়দের শিক্ষার জন্য ব্যয় করা হবে। তো এই 1,00,000 টাকা ভারতীয়দের শিক্ষার জন্য ব্যয় করা হবে নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয় প্রাচ্যবাদীদের আর পাশ্চাত্যবাদীদের মধ্যে। প্রাচ্যবাদীরা বলতে থাকে যে এই 1,00,000 টাকা দেশীয় শিক্ষার জন্য ব্যয় করা হবে, আর পাশ্চাত্যবাদীরা বলতে থাকে যে এটা ইংরাজি শিক্ষার জন্য ব্যয় করা হবে। সেই সময় লর্ড বেন্টিঙ্কের শিক্ষা সচিব ছিলেন মেকলে, ব্যারিংটন মেকলে। তো মেকলেকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই শিক্ষা খাতে টাকাটা কোন খাতে ব্যয় করা হবে সেটা নিয়ে ঠিক করার জন্য। ইতিমধ্যে রাজা রামমোহন রায় তিনি নিজে সেই সময়কার গভর্নর জেনারেল লর্ড আর্মহার্স্টকে তিনি চিঠি লিখেছিলেন যে ওই 1,00,000 টাকা যাতে প্রাচ্য শিক্ষার খাতে ব্যয় করা হয় সেই বিষয়ে। তো এরপরে যখন মেকলে এলেন, মেকলে এসে তখন তিনি অনেকটা নাক উঁচু টাইপের ছিলেন। তিনি মনে করতেন যে পাশ্চাত্য শিক্ষা অনেক উচ্চ পর্যায়ে আর প্রাচ্য শিক্ষা বলতে কিছুই নয়। তিনি বলেছিলেন যে গোটা ইউরোপের কিছু দেশের লাইব্রেরিতে যে শিক্ষা আছে গোটা ভারতবর্ষের দেশে সেই শিক্ষা নেই, মানে একটা লাইব্রেরিতে, একটা ইউরোপের একটা দেশের লাইব্রেরিতে যে শিক্ষা ব্যবস্থা বা যে জ্ঞান আছে সেই জ্ঞান গোটা ভারতবর্ষে নেই। তিনি ভারতের শিক্ষা ব্যবস্থাটাকে এতটাই হেয় করতেন এবং সেই জন্য যথারীতি তিনি সেই সময় মেকলে মিনিটে তিনি বলেছিলেন যে ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা করা হবে পাশ্চাত্য শিক্ষার জন্য, মানে ওই 1,00,000 টাকাটা ব্যয় করা হবে পাশ্চাত্য শিক্ষার জন্য। এবং সেই মতো পাশ্চাত্য শিক্ষার খাতে ওই 1,00,000 টাকা ব্যয় করার কথা বলা হয় এবং কিছু স্কুল সেই সময় স্থাপন হয়। তাহলে সরকারি উদ্যোগে স্কুল স্থাপন ওই 1,00,000 টাকা যখন থেকে অনুদান দেওয়া শুরু হলো তখন থেকে শুরু হয়েছিল। তার আগে পর্যন্ত কিন্তু সরকারি উদ্যোগে কোনো স্কুল স্থাপন করা হয়নি। তো এইভাবে ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা চালু হলো। এরপরে 1844 খ্রিস্টাব্দে যখন লর্ড হার্ডিঞ্জ আসেন তখন তিনি ঘোষণা করেছিলেন যে সরকারি চাকরিতে
যারা ইংরেজি জানে তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। তো ন্যাচারালি তখন দেখা গিয়েছিল যে ইংরাজি শিক্ষার প্রতি বেশি আগ্রহ দেখা দেয়, তাই জন্য অনেকেই সব তখন স্কুলে ভর্তি হতে শুরু করে, ইংরাজি স্কুলে ভর্তি হতে শুরু করে, যে তারা ইংরাজি জানলে যদি সরকারি চাকরি

তো এইভাবে শিক্ষার উদ্যোগটা সেই সময় শুরু হয়ে যায়। 1854 খ্রিস্টাব্দে স্যার চার্লস উড এলেন শিক্ষা সচিব হয়ে। তিনি শিক্ষা সচিব হয়ে আসার পর ভারতীয় শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি ঘটেছিল বলা হয়। কিভাবে না, তিনি প্রথমে এসে বলেছিলেন যে শিক্ষার জন্য একটা আলাদা বিভাগ গঠন করা হবে, যেটা আগের কোনো গভর্নর জেনারেলের সময় আমরা দেখতে পাইনি বলতে। তো তার ফলে প্রথম এই শিক্ষা বিভাগ খোলা হলো, যেখানে সরকারিভাবে কি ধরনের শিক্ষা ব্যবস্থা হবে সেগুলো চালু হওয়া শুরু হলো। এরপরে তিনি বললেন যে উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে, আর শিক্ষাকে সমন্বয়মূলক করা হবে, মানে গ্রামগঞ্জ শহর সব জায়গাতে প্রাথমিক শিক্ষা উচ্চ শিক্ষা এগুলোকে সমন্বয় করা হবে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যবস্থা করা হয়েছিল চার্লস উডের সময়। এবং চার্লস উডের এই নির্দেশনামাটাকেই তাই জন্য বলা হয় যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা মাগনা কাটা বা মহাসনদ, কারণ এখান থেকে ভারতীয় শিক্ষা ব্যবস্থা যেটা এখনো পর্যন্ত চলছে, প্রথমে প্রাইমারি এডুকেশন, তারপরে মিডল এডুকেশন, তারপর হায়ার এডুকেশন, এগুলো কিন্তু পরপর চলতে থাকে। এবং এই স্যার চার্লস উডের যে নির্দেশনামা ছিল সেখানে যে উচ্চশিক্ষার কথা বলা হয়েছিল, সেই উচ্চশিক্ষা ব্যবস্থাতেই দেখা গিয়েছিল যে 1857 কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ তিনটে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। তো এইভাবে ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থা শুরু হয়। এখন তোমাদের মনে হতে পারে যে ভারতবর্ষে তো শিক্ষা ব্যবস্থা ভালোই হলো, তাহলে যখন ইংরেজরা শিক্ষা ব্যবস্থা গ্রহণ করলো তখন একটা সিলেবাস তৈরি হলো, কলকাতা স্কুল বুক সোসাইটি স্থাপন হলো, সেই কলকাতা স্কুল বুক সোসাইটি খুব সহজে বই ছাপানোর কাজ করতে শুরু করলো, সিলেবাস কি হবে, কি পড়ানো হবে সেগুলো ঠিক করতে শুরু করলো, তাহলে শিক্ষা ব্যবস্থা ঠিক মতো ভালোভাবেই চললো, তাই তো মনে হচ্ছে? তো তোমাদের কি মনে হচ্ছে যে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে শুরু হলো সেটা খুব যথাযথ এবং ঠিকঠাকই কি ছিল, তাই কি? কিন্তু আমরা বলতে পারি যে পুরোপুরিভাবে ঠিকঠাক এই শিক্ষা ব্যবস্থা ছিল না, এই শিক্ষা ব্যবস্থারও কিছু গলত ছিল বা কিছু ভুল ছিল। সেটা হচ্ছে যে ভারতের এই যে শিক্ষা ব্যবস্থা শুরু হলো সেটাকে প্রথমেই বলা হতো যেটা মাথা ভারী শিক্ষা ব্যবস্থা। কেন মাথা ভারী? কারণ আমরা যখন লেখাপড়া শিখি প্রথমে আমরা প্রাইমারি এডুকেশন মানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা লাভ করি, তারপর আস্তে আস্তে আমরা হায়ার এডুকেশনে যাই। কিন্তু ভারতবর্ষে প্রথমেই হায়ার এডুকেশনের ওপরই গুরুত্ব আরোপ করা হয়েছিল, প্রাইমারি এডুকেশনকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি। দ্বিতীয়ত, ইংরেজরা যে স্কুলগুলো স্থাপন করেছিল সেই স্কুলগুলোতে বেশিরভাগ সময় দেখা গিয়েছিল যে এতটাই বেতন বেশি দিতে হতো যে সাধারণ মানুষের পক্ষে সেখানে অর্থ ব্যয় করা সম্ভব হতো না। তো তার ফলে সাধারণ মানুষ মানে গরিব মানুষ বা গ্রামাঞ্চলের মানুষ তারা কিন্তু এই সরকারি স্কুলে লেখাপড়া শিখতে পারতো না। তাদের ওই মিশনারি স্কুল বা বেসরকারি উদ্যোগে যে কটা স্কুল স্থাপন করেছিলেন, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, এরা তো সকলে অবৈতনিক স্কুল স্থাপন করেছিলেন, সুতরাং এখানে গিয়ে তারা লেখাপড়া শিখত। কিন্তু সেখানেও আবার কুসংস্কার ছিল, তাই জন্য গ্রামের সমস্ত শ্রেণীর মানুষরা তাদেরকে বিদ্যালয়ে পাঠাতো না, কারণ তারা মনে করতো যে মিশনারিদের স্কুলে গেলে বা ইংরাজি শিখলে তাদের জাত চলে যাবে, এরকম একটা ধারণা ছিল, এরকম কুসংস্কার ছিল, তাই জন্য সবাই এখানে লেখাপড়া শিখতে পারতো না। শুধুমাত্র শহুরে কিছু শিক্ষিত পরিবারের মানুষ তারাই শিক্ষার গুরুত্বটা অনুধাবন করেছিলেন এবং তারাই শুধুমাত্র তাদেরকে তাদের বাড়ির ছেলেমেয়েদেরকে লেখাপড়া শিখতে পাঠাতেন। তো এটা গেল হচ্ছে খারাপ দিকটা বলছি, কিন্তু এই শিক্ষা ব্যবস্থার ভালো দিকও অনেক ছিল। সেই ভালো দিকগুলো হলো, প্রথমত আমরা বলতে পারি এই পাশ্চাত্য শিক্ষার যে ভালো দিক সেগুলো হচ্ছে যে জ্ঞান, বিজ্ঞান, মানবতাবাদ, গণতন্ত্র প্রভৃতি এই সমস্ত আদর্শ, এই যেগুলো ভারতবর্ষে আগে ছিল না, সেই আদর্শগুলো সম্পর্কে আমরা সবাই জানতে পারলাম, মানে সেই তৎকালীন মানুষ জানতে পারলো এবং এখনো আমরা সেগুলোর দ্বারাই অনুপ্রাণিত হচ্ছি। দ্বিতীয়ত বলা যায় যে যুক্তিবাদী শিক্ষিত একদল মধ্যবিত্ত শ্রেণীর উৎপত্তি ঘটল এই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে। এই যুক্তিবাদী মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী আবার দেখা গিয়েছিল যে পরবর্তীকালে তারা ইংরেজদের শোষণ অত্যাচার এগুলো সম্পর্কে তারা ওয়াকিবহাল হয়েছিলেন এবং এগুলো সম্পর্কে তারা বলতে শুরু করেছিলেন। তৃতীয়ত বলা যেতে পারে যে ধর্ম এবং সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে এই সমস্ত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষরা যুক্ত হয়েছিলেন। কেন না, তারা বুঝতে শিখেছিলেন যে ভারতীয় সমাজে কত কুসংস্কার রয়েছে যেগুলো ভারতীয় ধর্মের মধ্যে কিন্তু নেই, ভারতীয় যে ধর্মগ্রন্থ সেগুলোর মধ্যে কিন্তু এত কুসংস্কারের কথা লেখা ছিল না, এগুলো পরবর্তীকালে ব্রাহ্মণ পণ্ডিতরা তৈরি করেছিলেন। তো সেইগুলো তারা বুঝতে পারলেন পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান এগুলো লেখাপড়া শেখার পরে যে আমাদের দেশে কত কুসংস্কার রয়েছে, ধর্মীয় কুসংস্কার, সামাজিক কুসংস্কার, সেগুলো দূরীভূত করার জন্য তারা বিভিন্ন ধর্মীয় এবং সমাজ সংস্কার আন্দোলন করতে শুরু করলেন।
এছাড়া

0: নারী শিক্ষা এবং নারী মুক্তি আন্দোলন শুরু হয়েছিল, কারণ এই যে বললাম ড্রিঙ্ক ওয়াটার বেথুন, তারপরে বিদ্যাসাগর যে মেয়েদের জন্য স্কুলগুলো স্থাপন করেছিলেন, সেখানে কিছুটা হলেও মেয়েরা লেখাপড়া শিখতে শুরু করেছিল। কারণ তোমরা তো আগেই জানো যে মেয়েদেরকে, আমাদের দেশের মেয়েদেরকে 9-10 বছরের বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো, তারপরে তারা বিধবা হয়ে যেত এবং তারপর তাদের জীবন বলে কিছু ছিল না, অত্যন্ত দুঃখ কষ্টে দারিদ্রতার মধ্যে তাদের জীবন কাটাতে হতো। তাই জন্য বিদ্যাসাগরই উদ্যোগ নিয়ে মেয়েদেরকে স্কুলে আনার ব্যবস্থা করেছিলেন। তাহলে মেয়ে, যে সমস্ত মেয়েরা এই বিদ্যালয়ে এসে লেখাপড়া শিখেছিল, তারাই নারী মুক্তি আন্দোলন গড়ে তুলেছিল, তারাই বুঝতে পেরেছিল যে মেয়েদের লেখাপড়া শেখাটা কতটা জরুরি। তো এটাও একটা উপকার বলা যেতে পারে পাশ্চাত্য শিক্ষা। এছাড়া ভারতবর্ষে যে পাশ্চাত্য শিক্ষার হয়েছিল সেটা জাতীয়তাবাদী ভাবধারা বিস্তার করেছিল। আমাদের দেশে জাতীয়তাবাদ বা স্বাধীনতা যে মনোভাবটা, মানে আমরা স্বাধীন, একটা স্বাধীন দেশের নাগরিক, এই মনোভাবটা আমাদের দেশে আগে ছিল না। আমরা কোনো না কোনো রাজার অধীনে রাজত্ব করতাম, মানে থাকতাম। কোনো আমরা কি বলতাম, আমার এই রাজার অধীনে থাকি, কেউ আমাদের দেশটা বিভিন্ন টুকরো টুকরো অংশে বিভিন্ন রাজার অধীনে থাকতো। তাই জন্য আমাদের দেশে কোনো দেশাত্মবোধ যেটাকে বলা হয় সেটা গড়ে ওঠেনি, বা জাতীয়তা বোধ যেটাকে বলা হয় সেটা গড়ে ওঠেনি। কারণ একজন রাজার অধীনে আমরা থাকিনি, বহু রাজা ছিল। তাই জন্য যখন ব্রিটিশরা ভারতবর্ষে শাসন করতে এলো, তখন ওই একই ধরনের শিক্ষা ব্যবস্থা, একই ধরনের আইন, শাসন ব্যবস্থা, এগুলো প্রচলন শুরু হলো। এবং এই শিক্ষা ব্যবস্থা থেকে গণতন্ত্র, জাতীয়তাবাদ, এগুলো কী, মানবতাবাদ, এগুলো কি, সেগুলো সম্পর্কে শিক্ষিত মানুষরা বুঝলেন। এবং বুঝে তারা বিভিন্ন, আমাদের ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন মানুষের মধ্যে সেই ভাবধারাগুলো ছড়িয়ে দিতে শুরু করলেন। এবং তার ফলস্বরূপ কি দেখা দিল, ভারতবর্ষে জাতীয়তা বোধের উন্মেষ ঘটল। এবং এই জাতীয়তা বোধের উন্মেষ থেকেই কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন। তখন মানুষের মধ্যে রাজনৈতিক চেতনার জন্ম হলো। এই বলা যেতে পারে পাশ্চাত্য শিক্ষা আমাদের দেশের মানুষের রাজনৈতিক চেতনা জাগরিত করেছিল। আমরা যে পরাধীন, আমরা যে ইংরেজদের অধীনে শোষিত হচ্ছি, এই বোধটা মানুষের মধ্যে জাগরিত করতে সাহায্য করেছিল। এবং সেখান থেকেই দেখা গিয়েছিল বিভিন্ন রাজনৈতিক সংগঠন তৈরি হয়, এবং সেই রাজনৈতিক সংগঠনগুলো আমাদের দেশে স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করতে শুরু করে। তো এইভাবে পাশ্চাত্য শিক্ষা একদিকে যেরকম আমাদের অনেক উন্নতি ঘটিয়েছিল, সেরকম কিছু কিছু ক্ষেত্রে, সব দিক থেকে বলা যায় না, কম ক্ষেত্রেই বলা যেতে পারে যে কিছু অল্প ক্ষতিও করেছিল। এবার বলো যে তোমাদের পাশ্চাত্য শিক্ষার বিষয়ে তোমাদের কি প্রশ্ন আছে সেটা বলো।
1: ব্রিটিশরা যখন প্রথমে আমাদের ভারতে এসেছিলেন, প্রথম দিকে তো এই পাশ্চাত্য শিক্ষার ব্যাপারে কোনোরকমভাবে আগ্রহী ছিল না, কিন্তু পরে কেন তারা আবার আগ্রহী হলো?
0: আচ্ছা, এটা আমি বলেছি আগে, তাও একবার শোনো। প্রথম দিকে তারা আগ্রহী ছিল না, কেন আগ্রহী ছিল না বলো?
1: প্রথম দিকে আগ্রহী ছিল না কারণ যেহেতু স্বাধীনতার ভাবধারা সাধারণ মানুষদের মধ্যে জাগ্রত হবে, আর এছাড়া ব্রিটিশরা যদি কোনো ধর্মীয় শিক্ষার ব্যাপারে যদি হস্তক্ষেপ করতে চায়, সেক্ষেত্রে যারা ধর্মীয় আছে তারা ব্রিটিশদের উপরে ক্ষুব্ধ হতে পারে বা বিরোধিতা হতে পারে।
0: হ্যাঁ, এটাই। এক হচ্ছে যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা তখন দুটো ভাগে বিভক্ত ছিল, একটা হিন্দু ধর্মীয়, একটা ইসলাম ধর্মীয়। তো এখানে যদি ওরা হস্তক্ষেপ করতে চায়, ওরা যদি এখন নিজেদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের উপর চাপিয়ে দেয়, তাহলে যারা ইসলাম ধর্মের মানুষ, যারা হিন্দু ধর্মের মানুষ, দুজনেই বিরক্ত হবে, দুজনেই তারা চাইবেন, এবং তার ফলে ধর্মীয় একটা ভেদাভেদ শুরু হয়ে যাবে। এবং দুটো ধর্মের মানুষই তাহলে কাকে অ্যাটাক করবে, ব্রিটিশদেরকে অ্যাটাক করবে, তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে একটা বিদ্রোহের মনোভাব তৈরি হবে। তো ব্রিটিশদের বিরুদ্ধে যদি বিদ্রোহের মনোভাব তৈরি হয়, সবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে এসে তাদের আধিপত্য স্থাপন করেছে, তাহলে এখনই যদি তাদের সাম্রাজ্যটা ধ্বংস হয়ে যায় তাহলে তো তাদের কোনো মুনাফা অর্জন হবে না। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছে কিন্তু কোনো শাসন ব্যবস্থা স্থাপন করতে নয়, বিচার ব্যবস্থা স্থাপন করতে নয়, শুধুমাত্র নিজেদের মুনাফা অর্জন করতে। মুনাফা মানে কি? লাভ। এখান থেকে যত বেশি পরিমাণে টাকা পয়সা বা অন্যান্য জিনিস এখান থেকে লাভ করে তারা নিয়ে যাবে, সেটাই তাদের লাভ হবে, সেই জন্য তারা এসেছে। তো সেই কারণের জন্যই তারা এই শিক্ষা ব্যবস্থাটাকে ঘাঁটাতে চায়নি। তারা যেমন ছিল ভারতীয় শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটাকেই তারা রাখতে চেয়েছিল। এইভাবে দেখা গিয়েছিল যে ভারতবর্ষে ইংরেজরা প্রথমে শিক্ষা ব্যবস্থায় আগ্রহী হয়নি। আর তাছাড়া তখন তো একটা বাণিজ্যিক কোম্পানি, তাদের তো বাণিজ্য করার ক্ষেত্রেই, মানে ট্রেডিং এর ক্ষেত্রেই তাদের বেশি উৎসাহ হবে, তারা কেন ভারতের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করাতে যাবে? ভারতীয়দের সম্পর্কে তাদের কোনো উৎসাহই ছিল না। ভারতীয়দের জন্য শিক্ষা ব্যবস্থা করতে গেলে তাদের অর্থ ব্যয় করতে হবে, সেটাই বা কেন তারা করবে? তারা তো চাইছে এখান থেকে অর্থ তাদের নিজেদের দেশে নিয়ে যেতে, এখান থেকে টাকা পয়সা ধন দৌলত যা আছে তারা তার ইংল্যান্ডে নিয়ে চলে যাবে, এটাই তাদের উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য বাদ দিয়ে তারা ভারতের উপকারের জন্য কোনো শিক্ষা ব্যবস্থা করতে চায়।

0: দিবে না। হ্যাঁ, এখন বলতে পারো যে পরে কেন শিক্ষা ব্যবস্থা গ্রহণ করলো, সেটা হচ্ছে যে পরে তারা পাশ্চাত্য শিক্ষা ব্যাপারে আগ্রহী হয়ে উঠলো কেন, তার কারণ হচ্ছে যে তারা দেখেছিল যে ইংল্যান্ড থেকে যে মানুষদেরকে এখানে আনা হচ্ছিল, কারণ এখানে তো তারা আস্তে আস্তে শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা এগুলো চালু করতে শুরু করেছিল, তো সেই শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা চালানোর জন্য মানে সরকারি কাজকর্ম চালানোর জন্য তো কেরানি দরকার, কাজের লোক দরকার, তো সেই কাজের লোকগুলো তারা ইংল্যান্ড থেকে আনছিল। ইংল্যান্ড থেকে আনার ফলে ইংল্যান্ডের লোকদেরকে এখানে থাকার জায়গা দিতে হচ্ছিল আর ইংল্যান্ডের লোকদেরকে অনেক বেশি বেতন দিয়ে তাদেরকে রাখতে হচ্ছিল। তাহলে তারা আস্তে আস্তে দেখলো যে এটাতে তাদের ক্ষতি হচ্ছে, মানে এরা তো বণিক কোম্পানি, এরা তো লাভ লোকসান সবকিছু দেখে চলবে, তো এরা দেখলো যে তাদের ক্ষতি হচ্ছে, একজন ইংরেজকে ইংল্যান্ড থেকে এখানে নিয়ে এসে তার থাকার জায়গা দেওয়া, তাকে বেতন দেওয়া, এটাতে তাদের খরচা অনেক বেশি হয়ে যাচ্ছে। কিন্তু তারা ভাবলো যে যদি আমরা ভারতীয়দেরকে ইংরাজি শিখিয়ে নিতে পারি, অফিসের কাজ চালানোর মতো ইংরাজি তারা জানতে পারে, তাহলে আমরা একদল কেরানি তৈরি করব এবং সেই কেরানিদের দিয়ে আমরা খুব কম টাকায় তার কাজ হাসিল করতে পারবো, নিজেদের কাজগুলো চালিয়ে নিতে পারবো। কারণ এখানে ভারতীয়দেরকে চাকরি দিলে তো তাদের থাকার জায়গা দিতে হচ্ছে না, কারণ ভারতীয়দের বাড়িঘর তো এখানেই রয়েছে, সুতরাং তাদের থাকার খরচা বেঁচে গেল। আর যেহেতু এরা ভারতীয়, তাদের নামমাত্র বেতন দিলেই চলবে, তাই জন্য নামমাত্র বেতনে একদল কেরানি সৃষ্টির জন্য ইংরেজরা বলা যেতে পারে যে পাশ্চাত্য শিক্ষা বিস্তার শুরু করেছিল। আরও একটা কারণ ছিল, ইংরেজদের দরকার ছিল একটা নিজেদের বশংবদ, মানে ওদেরকে যারা আর কি মেনে চলবে, এরকম একটা শ্রেণী তৈরি করা দরকার ছিল যে যারা ইংরেজদের সবকিছু মেনে চলবে। তো এই যে পাশ্চাত্য শিক্ষা যখন বিস্তার হলো, তখন সত্যি সত্যি দেখা গিয়েছিল যে ইংরাজি শিক্ষিত যে শ্রেণীটা, ভারতীয় শ্রেণীটা তৈরি হলো, তারা কিন্তু ইংরেজদের বশংবদ ছিল, মানে ইংরেজদের সবকিছু তারা মেনে চলতো, ইংরেজদের অনুকরণ করত, ইংরেজদের কি মনে করতো তারা যে ভারতের জন্য দরকার বা উপকারী এটা বলে মনে করত। তাহলে একদল কেরানি সৃষ্টির তাগিদে সেই সময় পাশ্চাত্য শিক্ষা বিস্তার করা শুরু হয়েছিল। বুঝতে পারলে তোমরা সবাই? তোমার কি প্রশ্ন আছে বলো?
1: ভারতবর্ষের যে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান কি ছিল?
0: ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে কিন্তু খ্রিস্টান মিশনারিদের অনেক অবদান ছিল, কারণ খ্রিস্টান মিশনারিদের আমরা দেখছি যে তারা ধর্ম প্রচার করতে এসেছিল, কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র যে ধর্ম প্রচার করেই তারা ক্ষান্ত ছিল তা নয়। ভারতে খ্রিস্টান মিশনারিরা দেখা গিয়েছিল যে, আমি শুধু এই টপিকের ক্ষেত্রেই বলছি না, অন্য ক্ষেত্রে যখন খ্রিস্টান মিশনারিদের কথা তোমরা পড়বে বা জানবে তখন বুঝতে পারবে যে ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, গ্রামাঞ্চল, আদিবাসী অঞ্চল, এই অঞ্চলগুলোতে তো শিক্ষার আলো যখন আমাদের দেশে ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা হচ্ছে, মানে রামমোহন বিদ্যাসাগর যখন নিজেদের ব্যক্তিগত উদ্যোগে লেখাপড়া শেখাচ্ছে বা সরকার যখন নিজেদের স্কুল খুলছে, তখনও পর্যন্ত কিন্তু দেখা যায়নি যে আদিবাসী অঞ্চলগুলোতে লেখাপড়া শিক্ষার প্রচলন শুরু হয়েছে। সেটা কিন্তু করেছিল মিশনারিরাই, মিশনারিরাই কিন্তু প্রথম গ্রামাঞ্চলে, যেমন ধরো সাঁওতাল পরগনা, ছোটনাগপুর, এই সমস্ত অঞ্চলে মিশনারিরা পৌঁছে গিয়েছিল। সেখানে গিয়ে তারা সেখানকার মানুষদেরকে তাদের ভাষা শিখে, তাদেরকে সেখানে বিদ্যালয় স্থাপন করে, তাদেরকে ইংরাজি শিখিয়ে তাদেরকে অনেক বেশি উন্নত করেছিল। এবং তাই জন্যই কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাই যে সাঁওতাল বিদ্রোহের সময় নেতাদের দেখতে পাই যে তারা বিদ্রোহ করেছিল, মুন্ডা বিদ্রোহের সময় যে আমরা দেখতে পাই বিরসা মুন্ডার কথা যে আমরা দেখি যে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, ওরকম একটা আদিবাসী অঞ্চলে থেকে তিনি কী করে একটা বিদ্রোহ গঠন করলেন, সেটাও কিন্তু বলা যেতে পারে যে মিশনারিদের জন্যই। তারা সব মিশনারিদের স্কুলে পড়েছিল, পড়াশোনা শিখেছিল এবং পরবর্তীকালে দেখা গিয়েছিল যে মিশনারিদের উদ্যোগে তারা ইংরাজিটাও জানতে পেরেছিল। শুধু ইংরাজি জানাটাই তো বড় কথা নয়, তার সঙ্গে সঙ্গে আমরা পাশ্চাত্যের জ্ঞান, বিজ্ঞান, দর্শন এগুলো সম্পর্কেও তারা জানতে পারে, এবং এগুলো সম্পর্কে জানা মানে যুক্তিবাদকে জানা, মানবতাবাদকে জানা, অত্যাচার শোষণ কাকে বলে সেটাকে জানা, তো সেগুলো তারা বুঝতে পেরেছিল। এগুলো থেকেই কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই যে প্রথমে আদিবাসীদের মধ্যে বিদ্রোহ শুরু হয়েছিল, তারপরে সিপাহীদের মধ্যে বিদ্রোহ শুরু হয়েছিল। অনেক পরে আমরা দেখেছি যে আমাদের যারা শিক্ষিত শ্রেণী, যাদেরকে আমরা বলি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, যেটা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলেই এই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উৎপত্তি ঘটেছিল, তারা অনেক পরে নানা রাজনৈতিক দল গঠন করে তারা জাতীয়তাবাদী আন্দোলন করতে শুরু করেছিল। তো এইভাবে দেখা গিয়েছিল যে মিশনারিরা আমাদের দেশে অনেক উদ্যোগ নিয়ে তৈরি করেছে, তাই জন্য আমরা দেখতে পাই যে মিশনারিরা শুধু আমাদের দেশে ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসেননি, তার সঙ্গে সঙ্গে তারা শিক্ষা বিস্তারও করেছিলেন, সেটা পরোক্ষভাবে আমাদের অনেক লাভই হয়েছিল, মানে ভারতবর্ষের মানুষের লাভই হয়েছিল। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।
2: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন দশম শ্রেণীর ইতিহাস বিষয় আলোচনা। স্টুডিওয়ে ছিলেন বেলতলা গার্লস হাই স্কুলের শিক্ষিকা রুমা অধিকারী ও দুই শিক্ষার্থী।
3: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
4: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
3: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
5: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
6: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
4: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
3: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
5: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
4: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
7: #YV56।
8: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান। ছটা বেজে 40 মিনিটে কৃষি কথার আসর, ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটির সংরক্ষণ, এ বিষয়ে মণিদীপ্ত সাহার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। রামায়ণ গান 7:10, পরিবেশনায় গোপালচন্দ্র পাল ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, কথিকা হিরোশিমা নাগাসাকির শিক্ষা, বলবেন শ্যামল চক্রবর্তী। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন ভ্রমন্তী সরকারের কণ্ঠে। 9:30 নাটক অনাদির পত্নী লাভ, রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সুভাষ দাস। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে লঘু সঙ্গীত ও লোকসঙ্গীতের অনুষ্ঠান। 11:00 দ্বিজেন্দ্র গীতি শোনাবেন সমিতা মুখোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সেতার শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সাড়ে ছটায় হিন্দি অনুষ্ঠান গুলগুলশান, সাতটা দশে ভজন শিল্পী মন্দিরা লাহিড়ি, সাড়ে সাতটায় দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, ছায়াছবির গান রাত আটটায়, আটটা বেজে পনেরো মিনিটে সংসদ পর্যালোচনা, স্পটলাইটের বাংলা রূপান্তর সাড়ে আটটায়, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, সাড়ে দশটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আবহাওয়ার খবরটি জানিয়ে দেব। আগামী ২৪ ঘন্টায় আকাশ প্রধানত মেঘলাই থাকবে, দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি কম। সবচেয়ে কম তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৯% আর সর্বনিম্ন ৯২%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩.৯ মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্ক বার্তা নেই। আবহাওয়ার খবর শুনলেন।

0: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

0: চন্দ্র মুর্মু আর সাউতেন সাপড়াউতেন সোজে দং সেরেন পে আজম কে তাবনা সেরেন দিন তাহেকানা মহেন্দ্র হেমব্রম আর রামদাস হাসদা আর মিঘড়ি তাইনম খবর
1: আকাশবাণী কলকাতা খবর পাড়াবেন জিতেন্দ্রনাথ টুডু নিট ইস্যুতে পাঠুয়া কোয়া হুলসেল আড়াওনা অক্তে পুলিশা কামকাজ সাথে জুদা জুদা সাতামতে বিরোধী কোয়া আডি খেচড়া গোলমাল খাতির তেহেন লোকসভা বেড়া বা টাঙাবিজ থুকম তাহেকানা বেড়া গেলমিটাংরে দুপুরুপ এহব হেনরে গালচিয়া ওম বিড়লা হিরোসীমারে পারমাণবিক বোমা অটেজতে গজ লেন কো দিশা গহির মনে সতর্ক অনাতায়ম গালচিয়া কুপুলি তেলা পর্ব এহব এ খোঁজ লেনরে বিরোধী দলরেন সহেদ কদ পাঠুয়া কো সাঁ পুলিশা বাড়িজ ব্যবহার বাবদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভারে হেজ কাতে উনিয়া মোচাখন রড়ক দাবি কেনা অনা তায়মগে সভা দো মুলতুবিয়েনা অন্তে রাজ্যসভারে হমিদ ইস্যুতেগে বিরোধী কোয়া আডি খেচড়া গুলমাল খাতির পৈলোতে তিকিন হাবিজ তায়মতে মাজান হাবিজ সভা মুলতুবিয়েনা বসিয়াম গেলমিট টাঁরে দুপুরুপ এহব এনরে মন্ত্রী কদ বাণিজ্য বিরিত রাসায়নিক আর সার সাতামানা সংসদীয় স্থায়ী কমিটি রিপোর্ট সভারে কো সামাং কেনা অনা তায়ম চেয়ারম্যান সি পি রাধা কৃষ্ণান বিরোধী কোয়া গুলমাল অক্তেগে জিরো ওয়ারেয়া কামকাজে এহব কেনা পনতরে বিরিত থাপন দিছে সরকার দো দারাকান মিট চাঁদো ভিতরিরে বারগেল মড়ে জনা বিরিত কিষণ কঠেন হাসায় এম চালা নয়া দিছে সরকার দো নে মুদ্রেগে পনতরে ল্যান্ড পারচেজ পলিসি সে হাসা কিরিং নীতি চালু আকানা লাক্স কুজি আমুল সাঁতে জুদা জুদা সংস্থা নয়া পনতরে বিরিত কো থাপনেনা মুখ্যমন্ত্রী মনাতান শুভেন্দু অধিকারী তেহেন মিলন মেলা পুড়িয়ারে কিচরিজ বিরিত হেলমেল উঠো সাগুন আখড়ারে লেকচার অক্তে নয় মেনাকানা পনতরে হালে চালু আকান গুন্ডা দমন আইন চ্যালেঞ্জ কাতে দায়ের আকান দিশোহিত মামলা দো কলকাতা হাইকোর্ট নিত লেকায় খারিজ কানা চেদা সে নয়া আন নিত হন দিশম গমকে হেঁসায় বাঙে নামাকানা অনা কারণ তেগে কোর্ট দো নয়া বাবদে মামলা বাঙে আঞ্জমা কলকাতা হাইকোর্ট রেন হেনায় হাতার সিরে বিচারিয়া তপব্রত চক্রবর্তী আর বিচারিয়া পার্থ সারথী চট্টোপাধ্যায়া ম্যাচ মাচি তেহেন নয় মেনাকানা পনতরে সরকার বদলাকান তায়ম তিরলকোয়া অবস্থা আরো ফেরাও লাগতি কানা মেনতে জাতীয়ারি তিরল কমিশন রেন চেয়ারপারসন বিজয়া রাহাতকারে মেনাকানা মানতীয় রাহাতকার তেহেন কমিশনা কুরুমুটুতে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সাপড়াও তিরলকোয়া আয়ুরতে উত্তনওয়াকান বাংলা নিতুমানা মিট কনক্লেভ সার সাগুন কাতে নয় মেনাকানা সাপড়াও আখড়ারে পনত পঞ্চায়েতার আতু উত্তনও দপ্তরের মন্ত্রী মানতন দিলীপ ঘোষ হো সেটেরে তাহেকানা পনত সরকার দো বাংলার বাড়ি গ্রামীণ পান্থা বাবদে দোসার কিস্তি টাকা এম কামি এহব কেনা মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী তেহেন নবান্ন সভা ওড়া খন ভার্চুয়ালি গাহকি কোয়া একাউন্টরে সজে সজে দোসার ক্ষেপরেনা নয়া টাকা কোল কামি সার সাগুন কেনা সাপড়াও আখড়ারে পনত কাউডি মন্ত্রী মানতান স্বপন দাসগুপ্ত পঞ্চায়েতার আতু উত্তনও মন্ত্রী দিলীপ ঘোষ এমান সেটের কো তাহেকানা মৌসুমি অক্ষরেখা আর ঘূর্ণি ভাণ্ড অরসংতে পনত জাকাতরে ঝমর জাড়ি আগাম আভাস হেঁ পনত দক্ষিণ নাখারে হেনা জেলা করে দাগ জাড়ি দো তেহেন নাসে বাড়াও দাঁড়িয়ে বানার মেদিনপুর আর বাঁকুড়া জেলারে ঝমর জাড়ি কমলা সন্তর বার্তে জারি আকানা নয়া বেগর কলকাতা উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ঝাড়গ্রাম

0: পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলার ঘানে ঝিড়িক ঘানে ঝমর জারি সাসাং সন্তর বার্তে জারি আকা। নতে উত্তরবঙ্গ হিমালয় বুরু জাপা মনে গটাং জেলার ঝমর জারি সাসাং সন্তর বার্তে জারি আকা। এটা জেলা করে হুডুর বিজলি আর হাদার হয় সাথে ঘানে ঝিড়িক ঘানে ঝমর জারি আঁস হেঁ। অন্তে উড়িষার মহানদী সাথে ঝতম সেনানী বান্দা ওহরাও কানতে ওডেনা বান পরিস্থিতি বই বইতে নাপায়ক কানা। তবে ঝমর জাড়ি দারাইতে ভুবনেশ্বর আয়মা এলাকাকে দাঁতে ডুবুজ কানা। নতে আবহাওয়া দপ্তর পনত জাগাতরে নাওয়া কারতে দা জাড়ি আগাম সন্তর বার্তে জারি কানা। ঝাড়খণ্ড চাকরি বিনিডরে বেনিয়ম লালিসতে পাঠুয়া হুলসই লড়ানা লেতারগে হে। ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা জে এল কে এম রেন লিডার দেবেন্দ্রনাথ মাহাতো সাও বার তিরলা সাথে মড়ে জনা উপসেড়ারে সেলেদ আকা। লাইতরালেগ কানা পনত বিধানসভা জাপুদ খেপ দুপুরুব তেহেন এহব হেনা। দুপুরুবরে পাঠুয়া দাবি বাবদে গাপালমারাও হয়ে আসে বাঙা অন্তেগে ঝতম হড়া নজর হে। নিমতরালেগ কানা জে পি এস সি আর জে এস এস সি সুধার দাবিতে পারমেন বারগেল মনে জুলাই খন হুলসই লড়াওনা এহব আকানা। নয়া পনতরে উসরা গেহা তিরলা নাওয়া কমিশন তেয়ার আমেনতে জাতীয়ারি তিরলা কমিশন রেন চেয়ারপারসন বিজয়া রাহাতকারে মেন আকা। বিজয়া রাহাতকার তেহেন কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলরে সাপড়াওলেন তিরলা জনশুনানি কামিহরারে সেলেদ কাতে দায়ের লেন আয়মা লালিস উনকু ঠেন খনে আজম কে। আর ওনা বাবদে উসরা সহলে হর ডাহার হয় লেয়াত কোয়া মেনতে বাড়াই আকানা। খবর পাড়াও নোডে গে মুচাদ এনা।
1: আখড়া উচন কানা আকাশবাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচন তালমা খন। নিতো আজম তাবন পে লীলমণি টুডুয়া দং সেরিং।

0: নীলমণি টুরুয়া দং সেরেঞ্জ পে আজম কে তাবনা নিত আজম তাবন পে হাঁডি পৌর ঞুরেনা চলন আর নিতগা হুবিগত নোয়া সাতাম বাবদে গালমারাও রিয়া দসার হাটিঞ্জ নোয়ারে দকিন সেলেদ আকানা সুরতন মান্ডি আর সীতারাম বাসকে।
1: হাঁডি পৌর ঞুই রেয়ার চলন আর নিতগা হুবিগত নোয়া সাতাম বাবদ গালমারাও লাগি তেহিন দো দসার হাটিঞ্জ উচ্ছেন রেয়া নেডামাহ কানা আর দসার হাটিঞ্জ রেহ নোডে সেটের মেনা আকাদেয়া মানতান সুরতন মান্ডি গমকে। মান্ডি গমকে সান্তারি আকটা পাটা খন দে জোহার।
2: মা ইন পাটা খন আরো জোহার।
1: সুরতন মান্ডি গমকে নেতার যাহা কথা রাকাব কানা নংকা কো লেয়েত কানা যে চডর কামি রেহ হাঁডি বন্ধ রেনা কথা আজম কানা যে হাঁডি বদলতে যাহা সাগুন দাগ ব্যবহার রেনা কথা
2: কানা
1: আদো নোয়া বাবদ আমা হুদিস তো কলে কথা
2: আদো নোয়া দো যাহা দো দাগ হো চডর কো আদো দাগ দো যতর দো চডর বাং গানো ছেটিয়ের রে চডর আর ভাণ্ডান অক্ত ওনা যখন মানমি যখন কো বঙ্গা তালা কো অনে উন অক্ত সময় ওনা চডর গানোয়া দাগ দো মানে চেদা উন গানোয়া দাগ চডর দো আদো হয়তো মেটা মানমি যখন ওনা ইয়ে জানাম নাই জানাম কাতে উন সময় দো টাটকা ওকারে ইয়ামায় হাঁডি তাহলে দেন ইন পয়লো নিতো দো নোয়া দাগ তেগে ইন দো আম দো মানোতে মেয়া ইন দো যখন কুড়ো তিনা উন সময় আমি এমামা নংকা কাতে কামি কো পার মগুলে তেন কানা আদো হানে রড় দহ কাদ ইন তাইনম তিন মামা আদো ওনাল কাতে ওনা তাইনম তে ওনা হাঁডি দো কো চডো রাকো।
1: হাঁডি বেগর আবু সাউতারে অনকান জাহান বঙ্গা বুরু খন এহব কাতে জাহান চডো রেনা কামি কো দো বাঙ্গে গানো আ মেনতে আমি মনে হই।
2: হ্যাঁ হ্যাঁ যাহা চডর না তো হাঁডি তো চডর গে হইও
1: আরি নাপায় কথা লিয়ে কেতা গমকে গমকে নিত নডে লিয়াবন মে একেন সান্তার কুয়া পাতারে গে হাঁডি পৌর রেনা ব্যবহার সে চল মেনা আকাদা আদো নোয়া রেনা কারণ দো চেত কানা
2: আদো নোয়া না কারণ দো ওনে নিত দো যত ঘরজ তো না খান বাং সমানা আদো ওনা লেকাতে হাঁডি আর পৌর কো দহয়ে তে আদো ওনে হাট পাতারে কো কিরিঞ আখরিঞ দা কো আদো ওনাতে ঘরজ কো চালা তো কয় দমে বাং রহ ওই আকো মানে ওড়া সংসার রে লাগি ঘরজ রে লাগি তে হয়তো উতু কিরিং বুলুং কিরিং সুনুং কিরিং ওনা কো
1: লাগি মেনকান ঘরন চালাও লাগি তো আর হো এটা এটা পান্থা কো মেনা আকাদা নিত সরকার পাহাটা খন হো আডি গটাং পান্থা কো এহব আকাদা তো অন্তে বাং মোঢা কাতে নংকানা চেদা বন বাছাওয়েদা যাহা তে আলগা তে পুইসে নামোয়া আর পুইসে নামগে তো মানাং কথা তো বাং কানা নোয়াতে সাউতা রেনা একটা বগে বাড়ি পাহাটা হতো সানাম কো দিশে দহাই লেখ
2: কানা আদো নন্ডে না খান ওনা যাহা দো কিরিং আখরিং হান্ডি পৌর না কিরিং আখরিং আদো আবো সান্তাল কো আদো নোয়া কিরিং আখরিং ইদি কাতে দো উন গান যাহা দো সাহাব লাহাও মানে যাহা ধৈর্য আদো অনে না বানু কা তাবনা আদো হান্ডি পৌর আখরিং লেখান দো ওনা দো যখন নিতো খান নিতো গে ওনা দো কিরিং আখরিং গানোয়া আর যাহানা ইং যদি বাণিজ্য ব্যাপারা কিরিঞ আখরিঞ ওনা দো হাপে হড়া তীরে চাপা তবে তো না খানে হাতাওয়াই আর হানা হাঁডি পৌর আখরিঞ কিরিঞ আখরিঞ দো ওনা দো ধৈর্য বাং লাগা কানা ওনা দো সাঁ সাঁ ইদি তোরা গে কো নুই কানা কো আখরিঞ চাবা কান তাই
1: তাহলে পরব পিহে করে পরব হো নিয়াল হই না আর নতে মেটাং
2: ইয়ে আখরিঞ হো
1: হ্যাঁ কাউডি রোজগার
2: না হই না
1: আদো নহই যে পাতা পরব করে জাস্তি বেবাড়ি নোয়া কো ব্যবহার কানা তাহলে বাড়তি কানা লেই গানোয়া আদো নিয়ে তো তিনা গরবা সে লাজাবানা কথা
2: আদো নোয়া তো ইন্দো গরবানা কথা তো ইন্দো বইন লেয়া যে হাঁডি পৌর আখরিঞ কাতে গে ইয়া ঘরো জিন চালাও তিয়া নংকানা তো বাং কানা তো অনে তুই লেই কেদা যে আয়মা লেকানা বাণিজ্য ব্যাপার না কাদা পান্থা মেনা কাদা আদো ওনা তে ওনা দো নোয়া দো গরব না কথা দো বাং কানা আদো ওনা দো উনকু এটা জাতি ঠেন খনা দো ওনা দো লেই লেকাতে দো এগরে লাজা পড়ানা ইয়ে কান গে
1: আদো নোয়া কলকানা বনদল আগু গানোয়া
2: নোয়ানা বনদল আগু গানোয়া নংকা লেকাতে ওনা দো যাহাই গগো হর ঘরজ রে হাট রে পাতা রে হাঁডি সে পৌরাই ক্রিঞে ইদিয়ে দয় আদো ওনা বাং কাতে যদি উনি বাবা হর গে যদি লেয়ায় উনি ওড়া রেন যাহাই দো খাম খুন্টি মেনায় কাদেয়া উনি গে যদি লেয়া বাং গো নোয়া কো দো বাড়ি জিনিস কানা বেকার চে লাগিন ওনা হর সামাং রেম কিরিঞ আখরিঞা সে ইন কো ঠৌকাঞা কো সে অমুগের নংকা হাঁডি পৌরাই আখরিঞে কানা তাহলে ওনা দো ইঞা আতো

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে বর্ণালী সিংহ। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সার্কুলার জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এর জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে 23,731 কোটি টাকা। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভারতের দূষণমুক্ত জ্বালানির যাত্রাপথে এই গোবর্ধন প্রকল্প এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর ফলে দেশের যে সমস্ত কৃষিজ সম্পদ বর্জ্য হিসেবে অব্যবহৃত পড়ে থাকবে সেগুলি এবং গোবর, প্রেসম্যাট বা চিনিকলে আখ তৈরির সময় উৎপন্ন বর্জ্য, পুরসভার জৈব বর্জ্য এবং অন্যান্য বায়োমাস সম্পদকে স্বচ্ছ জ্বালানি হিসেবে কাজে লাগানো হবে। এর মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে, অন্যদিকে জাতীয় অর্থনীতিও আরও মজবুত হবে। রাজ্যে বাংলার বাড়ি প্রকল্পের নাম বদল করে হল পশ্চিমবঙ্গ আবাস। নবান্নে আজ এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই প্রকল্পের 10,20,379 জন উপভোক্তার অ্যাকাউন্টে বাড়ি তৈরির দ্বিতীয় ও শেষ কিস্তির 60,000 টাকা করে দেওয়ার কাজের সূচনা করেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সহ একাধিক মন্ত্রী ও শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী প্রাপকদের হাতে চেক তুলে দেন। তিনি জানান, 6,000 কোটিরও বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হচ্ছে। রাজ্য সরকার এই প্রথম কেন্দ্রের হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সরকারিভাবে অংশ নিতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ স্বাধীনতা দিবস উপলক্ষে সারা রাজ্যে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ সহ একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেন। নেশন ফার্স্ট অর্থাৎ দেশকে অগ্রাধিকার দেওয়া এবং দেশপ্রেমের আদর্শকে সামনে রেখেই সরকার এই কর্মসূচিতে সামিল হচ্ছে বলেও তিনি জানান। ভরা বর্ষায় গঙ্গার জল বাড়তে থাকায় মালদার ভূতনি কেশবপুর কলোনি এলাকায় ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। কয়েকশো মিটার এলাকা জুড়ে ভাঙন চলায় নদী পাড়ের পাশাপাশি চাষের জমিও তলিয়ে যাচ্ছে। রাজ্যে পালাবদলের পর পশ্চিম রতনপুর এলাকায় কিছুটা কাজ শুরু হলেও ভূতনিতে পরিস্থিতি এখনও উদ্বেগজনক। দ্রুত প্রশাসনকে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর চুঁচুড়া শাখা এবং কলকাতার আঞ্চলিক দপ্তরের উদ্যোগে হাওড়ার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের তুলসীবেড়িয়ায় আজ শুরু হয়েছে 3 দিনের সুসংহত গণজ্ঞাপন প্রচার কর্মসূচি। এই অনুষ্ঠানে ভিবি জিরামজি, নেশামুক্ত ভারত অভিযান, বাল্যবিবাহ রোধ, বেটি বাঁচাও বেটি পড়াও, এক পেড় মা কি নাম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। অনুষ্ঠানের সূচনা করেন হাওড়া গ্রামীণ পুলিশের এসপি অমিত কুমার, এছাড়াও ছিলেন বিশিষ্টজনেরা। এই উপলক্ষে আগামী দুদিন বেশ কয়েকটি বিষয়ের উপর আলোচনা ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হবে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 1 নম্বর ব্লকের ভগবানপুর ও শ্রীমুলিয়া গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে। ভগবানপুরের নতুন প্রধান হয়েছেন সুলেখা বর্মন এবং উপপ্রধান হয়েছেন ভোলানাথ বসন্ত। অন্যদিকে শ্রীমুলিয়া গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হয়েছেন বাসন্তী পট্টনায়ক এবং উপপ্রধান তাপস আচার্য। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে আগামী দুদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর মধ্যে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিরও সম্ভাবনা। উত্তরবঙ্গে অবশ্য আগামী দুদিন ভারী বৃষ্টির সতর্কতা নেই। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর 7:35।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ।

মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার বেশিরভাগ জায়গায়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার উপর দিয়ে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। এখন শুরু হচ্ছে কৃষি কথার আসর।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जनसेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের বন্ধু স্বাগতা আজও চলে এসেছি। আমি যখন এসেছি বুঝতেই পারছেন আজও কিন্তু একটি নতুন বিষয় নিয়ে কথা বলব। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত জুড়ে সত্যি এত সোনা ফলানো সুন্দর মৃত্তিকা বা মানব জমিন পড়ে রয়েছে, যাকে আমরা যদি একটু যত্ন করি, একটু লালন করি এবং তার কথা ভেবে আমরা ভবিষ্যতের কাজ করি, তবে কিন্তু আমাদের যে কৃষি সম্পদ তা দিনের পর দিন আরো বেশি বেশি আমাদেরকে সমৃদ্ধ করবে। কথা বলবো আজকে আমরা ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটি সংরক্ষণ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে যার কাছে আমরা খুঁটিনাটি সমস্ত তথ্য জেনে নেব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মসূচি সহায়ক ও গবেষণাগার প্রকৌশলী ডক্টর মণিদীপ্ত সাহা। ডক্টর সাহা, আপনাকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত জানাই।
7: অসংখ্য ধন্যবাদ
6: ডক্টর সাহা। আমি বলছিলাম যে সত্যি সত্যি তো দেখুন, শুধু পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষ জুড়েই আমাদের এটা হচ্ছে একটা বিশাল সম্পদ যে এমন সুন্দর মাটি আমাদের রয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের যেটা প্রথম প্রশ্ন, যে মাটিটাকে আমরা একটা প্রথাগতভাবে চাষাবাদ করি, অনেক সময় সেটা করতে গিয়ে বা বেশি ফলন ফলানোর ক্ষেত্রে কখনো কখনো হয়তো মাটির সুরক্ষার কথাটা আমরা ভুলে যাচ্ছি। সেক্ষেত্রে আমি জানতে চাইব যে মাটি সংরক্ষণ এই যে বিষয়টা, এইটা বলতে আমরা কি বুঝছি?
7: হ্যাঁ, আমি আপনার ওই গানের দুকলি থেকে নিয়েই আলোচনা আজকে শুরু করছি, যে ফল তো সোনা মাতৃজঠ।

0: থেকে প্রাণ সঞ্চার হয়, তাহলে পৃথিবীরও যদি জঠর বলে কেউ থাকে তাহলে সেটি মাটি, এবং সেই মাটি থেকেই যে ফসল উৎপাদিত হচ্ছে সেটা খেয়ে এই মানব সভ্যতা, শুধুমাত্র মানব নয় প্রাণ যেটা বেঁচে থাকছে, কিন্তু সেটাকে সুদীর্ঘ দীর্ঘস্থায়ী করাটা সব থেকে বেশি জরুরি। এবং এই সেই জরুরি হবার পেছনে যার ভূমিকা সব থেকে বড় বেশি সেটা হলো মাটি, এবং এই মাটিটাকে সংরক্ষিত করতে হবে। সংরক্ষণের প্রশ্ন কেন আসছে? একেবারে প্রাচীনকাল থেকে চাষ কৃষিকাজ শুরু হয়েছে ফসল ফলানোর জন্য, সেই ফসল ফলানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে হয়েছে, কৃষিকাজ করতে হয়েছে, যার ফলে সেই পদ্ধতির মাধ্যমে মাটির বিভিন্ন রকমের ক্ষয় হতে শুরু করেছে। তো সেই মাটির ক্ষয়টা যেটা, সেটা মূলত প্রাকৃতিক কারণ বা নৃতাত্ত্বিক কারণ, মানে যেটা মানুষ কৃষিকাজের জন্য, মানুষের কাজের জন্য হচ্ছিল, সেই কাজের জন্য মাটির ভৌতিক, রাসায়নিক এবং জৈবিক এই যে ধর্মগুলো রয়েছে, সেই ধর্মগুলোর অবক্ষয় ঘটেছে এবং তার ফলে তার উর্বরতা হ্রাস পেয়েছে। যেহেতু কৃষিকাজ, সেই জন্য আমরা উর্বরতার দিকে বেশি নজর দিয়েছি। আর এই ক্ষয় যেটা ঘটে গেছে, এই ক্ষয়টাকে যদি আমরা আটকাতে না পারি, অবক্ষয়টাকে, তাহলে মাটি সংরক্ষিত থাকবে না, ভবিষ্যতের জন্য সে কিন্তু ফসল ফলাতে সাহায্য করবে না। এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে এই কৃষির পরিপ্রেক্ষিতে মাটির যে স্বাস্থ্য, তাকে যদি আমরা সংরক্ষিত করতে না পারি, উৎপাদন তার উর্বরতাকে বৃদ্ধি করতে না পারি, তাহলে কি ঘটবে? মাটির উর্বরতা হ্রাস পাবে, মাটিতে যে খাদ্য সঞ্চয় করা এবং যোগান দেবার ক্ষমতা সেগুলো হ্রাস পেয়ে যাবে, এবং তার সাথে সাথে মাটির যে বিভিন্ন সমস্যা, মাটির রোগ, কৃষকরা গাছের রোগ নিয়ে খুব চিন্তিত হন, কিন্তু মাটিরও রোগ হয়, মাটির অম্লত্ব রোগ, লবণাক্ততা রোগ, মাটিতে খাদ্যের ঘাটতি, মাটিতে খাদ্যের প্রাচুর্য, তেমন বিভিন্ন অসাম্য তৈরি হয় যার ফলে উৎপাদন ক্ষমতা কমে যায় এবং তার সাথে জৈব বৈচিত্র্য হ্রাস পায়। তাহলে এই জিনিসগুলো, এই অবক্ষয় অবনতিগুলো যদি ঘটে, তাহলে সর্বোপরি কি হবে? যে ফসলের উৎপাদন কম হবে এবং সেটা আমাদের সুনিশ্চিত খাদ্যের যে প্রয়োজন সেটাকে সুনিশ্চিত করতে পারবে না। মাটি সংরক্ষণের মূল উদ্দেশ্য যেটা, মাটি, ভূমি, জল এবং যে জৈবিক সম্পদ, তার অবক্ষয়কে রক্ষা করা এবং তার পুষ্টি ধারণ, যোগান দেওয়ার ক্ষমতাটাকে বজায় রাখা, এবং এই যে প্রাণী এবং তার সাথে সাথে যে পশুপালন হচ্ছে তার উৎপাদনকে বৃদ্ধি করা, এবং খাদ্য যে জীবিকা, ফুড সিকিউরিটি যেটাকে আমরা বলি, তাকে সুনিশ্চিত করা।
1: বেশ, মোটামুটি এটা তো বোঝা গেল যে মাটি সংরক্ষণ বিষয়টি কি বা কেনই বা, সেক্ষেত্রে এই যে কৃষির পরিপ্রেক্ষিতে মাটির সংরক্ষণ, বিশেষভাবে মাটির স্বাস্থ্যের উপরে যখন কৃষকরা, মানে কৃষি কাজটা অনেকটাই নির্ভরশীল, তাহলে মাটির স্বাস্থ্য কি, বা এই যে মাটির স্বাস্থ্য খারাপ হওয়া, যেগুলো আপনি বলছিলেন নানান রকম অসুখ বিসুখ হওয়া, তার কারণগুলোই বা কি, যদি একটু বিশদে আলোচনা করেন।
0: মাটির স্বাস্থ্য বলতে আমরা যেটা বুঝি, যে মাটি, তার সাথে যুক্ত উদ্ভিদ, তার সাথে যুক্ত প্রাণ, এদের মধ্যে একটা পারস্পরিক দেওয়া নেওয়ার সম্পর্ক রয়েছে, এবং এই যে সম্পর্কটা, বৃদ্ধি, পুষ্টি, উৎপাদনশীলতা, এই যে সাম্যাবস্থাটা, এই সাম্যাবস্থাটা মাটি কতটা সেই ক্ষমতা অনুযায়ী দিতে পারছে, এই ক্ষমতাটাকেই কিন্তু আমরা মাটির স্বাস্থ্য বলে বিবেচনা করে থাকি। এবং এই স্বাস্থ্যটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু মাটিতে ফসল ফলানো যাবে না ভালোভাবে, এবং সেটা লাভজনক হবে না।
1: এই যে সাম্যাবস্থার কথা আপনি বলছেন, একটু
0: সহজ বলতে, মাটিতে যে খাদ্য রয়েছে সেই খাদ্যটা গাছকে পৌঁছে দিতে হবে। এবার মাটি যদি নিজে কোনো রোগ সমস্যায় জর্জরিত থাকে, তাহলে সে গাছের কাছে খাদ্য পৌঁছে দিতে পারবে না, হবে না। আর কৃষক যে সার ব্যবহার করছেন, সেই সারটাও কার্যকরীভাবে ব্যবহার হবে না। এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিই, যে আমাদের এই পশ্চিমবঙ্গেই প্রায় 24% মাটি কিন্তু বিভিন্ন কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, এবং প্রায় দেখা গেছে যে 13 টন প্রতি বছরে প্রতি হেক্টর থেকে মাটি ক্ষয় পেয়ে নষ্ট হয়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ টপ সয়েল, উপরের যে মাটিটা, যেখানে পুষ্টি ধরে রেখেছে মাটি, সেটা নষ্ট হয়ে যাচ্ছে।
1: এটা তো সাংঘাতিক।
0: অবশ্যই এটা ভবিষ্যতের জন্য খুব সাংঘাতিক, এবং সেই ক্ষেত্রেই মাটি সংরক্ষণের প্রয়োজন, আর সেই ক্ষেত্রেই মাটির স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আর এই স্বাস্থ্যটা খারাপ হওয়ার কারণ কি? প্রথম কারণ অবশ্যই বন, যে আমরা বননিধন যেটা করছি, যথেষ্ট চারে গাছ কাটছি, নিবিড় চাষ করছি, যার ফলে গাছ প্রচুর পরিমাণ পুষ্টি মাটি থেকে নিয়ে নিচ্ছে, এবং যে কৃষিজ যে অবশেষ সেগুলোকে আমরা ব্যবহার করছি না, আমরা জমির নাড়া পুড়িয়ে দিচ্ছি, মাটির যে জৈব অবস্থা তাকে আমরা নষ্ট করে ফেলেছি, অত্যাধিক পরিমাণে কৃষি বিষ, রাসায়নিক সার এইসব ব্যবহার করছি, জৈব সার বা জৈব উপাদানের ব্যবহার কমিয়ে ফেলছি, এবং অত্যাধিক লাঙল বা কর্ষণ করছি, যার ফলে মাটির যে ভৌত অবস্থা, তার যে খাদ্য ধরে রাখার ক্ষমতা, সেগুলো একে একে নষ্ট হয়ে যাচ্ছে।
1: অর্থাৎ মানে আমরা সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সভ্যতার প্রয়োজনেই পরোক্ষে কিন্তু সভ্যতারই ক্ষতি করে ফেলছি বা আমাদের এই যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা বোধহয়

0: কিছুই দেখে যেতে পারছি না, তাই তো?
1: মাটিটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে উৎপাদন কমে যাবে, আর এই উৎপাদন সরাসরি আঘাত ফেলবে আমাদের সভ্যতার উপরে।
0: ঠিক,
1: কারণ খাদ্য না থাকলে সভ্যতা বেঁচে থাকবে না।
0: আচ্ছা, সব জায়গাতেই তো, মানে সমস্ত ক্ষেত্রেই এখন আমরা প্রযুক্তির কথা বলি, সেক্ষেত্রে মাটি সংরক্ষণের জন্য কি কোনো বিশেষ প্রযুক্তি ব্যবহার করা যায় যাতে মাটির স্বাস্থ্যকে ভবিষ্যতের জন্য সুরক্ষিত করা যায়?
1: অবশ্যই, আমাকে সুরক্ষিত করতে গেলে সেখানে তো প্রযুক্তি, ব্যবস্থাপনা, পরিচর্যা এগুলোর দিকে নজর দিতে হবে। তা আমরা যদি খুব সংক্ষেপে প্রযুক্তির কথা বলি, কিছু প্রযুক্তি হয় যেটা যান্ত্রিক পদ্ধতি, সেইটার ব্যাপারে আমরা বিশেষ আলোচনা করব না, কিন্তু আমরা বিশেষ যে আলোচনাটা করব যে আমাদের যে কৃষি কাজ ধরনের যে পদ্ধতি বা প্রযুক্তি সেগুলোর ক্ষেত্রে যান্ত্রিক পদ্ধতির মূল লক্ষ্যটাই থাকে যে আমার মাটিতে জল যে রয়েছে সেই জল যত এত বাহিত না হয় যে মাটির ক্ষয় হয়। এটা বাদ দিয়ে যেটা কৃষি পদ্ধতি থাকে তার মধ্যে আমরা যদি প্রথম দিকে দেখি যে আমরা কৃষি কাজটাকে কিভাবে পরিবর্তিত করব,
0: অর্থাৎ কৃষি কাজের সাথে সাথেই আমরা মাটির সংরক্ষণটাকে পাশাপাশিই করব,
1: একসাথে হাতে হাত ধরে তারা চলবে। তো সেক্ষেত্রে শূন্য কর্ষণ চাষ বা জিরো টিলেজ, শস্য চক্র বা ক্রপ রোটেশন, তার সাথে সাথে সেচের ব্যবস্থাপনা ঠিকঠাক ভাবে, এগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। আমরা নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ যে আমাদের পুষ্টি গাছের জন্য দরকার সেটাকে সঠিকভাবে আমরা তার পরিচর্যা করব, সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট বা সমন্বিত পুষ্টি ব্যবস্থাটা গ্রহণ করব, মাটি এবং জল তার পরীক্ষা করব, তার স্বাস্থ্য যাচাই করব, এবং সেই অনুসারে আমরা কৃষিকাজটাকে করব। কিছু টেকনোলজি থাকে, যেমন গাছের ক্ষেত্রে নাইট্রোজেন সারের ব্যবহার করতে গেলে আমরা কিছু প্রযুক্তি ব্যবহার করি, যার একটি বিশেষভাবে উল্লেখযোগ্য পত্রবর্ণ তালিকা বা লিফ কালার চার্ট। ছোট্ট একটি কার্ডের মাধ্যমে আমরা কিন্তু নাইট্রোজেনের পরিমিত ব্যবহার করতে পারি, যেটা আমার মাটির স্বাস্থ্যকে ভালো রাখবে এবং সাথে সাথে কৃষকের যে খরচ সেটাকেও কমিয়ে আনবে। এছাড়াও আমাদের মাটি, ভারতবর্ষের বেশ অনেক অংশই মাটি এবং সাথে সাথে পশ্চিমবঙ্গের মাটি সমস্যাজনিত মাটির মধ্যে পড়ে, যার মধ্যে মূল সমস্যা অম্লত্ব এবং লবণাক্ততা। এই সমস্যাটাকে দূর করবার জন্য আমাদের হাতে রয়েছে মালচিং বা আচ্ছাদন পদ্ধতি, সবুজ সার বা গ্রিন ম্যানিউরিং, অ্যাজোলার চাষ, ল্যান্ডশেপিং, অর্থাৎ জমির কিছুটা পরিবর্তন করতে হতে পারে আমার মাটির চরিত্র অনুযায়ী। এই প্রযুক্তিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের মাটি স্বাস্থ্য সংরক্ষিত হবে। এরপরে যদি আমরা আসি যে জৈব উপাদান বা প্রাকৃতিক উপাদান, সেক্ষেত্রে আমরা জৈব সারের ব্যবহার করব, জীবাণু সারের ব্যবহার করব, বায়োচার বলে যে উপাদানটি এখন বিশেষভাবে উল্লেখযোগ্য সেই বায়োচারের ব্যবহারটা করব, এবং সাথে সাথে প্রাকৃতিক কৃষি, আমরা পরবর্তীতে আলোচনা অবশ্যই একটু করব, প্রাকৃতিক কৃষিটাকে আমরা অন্তর্ভুক্ত করব।
0: আর সেক্ষেত্রে এই যে বায়োচার কথাটি বলছেন, এটা এখন বেশ উঠে এসেছে বিষয়টি, এটা যদি একটু সংক্ষিপ্ত পরিসর।
1: বায়োচার আসলে হচ্ছে যে আমাদের যে প্রাকৃতিক যে উদ্ভিদ উপাদান যেগুলো রয়েছে, অর্থাৎ উদ্ভিদ অবশেষ, সেটাকে আমরা একটা নিয়ন্ত্রিত অবস্থায় তাকে আমরা পুড়িয়ে ফেলছি, তাকে কার্বনের রূপে পরিবর্তিত করছি, সেটা যখন আমরা মাটিতে তারপরে ব্যবহার করছি, তার সারফেস এরিয়া বেশি হওয়ার জন্য তার মধ্যে বিশেষ কিছু গুণ দেখা যায়, অম্লত্ব দূর করতে পারে, লবণাক্ততাকে রোধ করতে পারে, মাটির অন্যান্য অবস্থাগুলোকে উন্নত করতে পারে, তো এইগুলো কৃষকরা করতে পারেন।
0: আচ্ছা, এক্ষেত্রে তো আরো একটি বিষয় লক্ষণীয় যে মাটিটা আসলে কেমন সেটা তো খুব জানা আগে জরুরি।
1: অবশ্যই,
0: সেক্ষেত্রে মাটির পরীক্ষা করাটাও খুব জরুরি।
1: অবশ্যই,
0: তো সেই বিষয়ে কি কি ধাপ রয়েছে সেটা যদি একটু বলেন।
1: হ্যাঁ, কৃষকদের চাষের, আমরা যদি চাষটিকে একটি যুদ্ধ হিসাবে বিবেচনা করি, তাহলে সেই যুদ্ধটার প্রথম 50% আমরা জিতে যেতে পারি আমি যদি মাটির সঠিক চরিত্রটা জেনে যাই, অর্থাৎ মাটিতে কতটা খাদ্য উপাদান রয়েছে এবং সেই মাটির কি সমস্যা রয়েছে, এই দুটো যদি আমরা মাটি পরীক্ষার মাধ্যমে জেনে নিই তাহলেই আমরা কিন্তু মাটিটাকে সুস্থভাবে পরিচালনা করতে পারবো।
0: ডক্টর সাহা, আপনার কথা শুনে আমার এটাই মনে হচ্ছে যে ঠিক যেমনটি করে আমার বাড়িতে আমার একটা সদ্যজাত বাচ্চা যখন জন্মায় এবং একটু একটু করে যখন বেড়ে ওঠে, তাকে যখন দেখে মা বুঝতে পারেন যে তার মধ্যে কি কি সমস্যা রয়েছে, সেটা একেবারেই পরিলক্ষণের বিষয় যে যেমন করে আমরা তাকে ভালোভাবে, হ্যাঁ, সেই ভালোবাসা এবং খুঁটিনাটি যখনই আমরা দেখব তখনই কিন্তু আমরা সমস্যাটাও বুঝতে পারবো এবং সমাধানের রাস্তাটাও খুঁজে পেয়ে যাব।
1: হ্যাঁ, সহজ হয়ে যাবে।
0: সেক্ষেত্রে মাটির ক্ষেত্রেও বোধহয় একই রকম।
1: হ্যাঁ, একই রকম। সেক্ষেত্রে আমরা মাটির, যদি আমরা মাটি স্বাস্থ্য রক্ষা এবং মাটির স্বাস্থ্য যাচাই করার কথা বলি, তাহলে চাষিকে সঠিক সময় সময় সঠিক পদ্ধতিতে মাটির নমুনা সংগ্রহ করতে হবে। বলা হয় যে বছরে একবার সে যদি মাটির নমুনা সংগ্রহ করে, সাধারণত ধান চাষের পরবর্তী সময়ে যে জমিটি ফাঁকা থাকে সেই সময় তারা যদি মাটির নমুনা সংগ্রহ করতে পারে, তাহলে সেই মাটির নমুনাটা সংগ্রহ করে তারা যে কোনো

0: জায়গায় যেখানে মাটি পরীক্ষা হয়, বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র, সরকারি কৃষি দপ্তর, সেখানে তারা মাটি পরীক্ষা করে নিলে তারা কি জানতে পারবে? তারা মোটামুটি 12টি যে পরিমাপক রয়েছে, মাটির অম্লত্ব, লবণাক্ততা, জৈব কার্বন এবং খাদ্য, প্রাথমিক খাদ্য এবং গৌণ খাদ্য এবং অনুখাদ্য, এই খাদ্যগুলোর অবস্থা এগুলো তারা জানতে পারবে। এবং এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে পরামর্শ দেওয়া হবে যে সেই মাটির সমস্যা থাকলে সেই মাটিতে কি কি উপাদান যোগ করলে সমস্যাগুলো দূর হবে। যেমন অম্লত্ব থাকলে চুনের ব্যবহার, লবণাক্ততা থাকলে আমরা সাধারণত আচ্ছাদন পদ্ধতির ব্যবহার করতে বলি, সেচ পদ্ধতি সঠিকভাবে করতে বলি, এরকম বিভিন্ন পদ্ধতির পরামর্শ দেওয়া থাকবে এবং সঠিকভাবে পরিমিত পরিমাণে সারের ব্যবহারের কথা বলা থাকবে, জীবাণু সারের ব্যবহারের কথা বলা থাকবে। তাহলে এগুলো যদি চাষিরা সঠিকভাবে গ্রহণ করতে পারে তাহলে কি হবে, আগামী দিনে তাদের মাটির স্বাস্থ্যটা আরো উন্নত হবে এবং সাথে সাথে সেই মাটিতে যে ফসল তারা চাষ করতে চাইছিলেন তার সর্বোত্তম ফলনটা তারা পাবে। এখানে সর্বোত্তম এবং সর্বোচ্চের মধ্যে একটা সূক্ষ্ম ফারাক রয়েছে। সর্বোচ্চ মানে আমি মাটির ক্ষতি করেও আমি সর্বোচ্চ ফলন পেতে পারি, আর সর্বোত্তম মানে হলো আমি মাটির কোনো ক্ষতি করব না, সে আমার বন্ধু হবে, তার সাথে পথ হেঁটেই আমি সর্বোচ্চ ফলনটাকে তুলে আনতে পারব।
1: বেশ, এবং সেক্ষেত্রে যদি একটুখানি মাটির স্বাস্থ্য কার্ডের ব্যবহারের কথাটাও বলে দেন।
0: হ্যাঁ, মাটির স্বাস্থ্য কার্ডটা হচ্ছে মাটি পরীক্ষা হবার পর যে কার্ডটি তৈরি করা হয়, সেখানে মাটির যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলোকে তো পরিমাপ করে বলা থাকে এবং কৃষক যে ফসল চাষ করতে চাইছেন সেই ফসলটার জন্য পরামর্শ সেখানে দেওয়া থাকে। এক্ষেত্রে বিশেষভাবে আমি দুটি কথা উল্লেখ করব যে দেখা গেছে যে আমাদের সাধারণভাবে হাড়ের নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এই যে তিনটি মূল খাদ্য, এই খাদ্যের যে প্রয়োজন সেটা 4:2:1 অর্থাৎ 4 ভাগ 2 ভাগ 1 ভাগের প্রয়োজন হয়। কিন্তু সাম্প্রতিক আমাদের যে মাটির স্বাস্থ্য পরীক্ষা থেকে যে তথ্যগুলো উঠে আসে সেখানে দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের পরিমাণ প্রায় 8:00, অর্থাৎ 8 ভাগ নাইট্রোজেন ব্যবহার হয়, সেখানে 3 ভাগ এবং 1 ভাগ ফসফরাস পটাশিয়াম ব্যবহার হয়।
1: আচ্ছা,
0: ফলে কি হচ্ছে, মাটির মধ্যে একটা অসাম্য তৈরি হচ্ছে। এই অসাম্যের ফলে মাটির বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে এবং মাটির মধ্যে থাকা মূল কারিগর, গাছের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার যে অণুজীব, যে অণুজীবের বাস্তুতন্ত্র, তাদের যে সভ্যতা সেইটা কিন্তু অসাম্যের মধ্যে পড়ে যাচ্ছে, তারা বিপর্যস্ত হয়ে যাচ্ছে, ফলে সঠিকভাবে মাটি থাকছে না। তাহলে এই স্বাস্থ্য কার্ডে সেই পরামর্শ দেওয়া থাকবে এবং কৃষক কোন ফসল ওই জমিতে ভালো হতে পারে সেই পরামর্শ দেওয়া থাকবে। তাহলে তারা যদি এই পরামর্শগুলো মেনে চলেন তাহলে তাদের ক্ষেত্রে লাভজনক হবে তাদের চাষটা। এক্ষেত্রে কৃষককে একটি বিষয় নজর রাখতে হবে যে মাটির স্বাস্থ্য কার্ডে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের যে পরামর্শ দেওয়া আছে সেটি কোন ভাবে পরামর্শ দেওয়া আছে, NPK নাকি NP2O5K2O, এই কোন রূপে দেওয়া আছে এটা একটু খেয়াল রাখবেন, যাতে সারের পরিমাণ জানাটা তাদের ক্ষেত্রে সুবিধাজনক হয়।
1: এই ব্যাপারটা কি একটু বিস্তারিত বলা যায়?
0: আচ্ছা, মাটির স্বাস্থ্য কার্ডে যেটা থাকে দুরকম ভাবে পরামর্শটা দেওয়া যেতে পারে, একটা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এই মৌল হিসাবে তাদের পরামর্শ দেওয়া যায়। সেখান থেকে তাদেরকে একটা ক্যালকুলেশন করে নিতে হয় যে কতটা সার লাগবে, বা নাইট্রোজেন P2O5 ফসফেট রূপে এবং K2O পটাশ রূপে তাদের সেখানে পরামর্শ দেওয়া থাকে। তাহলে তাদের সেটা দেখে নিয়ে এবং সেইখান থেকে একটা গাণিতিক রূপে তাদের পরিবর্তিত করতে হবে যে ইউরিয়া সার, সিঙ্গেল সুপার ফসফেট সার, MOP সার, যেটা পটাশ সার তারা বলে থাকেন, মিউরেট অফ পটাশ, এই সারগুলো কতটা পরিমাণে লাগবে। কারণ অনেক ক্ষেত্রে কৃষকদের একটা ভুল হয়ে যায় যে যে সংখ্যাটি লেখা রয়েছে তা সেটাকেই তারা সারের পরিমাণ হিসেবে বিবেচনা করে ফেলেন। তাহলে এই ভুলটা যেন না হয় তারা সেই দিকে একটু লক্ষ্য রাখবেন।
1: ঠিক ঠিক, অর্থাৎ বিশেষজ্ঞের পরামর্শটা নিয়ে এগোনোই খুবই ভালো। এক্ষেত্রে আরো একটি প্রশ্ন, ধরুন আমাদের তো পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকা কৃষি জমি যেটা উপকূলবর্তী, সেক্ষেত্রে লবণাক্ত মাটি রয়েছে প্রচুর, সেই লবণাক্ত মাটির স্বাস্থ্য বা তার উর্বরতা যদি আমরা বজায় রাখতে চাই তাহলে কি করা উচিত?
0: এটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বা মেদিনীপুর এইরকম কিছু জেলা রয়েছে যেখানের মাটি বেশ ভালোভাবেই সমস্যাজনিত, এবং সমস্যার মধ্যে মূল সমস্যা অম্লত্ব এবং তার সাথে সাথে লবণাক্ততা। এই লবণাক্ততাকে দূর করবার জন্য কৃষকরা অনেক কিছু পদ্ধতি অবলম্বন করেন কিন্তু সেগুলো খুব একটা কার্যকরী নয়। সেক্ষেত্রে তারা যদি বেশ কিছু প্রযুক্তি ব্যবহার করেন, প্রথম যেটা বলা যেতে পারে আচ্ছাদন পদ্ধতি অর্থাৎ মালচিং, অর্থাৎ মাটিটিকে তারা খড়, আগাছা, যে আগাছাটা তারা ফেলে দেন, তাদের গ্রামীণ অঞ্চলে প্রচুর কলা পাতা নষ্ট হয়, সেই কলা পাতা, এরকম ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে তারা যদি গাছের গোড়া মাটি এটিকে ঢাকা দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে মাটির লবণাক্ততা অনেকটা কমে যাবে। এর সাথে সাথে সবুজ সারের ব্যবহার করবার জন্য আমরা বারবার পরামর্শ দিই, বছরে একবার করে

0: ধনচে চাষ করে সেই জমির লবণাক্ততাটাকে তারা কমিয়ে আনতে পারেন। তার সাথে সাথে বিভিন্ন ধরনের আচ্ছাদন ফসল রয়েছে, সেই ফসলগুলোকে তারা অবশ্যই চাষের মধ্যে নেবেন। ম্যানগ্রোভ প্ল্যান্টেশন বা ম্যানগ্রোভ যে গাছ বসানো, এইটাও কিন্তু মাটি সংরক্ষণের ক্ষেত্রে খুব জরুরি উপকূলবর্তী অঞ্চলে, কারণ এই লবণাক্ত জল যাতে ভেতরে চলে আসতে না পারে, আটকাবার জন্য সেটা হচ্ছে একটা গার্ড ওয়াল, তাহলে সেই জিনিসটার দিকে তাদের অবশ্যই নজর রাখতে হবে। অ্যাজোলা পানাটার চাষ ধান জমিতে তারা যদি বছরে একবার করে করেন, তাহলে সেই মাটিতে জৈব পদার্থ যোগ হবার জন্য সেই মাটিতে কিন্তু খুব কার্যকরীভাবে লবণাক্ততা কমে যায়। এর সাথে ল্যান্ডশেপিং রয়েছে, কনজারভেশন টিলেজ রয়েছে, এই পদ্ধতিগুলো তারা বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ তারা করতে পারেন। এবং সাথে সাথে লবণাক্ত অঞ্চলে যখন তারা সবজি চাষ করছেন, সেক্ষেত্রে তাদের পরামর্শ দেওয়া হয় যে তারা রিজ এবং ফারো অর্থাৎ নালা এবং ভাটি এই পদ্ধতিতে তারা চাষ করুন এবং গাছের গোড়াকে আচ্ছাদন দিয়ে তারা ঢেকে রাখুন। এই ধরনের প্রযুক্তিগুলি যদি তারা ব্যবহার করেন, তারা কার্যকরীভাবে লবণাক্ততার সমস্যাটাকে দূর করতে পারবেন।
1: এবারে আসি যে সমস্যাজনিত যে মাটি, সেই মাটির ক্ষেত্রে জীবাণুসার, এই জীবাণুসার কিভাবে মাটির উন্নতি করতে পারে সেটা যদি একটু বুঝিয়ে বলেন।
0: চাষিদের ক্ষেত্রে একটা ব্যাপার থাকেন যে তারা অন্যান্য সার, জৈব সার ব্যবহার করলেও জীবাণু সারের সাথে তাদের যেন একটা দূরত্ব রয়েছে। এই জীবাণু সারটা কিন্তু মাটির প্রকৃত বন্ধু। জীবাণু সার আসলে কিছুই না, একটি বাহক পদার্থের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ উপযোগী কিছু জীবাণুকে তার মধ্যে রাখা রয়েছে, যাদেরকে মাটির মধ্যে পৌঁছে দিলে তারা সেখানে বংশবিস্তার করবে এবং মাটির স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। কিভাবে? তারা মাটির মধ্যে থাকা যে খাদ্য রয়েছে, যেগুলো গাছের কাছে উপলব্ধ নয়, সেগুলোকে উপলব্ধ রূপে তারা পরিবর্তিত করবে,
1: পৌঁছে
0: দিতে সাহায্য করবে। ফলে এই ধরনের বিভিন্ন জীবাণুসার যেগুলো রয়েছে, নাইট্রোজেন আবদ্ধকারী জীবাণুসার, ফসফেট দ্রাব্যকারী জীবাণুসার, জিঙ্ক দ্রাব্যকারী জীবাণুসার, এই ধরনের জীবাণুসারগুলো যদি তারা ব্যবহার করেন, তাহলে তারা কিন্তু সেই সমস্যাজনিত মাটিতে কম সার প্রয়োগ করেও কিন্তু তারা ভালো ফলন লাভ করতে পারবেন।
1: সেক্ষেত্রে আমার যেটা প্রশ্ন যে কেনই অনিহাটা, আপনার কি মনে হয়?
0: এক্ষেত্রে দু তরফেই একটা ব্যাপার রয়েছে, যেহেতু এটা জীবাণু সার, একটা জৈবিক উপাদান, এর একটা ভ্যালিডিটি টাইম থাকে, একটা সময়কাল থাকে। তো কৃষকের যদি চাহিদা না থাকে, তাহলে যারা বিক্রি করেন তারা সেটাকে বিক্রয়ের জায়গায় নিয়ে আসেন না, আবার কৃষকরা যদি সঠিকভাবে ব্যবহার করেন তবেই তারা আনবেন।
1: মানে চাহিদা তৈরি হলেই
0: এটার ব্যবহার বাড়বে। এক্ষেত্রে কৃষকদের সচেতনতাটা খুব জরুরি, এবং বিশেষ করে ডাল চাষের ক্ষেত্রে কৃষকদের জীবাণু সারের ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়, কারণ ডাল চাষের ক্ষেত্রে সারের ব্যবহার একটু কম হয়। মাটির যদি সমস্যা থাকে, তাহলে সেই মাটির স্বাস্থ্যকে সংরক্ষিত করতে গেলে সেখানে জৈব সার এবং তার সাথে জীবাণু সার ব্যবহার করাটা আবশ্যিক হিসাবে বিবেচিত।
1: এবারে আমরা তো প্রায় শেষের দিকে অনুষ্ঠানের চলে এসেছি, সবশেষে আমরা একটু জানতে চাইব যে এই যে বর্তমান প্রাকৃতিক কৃষি পদ্ধতি, যাকে আমরা বিশেষভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি আমার চাষি ভাইদের, কৃষক বন্ধুদের, সে সম্পর্কে আমরা সচেতন করার চেষ্টা করছি। প্রাকৃতিক সম্পদ ও মাটির স্বাস্থ্য উন্নত করার কথা আমরা বারবার তাদের কাছে বলছি।
0: একদম।
1: তো এই প্রাকৃতিক কৃষি পদ্ধতি ও মাটির স্বাস্থ্য সংরক্ষণে গুরুত্ব, সেই গুরুত্বটার যদি তাদের কাছে আমরা বোঝাতে পারি, তবে হয়তো এটাও তাদের কাছে অনেক বেশি
0: গ্রহণযোগ্য
1: হয়ে উঠবে। তো সেটা যদি একটু বলেন।
0: দেখুন, এই যে কৃষিকাজ কিন্তু শুধুমাত্র যে আমি মাটিতে বীজ ফেললাম, বীজটা অঙ্কুরিত হয়ে ফলন দেবে, ব্যাপারটা এরকম নয়। গাছটি বড় হলে তার কাছে মাটিতে থাকা খাদ্যটাকে পৌঁছে দিতে হবে, আর এই পৌঁছে দেবার কাজটা করে হচ্ছে আমাদের এই অণুজীব বা জীবাণুরা। তাহলে মাটির যে বায়োলজিক্যাল ফার্টিলিটি বা যে জৈবিক উর্বরতা রয়েছে, তাকে আমায় বৃদ্ধি করতেই হবে। এটা শুধুমাত্র যে জৈব সার দিয়ে করা যাবে তা নয়, সেই ক্ষেত্রে প্রাকৃতিক কৃষির একটা বিশাল ভূমিকা রয়েছে, এবং কৃষকদের এই বিষয়ে সচেতন করবার জন্য সরকারের কৃষি দপ্তর বারবার সেই উদ্যোগ নিচ্ছেন প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিংকে তাদের কাছে নিয়ে আসার জন্য। প্রাকৃতিক কৃষি আর কিছুই নয়, আমাদের কাছে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, বিশেষত গোবর, গোমূত্র, গোদুগ্ধ, এরকম বিভিন্ন আরও কিছু দুধ, দই, কিছু গাছপালা, এই রকম জিনিসগুলো দিয়ে আমরা এমন কিছু উপচার বা কনকশন তৈরি করতে পারি যেটা মাটির মধ্যে থাকা এই অণুজীবের উৎপাদন ক্ষমতা, তাদের বংশবৃদ্ধি, তাদের কার্যকারিতাকে বাড়িয়ে তোলে। যেমন জীবামৃত, পঞ্চগব্য, শস্যগব্য, তার সাথে সাথে রয়েছে বীজামৃত, অর্থাৎ বীজের যে শোধন, সেই শোধনটাকে করবার জন্য এই যে বীজামৃত নামক যে উপচারটি, এইগুলোর ব্যবহার করা, আচ্ছাদন করা মাটিকে। মাটিকে আচ্ছাদন করে রাখলে তার তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়, তার জল সংরক্ষিত থাকে। তাহলে দেখুন, একদিকে কিন্তু মাটি সংরক্ষিত হচ্ছে,

0: আবার সাথে সাথে মাটির যে জৈবিক যে উর্বরতা শক্তি সেটাও বৃদ্ধি পাচ্ছে। এই যে জীবামৃত, পঞ্চগব্য, শস্যগব্য এইগুলোকে আমরা ব্যবহার করছি, আচ্ছাদন এবং ভাপসা অর্থাৎ মাটির মধ্যে থাকা 50% বায়ু এবং 50% জল একে আমরা সংরক্ষিত করে দিচ্ছি, ফলে জীবাণুগুলো ভালো থাকছে, মাটির মধ্যে থাকা যে ভৌত রাসায়নিক অবস্থা সেগুলো ভালো ঠিকঠাক থাকছে এবং সাথে সাথে গাছের যে বৃদ্ধি পুষ্টি সেগুলোও নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে এই যে প্রাকৃতিক কৃষি যার মূল চারটে ভিত জীবামৃত, বীজামৃত, আচ্ছাদনা এবং ভাপসা, এই চারটি ধাপের মাধ্যমে আমরা মাটিকে সংরক্ষিত করছি সামগ্রিকভাবে, আমরা সারের ব্যবহার কমিয়ে আনছি একেবারে এবং সাথে সাথে যে কৃষক তার যে সুস্থতা সেটাকেও সুনিশ্চিত করছি এবং আমাদের ফলন যেটা যেটা আমাদের একেবারে শেষের লক্ষ্য সেই ফলনটাকে আমরা সর্বোত্তম করতে পারছি। তাহলে এই প্রাকৃতিক কৃষির মাধ্যমে আগামী দিনে মাটি, জল, পরিবেশ এগুলো সব সংরক্ষিত হবে,
1: একটা সার্বিক
0: সংরক্ষণ,
1: পরিবেশের
0: সংরক্ষণ হবে।
1: সেক্ষেত্রে এই যে সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করার কথা বলা হচ্ছে এবং সেখানে কৃষকদের সংযুক্তিকরণের কথাও নিশ্চয়ই ভাবা হচ্ছে, আপনাদের সংস্থা অর্থাৎ শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র সেই রকম কি কি কাজ এই মুহূর্তে করছে যদি একটু বলেন?
0: সারা ভারতবর্ষ জুড়ে আমাদের প্রায় 700 উপর অধিক কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে এবং প্রতিটি কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি বিশেষজ্ঞদের থেকে এই কৃষকদের কাছে অনুরোধ, অর্থাৎ কৃষকরাই তো মাটির ব্যবহার সব থেকে বেশি করেন, তো তাদের কাছে মাটি পরম বন্ধু, তো তাদের জন্য এই কৃষি বিজ্ঞানী বলুন, কৃষি বিশেষজ্ঞ বা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, বিভিন্ন দপ্তর, তাদের থেকে এই একটাই অনুরোধ এবং বিশেষ করে আমি কৃষকদের কাছে করজোড়ে এই অনুরোধটাই রাখবো যে তারা যেন মাটির যে ওপরে ভাগের যে মাটির স্তর যেটাকে আমরা টপ সয়েল বলি, ওটি মাটির প্রাণকেন্দ্র, এইটাকে কোনোভাবেই তারা যেন নষ্ট না করেন। কিভাবে তারা নষ্ট করেন? ধান চাষ হয়ে যাওয়ার পরে তারা যে নাড়াটি জমিতে পুড়িয়ে ফেলেন এইটা কিন্তু মারাত্মকভাবে মাটির এই টপ সয়েলটিকে ক্ষতিগ্রস্ত করে, ফলে তার ফলে কিন্তু আগামী দিনে চাষের বিশাল বড় একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার সবার কাছে করজনের অনুরোধ, কৃষক ভাই বন্ধুদের কাছে, যে তারা যেন মাটির এই দিকটা, ক্ষতির দিকটাকে তারা বিবেচনা করেন, তারা যেন নাড়াটাকে না পোড়ান এবং তারা কিন্তু সহজেই এই নাড়াটিকে নিয়ে বিভিন্ন সার, মানে জৈব সার উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের জীবাণুর কালচার পাওয়া যায় বা পদ্ধতি রয়েছে, কেঁচো সার পদ্ধতি রয়েছে এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তারা জৈব সার উৎপাদন করতে পারেন, করে তারা আবার সেই জমিতে ব্যবহার করতে পারেন। তো তারা সেইটা করলে আগামী দিনে অবশ্যই মাটির স্বাস্থ্য ভালো হবে এবং প্রাকৃতিক কৃষিটাকেও তারা অবলম্বন করুন। কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্নভাবে এই সচেতনতামূলক কাজকর্ম করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি তারাও এটাকে গ্রহণ করছেন ধীরে ধীরে। তো আগামী দিনে অবশ্যই আমি আশা রাখবো এবং সেই দিনটাকেও আমরা অবশ্যই দেখতে পাবো যেই দিন আমাদের এই সুন্দর পৃথিবীটা সত্যি শস্য শ্যামলা হবে, সবুজ হবে এবং মাটিটাও আবার প্রাণবন্ত হয়ে উঠবে আগের আমাদের অতীতের মতো।
1: এবং এই কথা বলেই আমাদেরও কিন্তু আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, দাঁড়ি টানতে হচ্ছে এখানেই, কেননা সময় শেষ হয়ে এসেছে। বন্ধুরা, আজকে আমরা কথা বললাম ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটি সংরক্ষণ এই বিষয় নিয়ে এবং এই বিষয় নিয়ে বিভিন্ন তথ্য ভালো করে আমাদের যিনি বুঝিয়ে বললেন, খুঁটিনাটি তথ্য যিনি আমাদেরকে দিলেন, তিনি হলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মসূচি সহায়ক ও গবেষণাগার প্রকৌশলী ডক্টর মণিদীপ্ত সাহা। ডক্টর সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আকাশবাণী স্টুডিওতে আসার জন্য এবং এত সুন্দর করে পুরো বিষয়টি আমার বন্ধুদের কাছে বুঝিয়ে বলার জন্য।
0: ধন্যবাদ আপনাকে এবং আমার কৃষক ভাই বন্ধুদের আমি অত্যন্ত আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই।
1: আর সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মন্ডল মল্লিক। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কোনো অন্য অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই কথা হবে। নমস্কার।
0: নমস্কার।

0: কৃষিকথা আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এখন শুনবেন রামায়ণ গান, পরিবেশন করছেন গোপাল চন্দ্র পাল ও সহশিল্পীবৃন্দ।
1: এখন শুনবেন রামায়ণ গান, আজকের বিষয় সীতাহরণ, পরিবেশন করছেন গোপাল চন্দ্র পাল ও সহশিল্পী বৃন্দ।
2: সপ্তকাণ্ড রামায়ণের অরণ্য কাণ্ডে রাবণের ভগ্নী সূর্পনখা তীর্থ পর্যটনে যাওয়া ও সেখানে লক্ষণের দ্বারা নাসিকা কর্ণোদ্বয় ছেদনের পর রাবণে কহিতে যায় আত্মসমাচার, নাক কান কাটা তার বিভৎস আকার। দাদা দাদা দেখো দেখো আমার কি দুর্গতি, ভগিনে কে করেছে তোমার এমন দুর্গতি? দাদা অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম পিতৃসত্য পালনের জন্য বনে এসেছেন, তার সঙ্গে আছে অনুজ লক্ষণ, তার পত্নী সীতা। সেই সীতার সঙ্গে আমার কথাবার্তা হচ্ছিল, লক্ষণ এসে আমার নাক কান কেটে দিল। দাদা সেই সীতা অপূর্ব সুন্দরী, শোনো শোনো বলি দাদা, বলি গো তোমারে সীতা চুরি করে আনো আজি তোরা করে, প্রতিশোধ নাও দাদা। ভগিনী তুমি অন্তঃপুরে যাও, রাজবৈদ্য দ্বারা সুস্থ হও। এইবার রাবণ ভাবছে বৈকুণ্ঠের ঈশ্বরে ধরাধামে অবতীর্ণ হয়েছে রামরূপে, তবে আমার অন্তরের ভাব গোপন রেখে মুক্তির বীজ রোপণ করব।

কথা রাজ লঙ্কেশ্বর যথা তবে করে সেই মারিচিনি সাচর। শোনো মামা, ভগিনী সুরূপনখা 14,000 সৈন্য সহ খর দূষণকে সঙ্গে নিয়ে তীর্থ পর্যটনে গেলেন এবং ভ্রমণ করতে করতে উপস্থিত হল পঞ্চবটীর বনে। দেখে অতি মনোরম সেই স্থান, কিছু দূরে পুষ্পদানে পুষ্পচয়নে ব্যস্ত এক অপরূপা রমণী। তারে হেরি বাক্যালাপে করিল বাক্য আলাপন, হেন কালে দেবর তার হয়ে উপস্থিত খণ্ড করিল বাণে সুরপনকার নাসিকা কর্ণোদ্দয়। তাই আমি এর প্রতিশোধ নেব। পরমা সুন্দরী শুনি তার একে নারে, তার রূপ গুণ কথায় কহিতে না পারি, তাহারে হেরিব আমি তোমার সহায়।

শুনি আমার ইচ করে করি হায় হায়। রাম পূর্ণ ব্রহ্ম ভগবান, তিনি বৈকুণ্ঠের ঈশ্বর, অথয়েব তুই সীতাকে চুরি করার মতলব পরিত্যাগ কর। রুশিয়া রাবণে কহে মারিচের পতি, কুবুদ্ধি ঘটিল তব শুন রে দুর্মতি। মামা কি ভাবছ? আচ্ছা রাবণ, তুই যে সীতাকে হরণ করবি তা কেমন করে রে? শোনো মামা, তুমি রাক্ষস জাতির মধ্যে মায়ায় শ্রেষ্ঠ, মায়ার দ্বারা সোনার মৃগরূপ ধারণ করবি, তারপরে রামকে ভুলিয়ে অনেক দূরে নিয়ে যাবি, রামচন্দ্রের কণ্ঠে লক্ষণকে ডাকবে, তারপর যা করার আমিই করব। চলো মামা, আর বিলম্ব নয়। রাবণ মারিচ সহ চলিল গগনে, উতরিল দোহে গিয়া পঞ্চবটির বনে। মামা শীঘ্র মৃগরূপ ধারণ কর। মৃগরূপে ধরিল মারিচ নিস

তোমার মায়া প্রশংসনীয়। এবার এসো, তোমার রাম কেমন ভগবান তা দেখা যাক। আর এদিকে সীতামা রামকে সাজাচ্ছে।

বন মধ্যে লুকাইয়া রহিল রাবণ, আলো করে চলে মৃগ রত্নের কিরণ। মারি যেতে যেতে ভাবছে তার কিছুক্ষণ পরে রামের পবিত্র বাণে মৃত্যু হবে। এইবার রাম সীতা বসিয়া আছেন দুইজন, সেইখানে মৃগ গিয়া দিল দর্শন। সীতামা বলছেন, প্রভু প্রভু

0: লক্ষণ বলছে, দাদা দাদা, আমার ধারণা ও সরব মৃগ নয়, নিশ্চয় মায়াবী রাক্ষস।
1: লক্ষণ,
0: সে মৃগ না হয়ে যদি হয় রাক্ষস অন্যজন, তবে মারিয়া করিব নিষ্কণ্টক তপবন। আর রাক্ষস না হয়ে যদি হয় অন্য জাতি, রত্ন মৃগ ধরিলে পাইব মনোপ্রীতি, ধরিতে না পারি যদি মারিব পরাণে, মৃগ চরম লইয়া আসিব এইখানে। সীতা, তুমি এখানে একটু অপেক্ষা করো। এই বলে ধরিবারে লাগিনি।

সীতা মায়ের আজ কি আনন্দ! শ্রীরামচন্দ্র সেই মৃগের পিছু পিছু ঘুরছেন, কিন্তু ধরতে পারছেন না। পরে ভাবলেন, এ মৃগ নয়, কোনো মায়াবী হবে, অথয়েব ওকে আমি বিনাশ করব। এই ভেবে রামচন্দ্র ধনুকে ঐশিক বাণ যোজনা করেছেন। গভীর গর্জনে বাণ ছুটিয়া চলিল, বজ্র সমবাণ মারিচে রে বক্ষেতে বিধিল। বাণ আঘাতে মারিচে পড়িল অন্তরে, রাক্ষসের মূর্তি ধরি হাহাকার করে। তখন মারিচ করে রাবণের হিত, রামের ডাকের তুল্য ডাকে আচম্বিত। লক্ষণ কোথায় প্রাণের ভাই লক্ষণ, প্রাণ যায় রক্ষা কর, রক্ষা কর আমার। সীতামা বলছে, এ তো প্রভুর কণ্ঠস্বর। লক্ষণ লক্ষণ শুনতে পারছ না? তোমার দাদার আর্তনাদ, নিশ্চয় তার কোনো বিপদ হয়েছে। হ্যাঁ দেবী, যাও লক্ষণ, শীঘ্র যাও। লক্ষণ প্রাণ যায় রক্ষা কর। এখনো দাঁড়িয়ে আছো? রঘুনাথের অমন আর্তনাদ শুনেও তুমি তাকে সাহায্য করার জন্য ছুটে যাচ্ছ না? আমাকে চঞ্চল করে দেবেন না দেবী। আপনার মন যতই কুড়াকুক, আমার মন বলছে এ হয় না। পরশুরাম বিজয়ী রামচন্দ্র অমন মরণ আর্তনাদ করতে পারে না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না লক্ষণ। আমি চাই তুমি এই মুহূর্তে ছুটে যাও, তুমি তোমার দাদার কাছে। এ অসম্ভব দেবী। লক্ষণ অপরাধ মার্জনা করবেন, দাদার আদেশ আমার কাছে পৃথিবীর সবচাইতে বড়। দাদা মৃগয়া যাওয়ার আগে আপনাকে পাহারা দেওয়ার আদেশ দিয়ে গেছেন। আমি আপনাকে ছেড়ে কোনো কারণে কোথাও যেতে পারবো না। ও, তোমার দাদার প্রাণে রক্ষা করার চাইতে আমাকে রক্ষা করা তোমার কাছে বড় হলো। আমাকে ভুল বুঝবেন না দেবী। বলছি তো, এ কণ্ঠস্বর আমার দাদার নয়, কোনো মায়াবীর হবে। আমাকে আমার স্বামীর কণ্ঠস্বর চেনাচ্ছ? আজ বুঝলাম তোমার অন্তরে একটা কুৎসিত কামনা বাসা বেঁধেছে দেবী। হ্যাঁ হ্যাঁ, তুমি লম্পট, তুমি ঠক, তুমি প্রতারক। নানা নানা, ও কথা বলবেন না দেবী, ও কথা শোনা আমার পাপ। নানা, তোমার কোনো কথাই আমি ভুলছি না লক্ষণ। এখনো কি বুঝতে আমার বাকি আছে? কেন তোমার দাদার সাহায্য করার জন্য ছুটে যাচ্ছ না? কামক, আরো বলছি, বই মাত্র ভাই কভু নয় তো আপন, আমার প্রতি লক্ষ্য এখন বুঝি তো আমার মন। আ, এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ওগো মাতৃরূপা জ্যেষ্ঠ ভাত।

বধু, এ কি কঠিন আঘাত করলেন আমার! হে ঈশ্বর, আমি এখনে কি করি বলে দাও তুমি। কোনো কথাই আমি ভুলব না লক্ষণ, তুমি যদি সত্যি তোমার দাদাকে ভালোবাসো এই মুহূর্তে ছুটে যাও। হায় রে, নিয়তি কেন বাধ্যতে, নিয়তি যে কি খেলা খেলছে জানি।

চললাম আমি দেবী, যাও যাও শীঘ্র যাও দেবর, যাচ্ছি দেবী, তবে যাওয়ার আগে প্রভু রামের নাম স্মরণে করে কুঠির প্রাঙ্গণের মাটিতে গণ্ডি কেটে গেলাম। এই অধম লক্ষণের করুণ আবেদন, আমরা ফিরে না আসা পর্যন্ত আপনি গণ্ডির বাইরে যাবেন না। নানা দেবর লক্ষণ, তোমরা না ফিরে এলে আমি কোনোভাবে গণ্ডির বাইরে যাব না। তবে এ আমি কি করলাম কোমল প্রাণ লক্ষণকে কটু কথা বলে তার মনে আঘাত দিলাম। এতক্ষণে রাবণের সিদ্ধ অভিলাষ, ধীরে ধীরে রাবণ চলে তব সীতাপাস। ভিক্ষাং দেহনে ওগো কুটির ঘরণে, অভুক্ত সন্ন্যাসী আমি, আমাকে কিছু ভিক্ষা দাও। কুঠির প্রাঙ্গণে আসুন সন্ন্যাসী। না, আমি সন্ন্যাসী, কোনো গৃহ প্রাঙ্গণে প্রবেশ আমার নিষেধ। তাহলে আমার ভিক্ষা দেয়া হবে না সন্ন্যাসী। দেবর লক্ষণে কুটিরের চারদিকে মাটিতে গণ্ডি কেটে গেছি, আমার গণ্ডির বাইরে যাওয়া নিষেধ সন্ন্যাসী। আমি সাত দিন অভুক্ত সন্ন্যাসী, তবে কি ফিরেই যাব? চন্দ্র সূর্য সাক্ষী, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে আমি জল গ্রহণ করি না। সেই সন্ন্যাসীকে বিশ্বাস করে গণ্ডির বাইরে এসে ভিক্ষা দিতে পারলে না, তখন ও ভিক্ষা আমি চাই না, আমি নিরুপায় সন্ন্যাসী। বেশ, আমি ফিরেই যাচ্ছি, আমি সাত দিন অভুক্ত, আজও আমার ভিক্ষা কিছু জুটল না। আজ মনে হয় আমার মৃত্যুকে বরণ করতে হবে, আর সন্ন্যাসীর মৃত্যুর কারণে তোমার স্বামীর বংশ ধ্বংস হয়ে যাবে। শান্ত হন, শান্ত হন সন্ন্যাসী, আপনি ফিরে যাবেন না। এইবার সীতামা কতকগুলি ফল হাতে করে গণ্ডি পেরিয়ে ভিক্ষা দিতে এলো। দেখো আমি কে, একি পাপিষ্ঠ রাবণ, হাত ছাড়া আমার, হাত ছাড়বো বলে তো ধরিনি জনক নন্দিনী, আমি তোমাকে লঙ্কায় নিয়ে যাব, তোমাকে আমার বড় প্রয়োজন।

0: শান্তি।
1: এতক্ষণ শুনলেন রামায়ণ গান, আজকের বিষয় ছিল সীতাহরণ, পরিবেশন করলেন গোপালচন্দ্র পাল ও সহশিল্পী বৃন্দ।
2: পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম চিরকিশোর। লিখেছেন অনিন্দ চট্টোপাধ্যায়। বরাবরের শিশু সুলভ তিনি। সঙ্গীতে ঈশ্বরের বরপুত্র আভাস কুমার গাঙ্গুলী, চিরপরিচিত কিশোর কুমার। স্বামী বিবেকানন্দের স্মৃতি ধন্য মধ্যপ্রদেশের খান্ডবায় জন্ম কিশোরের। ডানপিটে কিশোরকে সামলাতে তার বাবা কুঞ্জিলাল গাঙ্গুলী বিপ্লবী নৃপেন্দ্র চক্রবর্তীর ওপর ছেলের ইংরেজি শিক্ষার ভার দেন। তবে কিশোরের মতো ডানপিটে উর্বর মস্তিষ্কের ছেলেকে বেঁধে ফেলার চেষ্টাই সার। ইংরেজি শিক্ষকের শাসন থেকে বাঁচতে কিশোর তাদের বাড়ির এক মানুষ সমান জমিদারি পালঙ্কের তলায় প্রায়শই লুকিয়ে পড়তেন। খান্ডোয়াতে বালক কিশোরের সঙ্গে নৃপেন্দ্রর স্ত্রী নীলিমার আলাপ হয়। নীলিমার সাহচর্যেই কিশোর বরিস কারকারফের ভৌতিক কাহিনীর ভক্ত হয়ে ওঠেন। বাল্যকাল এবং কৈশোরের কাণ্ড কারখানা প্রাপ্তবয়স্ক কিশোরের চরিত্র গঠনে বিশেষ ভূমিকা নিয়েছে। তৎকালীন বিশিষ্ট সব শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের মতো কিশোরের তেমন কোনো তামিল ছিল না। তবে একাধিক প্রজন্মকে সুরের মূর্ছনায় ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্যই যার জন্ম। তিনি যে নিজেই সুরের ইন্দ্রজাল রচনা করবেন তা বলা বাহুল্য। তার ক্ষণজন্মা প্রতিভার ঝলক চোখ ধাঁধিয়েছে ছোট বড় সকলের। হাফ টিকিট সিনেমায় বিস্ময় প্রতিভা কিশোর একসঙ্গে পুরুষ এবং মহিলা কণ্ঠে আকে সিধি লাগি দিল পে গানে সব শ্রোতার মনোহরণ করেছিলেন। কিশোরের গাওয়া কালজয়ী সব গান এবং অনায়াস ইয়োডেল সঙ্গীতানুরাগীদের মনে তার সিংহাসন পাকাপাকিভাবে তৈরি করে দিয়েছে। তবে তিনি কি শুধুই গায়ক তা তো নয়। কিশোর একাধারে সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেতা, পরিচালক এবং বহুভাষিক। তার রসবোধ বর্তমানে কিংবদন্তির পর্যায়ে পৌঁছেছে। একদিন এক সিনেমার নির্ধারিত পারিশ্রমিকের অর্ধেক পাওয়ার পর কিশোর মুখের অর্ধেক অংশে মেকআপ করে সেটে পৌঁছেছিলেন। অন্য এক সিনেমার শুটিংয়ে অর্ধেক পারিশ্রমিক পাওয়ার পর সিনেমার সব কলা কুশলীদের অবাক করে দিয়ে কিশোর শুটিং থেকে সোজা বাড়ি ফিরে যান। তবে সত্যজিৎ রায়ের সঙ্গে কিশোর কুমারের ছিল মধুর সম্পর্ক। পথের পাঁচালী ছায়াছবি যখন অর্থের কারণে বন্ধ হওয়ার পথে, সেই সময় কিশোর ৫,০০০ টাকা সাহায্য করে ছবি নির্মাণে সাহায্য করেছিলেন। অন্য এক ঘটনায় সত্যজিতেরই পরিচালনায় চারুলতা সিনেমায় গান গাওয়ার সময় কিশোর কোনো পারিশ্রমিক নিতে অস্বীকার করেন। রসিক কিশোরের সঙ্গে আমরা সকলেই পরিচিত। তবে কঠিন কিশোরের সঙ্গে আমাদের পরিচয় ঘটে ১৯৭৬ সালে জরুরি অবস্থার সময়। সেই সময় কেন্দ্রীয় সরকার বারংবার তাকে রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে বললে তিনি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন। এই প্রত্যাখ্যানের ফলে তৎকালীন সরকার কিশোরকে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের অনুষ্ঠান থেকে বঞ্চিত করে। তবে কিশোর সেই সময় চাপের মুখেও নতি স্বীকার করেননি। সিনেমার রঙিন জগতের বাইরে কিশোর ছিলেন এক অত্যন্ত ঘরোয়া মানুষ। সেই সময়ের বহু প্রসিদ্ধ ব্যক্তিত্বের তুলনায় তিনি সামাজিক অনুষ্ঠানে যেতে পছন্দ করতেন না। একদিন এক সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে এসে দেখেন কিশোর তার বাগানের গাছেদের সঙ্গে কথা বলছেন। কিশোর ঠাট্টা করে বলেছিলেন গাছগুলি তার সবচেয়ে কাছের কয়েকজন সঙ্গী। এই ঘটনা কিশোরের রসবোধের পাশাপাশি তার একাকিত্বের কাহিনীও বর্ণনা করে। কিশোর চলে গেছেন আজ বহু বছর, তবে তাকে ঘিরে থাকা সমস্ত কাহিনী ব্যক্তি কিশোরকে আমাদের কাছে মেলে ধরছে ধীরে ধীরে। প্রতিদিন নতুন নতুন গল্পকথায় বর্তমান প্রজন্মের শ্রোতারাও শিল্পী কিশোর কুমারের প্রেমে পড়ছেন। স্বল্প এই পরিসরে কিশোরের বিশালত্বকে ধারণ করা অত্যন্ত কঠিন। তার জন্মদিনে আমাদের সামান্য শ্রদ্ধার্ঘ্য।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধনের অনুমোদন করেছে। এজন্য মোট বরাদ্দ 23,731 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জৈব গ্যাস উৎপাদনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। সংসদে আজ ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। এই বিলে ঋণ মেটানোর জন্য সরকার 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন আজ দুপুর দুটোর পর সারা দিনের জন্য মুলতুবি হয়ে যায়। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন পিএম সূর্যঘর প্রকল্প সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে। বম্বে হাইকোর্ট আজ 2013 সালের যৌন নিপীড়ন মামলায় তেহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সার্কুলার জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এর জন্য মোট বরাদ্দ করা হয়েছে 23,731 কোটি টাকা। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন এর মাধ্যমে 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভারতের দূষণমুক্ত জ্বালানির যাত্রাপথে এই গোবর্ধন প্রকল্প এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর ফলে দেশের যে সমস্ত কৃষিজ সম্পদ বর্জ্য হিসেবে অবহেলিত পড়ে থাকবে সেগুলি গোবর, প্রেসম্যাট বা চিনিকলে আখ তৈরির সময় উৎপন্ন বর্জ্য, পুরসভার জৈব বর্জ্য এবং অন্যান্য বায়োমাস সম্পদকে স্বচ্ছ জ্বালানি হিসেবে কাজে লাগানো হবে।
1: भारत की जो नेचुरल गैस का कंजम्पशन है उसमें करीब 50% इम्पोर्ट करना पड़ता है। इस 50% इम्पोर्ट को कैसे कम करें उसके लिए लगातार कई प्रयास चल रहे हैं। इसमें अगर भारत के गांव में खेती के बाद में जो बायोमास बच जाता है, इस तरह की कई जो वेस्ट मटेरियल्स होते हैं उनका अगर प्रॉपर यूज कर सके और उससे गैस बना सके तो देन इट कैन बी अ सिग्निफिकेंट अमाउंट ऑफ गैस टू बी जनरेटेड।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পরিশুদ্ধ শক্তি পাওয়া এবং গ্রামীণ সমৃদ্ধির লক্ষ্যে গোবর্ধন প্রকল্প একটি জরুরি পদক্ষেপ। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন জৈব গ্যাস উৎপাদনে এই প্রকল্প বিশেষ ভূমিকা নিতে চলেছে। সংসদে আজ অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 পাশ হয়েছে। আলোচনার পর রাজ্যসভা বিলটি লোকসভায় ফেরত পাঠিয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছিল। দ্বিতীয়বার মুলতবির পর দুপুর 2:45 যখন অধিবেশন পুনরায় শুরু হয় তখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি বিবেচনার জন্য এবং ফেরত পাঠানোর লক্ষ্যে উত্থাপন করেন। বিলের মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। এই অর্থ ঋণ পরিশোধের কাজে ব্যয় করা হবে। রাজ্যসভায় আলোচনার জবাবে অর্থমন্ত্রী সীতারামন জানান সরকার রেল মন্ত্রকের কাজের জন্য 196 কোটি টাকারও বেশি অতিরিক্ত দাবি পেশ করছে। এছাড়া 53,871 কোটি টাকার ঋণ পরিশোধের লক্ষ্যে অতিরিক্ত খরচের অনুমোদন চাইছে।
2: Demand for excess grant for expenditures undertaken in the year 2023 on just two counts. And these two counts were part of what the Public Accounts Committee in its 39th report presented to the Lok Sabha this year in April. One such excess demand arises out of a particular court order which was on the Railway Ministry and that was for 196 crore, but the larger amount is 53,871, which is on grant number 40, repayment of debt.
0: নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কড়া পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আজ গোটা দিনের মতো মুলতুবি হয়ে যায়। প্রথমবার মুলতুবির পর দুপুর 2:00 অধিবেশন ফের শুরু হলে লোকসভা বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল 2025-এর ওপরে গঠিত যৌথ কমিটির প্রতিবেদন পেশের সময়সীমা 2026 সালের শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেয়। বিরোধীদের হট্টগোলের মধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিবেচনার জন্য ও পাশের লক্ষ্যে ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করেন। তবে কোনো আলোচনা ছাড়াই হট্টগোলের মধ্যে বিলটি পাশ হয়ে যায়। বিলটি পাশের পর প্রিসাইডিং অফিসার সন্ধ্যা রায় দিনের মতো

0: অধিবেশন মুলতবি করেন এবং আগামীকাল সকাল 11টায় পুনরায় বসার ঘোষণা করেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আসামে সাম্প্রতিক বন্যার ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, তাই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সময় লাগবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আসাম নাগাল্যান্ড সীমান্তের শিবসাগর জেলার নেপালীখুঁটি এলাকা পরিদর্শন করেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে নাজিরার বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শন করেন এবং সেখানকার ত্রাণ শিবির, কৃষিজমি ও বসতি এলাকা ঘুরে দেখেন। আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে আরও 6 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে 95 দাঁড়িয়েছে এবং 14টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে 1,60,000 পৌঁছেছে। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ জানিয়েছেন, ভারতে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত সিআইআই এর আন্তর্জাতিক শক্তি সম্মেলন ও প্রদর্শনীতে ভাষণ দেওয়ার সময় মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমানে 19 লক্ষ পরিবার শূন্য বিদ্যুৎ বিলের সুবিধা পাচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বম্বে হাইকোর্ট আজ 2013 সালের যৌন নিপীড়নের মামলায় তেহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আদালত 10,21,000 টাকা জরিমানাও করেছে, যা ভুক্তভোগীকে প্রদান করা হবে। বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের বিচারপতি নীলা গোখলে ও বিচারপতি অমিত জামসান্দেকরের ডিভিশন বেঞ্চ তেজপালকে ভারতীয় দণ্ডবিধির আওতায় বিশ্বাস বা ক্ষমতার অবস্থানে থাকা কোনো ব্যক্তির দ্বারা ধর্ষণ, যৌন হয়রানি এবং কোনো নারীকে বিবস্ত্র করার উদ্দেশ্যে আক্রমণের অভিযোগে দোষী সাব্যস্ত করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ওষুধের লাইসেন্স দেওয়ার জন্য ড্রাগস রুল বা ওষুধ বিধিমালা আরও কঠোর করার কথা ঘোষণা করেছে। মন্ত্রক জানিয়েছে, ড্রাগস রুল 1945 বিভিন্ন বিধানের আওতায় দাখিল করা সকল আবেদনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। বর্তমানে জাল বা মিথ্যা তথ্য প্রদানকারী আবেদনকারীদের বিরুদ্ধে আবেদন বাতিল ও লাইসেন্স বাতিলের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তবে এই সংশোধনীর ফলে নির্দিষ্ট সময়ের জন্য নতুন কোনো আবেদন দাখিল করা থেকেও তাদের নিষিদ্ধ করা হবে। দেশ ও বিদেশে এখনও পর্যন্ত 1,73,00,000 বেশি ই পাসপোর্ট ইস্যু হয়েছে বলে সরকার জানিয়েছে। আজ রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, বর্তমানে দেশের সব আঞ্চলিক পাসপোর্ট অফিস, পাসপোর্ট সেবা কেন্দ্র, ডাকঘর পাসপোর্ট সেবা কেন্দ্র এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলি ই পাসপোর্ট ইস্যু করছে। মন্ত্রী জানান, গত বছরের মে মাসে ই পাসপোর্ট চালু করা হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি আজ লোকসভায় লিখিত জবাবে জানিয়েছেন, জাতীয় মহাসড়কের টোল প্লাজায় টোল ট্যাক্স শুধুমাত্র জাতীয় মহাসড়ক ট্যাক্স বিধি 2008 এবং সংশ্লিষ্ট চুক্তি অনুযায়ী আদায় করা হয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো বাণিজ্যিক যানবাহনের জন্য মেকানিক্যাল পাস নামে কোনো পাস ইস্যু করা হয় না এবং বেআইনি আদায়ের জন্য কোনো মহাসড়ককে চিহ্নিত করা হয়নি। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI টোলিং কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে একটি মানক কার্যপদ্ধতি প্রকাশ করেছে, যার মাধ্যমে নগদ ও ফাস্ট্যাগ উভয় ধরনের লেনদেন শুধুমাত্র টোল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমেই সম্পন্ন করা যাবে। আজ গোটা বিশ্বজুড়ে হিরোশিমা দিবস পালন করা হচ্ছে। লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লা আজ এই প্রসঙ্গ উত্থাপন করে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। জাপানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নাগমা মল্লিক আজ হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পারমাণবিক বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত হিরোশিমার গভর্নর মিকা ইয়োতোকা এবং মেয়র কাজুমি মাতসুইয়ের সঙ্গেও কথাবার্তা বলেন। উল্লেখ্য, 1945 সালে 6ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের এনোলা গে বোমারু বিমান থেকে হিরোশিমার উপরে একটি ইউরেনিয়াম বোমা নিক্ষেপ বিস্ফোরণ ঘটানো হয়, যাতে আনুমানিক 1,40,000 মানুষ প্রাণ হারায়। ডাক্তারিতে স্নাতক স্তরের নিট ইউজি পরীক্ষা কাগজ কলমের বদলে কম্পিউটার ভিত্তিক ফরম্যাটে হওয়ার সম্ভাব্য পরিবর্তন নিয়ে কেন্দ্রের দাখিল করা হলফনামার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট চিকিৎসক সংগঠন সহ আন্দোলনকারীদের নিজস্ব বক্তব্য জমা দেওয়ার জন্য বলেছে। দুই বিচারপতি পি এস নরসিংহম এবং অলোক আরাধের বেঞ্চ আগামী 19 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। এর আগে কেন্দ্র আদালতে জানায়, কম্পিউটার ভিত্তিক ফরম্যাটে নিট ইউজি পরীক্ষা আয়োজন করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। এ মাসের 20 তারিখে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে সেদেশের নির্বাচন কমিশন জানিয়েছে। গত 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করায় এই নির্বাচন হতে চলেছে। নির্বাচনের সূচি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 13ই আগস্ট, মনোনয়নপত্র যাচাই 16ই আগস্ট এবং প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 18ই আগস্ট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এজন্য মোট বরাদ্দ 23,731 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জৈব গ্যাস উৎপাদনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। সংসদে আজ ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। এই বিলে ঋণ মেটানোর জন্য সরকার 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন আজ দুপুর দুটোর পর সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায়। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, পিএম সূর্যঘর প্রকল্পে সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে। খবর শেষ হল, পরবর্তী খবর 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় অনুরোধের আসর, 8:30টায় অন্বেষা, হিরোশিমা নাগাসাকির শিক্ষা এ বিষয়ে কথিকা বলেছেন শ্যামল চক্রবর্তী। 9:00টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী ভ্রমন্তী সরকার। 9:30টায় নাটক অনাদির পত্নী লাভ, রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সুভাষ দাস। 10:00টায় অখিল ভারতীয় কার্যক্রমে লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান, প্রথমে মারাঠি ভাবগীত, পরিবেশনায় ভৈরব কালে, এটি আকাশবাণী নাগপুরের নিবেদন। এরপর পাঞ্জাবি লোকগীতি, পরিবেশনায় সুখবিন্দর সিং, এটি আকাশবাণী জলন্ধরের নিবেদন। 11:00টায় দ্বিজেন্দ্র গীতি সমীতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8:00 ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, 11:10 হিন্দি ছায়াছবির গান। গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে শুনলেন

রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।

স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন বিজ্ঞাপন, তারপর স্থানীয় সংবাদ।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: কম প্রিমিয়াম ज्यादा बोनस अपनों के लिए सबसे सही RPLI इससे बेहतर कुछ नहीं।
2: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।
3: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্য সরকার হাওড়া ও কলকাতা পুর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে, এজন্য আগামী বুধবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। শিল্পায়নের জন্য রাজ্য আগামী এক মাসের মধ্যেই 25 জন শিল্পপতিকে জমি হস্তান্তর করবে। বাংলার বাড়ি প্রকল্পের নাম বদল করে হল পশ্চিমবঙ্গ আবাস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই প্রকল্পে আজ 10 লক্ষেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে 60,000 টাকা করে দেওয়ার সূচনা করেন। এই প্রথম কেন্দ্রের হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সরকারিভাবে অংশ নিতে চলেছে পশ্চিমবঙ্গ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয় রাহাতকার জানিয়েছেন, রাজ্যে খুব শীঘ্রই নতুন মহিলা কমিশন গঠন করা হবে। এদিকে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন পুনর্গঠন করা হল। একাধিক অনিয়মের অভিযোগে কলকাতায় আরও 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসার অগ্রগতিতে ইএসআই হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা হচ্ছে। উত্তর দিনাজপুরের নন্দছাড় হাইস্কুলের মহিলা ফুটবল দল টানা তৃতীয়বার সুব্রত কাপ জয়ী হয়ে ইতিহাস গড়েছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার হাওড়া ও কলকাতা পুর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য কলকাতা ও হাওড়া পুর নিগম সংশোধনী বিল পাশ করাতে আগামী বুধবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। মুখ্যমন্ত্রী পরে বলেন, হাওড়া পুর নিগমের ওয়ার্ড সংখ্যা 50 থেকে বাড়িয়ে 68 এবং কলকাতা পুর নিগমের 144 থেকে 209 করতে এই সংক্রান্ত সংশোধনী বিল আনা হবে।
4: 12 তারিখে একদিনের জন্য একটা অ্যাসেম্বলি সেশন হচ্ছে, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল, ওখানকার 50টা ওয়ার্ড বেড়ে হচ্ছে 68, আর কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল 144টা ওয়ার্ড বেড়ে হচ্ছে 209।
3: এছাড়া অনুপ্রবেশ রুখতে অরক্ষিত সীমান্তে কাঁটাতার ও পুলিশ চৌকি তৈরির জন্য সীমান্ত সুরক্ষা বাহিনীকে 200 কিলোমিটার ছাড়াও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং শিল্পের জন্য বিভিন্ন সংস্থাকে জমি দেওয়ার প্রস্তাব আজকের বৈঠকে গৃহীত হয়। আগামী 19 আগস্ট রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন শিল্প সংস্থাকে জমি হস্তান্তর করা হবে। এদিকে হাওড়া পুরসভা প্রশাসকের দপ্তর থেকে আজ এক বিজ্ঞপ্তিতে ওয়ার্ড সীমানার খসড়া প্রকাশ করে সাধারণ মানুষের আপত্তি বা পরামর্শ চাওয়া হয়েছে। 12 আগস্ট পর্যন্ত জেলা শাসক ও প্রশাসকের দপ্তর, হাওড়া পুরসভার কমিশনার এবং সদর মহকুমা শাসকের দপ্তরে অফিস চলাকালীন সময়ে এই খসড়া জনগণ দেখতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত আপত্তি বা পরামর্শ জমা দেওয়া যাবে। ঝালদা পুরসভার প্রাক্তন পুর প্রধান সুরেশ আগরওয়ালের ইস্তফাপত্র আজ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। গত 25 জুলাই তিনি পৌর প্রধান পদ ও কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেন। সেই অনুযায়ী পৌর আইনের বিধি মেনে তলবি সভা ডাকা হয়। রাজ্যে শিল্পায়নের জন্য সরকার আগামী এক মাসের মধ্যেই 25 জন শিল্পপতির কাছে জমি হস্তান্তর করবে। কলকাতায় আজ বস্ত্র শিল্প সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, লাক্স, কোজি, আমূল সহ বিভিন্ন সংস্থা এ রাজ্যে শিল্প গড়ে তুলছে, এজন্য সরকার ল্যান্ড পারচেজ পলিসি বা জমি ক্রয় নীতি চালু করেছে। শিল্পের জন্য কৃষকরাও আগ্রহে জমি দিচ্ছেন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শীঘ্রই ল্যান্ড ডেভেলপমেন্ট পলিসি বা জমি উন্নয়ন নীতি চালু করার বিষয়ে চিন্তাভাবনা চলেছে। পূর্বতন কংগ্রেস তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তারা কোনো অডিট রেকর্ড দেয়নি, ওই আমলেই রাজ্য শিল্পক্ষেত্রে পিছিয়ে গেছে। রাজ্যে বাংলার বাড়ি প্রকল্পের নাম বদল করে হল পশ্চিমবঙ্গ আবাস। নবান্নে আজ এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই প্রকল্পের 10,20,379 জন উপভোক্তার অ্যাকাউন্টে বাড়ি তৈরির দ্বিতীয় ও শেষ কিস্তির 60,000 টাকা করে দেওয়ার কাজের সূচনা করেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সহ একাধিক মন্ত্রী ও শীর্ষ আধিকারিকের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী প্রাপকদের হাতে চেক তুলে দেন। তিনি জানান, 6,000 কোটিরও বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে

0: সরাসরি টাকা পাঠানো হচ্ছে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করে স্বচ্ছতার সঙ্গে প্রকল্প রূপায়ণ করাই সরকারের লক্ষ্য। আবাস প্রকল্পের সমীক্ষার সময়সীমাও 15ই আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এখনও যাদের নাম তালিকাভুক্ত হয়নি তাদের প্রকৃত যোগ্যতা যাচাই করে অন্তর্ভুক্ত করা হবে। দুর্গাপুজোর পর দলমত নির্বিশেষে আরও কয়েক লক্ষ উপভোক্তার হাতে টাকা তুলে দেওয়ার কাজ শুরু হবে। উপভোক্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান বাজার দরে বাড়ি সম্পূর্ণ করতে আরও কিছু অর্থের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে নেওয়ার পরামর্শ দেন তিনি। বাড়ি সম্পূর্ণ হলে স্বচ্ছ ভারত মিশনের অধীনে শৌচাগার তৈরির জন্য দেওয়া হবে 12,000 টাকা।
1: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা সুযোগ করে দিয়েছেন, এই বাড়িগুলো সম্পূর্ণ হলে একটি করে স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত শৌচালয় 12,000 টাকা করে আপনারা প্রত্যেকে পাবেন। তার সাথে আপনি যদি চান আপনি প্রধানমন্ত্রী সূর্য ঘরেও যুক্ত হয়ে যেতে পারেন, অর্থাৎ আপনি সোলার প্যানেল পাবেন 100 ইউনিটে 30,000 টাকা সাবসিডি, 300 ইউনিটে 78,000 টাকা সাবসিডি ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। আর যদি SC ST পরিবার হন, পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব অর্থ থেকে আরও 15,000 টাকা আপনাকে অতিরিক্ত সাহায্য করবে।
0: এদিকে পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের 12,500 মানুষ অবৈধভাবে টাকা পেয়েছেন বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। তিনি আজ নবান্নে বলেন, এদের মধ্যে 1,000 মানুষের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হয়েছে, বাকিদের কাছ থেকেও টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
2: 10,20,000 লোক আজকে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, বাকি 8,00,000 যে বাড়ি
0: সরকারি অ্যাম্বুলেন্স বিক্রি করে দেওয়ার অভিযোগে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল কংগ্রেস উপপ্রধান দীপ্তেন্দু মাইতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হলে 6 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর চুচুড়া শাখা এবং কলকাতার আঞ্চলিক দপ্তরের উদ্যোগে হাওড়ার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের তুলসীবেড়িয়ায় আজ শুরু হয়েছে 3 দিনের সুসংহত গণজ্ঞাপন প্রচার কর্মসূচি। এই অনুষ্ঠানে ভিভিজি রামজি, নেশামুক্ত ভারত অভিযান, বাল্যবিবাহ রোধ, বেটি বাঁচাও বেটি পড়াও, এক পের মা কি নাম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। অনুষ্ঠানের সূচনা করেন হাওড়া গ্রামীণ পুলিশের SP অমিত কুমার। এছাড়াও ছিলেন SDPO ঈশান সিনহা, তথ্য সম্প্রচার মন্ত্রকের 2 সহকারী অধিকর্তা সুমিতা চক্রবর্তী, সন্দীপন দাশগুপ্ত প্রমুখ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার এই প্রথম কেন্দ্রের হার ঘর তিরঙ্গা কর্মসূচিতে সরকারিভাবে অংশ নিতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ স্বাধীনতা দিবস উপলক্ষে সারা রাজ্যে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ সহ একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেন। নেশন ফার্স্ট অর্থাৎ দেশকে অগ্রাধিকার দেওয়া এবং দেশপ্রেমের আদর্শকে সামনে রেখেই সরকার এই কর্মসূচিতে সামিল হচ্ছে বলে তিনি জানান। 14ই আগস্ট বেলা 3টে ধর্মতলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে এক বিশাল তিরঙ্গা র্যালির আয়োজন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়া ভবানীপুরের বিধায়ক হিসেবে আগামীকাল সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত তিনি একটি পৃথক তিরঙ্গা যাত্রারও আয়োজন করছেন। রাজ্যে খুব শীঘ্রই নতুন মহিলা কমিশন গঠন করা হবে বলে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয় রাহাতকার জানিয়েছেন। তিনি আজ কলকাতায় পুলিশ ট্রেনিং স্কুলে আয়োজিত মহিলা জনশুনানি কর্মসূচিতে অংশ নিয়ে কথা জানান। জুলাই মাসে মেয়াদ ফুরিয়ে যাওয়া রাজ্য মহিলা কমিশন গঠনের বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকালই তার কথা হয়েছে বলে শ্রীমতী রাহাতকার জানান। মহিলাদের কাছ থেকে পুলিশের অসহযোগিতার কোনো অভিযোগ ভবিষ্যতেও পাওয়া গেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
3: কল মে মাননীয় মুখ্যমন্ত্রী জি কে সাথ বাত হুই থি, মুলাকাত ভি হুই থি, আর কল মানে উনকো ইস মুদ্দে পে বাত করি হে আর উনকো পুছ কাহা হে হমনে কি উনহোনে স্টেট উমেন কমিশন কা গঠন করনা চাহিয়ে। উনহোনে মুঝে ইয়ে কাহা হে কি ও জলদি হি স্টেট উমেন কমিশন গঠিত কর দেঙ্গে। এসে কুছ কমপ্লেন্টস আজ ইহাঁ পে আয়ে হে আর মহিলায়ে বহুত ও পরেশান ভি থি কি উনকো পুলিশ সে সহযোগ নাহি মিলা হে। হমনে পুলিশ কো জো কাম নাহি করেঙ্গে আর জো নাহি কর রহে উনকো ইশারা কিয়া হে কি আব এসা নাহি চলেগা, পুলিশ কো মহিলাওঁ কি মদদ করনি পড়েগি।
0: পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন পুনর্গঠন করা হল। এর চেয়ারম্যান হয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ। এছাড়া কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে অবসর

0: প্রাপ্ত আইএএস আধিকারিক নবীন প্রকাশ ও রশ্মি সেনকে সদস্য সচিব পদের দায়িত্ব দেওয়া হয়েছে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার কাঞ্চন চৌধুরীকে। একাধিক অনিয়মের অভিযোগে কলকাতায় আরও ছটি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এই ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অযোগ্য ব্যক্তিকে ডাক্তার সাজিয়ে রক্তদান শিবিরে নিয়ে যাওয়া, প্রয়োজনীয় অতিরিক্ত রক্ত সংগ্রহ করা, ভুয়ো নথি জমা দেওয়া সহ একাধিক অভিযোগ করেছে এই কাউন্সিল। এদিকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর রক্ত প্লাজমা পাচারের অভিযোগে লাইফ কেয়ার ব্লাড ব্যাংকে ফের অভিযান চালিয়েছে। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা শিক্ষার অগ্রগতিতে ইএসআই হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা হচ্ছে। সংসদে আজ রাজ্যসভার সাংসদ ও বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজি একথা জানিয়ে বলেন, এজন্য পশ্চিমবঙ্গ সরকার ইএসআই হাসপাতালকে আনুষ্ঠানিকভাবে ইএসআইসিকে হস্তান্তর করেছে। ট্রানা তৃতীয়বার সুব্রত কাপ জয়ী হয়ে ইতিহাস গড়েছে নন্দচার হাইস্কুলের মহিলা ফুটবল দল। উত্তর দিনাজপুরের ইসলামপুরের গর্ব এই ফুটবল দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আজ ইসলামপুরে ফেরে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
1: সময়ের বৃষ্টি

0: ঘটনা, সেই সব চিন্তা থেকেও মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা সে করিব 2,00,000 কোটি রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানো কো মিলে।
2: আমার নাম পিটু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপল্লী ধুলাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হব।
3: খরিফ ফসল বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
4: ব্যাংক শাখা, বীমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
3: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
0: ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে অনুরোধের আসর। আজকের অনুরোধের আসরের প্রথম গানটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনতে চেয়েছেন ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে বাসুদেব বসাক ও আলপনা বসাক।

দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী শুনতে চেয়েছেন মোহাম্মদ রফির গাওয়া এই গানটি।

অনুরোধের আসরে এবারের গানটি সুচিত্রা মিত্রর কণ্ঠে অনুরোধ করেছেন সুবীর কুমার ঘোষ ও চন্দনা ঘোষ, তালিত পূর্ব বর্ধমান থেকে।

জগন্নাথপুর হবিপুর মালদা থেকে বিশ্বজিৎ হাজরা ও প্রকাশ বিশ্বাস আপনাদের অনুরোধের গান কিশোর কুমারের কণ্ঠে।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। অনুরোধের আসরে এবারের গানটি মান্নাদের কণ্ঠে শুনতে চেয়েছেন নাগেরবাজার দমদম থেকে মানুষ কুমার সেনগুপ্ত।

শুনছেন অনুরোধের আসর। অনুরোধের আসরে এবারের গানটি সুপ্রীতি ঘোষের কণ্ঠে। অনুরোধ করেছেন দিলীপ কুমার পারুই, আলমবাজার বরানগর, কলকাতা 35 থেকে।

সুমন জানা, কামিনী জানা, দুলাল জানা, সৃজন, মালা ও সুজাতা, আপনারা সবাই অনুরোধ করেছেন ছত্রি এগরা পূর্ব মেদিনীপুর থেকে বাপ্পি লাহিড়ির গাওয়া এই গানটি শোনানোর জন্য।

স্টুডিওর ঘড়ি বলছে সময় প্রায় ফুরিয়ে আসছে। আজকের অনুরোধের আসরের শেষ গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন গণেশ গোস্বামী ও সোনালী গোস্বামী, বাগনাপাড়া পূর্ব বর্ধমান থেকে।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আজ হিরোশিমা দিবস। 1945 সালে 6 অগস্ট পরমাণু বোমা নিক্ষিপ্ত হয়েছিল এই শহরের উপর। তাৎক্ষণিক যা প্রতিক্রিয়া হয়েছিল সেটা আগে কখনো বিশ্ব দেখেনি, কিন্তু সেটা দিয়েই শেষ হয়ে যায়নি। বহু বছর পর অবধিও তেজস্ক্রিয়তার কারণে মানুষের শারীরিক যে ক্ষতি, পরিবেশের যে ক্ষতি, তা বিজ্ঞানীদের বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে। মানুষের জিনের চরিত্র বদলে গিয়েছে এই তেজস্ক্রিয়তার প্রভাবে। আজ বহু বছর পেরিয়ে এসেছি আমরা, কিন্তু তা সত্ত্বেও পরমাণু অস্ত্রের যে ভয়, যে বিপদ, সেটা এখনও রয়ে গিয়েছে বিশ্বজুড়ে। বিজ্ঞানীরা তাই বলছেন, যারা এই বিষয়ে কাজ করেন, সমাজতাত্ত্বিকরা, তারা বলছেন কোন পরিস্থিতিতে আছি আমরা। আজকে আমরা শুনব সে সম্পর্কে। বলবেন অধ্যাপক শ্যামল চক্রবর্তী, হিরোশিমা দিবসের শিক্ষা এই কথিকা আমরা শুনব। এরপরে অবশ্যই আমরা যাব আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস উদযাপনের একটি অনুষ্ঠান সম্পর্কিত প্রতিবেদনে। আর সবশেষে আমরা শুনব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের সার্ধশত বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে আর একটি প্রতিবেদন। তাহলে শুরুতেই আমরা শুনি হিরোশিমা দিবসের শিক্ষা, বর্তমান পরিস্থিতি এবং আমাদের যাবতীয় চিন্তা চেতনা উদ্যোগের অভিমুখ সম্পর্কে বলছেন অধ্যাপক শ্যামল চক্রবর্তী।
2: আমাদের এই পৃথিবী তীর, ধনুক, ঢাল, তরোয়াল, গোলাবারুদের যুগ ছাড়িয়ে অনেকদিন আগেই এক ভিন্ন যুগে প্রবেশ করেছে। সকলেই আমরা জানি 5 বছর পৃথিবীতে ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918, এবং তার 25 বছর পরে 7 বছর ধরে পৃথিবীতে সংগঠিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধকে আমরা রাসায়নিক যুদ্ধ নামে অভিহিত করি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আমরা পারমাণবিক যুদ্ধ হিসেবে অভিহিত করি। দুখানা ভয়ঙ্কর মারণাস্ত্র এই পৃথিবীতে বিজ্ঞানীদের হাতেই তৈরি হয়েছে। একটিকে আমরা বলি পরমাণু অস্ত্র বা নিউক্লিয় অস্ত্র, অন্যটিকে আমরা বলি জৈব বা জীবাণু অস্ত্র। এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর, যে অতীতের পৃথিবীতে জীবাণু অস্ত্র নিয়ে নানা রকম গবেষণা ও পরীক্ষা হওয়া সত্ত্বেও বর্তমানে পৃথিবীর কোনো রাষ্ট্র জীবাণু অস্ত্র মজুত রাখেনি। আমরা 6 আগস্ট এলে কখনোই ভুলতে পারি না হিরোশিমার কথা, এবং 6 আগস্টেই আমাদের মনে পড়ে 9 আগস্টের নাগাসাকি দিবসের কথা। হিরোশিমাতে 6 তারিখ সকালে কি ঘটেছিল, এই বিষয়টি আমাদের পৃথিবীর প্রায় সকল মানুষই কম বেশি জানেন। আমাদের মনে পড়বে 2023 সালে ব্রিটিশ আমেরিকান চলচ্চিত্রকার স্যার ক্রিস্টোফার নোলান ওপেনহাইমার নামে যে ছবিটি তৈরি করেছেন, সেই ছবির ভেতরে আমরা পরমাণু অস্ত্রের প্রথম পরীক্ষা কিভাবে বিজ্ঞানীরা সমাধা করেছেন, এবং সেই বিস্ফোরণের পর 16 জুলাই সেই পরীক্ষা হয়েছিল, সেই বিস্ফোরণের পর বিজ্ঞানীদের ক্রিয়া প্রতিক্রিয়াও আমরা অনুধাবন করতে পেরেছি। আজকে কম বেশি আমরা জানি যে হিরোশিমাতে প্রায় 1.5 লক্ষ মানুষ তারা মারা গিয়েছেন, এবং নাগাসাকিতে 80,000-এর মতো মানুষ মারা গিয়েছেন। এখন নাগাসাকির যে বোমা সেইটা আরও বেশি শক্তিশালী ছিল, প্লুটোনিয়াম বোমা, কিন্তু নাগাসাকির ভৌগোলিক গড়নটা হচ্ছে এমন যে সেখানে ছোট ছোট টিলার মতো দেয়াল হিসেবে কাজ করেছে, এবং তার ফলে সেইখানে যত মানুষ মারা যাবার কথা ছিল তার চেয়ে খানিকটা কম মানুষ সেখানে মারা গিয়েছেন। এখন বর্তমানের পৃথিবীর চেহারাটা কি, পরমাণু যুদ্ধের সম্ভাবনা নিয়ে কি আমাদের ভাবনা, এই বিষয়টা আমরা একটু খতিয়ে দেখতে পারি। শ্রোতাবন্ধুরা সকলেই জানেন

যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আজও চলছে, পারস্য উপসাগরে ভয়াবহ যুদ্ধ চলছে, এবং আমাদের মনে পড়বে 1991 সালে যখন সোভিয়েতের ভাঙন হয়, তখন প্রচুর পরিমাণ পরমাণু অস্ত্র ইউক্রেনের মাটিতে সঞ্চিত ছিল। কিন্তু কিভাবে তাকে চালাতে হবে, কি তার সংকেত, তার সমস্ত চাবিকাঠি ছিল রাশিয়ার বৈজ্ঞানিকদের হাতে। ফলে ইউক্রেন তার মালিকানা পেয়েও তাকে ব্যবহার করতে পারবে না। তারপরে আন্তর্জাতিক চুক্তি হয় এবং সেই চুক্তির ফলে 1994 সালে ইউক্রেন সমস্ত পরমাণু অস্ত্র রাশিয়ার কাছে ফিরিয়ে দেয়। সে তো ভিন্ন অধ্যায়। কিন্তু আজকে পৃথিবীতে এই মুহূর্তে দাঁড়িয়ে 9টি দেশের কাছে নিউক্লিয় অস্ত্রের মজুত রয়েছে। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টস, একটি খুবই স্বীকৃত সংগঠন, 1946 সালে তাদের প্রতিষ্ঠা, তারা যে হিসেব দিয়েছে সম্প্রতি, তাদের হিসেব মতো রাশিয়ার কাছে মজুত আছে 5,420, আমেরিকা 5,042, চীন 620, ফ্রান্স 370, ব্রিটেন 225, ভারত 190, পাকিস্তান 170, ইসরায়েল 90 ও উত্তর কোরিয়া 60। সমস্ত নিউক্লিয় অস্ত্রের যোগ করলে তার সংখ্যা দাঁড়ায় 12,187। কিন্তু তার মধ্যে আরও বেশি আতঙ্কের খবর হচ্ছে এই যে 9,600টি নিউক্লিয় অস্ত্র মিলিটারিদের কাছে পৌঁছে গিয়েছে, তাদের অধিকারে আছে, এবং তারা চাইলে যে কোনো মুহূর্তে সেই অস্ত্র নিক্ষেপ করতে পারে। ফলে এরকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু তার সঙ্গে অতি সম্প্রতি একটা নতুন ভাবনা পৃথিবীতে তৈরি হয়েছে, যে নিয়ে আমাদের বলা দরকার। এই বিশ্ব রাজনীতিতে কতগুলো মৈত্রীর সম্পর্ক তৈরি হচ্ছে, প্রতিরক্ষার ক্ষেত্রে, দেশ রক্ষার ক্ষেত্রে, এবং তার ফলে এখন আরও 6খানা দেশ, বেলারুস, ইতালি, তুর্কি, বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ড, এদের সঙ্গে যে চুক্তি আছে রাশিয়া এবং আমেরিকার, রাশিয়ার সঙ্গে চুক্তি আছে বেলারুসের, এবং বাকি 5টি দেশের সঙ্গে চুক্তি রয়েছে আমেরিকার, যে যদি তারা প্রয়োজন মনে করে, যদি প্রয়োজন হয়, তাহলে এই আমেরিকার কাছ থেকে তারা নিউক্লিয় অস্ত্র নিতে পারবে, এবং বেলারুস রাশিয়ার কাছ থেকে নিউক্লিয় অস্ত্র নিতে পারবে। ফলে প্রত্যক্ষভাবে 9খানা শক্তিধর রাষ্ট্র থাকলেও পরোক্ষভাবে কিন্তু তার একটা বিস্তার ঘটছে, এই আশঙ্কার কথা আমাদের বলতেই হবে। বন্ধুরা হয়তো জানেন যে 2007 সালে পৃথিবীতে একটি সংস্থা তৈরি হয়েছিল, তার নাম ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপেন্স। মাত্র 10 বছরের মাথায় 2017 সালে তারা নোবেল শান্তি পুরস্কার লাভ করে, এবং বন্ধুরা যদি খতিয়ে দেখেন তাহলে দেখবেন যে তারা প্রচুর কাজ পৃথিবীতে করবার চেষ্টা করেছেন, করছেন, যাতে পৃথিবীটা নিউক্লিয় অস্ত্রমুক্ত হয়। এখন 2021 সালে যে সর্বশেষ পরমাণু অস্ত্র প্রসার সম্পূর্ণ নিষিদ্ধকরণের জন্যে রাষ্ট্রসংঘের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যখন চুক্তিটি তৈরি হয় তখন 122টি দেশ তাকে সমর্থন করেছিল। মনে রাখতে হবে নেদারল্যান্ড বিরোধিতা করেছিল, যেই নেদারল্যান্ড এখন আমেরিকার কাছে চাইলে নিউক্লিয় অস্ত্রের সহায়তা পাবে, এবং সিঙ্গাপুর ভোটদানে বিরত ছিলেন। কিন্তু আজকে তার চেহারাটা কি আমরা দেখছি, যে পৃথিবীর 193টি দেশের স্বাক্ষরের মধ্যে মাত্র 75টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। সেখানে ন্যাটোভুক্ত দেশগুলো স্বাক্ষর করেনি, এবং পৃথিবীর যে 9টি পরমাণু অস্ত্রধর যে শক্তি আছে, যাদের নাম আমরা একটু আগে বলেছি, তারাও কিন্তু কেউ স্বাক্ষর করেনি। ফলে পরিসংখ্যানের বিচারে বন্ধুরা বুঝতেই পারছেন, 193টি দেশের মধ্যে মাত্র 75টি দেশ স্বাক্ষর করেছে, শতকরা বিচারে সেটি 50 ভাগেরও কম। কিন্তু 50 ভাগের কম সেটা বড় কথা নয়, সবথেকে বড় কথা যে পৃথিবীর 9খানা শক্তিধর দেশের একটিও এই চুক্তিতে এখনো স্বাক্ষর করেনি। আমরা আরেকটি বিপদের কথা বলবো, যেই বিপদের কথা এই সময় দাঁড়িয়ে বিজ্ঞানীরা এবং গবেষকেরা আলোচনা করছেন, সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। এটা ঠিক যে পৃথিবীর কোন

0: দেশই এরকম কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তারা পরমাণু অস্ত্র নিক্ষেপ করবে, কিন্তু বিজ্ঞানীদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত গবেষণা, নিউক্লিয় অস্ত্র নির্মাণ, তার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে পৃথিবীতে গবেষণাগারগুলোতে দেখা যাচ্ছে এআই এর ব্যবহার হচ্ছে। বিজ্ঞানীরা তাই আশঙ্কা করছেন যে যদি কখনো সেই এআই নিজে থেকেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন করে, তাহলে পৃথিবীতে আগামী দিনে কি ভয়ঙ্কর একটা চেহারা তৈরি হবে আমরা তা কল্পনাও করতে পারছি না।
1: অধ্যাপক শ্যামল চক্রবর্তীর কথিকা শুনলেন। এবারে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে আয়োজিত আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস উদযাপনের উপর একটি প্রতিবেদন, এটি তৈরি করেছেন প্রদীপ্তা কুণ্ডু।

0: ইতিহাস জুড়ে আছে এমন কিছু ব্যক্তিত্বের নাম যাদের আত্মত্যাগ তাদের সমকাল এবং পরবর্তী প্রজন্মকে নতুন পথের দিশা দেখিয়েছে। এই মুষ্টিমেয় কিছু জনের মধ্যে অন্যতম বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়। বিজ্ঞানের উন্নতির জন্য, জাতির সামগ্রিক উন্নতির জন্য তার যে অবদান, তার কথা স্মরণ করে সম্প্রতি কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল ভারতীয় ঐতিহ্যের ধারাবাহিকতায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় এই শীর্ষক একটি অনুষ্ঠান। এখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর অশোক লাহিড়ি, একটি বেসরকারি ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সের ডিরেক্টর কালোবরণ মাইতি। অনুষ্ঠানের শুরুতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ডিরেক্টর অধ্যাপক অমর্ত্য দত্ত প্রফুল্লচন্দ্র রায় জাতির সেবায় ঋষি দধিচি এই শীর্ষক একটি বক্তৃতায় বিজ্ঞান সাধনা এবং আত্মনির্ভরতা অর্জনের পথে নতুন প্রজন্মকে উৎসাহ দানের ক্ষেত্রে প্রফুল্লচন্দ্রের অবদান তুলে ধরেন। তিনি বলেন, ভারতের পৌরাণিক উপাখ্যানে ঋষি দধিচি যেমন বিশ্বের কল্যাণের লক্ষ্যে নিজে মৃত্যুবরণ করে অস্থি দান করেছিলেন, তেমনি নিজের উপার্জনের প্রায় সবটুকু উজাড় করে দেশকে আলোর পথে নিয়ে যেতে চেয়েছিলেন প্রফুল্লচন্দ্র রায়। বিজ্ঞান ছাড়াও অন্যান্য ক্ষেত্রে প্রফুল্লচন্দ্র রায় এখনও কতটা প্রাসঙ্গিক, এ বিষয়টি আকাশবাণীর শ্রোতাদের কাছে তুলে ধরলেন চন্দ্রশেখর ঘোষ।
1: আচার্য প্রফুল্লচন্দ্র রায় আমাদের কাছে একটা আইডিয়াল, যেই ব্যক্তিত্বের যেমন উনি সায়েন্টিস্ট তেমনই উনি একজন এন্টারপ্রেনিয়র এবং সোশ্যাল ওয়ার্কার। তো সেই ক্ষেত্রে আচার্য প্রফুল্লচন্দ্র রায় আমাদের কাছে একটা আইডিয়াল। তো সেই ক্ষেত্রে আমাদের এখনকার প্রজন্মের যে সকল যুবক যুবতীরা আছেন তাদের শুধু দৃষ্টি আকর্ষণ করা, কীভাবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় একজন সায়েন্টিস্ট, একজন টিচার হয়েও একজন এন্টারপ্রেনিয়র হিসাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার কাজে এবং সোশ্যাল ওয়ার্কে জড়িত, সেটা শেখার জিনিস। আমার কাছে মনে হয়েছে যে উনি সোশ্যাল ওয়ার্ক, এন্টারপ্রেনিয়র এবং যে সায়েন্টিস্ট এবং টিচার, সব কিছু রোল একজন ব্যক্তিত্বের মধ্যে এখন পাওয়া খুব কঠিন এবং আগেও ছিল কিনা আমার জানি। উনি একটা বিশেষ ব্যক্তিত্ব, ওনার ইতিহাস পড়া, ওনার যে সকল জিনিসগুলো উনি করেছেন সেইগুলো নিয়ে আরও চর্চা করা ইয়াং গ্রুপে, আমার মনে হয় তাদের মধ্য থেকে আমাদের ইয়াং জেনারেশন আমরা অনেক বেশি ইন্সপিরেশন পাব যে আমরা কীভাবে শুধুমাত্র এই পড়াশোনা করার পরে, টিচার হয়ে যাওয়ার পরে আমাদের কাজ শেষ, আমি শুধু টিচার হয়ে থাকব, নাকি আমি কোনো এন্টারপ্রেনিয়র হিসেবে নিজেকে আবার কোনো জায়গায় প্রতিষ্ঠিত করব, অথবা আমার যেটা শিখেছি যে টিচার হিসেবে বা সায়েন্টিস্ট হিসেবে সেই জিনিসগুলো আমি প্র্যাকটিক্যালি কোথায় ইমপ্লিমেন্ট করতে পারি, যেটা দেখে আমাদের আরও বেশি ইয়াং গ্রুপ অনুপ্রাণিত হবে, তাতে আমাদের দেশের এবং রাজ্যের এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগটা অনেক বেশি বেড়ে যাবে এবং তাতে আমাদের বটম লেভেলে যেই ক্রাইসিসটা আছে, যে আনএমপ্লয়মেন্ট, সেটা অনেক সংখ্যায় কমে যাবে। তো আমার মনে হয় যে ওনার মতো, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো যদি আর এই জনমে কয়েকজন এসে যায় তাহলে ভারত একটা অন্যরকম রূপে দাঁড়িয়ে যাবে।
0: ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সের সঙ্গে প্রফুল্লচন্দ্রের সম্পর্ক নিয়ে জানালেন প্রতিষ্ঠানের অধিকর্তা কালোবরণ মাইতি।
2: আচার্য প্রফুল্লচন্দ্র রায় যখন উনি প্রেসিডেন্সি কলেজে পড়াশুনো করছিলেন, ওই সময় উনিও ওখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ক্লাস অ্যাটেন্ড করতে যেতেন। ও আমাদের ওখানে আশুতোষ মুখোপাধ্যায় পড়াতেন, স্যার জগদীশচন্দ্র বোস পড়াতেন, ফাদার লাফো পড়াতেন, মহেন্দ্রলাল সরকার নিজে প্রচুর ক্লাস নিয়েছিলেন। উনি এক্সপেরিমেন্টাল সায়েন্সের উপর খুব জোর দিতেন এবং বিদেশে, পার্টিকুলারলি ইউরোপে, যেই ধরনের এক্সপেরিমেন্টগুলো সায়েন্টিফিক অ্যাডভান্সের জন্য ওরা ডিসকভার করত, উনি এখানে নিজে সেগুলো ডেমনস্ট্রেট করার চেষ্টা করতেন যাতে স্টুডেন্টরা এনকারেজড হয় আর ওরা নিজেরাও যদি ওই ধরনের এক্সপেরিমেন্ট করতে চায় তাদের জন্য ওদের সুযোগ দেওয়া। থাকতো। তো প্রফুল্লচন্দ্র রায়ের অ্যাসোসিয়েশন আইএসিএসের সঙ্গে খুবই ক্লোজ, তাই আমরাও মনে করি যে উনি আমাদেরই একজন। আমি স্পেশাল একটা দিক তুলে ধরতে চাই, সেটা হলো যে এই ধরনের একটা অ্যাম্বিয়েন্স বা পরিবেশ যেখানে লোকেরা খোলা মনে এসে বিজ্ঞান চর্চা করতে পারে, সেই দিকটা সবচেয়ে বেশি দরকার আমাদের দেশে যদি বিজ্ঞানকে আমরা আগে নিয়ে যেতে চাই। এবং প্রফুল্লচন্দ্র রায় ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল এই ব্যাপারে, কারণ উনি নিজে এত বেশি ক্রিয়েটিভ ছিলেন এবং যে কোনো কিছুতে যখনই কোনো এক্সপেরিমেন্ট করতে হতো উনি ওই এক্সপেরিমেন্টের উপর এত জোর দিতেন, এবং এক্সপেরিমেন্ট করার জন্য যে কন্ডিশানগুলো দরকার সেগুলো ঠিকঠাক করে করা এবং হাউ টু মেক ডিফারেন্স, নতুন করে কী করে কোনো কেমিক্যাল রিয়াকশান করা যায় বা সেটা থেকে নতুন কম্পাউন্ড কী করে তৈরি করা যায়, সেই সব দিকে এত জোর দিতেন, তার জন্য উনি এত সাকসেসফুল হয়েছিলেন।
0: শুনলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে আয়োজিত ভারতীয় ঐতিহ্যের ধারাবাহিকতায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় শীর্ষক অনুষ্ঠানের প্রতিবেদন। এটি তৈরি করেছেন প্রদীপ্তা কুণ্ডু। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। সম্প্রতি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স পূর্ণ করল তাদের ঐতিহাসিক পথ চলার 150টি বছর। এই সার্ধশত বর্ষ পূর্তির উদযাপন হল তাদের নিজস্ব ভবনে যাদবপুরে। এই সম্পর্কে প্রতিবেদন তৈরি করেছেন অঙ্কুর ভৌমিক। আসুন শোনা যাক।
3: গত 29শে জুলাই উদযাপিত হল ডাক্তার মহেন্দ্রলাল সরকারের প্রতিষ্ঠিত আইএসিএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সের 150তম বর্ষপূর্তি। এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছে বহু প্রখ্যাত এবং বিশ্ববরেণ্য বিজ্ঞানীর নাম। এখানে কাজ করেছেন স্যার সি ভি রমন, মেঘনাদ সাহা, এস ভগবন্তম, এল শ্রীবাস্তব এবং এন কে শেঠ। এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে আইএসিএস। প্রতিষ্ঠানের বর্তমান অধিকর্তা অধ্যাপক কালুবরুণ মাইতি শুরুতেই আমাদের প্রতিনিধির সঙ্গে ভাগ করে নেন 150 বছরের পথ চলার বিভিন্ন টুকরো কাহিনী। প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ লক্ষ্য ফুটে ওঠে তাঁর কথার মধ্যে।
2: যখন ভারত ব্রিটিশদের রুলে ছিল ওই সময় আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল তাতে বিজ্ঞান চর্চাটা খুব একটা ভালোভাবে করানো হতো না। মোস্ট অফ দ্য সায়েন্টিফিক ইকুইপমেন্টস যেগুলো অ্যাডভান্স টেকনোলজির উপর তৈরি করা হয়েছিল সেগুলো ইন্ডিয়ানদের সঙ্গে অ্যাভেলেবল ছিল না। আমাদের যে ফাউন্ডার ডক্টর মহেন্দ্রলাল সরকার, উনি ছিলেন এ গ্রেট স্কলার, উনি ক্যালকাটা মেডিকেল কলেজের টপার ছিলেন। উনি মনে করলেন যে ভারতকে যদি সেলফ রিলায়েন্ট বানাতে হয় তাহলে আমাদের দেশের লোকেদেরকে বিজ্ঞান চর্চাতে আধুনিক বিজ্ঞানে শিক্ষিত করা দরকার, আর সেটা সম্ভব তখনই যদি আমরা নিজেদের নেতৃত্বে সেই শিক্ষা ব্যবস্থাটা তৈরি করতে পারি। সেই জন্য উনি এই ইনস্টিটিউটটা তৈরি করার কথা ভাবলেন এবং নিজের যে মেডিকেল চর্চা ছিল তার থেকে যা ইনকাম হতো, ওই সময়ে যারা জ্ঞানীগুণী লোক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রামমোহন রায় এন্ড সো অন, তো সবার কাছ থেকে সাহায্য নিয়ে উনি এই ইনস্টিটিউশনটা তৈরি করেছিলেন পিওরলি উইথ অ্যান এইম টু ট্রেন ইন্ডিয়ান্স ইন সায়েন্স আন্ডার দ্য লিডারশিপ অফ ইন্ডিয়ান।

0: যাতে ওদের এই পথে বাধা না হয়। উনিও উইমেন এডুকেশনকে খুব জোর দিয়েছিলেন যাতে আমাদের দেশের উন্নতি হয়। সো দ্যাট ওয়াজ বেসিক্যালি দ্য মোটো।
1: কি ধরনের মাইল ফলক এতদিনে IACS ছুঁয়ে দেখলো?
0: প্রচুর। 150 বছরে আমার মনে হয় যে IACS যা অ্যাচিভ করেছে, ইন্ডিয়াতে এখনো পর্যন্ত কোনো ইনস্টিটিউট তার ধারে কাছেও আসতে পারেনি। তার কারণ হচ্ছে, এক নম্বর তো মহেন্দ্রলাল সরকার নিজে এক্সপেরিমেন্টাল সায়েন্সের উপর খুব জোর দিতেন। উনি মনে করতেন যে আমাদের তাই বিশ্বাস করা উচিত যেগুলো এক্সপেরিমেন্টালি আমরা অবজার্ভ করতে পারি। তার জন্য উনি বিদেশ থেকে অ্যাডভান্সড ইকুইপমেন্ট আনিয়েছিলেন, নতুন নতুন যা এক্সপেরিমেন্ট হতো সেগুলোকে এখানে ডেমনস্ট্রেট করার চেষ্টা করেছেন। একটা এক্সাম্পল, যেমন এক্সরে যখন ডিসকভার্ড হলো, উনি প্রথম রঞ্জেন টিউব এখানে এনে এক্সরে ইমেজিং করে দেখালেন, যেটা আমাদের এখানকার মেডিকেল চর্চার শুরুয়াত হয়েছিল। তারপরে সিভি রামন এখানে যখন এসেছিলেন, উনি দেখলেন যে দের ইজ এন ইনস্টিটিউশন হোয়ার ইউ ক্যান এক্সপ্লোর ইয়োর সায়েন্টিফিক মাইন্ড অ্যান্ড ডু হোয়াট এভার ইউ লাইক ইন সায়েন্স। সো ইটস এ গ্রেট অপরচুনিটি ফর হিম অ্যান্ড হি স্টার্টেড কাল্টিভেটিং সায়েন্স ইন হিজ স্পেয়ার টাইম, যখন উনি অন্য জায়গায় কাজ করতেন। সো দ্যাট লেড টু ডিসকভারি অফ রামন এফেক্ট, যেটা আমাদের নোবেল প্রাইজ জানিয়েছে। There are many other things. Kedareshwar Banerjee, he started finding out structure of material using X-ray diffraction. 1985 je chemistry Nobel Prize peyechilo, tar actually foundation ta toiri hoyechilo Kedareshwar Banerjee discovery. Amol Raichaudhuri discovered Raichaudhuri equation, which actually takes us beyond Einstein's theory of general relativity. Amader je universe ta toiri hoyeche, concept of black hole, everything actually could be realized because of the foundation laid down by Amol Raichaudhuri. 2020 physics Nobel Prize actually was based on that. Ashok Borua, he is the first leader in India jini amorphous silicon niye solar cell baniyechilen, that actually was translated to industry. This is the first example of research translating to product. So this is around 1985 or so. To amra jodi dekhi je IACS er ei history, there are many activities which has happened which led to a leading contribution to science and technology.
1: Ajker onushthaner ki bishesh bhabna?
0: Ajker onushthan basically to memorize the greatest milestone that institute achieved, and also to see what institute look forward in the next 50 years or 100 years. এখন আমরা মেনলি যা কাজ করছি সেগুলো রিলেটস টু হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড প্রেসিশন টেকনোলজি, যেগুলো আমাদের দেশকে আগে নিয়ে যেতে পারবে। অনেক সায়েন্টিস্ট আছে, দে আর ওয়ার্কিং অন DMD ড্রাগস, ক্যান্সার রিলেটেড থেরাপি, ক্যাটালিসিস, ন্যানো সায়েন্স, কোয়ান্টাম সায়েন্স, দিজ আর অল ভেরি টপিক্যাল। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি হলো যে এডুকেশন। আমরা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট থেকে, মানে আফটার স্টার্টিং ফ্রম ব্যাচেলার্স, ওদেরকে এখানে অ্যাডমিট করি, অ্যান্ড উই হ্যাভ এ ভেরি গুড BSMS MS PhD প্রোগ্রাম, সেটা আমরা এক্সপ্যান্ড করতে চাই আরও। উই অলসো হ্যাভ এ গুড সোসাইটাল অ্যাক্টিভিটি, যেমন আমরা আন্ডার প্রিভিলেজড এরিয়াগুলো, SC ST পপুলেটেড এরিয়াগুলোতে গিয়ে সেখানে ইয়াং স্টুডেন্টদেরকে সায়েন্স সম্বন্ধে এনকারেজ, হুইচ উই ওয়ান্ট টু ডু মাচ মোর এফিসিয়েন্টলি। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্টেপ হলো যে বারুইপুরে আমাদের একটা ল্যান্ড আছে, সেখানে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি নামে একটা সেন্টার বানাতে চাই, হুইচ উইল গিভ আ স্কোপ টু গেট মোর স্টুডেন্টস, কারণ আমাদের কোনো হস্টেল নেই সেরকম, তো সেগুলো বানাতে পারবো। অ্যান্ড উই ক্যান অলসো গেট এ সায়েন্স পার্ক, হুইচ উইল হেল্প আস টু ট্রান্সলেট সায়েন্স টু টেকনোলজি। সো আই থিঙ্ক IACS উইল প্লে এ গ্রেট রোল ইন প্রমোটিং বেঙ্গল এডুকেশন সিস্টেম অ্যাজ ইট হ্যাজ বিন ডুইং ফর লাস্ট 150 ইয়ার্স।
2: মূল অনুষ্ঠানে আসন অলঙ্কৃত করেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জীব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অধ্যাপক কল্যাণ চক্রবর্তী। এছাড়াও ছিলেন রেজিস্ট্রার সর্বাণী সাহা, অধ্যাপক কে থাংকরাজ, চলচ্চিত্র নির্মাতা অশোক বিশ্বনাথন প্রমুখ। মাননীয় মন্ত্রী অধ্যাপক কল্যাণ চক্রবর্তী প্রকাশ করেন প্রতিষ্ঠানের 150 বছরের গৌরবময় পথ চলার একটি স্মারক গ্রন্থ, দ্য সেসকুইসেন্টেনিয়াল ওডিসি। এরপর নোবেলজয়ী ভারতীয় বিজ্ঞানী স্যার সি

0: রমনের যুগান্তকারী আবিষ্কার এবং প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর যোগসূত্র নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয় এই দিন। অনুষ্ঠানের পরবর্তী অংশে বক্তব্য রাখেন অধ্যাপক কে থাংকরাজ এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্রী অশোক বিশ্বনাথন। তাঁদের সুচিন্তিত বক্তব্যে অনুষ্ঠান এক অন্য মাত্রা লাভ করে। মাননীয় মন্ত্রী অধ্যাপক কল্যাণ চক্রবর্তী বর্তমানে বিজ্ঞান চর্চা ও গবেষণার প্রসারের গুরুত্ব এবং এর প্রতি সরকারের সদর্থক মনোভাবের কথাও উল্লেখ করেন।
1: দেখুন, আমার যেটা মনে হয়েছে, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিভাগের সঙ্গে, দপ্তরের সঙ্গে কেন্দ্রীয় যে সারস্বত বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বিজ্ঞান গবেষণা, বিজ্ঞান সম্প্রসারণ, এটা তো কোনো ছোট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে পারে না, এ সারা বিশ্বময় ছড়িয়ে যাবে। বৈজ্ঞানিক অনুসন্ধান এবং সেক্ষেত্রে বৈজ্ঞানিকেরা একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, সামিপ্যে সান্নিধ্যে না থাকলে বিজ্ঞানী সমাজ বিজ্ঞানের অগ্রগতি হতে পারে না। আমরা বর্তমানে যে সরকার পশ্চিমবঙ্গে অধিষ্ঠিত হয়েছে, কেবলমাত্র রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর বিজ্ঞান অনুষদের গবেষক অধ্যাপকদের সঙ্গে নয়, তার পাশাপাশি আমাদের এই রাজ্যে যে প্রায় 30টার মতো কেন্দ্রীয় সারস্বত গবেষণা প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গেও নিবিড় যোগাযোগ রক্ষা করবে। গতকাল এরকম একটি অনুষ্ঠান হয়েছে, এখানে ডক্টর কালোবরণ মাইতি এখানকার ডিরেক্টর উপস্থিত ছিলেন, তাদেরই আয়োজনে আজকের এই অনুষ্ঠান এখানে সম্পন্ন হলো। আমরা আরও নিবিড়ভাবে সম্পর্ক স্থাপন করব গবেষণা কেন্দ্রগুলোর সঙ্গে, নিশ্চয়ই এখানকার অধ্যাপক গবেষক ছাত্র সমাজ সঙ্গে থাকবেন এবং পশ্চিমবঙ্গ সরকার পাশে আছে।
0: অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ছিল একটি আলোচনা সভা যার মূল বিষয় ছিল কালটিভেশন অব সায়েন্স অ্যাট 2047, অর্থাৎ সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে বিজ্ঞানের ক্রমবিকাশ। উঠে আসে 2047কে লক্ষ্য করে ভারতীয় বিজ্ঞান চর্চার বিশ্বায়ন এবং সম্মিলিত চিন্তাভাবনার মাধ্যমে বিজ্ঞান ও গবেষণার প্রসঙ্গ। অংশগ্রহণ করেছিলেন কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলির মুখ্য পদাধিকারীরা। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।

0: অঙ্কুর ভৌমিকের এই প্রতিবেদনটির সঙ্গে শেষ হলো আজকের অন্বেষা। কেমন লাগছে জানাতে ভুলবেন না। একই সঙ্গে প্রত্যেক রবিবার সকাল 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আমরা আপনাদের শোনাচ্ছি বিজ্ঞান ধারাবাহিক। এ সম্পর্কে জানতে চাই আমরা আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের ভালো লাগা, আপনাদের মন্দ লাগা, সব কিছু। কথা হবে পরের অন্বেষায়। নমস্কার।
1: এই সঙ্গেই শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। ওটিপি অন্যকে জানাবেন না। যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, শিল্পী ভ্রমন্তী সরকার, রাগ বাগেশ্রী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিন্টু দাস, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শুনুন বাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী ভ্রমন্তী সরকার।

এতক্ষণ বাগেশ্রী রাগে খেয়াল শুনলেন শিল্পী ভ্রমন্তী সরকার। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পিন্টু দাস, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: আজকের নাটক অনাদির পত্নী লাভ।
1: একটা ভালো মেয়ে ছিল
2: আমি বিয়ে করবো না করবো না করবো না।
3: অনাদি বাবু শুনুন, এটি টুকটুকে মেয়ে আছে, নাচ জানে গান জানে।
1: আমার মেয়েটাকে দেখবে না কি চাই? লক্ষ্মী গুণে সরস্বতী,
3: আমি 20,000 টাকা পণ দেবো।

0: বরাবর ২৫ ভরি গয়না আর আস্ত ভোজপুরি দরওয়ান সমেত একটা আংশিক ভাঙা
1: শুনুন,
2: আমি তো বলছি যে আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, করবো না। কি মুশকিলে যে পড়েছি আমি,
1: ভগবানের বউ মরে অনাদি অভাগার
2: বিমলা, তুমি পরলোক থেকে দেখো, আর যদি পারো দুপোটা চোখের জল ঘন ঘন ফটফট করে ফেলে আমার জন্য একটু কাঁদো। বিমলা।
3: অনাদির পত্নী লাভ, রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সুভাষ দাস, নাট্যানুষ্ঠান অনাদির পত্নী লাভ।
4: আয় লগু,
0: বলুন।
4: এই একবার অনাদিবাবুকে ডাকতো।
1: আচ্ছা বাবু,
4: ছেলেটা আগে কি কাজেরই না ছিল, এই বছর তিনেক আগে সেই যে বউ মোলো।
2: আমায় ডেকেছেন বিভূতিদা?
4: না। হ্যাঁ, এই যে অনাদি, বলি অনাদি, এভাবে আর কতদিন চলবে?
2: কোন ভাবে দাদা?
4: আর কোন ভাবে বলি, অফিসের হিসেবের খাতায় যদি বেইজেবি প্রেমের কবিতা লিখে রাখো তবে আমি কেন বাবা? স্বয়ং কোম্পানির ডাইরেক্টরেরও তোমার চাকরি বাঁচাতে পারবে না। হ্যাঁ
5: ওগো, আমার বিমলা রানী, দান করেছি হৃদয়ে খানি, ঘরের বধু তুমি ছিলে, কোথায় হায় হারিয়ে গেলে, বিরহে মোর কাটে না দিন, বাজাই বসে স্মৃতির বীজ।
2: দেখো বিষ্ণু ঘোষাল,
6: তোমার কবিতা যে অফিস শুদ্ধ লোকের মুখে মুখে,
2: তুমি কি করে বুঝবে মনুদা? কোনোদিন তো বিয়ে করনি আর বউ মরেনি।
6: হ্যাঁ তা বটে, আমি নয় বিয়ে করিনি বউ মরেনি, কিন্তু বিভূতিরা, বিভূতিরাকে দেখো, জীবনে তিন তিনবার বিয়ে করলো, একটা বউ টিকলো না। তবে তো বিভূতিদার নাগা সন্ন্যাসী হওয়া উচিত ছিল।
0: আরে ভাই, সবই ভাগ্য বুঝলে,
4: ওই বই আর বউ সকলের কপালে ট্যাঁকে না রে।
6: তাই বলে কি চেষ্টা চেষ্টা ছাড়তে আছে? বিভূতিদা তো এখনো বিয়ের জন্য মেয়ে খুঁজছে।
2: সে কি বিভূতিদা?
4: না না, মানে
2: এই বয়সে
4: চিঠি করার কি আছে ভাই? মানে তেমন যদি মানে ওই পাকা চুলো তুলে দেবে, এই কোমরে ধরো তেল মালিশ করবে, আবার ধরো
2: ভীমরতি হয়েছে বিভূতিদা?
4: ভীমরতি আমার? ভীমরতি আমার না তোমার? একটা কথা আমি তোমায় সাফ সাফ বলি, আবার যদি ওই অফিসের লেজার খাতায় তোমার ওই বৌমরা কবিতা দেখি, তবে এরপর থেকে একই সঙ্গে বউ এবং চাকরি দুয়ের জন্য তোমায় ফুস ফুস করে হাউতাস করতে হবে। হ্যাঁ মনে রেখো।
2: এসো
7: অনাদি, এসো এসো, কেমন আছো ভায়া? হ্যাঁ
2: ভালো নয় জীবনলালদা। বুকের মধ্যে আজকাল সবসময় কেমন যেন এ করে, ওই
7: করে,
2: ওই হু হু করে।
7: করে তো
2: হু হু?
7: না না, এটা ভালো নয় অনাদি, ভালো নয়, এটা কোন রোগের লক্ষণ বলে তো মনে হচ্ছে।
2: জীবনলাল দা,
7: ভাইয়া,
2: দাদা।
7: হ্যাঁ দাদা।
2: দাদা তুমি তো শুধু আমার বড় ভাইরা ভাই নও দাদা, তুমি আমার পরম হিতৈষী দাদা, আমার পরম, লোকে বলে তোমার ভারী বুদ্ধি।
7: গ্যাস দিচ্ছি
2: না দাদা?
7: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও ভাইয়া, দাঁড়াও, বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে আগে কেসটা ভালো করে বুঝতে দাও।
2: হ্যাঁ
7: সিগারেট চলবে?
2: হ্যাঁ না, তুমি তো জানো জীবনলাল দা।
7: কি ভাইয়া?
2: সেই বিমলা ছেড়ে যাবার পর আমি ওটাও ছেড়ে দিয়েছি।
7: বেঁচে গেছো?
2: মানে ও আমাকে পাকিয়ে পাকিয়ে পাকিয়ে পাকিয়ে না দিলে তো আমি তো ধরাতাম না।
7: পাকিয়ে পাকিয়ে তুলেছো, মানে ব্যাপারটা বেশ ভালো করেই পাকিয়ে তুলেছো। বুঝেছি ভাইয়া, বুঝেছি। ঘন ঘন কবিতা
2: বেগ আসে,
7: বিশেষত বিরহের কবিতা লেখা, এ তো এক সাংঘাতিক রোগের লক্ষণ ভাইয়া।
2: আমার কি হবে জীবনলাল দা?
7: আবার কাঁদে
2: না না।

0: সবাই বলছে বটে জনাদি আর একটা বিয়ে করে ফেল,
1: না না
0: কিন্তু তা কি সম্ভব? তুমি বলো
1: অসম্ভব অসম্ভব। তুমি কিন্তু না কিন্তু না, শোনো শোনো,
0: ঠিক আছে,
1: আরে তোমার বড় শারিকা মানে আমার স্ত্রী
2: দিদি,
1: হ্যাঁ সেও তো ঠিক একই কথা বলতে চায়।
2: বিমলা দিদি,
1: হ্যাঁ মানে ওই ছোট বোন রমলার সঙ্গে তোমার বিয়েটা দিয়ে দিতে চায়। হ্যাঁ
2: কি?
1: হ্যাঁ রমলা।
2: কি
1: মানে বিমলার থেকে রমলা মাত্র এক বছরের ছোট, এটা একবারে রাজ্যটোক নাকি একটা মিল হবে, বুঝেছো? না না আমি আমি বলি আমি বলি যে কবি নেই, কবি নেই, অনাদি আলুনির হৃদয়ে দ্বিতীয় কোনো নারীর স্থান নেই, হবে না আমি বলি।
2: তুমি তুমি আমার মনের কথাটা একদম টেনে নিয়ে বলেছো, সেটা জীবনলাল
1: বরাবরই বলি।
2: বরং দাদা দাদা কোনোভাবে যদি ওই পরলোকের সঙ্গে যোগাযোগ করা যেত। আচ্ছা দাদা দাদা গো, একটা কথা বলবো, তুমি সেদিন তোমার কি এক তান্ত্রিক গুরুর কথা বলছিলে না?
1: তান্ত্রিক
2: তান্ত্রিক গুরু? হ্যাঁ তুমি বলছিলে না যে অলৌকিক ক্ষমতার।
1: আমি তো বলেছি, আমি বলেছি
2: কোন একজন স্বামী,
1: স্বামী কৃপানন্দ,
2: কৃপানন্দ,
1: কৃপানন্দ,
2: কৃপানন্দ
1: মানে প্ল্যান চেট সম্পর্কে একদিন উনি বল,
2: জীবনলাল দা আমি বলছি কি যে মানে বিমলাকে পরলোক থেকে কোনোভাবে ওই প্ল্যান চেট করে এখানে আনা যায় না,
1: প্ল্যান
2: চেট করে এখানে, চেট করে এখানে মানে মাঝে মধ্যে একটু ওই কথাবার্তা শুধু আর কি, মানে কথাবার্তা বলে যেতে পারে আর কি,
1: মানে
0: পরলোকে তারও তো নিশ্চয়ই খুব একা একা বোরিং লাগে।
1: কেতো না,
0: আমিও তো এখানে
1: কেতো না, শোনো শোনো, বড় কঠিন কাজ মানে বড় কঠিন কাজ,
0: তবু যদি
1: মানে স্পিরিট শুনেছি ওই স্পিরিট মানে আত্মার সঙ্গে যোগাযোগের জন্য একটা মিডিয়াম লাগে,
2: মিডিয়াম
1: হ্যাঁ মানে একটা শরীর,
2: শরীর
1: হ্যাঁ, এক্ষেত্রে সেটা নারীর শরীর হতে হবে,
2: না
1: হ্যাঁ নারীর, যেখানে মৃতা বিমলার আত্মাটা এসে ভর করে কথাবার্তা চালাবে, বুঝতে পেরেছো? একটা ফিমেল বডি, নারীর শরীর,
2: ফিম
1: হ্যাঁ
2: ফিম মানে
1: নারীর শরীর,
2: নারীর শরীর,
1: নারী
0: দাদা গো,
1: আরে দাদা হাতে ব্যথা, হাত ছাড়ো, আরে ডান হাতটা কালকে মোছাচ্ছে, কি হচ্ছে? শোনো শোনো, আরে আমি তো চেষ্টা করব, কথা দিচ্ছি,
2: দাদা দুটি প্রাণ চিরকৃতজ্ঞ থাকবে গো দাদা, একটি দাদা প্রাণীয় লোকে, অন্য দাদা প্রাণ পরলোকে।
1: ওরে বাবা দাদা, এখনই তো আমাকেই পরলোক। বলো কেমন?
2: মানে ব্যাপারটা যে এতটা ইন্টারেস্টিং, আগে তা জানতাম না।
1: আমি কি জানতাম?
2: বিমলা রাতনা এসে কথা বলছিল, ঠিক যেমন বেঁচে থাকতে বাপের বাড়ি থেকে ফোনে কথা বলতো সেরকম। ও গো তুমি ভালো আছো তো? ঠিক মতো খাওয়া দাওয়া করো।
1: হ্যাঁ তবে কি জানো অনাদি, রমলাও যে এত সহজে মিডিয়াম হতে রাজি হবে এটাও কিন্তু আমি ভাবতে পারিনি ভাইয়া। সত্যি শালিকাটি তোমার দয়াবতী,
2: না সত্যি। তারপর তুমি যেভাবে ওকে বুঝিয়েছো জীবন,
1: তবে ভাইয়া তো অবাক করেছো তোমার এই পরলোক গতা বউটি
2: বিমলা।
1: সেখানে গিয়েও তোমার উপর যা টান দেখলাম, বুঝলে,
2: খুব টান টান ছিল,
1: মানে প্ল্যান চেটে ভালো করে গুছিয়ে বসতে না বসতেই রমলার উপর এসে একবারে ভর করে ফেললো।
2: আশা তারা ছিল,
1: হ্যাঁ আমাদের স্বামী ইয়ে নন্দ, কৃপানন্দ পর্যন্ত শুনে তো একবারে তিন করে লাফিয়ে উঠেছে, বলেছেন এ ওদের জন্ম জন্মান্তরের টাইট বন্ধন,
2: হ্যাঁ হ্যাঁ
1: বলেছেন।
2: এই দেখো,
0: এই দেখো, আমি ভাবতেই না আমার গায়ে কিরম খাতা দিচ্ছে, দেখো
1: আমি তো খাড়া খাড়া হয়ে উঠেছি।
2: মানে বলছি যে স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা তো, ওটা যদি একটু একটু মানে নিরিবিলিতে, মানে প্ল্যান চিট হলেও একটু নিরিবিলিতে, নিরিবিলিতে যদি।
3: বাহ চমৎকার, হেকেই বলে খেতে পেলে শুতে চায়।
2: এ মা রমলা, তুমি কখন ঘরে ঢুকলে?
1: এই তো ঢুকে পড়লাম।
2: আচ্ছা তুমি বলো কথাটা কি, আমি বেঠিক কিছু বলেছি বলো? হ্যাঁ রমলা, একটু তুমি হাসছো কেন রমলা? এমন একটা সিরিয়াস ব্যাপার।
1: আরে বাবা রমলার কথা ছাড়ো,
2: তাহলে বিমলার কথা
1: শোনো শোনো, আমি বলছি তোমার কথা, তোমার কথায় যুক্তি আছে অনেক,
2: বলছি তো।
1: হ্যাঁ
2: দাদা,
1: কিন্তু
2: আবার কিন্তু কেন একটা গুঁজে দিলেন দাদা?
1: কিন্তু
2: মানে স্বামী কৃপানন্দ মানে মানে তাকে যদি অনুরোধ করে কোন একটা স্পেশাল উপায়, যেমন পূজোর সময় স্পেশাল
1: ট্রেন, স্পেশাল উপায়
2: মানে পূজোর সময় তো স্পেশাল ট্রেন
1: যায়। বাবা দাঁড়াও না, মানে তুমি চাইছো যে মাত্র মিডিয়ামকে সঙ্গে নিয়ে তুমি একাই পরলোক থেকে বিমলার স্পিরিটকে এনে কথাবার্তা চালাবে
2: নিভৃতে,
1: হ্যাঁ তো
2: নির্জনে, মানে স্বামী স্ত্রীর সব এই আলোচনা তো।
3: না না না আমি রাজি নই, আমি রাজি নই, না ঘরের মধ্যে অনাদিদা একা পুরুষ মানুষ, দরজা বন্ধ করে আমায় মিডিয়াম বানিয়ে, না না না বড় জামাই বউটা হবে না, না না না
1: রমলা অমন করে না শোনো। আরে বাবা, অনাদিকে আমাদের তেমন মানুষ
2: হতে বাচ্চা ছেলে।

0: কৃপানন্দ কি বলেন মানে এমনটা সম্ভব কি বলছেন
1: গুরু যদি বিধান দেন ভেবে দেখব।
2: রমলা তোমার জয় হোক।
3: এই এখনই ধরো না, কি হচ্ছে?
2: কৃপানন্দ
3: ধ্যান যোগে জেনেছেন অমাবস্যা এবং পূর্ণিমা তিথি কোন এক নির্দিষ্ট সময় নাকি আত্মার শক্তি বৃদ্ধি ঘটে। একমাত্র সেই সময় যদি মিডিয়ামের সামনে একা বসে গভীর অভিনিবেশে স্ত্রীকে স্মরণ করা যায়।
2: স্মরণ করা অমাবস্যা আগে না পূর্ণিমা আগে? দাদা
3: তো আমার স্ত্রী এসে যায়।
4: ও ঘোষাল,
5: কি দাদা
4: ব্যাপার? কি বলতো,
5: কি ব্যাপার বলতো?
4: দিন কতক দেখছি অনাদিটার হাবভাব একেবারে বদলে গেছে, কাজকর্মেও বেশ মন এসেছে। গত 3 বছরে তো এমনটি দেখিনি।
5: সেটা তো আমিও বুঝতাম না, গতকাল দেখলাম গুনগুন সুরে গান গাইছে।
4: গান গাইছে? আরে বলো কি,
5: তুমি আর বলছি কি?
4: হ্যাঁ,
5: আমার কি মনে হয় জানেন বিভূতিদা?
4: কি বলতো ঘোষাল,
5: অনাদি প্রেমে পড়েছে।
4: প্রেমে পড়ে আমাদের অনাদি আলুনি?
6: পড়বেই তো, কবি বলেছেন প্রেমের ভাত পাতা ভুবনে।
4: কিন্তু যাই বলো ভাই, আমার অত সহজ মনে হচ্ছে না। কেস ভেরি সাসপিশাস। কি জানি কি আছে ছেলেটার কপালে,

0: ওগো আমি এসেছি।
1: বিমলা
0: স্বামী,
1: বিমলা বিমলা বিমলা, তোমার পরলোক থেকে আসতে কষ্ট হচ্ছে না?
0: কষ্ট, ভীষণ কষ্ট গো। এত হাঁটাহাঁটি
1: হাঁটাহাঁটি কেন বলছো? তুমি তো আসো ভেসে ভেসে, এরোপ্লেনের মতো, হাওয়ার মতো।
0: হাওয়া কই, ভাসতেও কষ্ট, ঘুড়ির মতো বারবার লাটকে লাটকে পড়ি। ও
1: বিমলা, আমার বিম, বিমলা তুমি যদি সত্যি ঘুড়ি হতে বিমলা, একবার আমি ফচাং করে চেতনা দিয়ে দিতুম, উঠতে আর কোনো কষ্ট হতো না, কি করি বলো? আচ্ছা বিমলা, বিম তুমি কি পার্মানেন্টলি মানে চিরকালের জন্য চলে আসতে পারো না এই ফ্ল্যাটে?
0: হয় না, তা হয় না।
1: কেন?
0: কষ্ট ভীষণ। আমি যাই,
1: এখন চলে যাবে?
0: আমি যাই স্বামী।
1: বিমলা, বিমলা, বিম, বিম, আয় কি জ্বালা মেটে না, এ জ্বালা মেটে না, জ্বালা মেটে না, শূন্য এ বুকে পাখি মন, হায় হায় ফিরে আয়, শূন্য এ বুকে।
0: অনাদিদা
1: কে?
0: অনাদিদা
1: কে? কে? আমার জ্ঞান নামার না, তোমার জ্ঞান ফিরেছে রমলা?
0: আপনি আপন মনে বসে গান গাইছিলেন অনাদিদা।
1: গান? আমার বড় কষ্ট, হ্যাঁ বড় কষ্ট আমার বিমের।
0: কষ্ট?
1: হ্যাঁ, এইভাবে বারবার আসা যাওয়া, মানে ওকে যদি পার্মানেন্টলি না আনা যায়।
0: পার্মানেন্টলি?
1: হ্যাঁ মানে পার্মানেন্টলি।
0: কি বলছেন অনাদিদা?
1: কেন, সাবিত্রী যদি সত্যবানের প্রাণ পেতে পারে, বেহুলা যদি লক্ষ্মীন্দরকে বাঁচাতে পারে, রমলা রমলা মাইরে বলছি রমলা, বিমলাকে ফিরে না পেলে এবার আমি নিজেই সুইসাইড করে ওর কাছে চলে যাবো, শর্টশর্ট করে, হাওয়ার মতো, ঘুড়ির মতো, ফরফর করে। বিমল, রমলা রমলা, একটা রিকোয়েস্ট, ঘুড়ির মতো যদি আমি বিমলার কাছে চলে যাই, তুমি শুধু যাওয়ার আগে আমাকে একটু চেত্তা দিয়ে দিও রমলা, চেত্তা।
0: অনাদিদা,
1: হ্যাঁ এই আমার শেষ কথা রমলা, ফাইনাল ডিসিশন, শূন্য এ বুকে পাখি মর, আয় আয় ফিরে আয়।
0: এখন দেখছি বড় জামাইবাবু যা বলেছেন সেটাই ঠিক, কিন্তু হিতে বিপরীত হলো না তো, খেলাটা কিন্তু ভালোই জমেছে।

0: Baba kripanundo mahara.
1: Ing Frank Sikhle bani dang ti to bani Frank Stang e bara. Ing na bara ki dure me sikhle kala ai. Ni ra ta.
2: Jimon lal na bhoy korche.
0: Bhoy nei.
1: Otsho na di charon.
2: Amake dakche.
1: E boro kothin sadhona. Ha. Guru tantrik achare.
2: Kisher achar baba?
1: Tantrik achare. Ami mrito dehe পুনঃ প্রাণ সঞ্চার করতে পারি, কিন্তু দেহহীন আত্মাকে ফেরাবো কোন আধারে?
2: বাবা বাবা আধার কি বাবা?
1: আধার বোঝো না মূর্খ, অনাদি চরণ আত্মাহীন দেহ,
0: আত্মাহীন মানে মৃতদেহ।
2: হ্যাঁ, সে আমি কোথায় পাবো গুরুদেব? মানে একটা হয় বাবা যে খুন করে আত্মাকে দেহ ছাড়া করা যায়,
0: তোমার দেহটি যাবে বাবা।
2: হ্যাঁ, কিন্তু তাতে বিমলা তো আমাকে ধরবে না, আমাকে পুলিশে ধরবে।
1: হ্যাঁ,
2: পুলিশে। হ্যাঁ,
0: পুলিশ
1: পুলিশ
0: পুলিশ। হ্যাঁ,
1: খপাত করে ধরবে, পুলিশে ধরবে।
2: হ্যাঁ,
1: কিন্তু
2: হ্যাঁ কি যেন বললেন গুরুদেব?
0: কিছুই তো
1: আর কোনো উপায় নেই।
0: উপায় নেই সেটাই বললেন যে
2: আর কোনো উপায় নেই,
1: কোনো উপায় নেই।
2: ও বাবা বাবা, যদি কোনো কুকুর বেড়াল মেরে সেই ডেড বডি সাপ্লাই করি আপনাকে?
1: গর্দভ
0: গর্দভ মারতে বলছেন,
1: গর্দভ। তোমার স্ত্রীর আত্মা প্রবেশ করবে কুকুর বেড়ালের দেহে, সেই সতীলক্ষ্মী নারী।
2: আমার ভুল হয়ে গেছে বাবা, আমার ঠিকের মাথা নেই। মাথা ঠিক নেই,
0: মাথা ঠিক নেই বাবা। ওকে ওকে ক্ষমা করে দিন গুরুদেব, অর্বাচীন বাচ্চা ছেলে।
1: শুদ্ধা কোনো রমণী, রমণী যদি তার দেহস্থ আত্মাকে স্বেচ্ছায় বিদায় দিয়ে তোমার স্ত্রীকে সেই দেহে দখলদারি দিতে রাজি হয়, তবে মহাতন্ত্রের বিশেষ প্রসাদ গুণে মহাযজ্ঞের দ্বারা এ কাজ সম্পন্ন হতে পারে। নন্য পন্থা জয় তারা অং জাবাং টানিতং নাশিতং খিমচিতং জি কর্ণ কাটি তিতি তিতি তিতি তিতি।
2: কিন্তু কিন্তু কিন্তু কিন্তু কিন্তু কিন্তু গুরুদেব, আমি বলছিলাম যে একটা কক কি কি কি কক কি কি বোবা বাবা গো বাবা বাবা ফিনিশ
0: অনাদি অনাদি
2: বাবা ফিনিশ
0: অনাদি ডোন্ট টক।
2: হ্যাঁ,
0: ডোন্ট টক,
2: নো,
0: কথা বলো না,
2: না
0: দেখছো না গুরুর এখন ডাবের মতো ভাব সমাধি হয়ে গেছে, ডাবের মতো স্থির হয়ে বসে আছে, ধ্যান ভঙ্গ করলে ফস করে অভিশাপ দিয়ে বসবে।
2: অভিশাপ বাবা, তাহলে আমরা কি? জীবনলাল দাদা
0: বলো দাদা,
2: তাহলে চলো দাদা, চলে যাই দাদা, কিন্তু একই গেরোয় পড়লুম দাদা গো। ও বাবা বাবা বাবা ফিনিশ,
0: তাকে না কামড়ে দেবে বাবা।
2: বাবা দেহ আত্মামুক্ত না কি যেন করে অপরের দখলদারি না কি যেন বললেন জমির মতন, এর চেতন নিজের দেহ আত্মামুক্ত করা সহজ।

0: কিবেরো বাবা গো
1: চলো আমি এই অনা অনা দি চলো আমি বুঝি ব্যবস্থা করতে হবে কাঁদে না বাবা
0: আমাকে একটু ধরবে দাদা
1: চলো
2: রমলা রমলা তুমি আমার বড় এম আদরের শালিকা
3: বড় আদরের না ছাই
2: না ছাই মানে তো অ্যাশ ইভেন নট অ্যাশ যদি বলো তোমার পায়ে পড়ে যাচ্ছি ফটাফট যেমন তোমার দিদির পায়ে পড়তাম আর সেরকম আর কি মানে একই রকমের আমি আর তুমি যা যা বলো সব ঠিক আছে কিন্তু এছাড়া তো রমলা নান্নু পন্থা গুরু বলেছেন
3: খুব যে হ্যাঁ তা মশাই আমার আত্মা আমার দেহ ছেড়ে চলে গিয়ে না হয় দিদির আত্মাকে এ দেহে ঠাঁই দিল তারপর তারপর আমার কি হবে
2: না না তোমার দেহ তো থাকছে দেহ তো কোনো প্রবলেম নেই দেহ তো অ্যাজ ইট ইজ যেরকম দেহ সেরকম দেহকে দেহ রয়ে গেল শুধু ওই আত্মাটাই জাস্ট একটু এদিক ওদিক
3: আত্মা মানে তো ভূত বিয়েবাড়ি সাঁকটা নিয়ে তখন কি আমি আদারে বাঁধারে শাঁক চুন্নি হয়ে ঘুরে বেড়াবো নাকি হ্যাঁ শেওড়া গাছ চিনি না যে তাতে উঠে বসে থাকবো তখন
2: ও তো সে শেওড়া সেটা আমি না হয় খুঁজে দেবো এখন তারপর না তোমার নামে একটা পিন্ডি দিয়ে দেবো ওই গয়া গিয়ে
3: পিন্ডি দিয়ে দেবে আমার নামে
2: হাসছো হাসছো কেন হাসিটা তোমার দিদির মধ্যে অবিকল এক কিন্তু তুমি তবু তুমি হাসছো কেন এটা একটা সিরিয়াস ব্যাপার র মোলা
3: হাসছি হাসছি মুক্তির আনন্দে অনা দিদা মনে থাকবে তো
2: ও একদম অক্ষরে অক্ষরে
3: কিন্তু কথার বেটি খোলে শেওড়া গাছে না থেকে ওই আপনার কাঁধে
2: অনাদি চরণ আলুনি জানবে রমলা একদম এক কথার মানুষ

0: বিভূতি দা
1: কে
0: আমি
1: অনালি কি বা কিছু বলবে
0: মানে ইয়ে হয়েছে আর কি মানে আমি বলছিলাম যে ওই শ্যাওড়া গাছ
1: শ্যাওড়া গাছ শ্যাওড়া গাছ মানে
0: হ্যাঁ মানে কেওড়া গাছ শুনেছি কেওড়া তলায় হয় টয় কিন্তু শ্যাওড়া তলা তো চিনি না মানে শ্যাওড়া গাছ
1: কলকাতা মানে তুমি তুমি কি বলতে চাইছো বলো
0: কলকাতায় শ্যাওড়া গাছ কোথায় আছে আপনি একটু বলতে পারেন কাইন্ডলি মানে শ্যাওড়া গাছ কোথায় পাবো
1: কোথায় পাবে
0: আপনার পান তো আপনার ঠিক আছে আমি আপনি রাগ করবেন না বিভূতি আপনি বরং রাগ করবেন না আমি আমি কলকাতার কোন বটানিস্টের কাছেই চলে যাই সেখান থেকে বরং জেনে
1: আসবো দেখো অনাদীপ আরে শোনো ও অনাদীপ কি আশ্চর্য ছেলেটা কি
2: কি হয়েছে বিভূতি দা
1: ঘোষাল তবে এইটুকু বুঝতে পারছি অনাদির জীবনে এবার একটা বড় কিছু ঘটতে চলেছে
2: বিভূতি দা আমি বলছি আপনি লিখে রাখুন
1: কি লিখবো
2: অনাদি যখন শ্যাওড়া গাছ খুঁজছে
1: হ্যাঁ
2: তখন ওকে নিশ্চয়ই পেতনিতে ধরেছে
3: ওই দেবী রমলার বিদায়ী আত্মা যজ্ঞাগ্নির ধূম্র জালের মতো প্রস্থান করছে দুরূর্ধ লোকে এক মৃত মানুষের নবজন্ম হল আর এক দেহের মধ্যে ক্রিং তাক ক্রিং তাক ক্রিং তাক
4: গুরুদেব
3: দেবী বিমলা তুমি তুমি নতুন জীবন পেয়েছ ওই দেখো সম্মুখে তোমার ইয়ে তোমুখে তোমার ইয়ে সামনে ওই যে সম্মুখে তোমার স্বামী অনাদি চরণ বেগুনি
5: বেগুনি
0: না বেগুনি না আমি আমি কখনো বেগুনি না আমি আমি আলুনি বেগুনি একদম পছন্দ
3: আমি আমার বিম অনাদি চরণ আলুনি
4: স্বামী
0: বিম বিম বিমলা

0: তুমি এসেছ?
1: এসেছি গো, পার্মানেন্টলি।
2: জয় গুরু কৃপানন্দ, জয় গুরু কৃপানন্দ,
0: জয় জয় কৃপানন্দ স্বামী, জয় গুরু কৃপানন্দ।
2: আস্তে আমি লাগছি। বিম বিম বিম বিম বিম বিম বিম বিম বিম হলা বিমালা আমার
3: দাঁড়াও,
2: আমার
3: দাঁড়াও,
2: আমার
3: দাঁড়াও।
2: সাংঘাতিক চোখ
3: স্তব্ধ হয়ে দাঁড়াও।
2: মানে
3: কর্তব্য কর্ম এখনো শেষ হয়নি। ওই ইয়ে চরণ, কি চরণ?
2: অনাদি চরণ। কিন্তু
3: এর আত্মা তোমার স্ত্রীর হলেও এ দেহ তোমার শ্যালিকা রমলা দেবী। অতএব লৌকিক আচার পালন প্রয়োজন। লৌকিক শুভ দিন শুভক্ষণে নতুন করে এই নারীর ইয়ে করবে, তুমি পানি গ্রহণ করবে, তুমি এই আমার বিধান।
4: রমলা, এই যে রমলা, মধুজামিনী কেমন যাপন হলো?
1: আচ্ছা জামাইবাবু, এইবার বলুন তো, আপনার ওই পরমতান্ত্রিক গুরুদেবটি আসলে কে? মানিয়েছিল কিন্তু দারুণ, আর নামটিও জব্বর, স্বামী কৃপানন্দ।
4: আরে ও তো পটলা, আমাদের পাড়াতেই থাকি, শৌখিন দলে অভিনয় টভিনয় করে বেড়ায়। খবরটা রমলা অনাদি যেন জানতে না পারে। আসলে এমন মহৎ কর্মে এটুকু মিথ্যা আচারে পাপ নেই, কি বলো শালিকা?
1: তা বটে, তবে অভিনয়ে আমরাও কেউ কম যাইনি। আমাকে তো নকল প্ল্যান চিটে দিদির ভূমিকা অভিনয় করতে হয়েছে।
4: কিন্তু রমলা, তোমার সবটাই কি অভিনয় ছিল?
1: জানি না। যা,
4: আমি জানি। যাই, তা অনাদি এখন তোমায় কি বলে ডাকে বলো, বিমলা না রমলা?
1: বলবো কেন, তবে আগামী সপ্তাহে আমরা,
4: আগামী সপ্তাহে কি?
5: আগামী সপ্তাহে আমরা হানিমুনে যাচ্ছি।
4: ও ভয়া, এক সপ্তাহ অপেক্ষা করা গেল না? তা হানিমুন?
5: হ্যাঁ,
4: কোথায়
5: হানিমুনে যাচ্ছি আমরা? ওই গয়ায়।
4: আরে তা তো যেতেই হবে।
5: কেন বলো তো?
4: নইলে যে রমলার ভূত শ্যাওড়া গাছ ছেড়ে অনাদির ঘাড়ে।
6: অনাদির পত্নীলাভ নাটকটির অভিনয় এখানেই শেষ হলো। রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন স্বামী কৃপানন্দ, মনু মুখোপাধ্যায়, জীবনলাল, শোভনলাল মুখোপাধ্যায়, বিভূতি, অমিয়কান্তি, ঘোষাল, চঞ্চল মুখোপাধ্যায়, জনৈক, সৌরেন্দ্রনাথ ভট্টাচার্য, রমলা, মঞ্জু চক্রবর্তী এবং অনাদির ভূমিকায় স্বরাজ বসু। শব্দগ্রহণ উমাকান্ত সাহু। নাটকটি প্রযোজনা করেছেন সুভাষ দাস।
7: আকাশবাণী কলকাতা। একটু পরেই অখিল ভারতীয় কার্যক্রমে লঘু লোকসঙ্গীতের অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
8: ये आकाशवाणी है। आज के प्रादेशिक लोक एवं सुगम संगीत के अखिल भारतीय कार्यक्रम में आप सभी का स्वागत है। कार्यक्रम के प्रथम भाग में आज प्रस्तुत है भैरवी काले का मराठी सुगम गायन। संगत कलाकार हैं हारमोनियम पर अजय हेड़ाऊ, तबले पर निखिल मड़ावी तथा वायोलिन संगत निशिकांत देशमुख इनकी है।
9: This is Akashvani. In tonight's national program of regional folk and light music, We bring to you Marathi Sugam Sangeet. The artist is Bhairavi Kale. The accompanists are Ajay Hedau on harmonium, Nikhil Madavi on tabla, and violin artist is Nishikant Deshmukh.
8: Bhairavi Kale ne apne pita Vikas Kale तथा सुश्री मंगल देशमुख इनसे संगीत की शिक्षा प्राप्त की है। आप आकाशवाणी नागपुर की सुगम संगीत में ए ग्रेड प्राप्त कलाकार हैं। आपने हिंदुस्तानी शास्त्रीय संगीत में संगीत अलंकार तथा पीएचडी प्राप्त की है। मधुर स्वर की धनी भैरवी काले ने राज्य तथा राष्ट्रीय स्तर पर विभिन्न संगीत प्रतियोगिताओं में सहभाग लिया है तथा वह एक दंत चिकित्सक भी हैं।
9: Bhairavi Kale received her musical training from her father Vikas Kale and Miss Mangal Deshmukh. She is an A-grade artist in light music from Akashwani Nagpur. She holds the Sangeet Alankar and PhD in Hindustani classical music. Possessing a melodious voice, Bhairavi Kale has participated in various music competitions at the state and national levels. She is also a dentist by profession.
8: आज की पहली पेशकश है वसंत वैभव दहा दिशान्ना पसरे। ये शब्द है कवियत्री सरोज देशमुख के। इस गीत को संगीतबद्ध किया है अजय हेड़ाऊ ने।
9: हियर इज द फर्स्ट गीत वसंत वैभव दहा दिशान्ना पसरे, संग बाय भैरवी काले। द पोएटिस इज सरोज देशमुख एंड इज कंपोज्ड बाय अजय हेड़ाऊ।

0: ये आकाशवाणी दिल्ली का इंद्रप्रस्थ चैनल है। मीडिया वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्स, डीआरएम 810 किलोहर्ट्स पर रात्रि के 11 बजने को है। अब कुछ ही देर में आप सुनेंगे हिंदी और अंग्रेजी समाचार।
1: आकाशवाणी कोलकाता গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলেকেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলেকেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী সমিতা মুখোপাধ্যায়।

এখন দ্বিজেন্দ্রগীতি শুনলেন সমিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সেতার, শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। প্রথমে রাগ নায়কিকা নারা, পরে রাগ কৌশিকা নারা। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায়।

শুনছেন সেতার, শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়, রাগ নায়কী কানাড়ার পর এবার রাগ কৌশিক কানাড়া।

0: Both leaders also exchanged views on the recent developments in West Asia. India has successfully test-fired the medium-range ballistic missile Agni-4 from the integrated test range at Chandipur in Odisha. The Defence Ministry said the launch validated all operational and technical parameters of the missile. The ministry added that the successful launch marks another milestone in strengthening the country's strategic deterrence capabilities. Defence Minister Rajnath Singh congratulated the Strategic Forces Command and DRDO on the successful mission. Civil Aviation Minister K. Ram Mohan Naidu has debunked the claim stating that the government plans to blend ethanol with aviation turbine fuel ATF are completely false and irresponsible. In a social media post, Mr. Naidu today said that there is no such proposal. He said ethanol and sustainable aviation fuel, SAF, are entirely different and should not be conflated. Meanwhile, Commerce and Industry Ministry in a statement refuted the claims in media that India is importing and intends to import large quantities of ethanol from the United States for fuel blending as baseless and factually incorrect. Expressing serious concern regarding the suffering of patients across Maharashtra, the Bombay High Court has directed resident doctors to immediately call off their strike. The court had taken suomotu cognizance of the strike called by resident doctors to protest against the registration of homeopaths under the Maharashtra Medical Council and prescribe allopathic medicines, emphasizing that the court does not want a single person to lose his/her life amid the strike. The court yesterday warned the residents that their wages may be stopped if they fail to report back to work immediately. The bench of Acting Chief Justice Ravindra Ghuge and Justice Gautam Ankhad noted that it may be a legal right of every person to agitate for their rights, but not at the cost of patients. Pursuant to the court's remarks, Indian Medical Association Senior Counsel S.U. Kamdar and President of Maharashtra Association of Resident Doctors, Dr. Atharva Shinde, agreed that the strike would be called off. While being informed that a petition challenging the registration of eligible homeopaths will with the Maharashtra Medical Council is still pending, the High Court said the concerned bench shall hear the matter and decide it expeditiously. Bullying in Arunachal Pradesh's Siang district is set to host the Asian Rafting Championship 2026 in October. Chief Minister Pema Khandu and Panchayati Raj and Rural Development Minister Ojing Tasing, the MLA of Bulang, held separate high-level meetings with key sports administrators to review preparations for the upcoming tournament to be held between October the 5th and 9th. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত শুনবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। ৬টা বেজে ৫ মিনিটে সঙ্গীতাঞ্জলি, ৬টা বেজে ৩০ মিনিটে আজকের চাষবাস, কথিকা দেশীয় মাছের আধুনিক প্রজনন ও হ্যাচারি এ বিষয়ে বলবেন ডক্টর দেবীপ্রসাদ কাঁটাল। ৬টা বেজে ৪০ মিনিটে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা স্তন্যদান ও মায়ের শরীর এ বিষয়ে বলবেন ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। ৬টা ৪৫ মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় অমরেশ মুখোপাধ্যায় ও হৈমন্তী দেব। ৭টা ৪৫মিনিটে নূতন সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। ৭টায় জানাও জানা রসিক বিজ্ঞানী শুনবেন প্রথম পর্ব, সংকলন অধ্যাপক পার্থ সারথী চক্রবর্তী। ৮টা বেজে ৫ মিনিটে নিরাময় বিষয় মায়ের দুধের মূল্য, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুস্মিতা ঘোষ। ৮টা বেজে ২০ মিনিটে গান্ধী চর্চা বিষয় গুরুদেব ও মহাত্মার সম্পর্ক এ বিষয়ে বলেছেন কস্তুরী রায়। ৮:৩০টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী পরমানন্দ রায়। ৯টায় গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম অংশ, ৯টা ২৫মিনিটে সমীক্ষা, ৯:৩০ গানে গানের পরবর্তী অংশ, ১০টায় গানের ভেলে উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, ১১টায় যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার উপস্থাপনায় প্রদীপ মুখোপাধ্যায় ও সম্পূর্ণা চক্রবর্তী, বেলা ১২টায় নজরুলগীতি সুরপিয়াসীর শিল্পীবৃন্দের পরিবেশনায়, ১২টা ১৫ই লোকগীতি পারমিতা ঘোষের কণ্ঠে, ১২টা বেজে ৩৫ মিনিটে উনজমির দুনো ফসল বিষয়ে লাভজনক বর্ষাকালীন সবজি চাষ এ বিষয়ে ডক্টর শিবশঙ্কর দাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। ১টায় গীতিকা ১টা বেজে ৪৫ মিনিটে মহিলা মহল উপস্থাপনায় সৌমিলি রায় বিষয়ে সাহিত্য

কথা অতিথি গার্গী মুখোপাধ্যায়। 2:30 সাঁওতালি গান বর্ষা সোরেন ও সহশিল্পী বৃন্দের পরিবেশনায়। এরপর শুনবেন সাঁওতালি অনুবাদে পরিভাষা সংক্রান্ত সমস্যা, এই বিষয়ে আলোচনা। আলোচনাটির দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন আদিত্য কুমার মান্ডি, সুচিত্রা হাজদা, সুতালাল সোরেন, সুখী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন বিষয়ে মাঠে ময়দানে, বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, উপস্থাপনায় নবনীতা রাহা। 5:30 বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর ভূগোল বিষয়ে পাঠদান করবেন কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সীমা দাস সেন এবং দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানের লোকগীতি পরিবেশনায় সুখী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে তাঁত শিল্পের বর্তমান অবস্থা, এই বিষয়ে বিজয় কৃষ্ণ সরণের সাক্ষাৎকার। এরপর লোকগীতি পরিবেশনায় ফিলিপ মান্ডি, বাহমাই কৌশল্যা হাজদা ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর, প্রথমে প্রাণীবাহিত মনুষ্য রোগ প্রতিরোধের মূল উপায়, এই বিষয়ে ডক্টর সৌরভ চন্দর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপর গবাদি প্রাণীর দুধ উৎপাদন বাড়াতে হলে কি করবেন, এই বিষয়ে ডক্টর কৌশিক পালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:30 সমীক্ষা ঐতিহ্যের বুনন, বলবেন ডক্টর রেণু পদঘোষ। 8:00 নাটক রক্তকরবী, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, উপস্থাপনায় বহুরূপী, প্রযোজনা শম্ভু মিত্র। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী পরমানন্দ রায়। 9:30 রবীন্দ্রসঙ্গীত সৌম্য ভট্টাচার্যর কণ্ঠে। 9:45 দ্বিজেন্দ্র গীতি পরিবেশনায় সুরপিয়া শীর শিল্পীবৃন্দ। 10:00 ছায়াছবির গান, 10:30 গিটার শিল্পী রজত কান্তি গোস্বামী। 10:50 লোকগীতি পারমিতা ঘোষের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। 6:25 রবীন্দ্রসঙ্গীত সৌম্য ভট্টাচার্যর কণ্ঠে। 6:35 রামচরিত মানস। 6:45 নজরুল গীতি নূতন সেনের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় ঋত্বিক শিকদার। 8:30 শুনবেন গিটার শিল্পী রজত কান্তি ঘোস্বামী। 8:50 লোকগীতি পারমিতা ঘোষের কণ্ঠে। 9:10 রসধারা, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদাফ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 11:10 দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ে আয়োজিত এবং মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শুনবেন। 12:00 সুরভি, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী মধুমিতা চট্টোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত নূতন সেনের কণ্ঠে। 5:20 উর্বাশী, উপস্থাপনায় রোশন মুরারকা। 6:10 হিন্দি বার্তা। 6:30 গুল গুলশেন, উপস্থাপনায় রোশন মুরারকা। 7:10 নজরুল গীতি সুরপিয়া শীর শিল্পীবৃন্দের পরিবেশনায়। 7:30 দর্পণ, 8:00 ছায়াছবির গান। 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 11:10 হিন্দি ছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে প্রধানত মেঘলা আকাশ, সঙ্গে কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 99%, সবচেয়ে কম 92%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.4 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন রাত 12:16 হয়ে 41 সেকেন্ড। জয় হিন্দ।